0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন 107 FM রেইনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। সঙ্গে নিয়ে সৌম্যকান্তি আজকে সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত, রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আজকে সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, মাঝ রাত থেকে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আবার এরকমই কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো অগ্রিম বিদায় চেয়ে নিচ্ছি, যদিও সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। প্রান্তিক কাব্যগ্রন্থের একাদশতম রচনা, শিল্পী চন্দ্রিমা গুহের কণ্ঠে শুনছিলেন আমার হিয়ার মাঝে। এখন রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের একাদশতম রচনা। কলরব মুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন পাতা হয়েছিল কবে, সে তা হতে উঠে এসো কবি, পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতা দেবীরে বচনের অর্ঘ বিরচিয়া। দিনের সহস্র কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, যে প্রহরগুলি ধনী পণ্যবাহী নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে। আকাশের আঙিনায় শান্ত যেথা পাখির কাকলি, সুরসভা হতে সেথা নৃত্যপরা অপসর কন্যার বাষ্পে বোনা চেলাঞ্চল উড়ে পড়ে, দেহ ছড়াইয়া স্বর্ণোজ্জ্বল বর্ণরশ্মি ছটা, চরম ঐশ্বর্য নিয়ে অস্ত লগনের শূন্য পূর্ণ করি এলো চিত্রভানু, দিল মোরে করস্পর্শ প্রসারিল দীপ্ত শিল্পকলা অন্তরের দেহলিতে, গভীর অদৃশ্য লোক হতে ইশারা ফুটিয়া পড়ে তুলির রেখায়, আজন্মের বিচ্ছিন্ন ভাবনা যত স্রোতের শেউলি সম যারা নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায়, রূপ নিয়ে দেখা দেবে ভাটার নদীর প্রান্ত তীরে, অনাদৃত মঞ্জুরির অজানিত আগাছার মতো কেহ শুধাবে না নাম, অধিকার গর্ব নিয়ে তার ঈর্ষা রহিবে না কারো, অনামিক স্মৃতিচিহ্ন তারা খ্যাতিশূন্য অগোচরে রবে যেন অস্পষ্ট বিস্মৃতি। এবারে শিল্পী

0: শিল্পী ঋতু গুহের কণ্ঠে তুমি নব নব রূপে শুনছিলেন। এই গানটি আজকের মতো আনন্দধ্বনি অনুষ্ঠানের অন্তিম গান। বিদায় চেয়ে নিচ্ছি, সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান ঘোষণা একটু পরেই।
1: রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 55 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক

সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কলা কিছুমাত্র চরিতার্থ হয় না, কিন্তু তাহার মধ্যে সর্বজনের আন্তরিক প্রসন্নতা ও শুভ ইচ্ছাটুকু না থাকিলেই নয়। উৎসব প্রাঙ্গণ হইতে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরিয়া যায়, শুভ উৎসব যেন একান্ত ক্ষুণ্ণ হয়। যাত্রা হোক, কথা হোক, রামায়ণ গান হোক বা চণ্ডীপাঠি হোক, যখন যাহা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে আসিয়া সর্বসাধারণে তাহাতে অকাতরে যোগদান করে এবং সকলের সহিত একত্র হইয়া গৃহকর্তা তাহা উপভোগ করেন। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন দশ জনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী, এইরূপ এক একটি উৎসব উপলক্ষে পাঁচজন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দীন দুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগী করিতে চাহি। আমি যে আজ একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্তের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এ

তাহার প্রধান অঙ্গ নহে। পতিব্রতা স্ত্রীর হাতের সামান্য লোহা ও মাথার সিন্দুর যেমন আমাদের মনে একটি অনির্বচনীয় লক্ষ্মী স্ত্রী সূচিত করিয়া দেয়, নেত্র ঝলসানো অলঙ্কার রাজি তাহা পারে না। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লব গুচ্ছ সেইরূপ আমাদের অন্তরে একটি শিব সুন্দর ভাব সঞ্চারিত করিয়া তুলে। সহস্র তাড়িতালোক ও বিলাস উৎস সে শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্তা আমাদের বাহিরের ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভ কামনার বাহ্য চিহ্ন। ইহার সহিত ধনীর রত্নভাণ্ডারেরও তুলনা সম্ভব নয়।

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন যোগিয়া ও জৌনপুরী রাগে সারেঙ্গি, পরিবেশনায় পণ্ডিত রামনারায়ণ।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন যোগিয়া ও জৌনপুরী রাগে সারেঙ্গি, পরিবেশনায় পণ্ডিত রামনারায়ণ। একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান

0: সম্পর্কটা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে যুদ্ধবিরতির অবসানের কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের অর্ণব পাপারকার 36 বছর পর উইম্বলডন জুনিয়ার্স 2026 কিশোর বিভাগের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস করেছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। তিন দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের উপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যা, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যা। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যা। আব কিসানো কো ইয়ে সলাহ দি জা রহি হ্যা কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ জ্যাসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যা উনকি বুয়াই কো প্রাথমিকতা দে।
0: রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিভি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবেনেস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ে দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষে একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিং থু। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর পিনাক ক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাশুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনের সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাশুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চমের এই ধরনের পরীক্ষা। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীতে

ইরানের হামলার জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলাকে যুদ্ধবিরতির সমাপ্তি হিসেবে ঘোষণা করেন এবং সামরিক পদক্ষেপেরও হুমকি দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর ঘোষণা প্রকাশ্যে আসে। এর মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলিতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের তিনটি পৃথক মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় দুজন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে নয় এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ৭ জনকে ধরা হয়েছে। প্রথম দুজনের দুদিনের এবং বাকিদের ৯ দিনের পুলিশ হেফাজত হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানান, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের কাজ ৮০% সম্পূর্ণ হয়েছে, বাকি কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। আগামী ২ বছরের মধ্যে দিল্লির নরিমান বন্দর থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দর মাত্র ১২ ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। গতকাল বুন্দির লাবান ইন্টারচেঞ্জ থেকে কোটা পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের অংশ পরিদর্শন করেন শ্রী গড়করি। পাশাপাশি তিনি কোটার দাঁড়া টানেলে একটি জনসভাতেও যোগ দেন। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিই তা পূরণ করি, এটাই এই সরকারের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুতে কৃষকদের স্বার্থে তাদের কাছ থেকে খোপরা ও তোতাপুরি আম ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মূল্য সহায়তা প্রকল্পের মাধ্যমে সরকার থেকে এই ক্রয়ের ফলে উৎপাদকরা তাদের পণ্যের সঠিক দাম পাবে, পাশাপাশি চাষিদের অভাবী বিক্রির থেকেও রক্ষা করা সম্ভব হবে। তামিলনাড়ু সরকারের প্রস্তাবের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই অনুমোদন দিয়েছে। এর আওতায় রাজ্যটি থেকে ৮৭,০০০ মেট্রিক টনের বেশি খোপরা ও ৯৬,০০০ মেট্রিক টন তোতাপুরি আম ক্রয় করা হবে। এখন বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আগে জানানো হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে সুইজারল্যান্ড। ভারতের অর্ণব পাপড়কর 36 বছর পর উইম্বলডন জুনিয়ার্স 2026 কিশোর বিভাগের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস করেছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2, 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2, 6-3 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। এরপর 18 বছর বয়সী পাপড়কর প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের রিও তাবাতাকে মাত্র 52 মিনিটে 6-2, 6-1 সেটে পরাজিত করেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি একটিও সেট হারেননি। কোয়ার্টার ফাইনালে আজ বিকেল 5:00 পাপড়কর যুক্তরাষ্ট্রের জর্ডান লির মুখোমুখি হবেন। এখন পর্যন্ত মাত্র 3 ভারতীয় উইম্বলডন জুনিয়র্স কিশোর সিঙ্গলসের শিরোপা জিতেছেন, রামনাথন কৃষ্ণন, রমেশ কৃষ্ণন এবং সর্বশেষ লিয়েন্ডার পেজ। এশিয়ান অনূর্ধ্ব 19-23 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব 23 মহিলা বক্সারেরা দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন। জাকার্তায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় শেষ আটে লড়াইয়ে 9 বক্সার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এবং সেই সঙ্গে নিজেদের পদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন মাইকেল মধুসূদন দত্তর জীবন কথা।
2: রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবীর একমাত্র পুত্র মধুসূদনের জন্ম যশোরের সাগরদাঁড়ি গ্রামে 1824 সালের 25শে জানুয়ারি। মধুসূদনের নিজের বিদ্যেবুদ্ধির আত্মাভিমান থাকলেও বিত্ত সম্ভ্রমের গর্ব ছিল না। শৈশবার্জিত অমায়িকতা, সহৃদয়তা

0: পরদুঃখ কাতরতা আমৃত্যু তার জীবনচর্যায় উপস্থিত ছিল। চূড়ান্ত বৈভব আর লাগামহীন স্বাধীনতায় কেটেছে তার প্রথম জীবন। 7 বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন। অসম্ভব কাব্যানুরক্ত, অক্লান্ত জ্ঞানস্পৃহা। ইংরেজি রচনায় তার সমকক্ষ ছাত্র কেউ ছিলেন না। 1843-এ ছাত্রাবস্থাতেই মধুসূদন ওল্ড মিশন চার্চে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার নামের আগে মাইকেল যুক্ত হয়। বিশপস কলেজে পড়াকালীন তার বাবা মা তাঁকে যথেচ্ছ অর্থ পাঠাচ্ছেন আর মাইকেল হয়ে উঠছেন অত্যন্ত অসংযমী, অপরিণামদর্শী। সময়টা 1848 থেকে 1856। বিশপস কলেজে মাদ্রাজ প্রেসিডেন্সির কয়েকজন ছাত্র পড়ত। মাইকেলের বদ্ধমূল ধারণা, মাদ্রাজে গেলেই তিনি প্রকৃত সাফল্য লাভ করতে পারবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। ক্যাপটিভ লেডি রচনা করেছিলেন এই সময়টায় আর ঋদ্ধ ইংরেজিতে অসংখ্য কবিতা, চিঠি ইত্যাদি। আবার বাংলা, এবার নাট্যকার। 1858 থেকে 1859, শর্মিষ্ঠা ও পদ্মাবতী। 1860-এ তিলোত্তমা সম্ভব কাব্যতে বাংলা ভাষায় প্রথম অমিত্র ছন্দের সার্থক প্রবর্তন হল, প্রবর্তক মধুসূদন। এর জন্য তিনি আজও স্মরণীয়। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিখের ঘাড়ে রু প্রহসন দুটিও এই সময় রচনা, যা বেলগাছিয়া নাট্যশালায় প্রথম অভিনীত হয়েছিল। প্রথমা স্ত্রী রেবেকার শোচনীয় মৃত্যুর পর শেষ জীবনের সঙ্গিনী ছিলেন হেনরিয়েটা, দুজনই বিদেশিনী। তবে মাইকেলের শ্রেষ্ঠ শিরোপা তার মেঘনাদবধ কাব্য, সময়টা 1861। মিল্টন যেমন পাপ পুরুষকেই তার গ্রন্থের নায়ক করে ফেলেছেন, মেঘনাদবধের মহাকবি রামলক্ষণকে বাদ দিয়ে পাপাচারী রাক্ষসরাজ ও তার পরিজনদের তার কাব্যের নায়ক নায়িকা করে তুলেছেন। নিন্দে যেমন হয়েছে, শ্রদ্ধাভাজনও হয়েছেন। ব্রজাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক, এই দুটি 1861-এর এবং বীরাঙ্গনা কাব্য 1862-এর সাহিত্য কীর্তি। 1862 থেকে 1866 ইউরোপ প্রবাসকালে মধুসূদন লিখে চলেছেন ইংরেজি চতুর্দশপদী কবিতা বা সনেট। এভাবেই তিনি যখন নিঃসহায়, তখন শুধুমাত্র বিদ্যাসাগর ঋণ করে 1500 টাকা পাঠিয়েছিলেন, নইলে মাইকেল অনাহারে মারা যেতেন অথবা জেলে পচতেন। সে টাকায় ব্যারিস্টারি পড়লেন। বিদ্যাসাগর পরেও তাকে অর্থ সাহায্য করেন, না হলে 1867-তে দেশে ফিরে এসে কলকাতা হাইকোর্টে মহাকবির ব্যারিস্টারি করা হতো না, যদিও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। বাংলা ভাষায় ইতিহাস সৃষ্টিকারী অমিত্র ছন্দের প্রবর্তক মধুসূদনকে নিদারুণ দুর্দশায় পড়তে হল। সময় এগোতে থাকে, চতুর্দিকে অন্ধকার ক্রমশ গাঢ় হয়। মাইকেল হেনরিয়েটা শুধু প্রাণটুকু নিয়ে বেঁচে আছেন। শেষ সঙ্গিনী হেনরিয়েটাও চিরবিদায় নিলেন। ঠিক তার 3 দিন পর 1873-এর 29শে জুন ঠিক দুপুর 2টোয় আলিপুর দাতব্য চিকিৎসালয়ে মাইকেলের জীবনাবসান হল। বহু বিতর্কের পর সমাধিস্থই করা হয়েছিল মাইকেলকে। সেখানে আজও তার উজ্জ্বল উপস্থিতি। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। মনে পড়ে যায় বঙ্গভূমির প্রতি মহাকবির অনুতপ্ত উচ্চারণ, রেখো মা দাসের মনে, মনে পড়ে অশ্রু জলে, এভাবেই বেঁচে আছেন তিনি।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মাইকেল মধুসূদন দত্তর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন সময় রবীন্দ্রসঙ্গীতের। শিল্পী সন্দীপ সেন।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন, নার্সারি করুন স্বাবলম্বী হন, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: ইদানিংকালে প্রত্যেক মানুষের হাতে

0: বেশি পয়সা এসছে এবং আর্থিক অনেক উন্নতি হওয়ার ফলে যারা ফ্ল্যাটে থাকেন কি গ্রামগঞ্জেও থাকেন, প্রত্যেকে কিন্তু গাছপালা লাগানোর একটা চাহিদা আমরা দেখতে পেয়েছি। এবং এই গাছপালার চাহিদা বিশেষ করে হর্টিকালচার বা উদ্যানজাত ফসল ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, ফুল ফল সবজি মশলাপাতি বা ঔষধি গাছ এই ধরনের গাছগুলো কিন্তু কম বেশি প্রত্যেকে আজকাল কিনছেন এবং টবের মধ্যে বাড়িতে রাখছেন, কেউ বাড়ির আঙিনায় লাগাচ্ছেন। তো আস্তে আস্তে করে এর চাহিদা যেমন বাড়ছে, এক্ষেত্রে আমি বলবো ইদানিংকালে যারা বেকার যুবক যুবতী তাদের ভূমিকা কিন্তু একটা রয়েছে এখানে। তারা কিন্তু নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ওনারা এই এন্টারপ্রাইজটাকে নিতে পারেন। এখানে কি করতে হবে না, চাহিদার যেহেতু আছে বিভিন্ন ধরনের যে ফসলগুলো বললাম, নিজেদের চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখানে একটা ভালো প্রফিট হতে পারে, নিজেরা দাঁড়াতে পারেন এবং বিশাল যে পরিশ্রম লাগে তা কিন্তু নয়। নিজে পরিশ্রম করতে পারেন, বাড়ির যারা অন্য সদস্য আছে তাদেরকেও অবসর সময়ে যে সময় হচ্ছে তারা অন্য কাজ ছেড়ে সন্ধ্যেবেলার দিকে বা সকালের দিকে একটু হাত লাগালে কিন্তু এই কাজটা খুব সহজে করা যায়। চারা তৈরি করা, চারা তৈরি করতে গেলে আপনাকে যে জায়গাটা আপনি নেবেন সেটা হচ্ছে একটা রাস্তার ধারে, এমন কিছু ভালো জায়গার দরকার নেই। আজকাল যে কোনো বিজনেস করতে গেলে যেমন একটা বাজারের মধ্যে ভালো জায়গা হওয়া দরকার, একটা ভালো বিল্ডিং হওয়া দরকার এবং সেই বিল্ডিংকে ডেকোরেশনের জন্য আরো খরচা লাগে, প্লাস জিনিসপত্র কিনতে গেলে প্রচুর টাকা লাগে, হিউজ ইনভেস্টমেন্ট লাগে। এক্ষেত্রে কিন্তু অত ইনভেস্টমেন্ট লাগে না, খুব অল্প পয়সাতে একটা জায়গা যদি থাকে রাস্তার ধারে সেখানে একটা শ্যালোটেল আর একটা ছোট পলি হাউস আর একটা ছোট কুড়ে ঘর, যেখানে হচ্ছে আপনার ওই সার ওষুধপত্র রাখা যাবে, এরকম একটা ছোট কুড়ে ঘর হলেই চলবে। প্ল্যানিংটা আমরা এইভাবে করতে পারি যে সারা বছর কি করে আমি নার্সারিটা চালাবো। প্রথম হচ্ছে ধরুন বসন্তকাল থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বনজ গাছের চারা করতে পারি, ইউক্যালিপটাস সোনাঝুরি গামা শিশু মেহগিনি, এই চারাগুলোকে আমরা যদি করি তাহলে আমাদের খরচা পড়বে প্রতিটি চারা পিছনে প্রায় 2 টাকা দেখেছি আমরা খরচা করে, এবং এক একটা চারা 5 টাকা করে আরামসে বিক্রি হয়ে যায় বা 3 টাকা পর্যন্ত আমরা লাভ পেতে পারি একটা চারা থেকে। তো আমরা প্রথম বনজ চারা যখন করব, বেশি করে করা যাবে না, কিন্তু বনজ চারা 1 বছর পুরনো হয়ে গেলে সেই চারা কেউ কিনবে না। এবং আপনাকে খেয়াল করতে হবে আপনার লোকালের ডিমান্ড কতটা আছে, এটার উপর বেশ করে কিন্তু আপনাকে বনজ গাছের চারা করতে হবে। কি কি বললাম, ইউক্যালিপটাস সোনাঝুরি গামা শিশু মেহগনি লম্বু এই ধরনের চারাগুলো আপনারা, এবং চারাগুলো তৈরি করা খুব সহজ, বীজ থেকে চারা হয় প্রত্যেকটা। তো এটা গেল বসন্তকাল এবং গরমকাল। তারপরে আসি এবার আছে বর্ষাকাল। বর্ষাকালে আমাদের করতে হবে কি না, আম পেয়ারা পাতিলেবু যে যত রকমের ফলের গাছ আছে এই ফলের গাছের চারা আমরা ওই সময় তৈরি করব। পেয়ারা এবং পাতিলেবুর ক্ষেত্রে কি করবো, আমরা গুটি বাঁধবো। আমের ক্ষেত্রে কি করবো, আঁটি ফেলে দেবো, আঁটি ফেলে দেবো তারপর হচ্ছে জোড় কলম করে দেবো। সফেদার ক্ষেত্রে আমরা জোড় কলম করবো। কাঁঠালের ক্ষেত্রে বীজ থেকে চারা হয়। এছাড়া লিচির ক্ষেত্রে এয়ার লেয়ারিং করতে হয়। বিভিন্ন রকম খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা ফলের চারাটা বর্ষাকালে করতে, কারণ আমাদের বাঙালিদের মাথার মধ্যে আসে যেই বৃষ্টি পড়লো তখন কিন্তু আমরা চারা লাগাতে উদ্বুদ্ধ হই। বর্ষাকাল চলে যাওয়ার পরে যখন শরৎকাল শুরু হলো তখন থেকে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে যে ফুলের চারা এবং সবজির চারা। ফুলের চারা বলতে আমরা বুঝি যত রকমের মরশুমি ফুল আছে, এছাড়াও গোলাপ আছে, চন্দ্রমল্লিকা আছে, রজনীগন্ধা আছে, আরো অনেক রকমের ফুল আছে। শুধু তাই নয়, ঘর সাজানোর যে গাছগুলো আছে যেমন অ্যাগ্লোনিমা ডাইফেনবাচিয়া ফিলোডেন্ড্রন যেসব গাছগুলো ঘরের মধ্যে থাকে সেন্সিভেরা, এই গাছগুলো কিন্তু আমরা ওই সময় করতে পারি এবং সারা বছরে কিন্তু এই ধরনের গাছগুলো আমরা যদি করতে থাকি তাহলে নার্সারিটা কিন্তু কম বেশি চলবে। কারণ কোনো সময় যে গাছ কিনতে আসুন কেন না সেই জন্য ফিরে না যায়। ইভিন শুধু তাই নয়, আজকে আমরা দেখেছি ঔষধি গাছ মশলাপাতির গাছ এই ধরনের গাছগুলো আমরা অল্প অল্প করে করব কিন্তু আমরা নার্সারির মধ্যে রাখবো। তাহলে দেখতে পাবো যে আমরা 2 কাঠা জায়গাতে যদি একটা নার্সারি করি আমার সারাদিনে 2000 টাকা বিক্রি হয়ে যাবে। এবং আমরা দেখেছি একটা ফলের গাছের ক্ষেত্রে আমের ক্ষেত্রে আমরা একটা 10-10 টাকা খরচা হয়, একটা আমের চারা তৈরি করে 10 টাকা খরচা হয়, সেখানে আমরা 40 টাকা 50 টাকা 60 টাকা 100 টাকা পর্যন্ত কোনো কোনো চারা বিক্রি হয়। তো সেক্ষেত্রে 2 কাঠা জায়গাতে 2000 টাকা প্রতিদিন বিক্রি হতে পারে, যেখানে 1000 থেকে 1.5 হাজার টাকা লাভ থাকতে পারে।
1: শুনলেন নার্সারি করুন স্বাবলম্বী হন এই বিষয় নিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:20। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দেওয়ার।

সাতটা বেজে পাঁচ মিনিটে শুনবেন লোকগীতি, সাতটা বেজে পনেরো মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য কেরালের আলানমুলা ও আলেপ্পি। সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আটটা বেজে ত্রিশ মিনিটে ঘুরে দাঁড়ানোর গল্প, শুভ স্বপ্না মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতপ্রত দে, আজ শুনবেন দুশো উনত্রিশতম পর্ব। সকাল নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কুকু বিলাবল রাগে শরত, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। নটা বেজে ত্রিশ মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। দশটা বেজে ত্রিশ মিনিটে রামধুনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা হাজরা, এরপরে শুনবেন পুরাতনী গান, শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। এগারোটায় মহানায়কের গল্প, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। এগারোটা বেজে পনেরো মিনিটে রজনীকান্তের গান, শিল্পী দীপা স্যান্যাল। এগারোটা বেজে ত্রিশ মিনিটে রম্যগীতি। বেলা বারোটায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী। বারোটা বেজে ত্রিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত। বেলা একটায় শুনবেন বেতার নাটক ধার শোধ, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ ইন্দ্র ঘোষ, প্রযোজনা অশোক বসু মল্লিক। একটা বেজে চল্লিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান। দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্ত।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ, উপস্থাপনায় থাকবেন সোমা সাহা। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। আজ শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন পঙ্কজ চক্রবর্তী। 5:50 মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন শিশুর ত্বকের যত্ন, এই বিষয়ে কথিকা, বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়। সন্ধ্যে 7:00 যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় থাকবেন মৌলি চৌধুরী। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে শরদ, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। 10:45 উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এ ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। এখন সময় লোকগীতির। আজকের শিল্পী তপন রায়।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য আরামুলা ও আলেপ্পি, কেরালের দুটি শহর। উপস্থাপনায় রয়েছি আমি অর্পিতা পোদ্দার।

বলো তো আরশি তুমি মুখটি দেখে, বা মিরর মিরর অন দ্য ওয়াল হু ইজ দ্য ফেয়ারেস্ট অফ অল। আমরা পড়েছি এক দুষ্ট রানী তার আয়নাকে এই প্রশ্ন করত আর আয়না সঠিক জবাবও দিত। এছাড়াও জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় এ বাবা এটা করে ফেললাম, আয়নার সামনে দাঁড়াতে পারবো তো? আয়নার সামনে মুখোশ চলে না। এত কথা আয়না নিয়ে, কারণ আজ আপনাদের নিয়ে যাব এক আরশিনগরে। না, তার নাম সত্যি আরশিনগর নয়, তবে সেই জায়গাটি বিখ্যাত এক বিশেষ ধরনের আয়নার জন্য। জায়গাটি ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্তের কেরল রাজ্যে অবস্থিত। চলুন আর যাই কেরলের আরানমুলা আর আলেপ্পিতে। এমনিতেই কেরলের সৌন্দর্য অদ্ভুত স্নিগ্ধ। পাহাড়, সমুদ্র, অরণ্য সব নিয়ে কেরল পর্যটকদের পছন্দের তালিকায় থাকেই। এর সঙ্গে জুড়েছে ভারতের প্রতিটি প্রদেশের নিজস্ব ঐতিহ্যের বিশেষত্ব। তবে প্রথমেই বলে রাখি, কেরল বেড়াতে যাওয়ার জন্য একটু আগে থেকে পরিকল্পনা করতে হবে, একেবারে আজ বললেই কাল যাওয়া যাবে না। তবে যদি হাতে সময় নিয়ে একবার বেড়ানোর পরিকল্পনা করে ফেলা যায়, তবে পেয়ে যাবেন একসঙ্গে অনেক কিছু। আজকের কেরালা ভ্রমণে আমাদের গন্তব্য আরানমুলা এবং আলেপ্পি। আগেই বললাম যে আরশিনগরের কথা বলছিলাম, সেটি না একেবারেই ঘরের পাশে আরশিনগর নয়, একটু দূরেই। তার নাম আরানমুলা। এটি কেরলের পাথানপেত্তা জেলার একটি ছোট গ্রাম। না, তবে গ্রাম শুনে উৎসাহ হারাবেন না, এই গ্রামে দেখবার আছে অনেক কিছু, আগে চাওয়া তো যাক। কলকাতা থেকে কোচি এবং তিরুবনন্তপুরম দুটি শহরেই বিমান পরিষেবা আছে। সেখান থেকে সড়ক পথে যেতে পারেন আরানমুলা। আরানমুলাকে আপনি বাংলায় বলতেই পারেন আরশিনগর, কারণ আরানমুলা বিখ্যাত এখানকার ঐতিহ্য হাতে বানানো আয়না, যা আরানমুলা কন্নাড়ি নামে বিখ্যাত তার জন্য। এখন এখানকার আয়না বিখ্যাত বা আলাদা কেন? আয়নাতে সাধারণত কাঁচের পেছনে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে পারদ ব্যবহার করা হয়, কিন্তু এই আরানমুলাতে আয়না তৈরিতে কোনো কাঁচ ব্যবহার করা হয় না। এই আয়না তৈরি হয় তামা এবং টিনের সংকর ধাতু দিয়ে। শুধুমাত্র ধাতু খণ্ডকে পালিশ করে 14 রকম জিনিস দিয়ে 14 বার এটিকে পালিশ করে এটিকে প্রতিফলক করে তোলা হয়। আর এই 14 রকম 14 বার কিন্তু কথার কথা নয়, একেবারেই 14 রকম এবং 14 বারই। এই আয়না নির্মাণের পেছনে জনপ্রিয় পৌরাণিক কাহিনী রয়েছে। এই আয়না নাকি

দেবী পার্বতী ব্যবহার করেন, তার কারণ এটির পবিত্রতা। পুরাণের কথা না ভাবলেও এটুকু বলাই যায়, কোনো কাঁচ বা অন্য কোনো প্রতিফলক পৃষ্ঠ ব্যবহার না করে শুধু ধাতু পালিশ করে আয়নার মতো প্রতিফলক তৈরি করার জন্য চাই বিজ্ঞান ও শিল্পের অনন্য মেলবন্ধন, যা পৃথিবীর সম্ভবত অন্য কোথাও হয় না। এই আয়না আরানমুলা কান্নাডি নামেই বিখ্যাত। এখানে আরানমুলা কান্নাডি তো দেখবেনই কিভাবে তৈরি হয়, সে দেখার জন্য পর্যটকদের জন্য যাওয়ার স্থান আছেই। তাছাড়া আরও যা দেখবেন, এখানে আছে পম্বা নদীর তীরে শতাব্দী প্রাচীন পার্থসারথি মন্দির। এই মন্দিরের ম্যুরাল পেন্টিংও দেখবার মতন। এখানে বিশু অর্থাৎ কেরলের নতুন ফসল কাটার উৎসবে আর ওনামে এই পার্থসারথি মন্দিরে আরানমুলা বল্লাসাদ্দে নামে একটি অনুষ্ঠান হয়, যেখানে মন্দিরে দেবতার উদ্দেশ্যে 70 রকমের ভোজন প্রস্তুত করা হয় এবং সেটি পরে কেরলের বিখ্যাত স্নেক বোটের চালকদের খাওয়ানো হয়। সম্ভবত এটি ভারতের বৃহত্তম নিরামিষ ভোজের একটি। এই প্রসঙ্গে বলে রাখি, আরানমুলার স্নেক বোট প্রতিযোগিতা কিন্তু অবশ্যই দেখবেন। এখানে কালাবেদিতে পর্যটকেরা থাকতে পারেন ও কেরালের শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য ও কালারিপাট্টুর মতন ঐতিহ্যবাহী শিল্প দেখতে ও শিখতেও পারেন। আরানমুলা থেকে যাব আলেপ্পি। আলেপ্পি জংশন এখানকার সবচেয়ে কাছের রেল স্টেশন। পর্যটন স্থল হিসেবে আলেপ্পি খুব জনপ্রিয় ও বিখ্যাত। একে পূর্বের ভেনিস বলা হয়। হ্যাঁ, আলেপ্পি এতটাই সুন্দর জায়গা যে এখানে আপনি উপভোগ করতে পারবেন কেরলের বিখ্যাত ব্যাকওয়াটার ও সেখানে হাউস বোটে থাকা। হাউস বোট বললেই যদিও আমাদের কাশ্মীরের কথাই মনে হয়, তবে ভারতবর্ষের এতটাই বৈচিত্র্য যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আপনি বা আমরা সবাই আর কি জানি না যে আমাদের নিজের দেশেই কোথায় কি কি বৈচিত্র্য, কোথায় কি কি অজানা জিনিস লুকিয়ে আছে। আলেপ্পিতে আপনি পাবেন অসাধারণ বীচ, নীল সবুজ জলের ঢেউয়ের পাশে তালগাছের সারি এবং বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য ঘিরে রেখেছে এই ঐতিহাসিক তটভূমিকে। আলেপ্পির অন্যতম আকর্ষণ এখানকার হাউসবোট। অবশ্যই আধুনিক হাউসবোটগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর পাবেন, পাবেন অত্যাধুনিক শৌচাগার, বারান্দা, সব। বিভিন্ন বাজেটের হাউসবোট পেয়ে যাবেন। জলে ভেসে থাকতে থাকতে নদীর ধারের সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। রাতে হাউসবোটে থেকে সারাদিন ধরে ঘুরে দেখতে পাবেন ভেম্বানার হ্রদ, আলেপ্পি বীচ, মারারি বীচ, কৃষ্ণপুরম প্যালেস, পাথিরমানাল, কুট্টানড় ব্যাকওয়াটার, আর্থুকাল চার্চ, অম্বালা পূজা মন্দির, মন্নারশালা মন্দির, কারুমাদি কুট্টান মূর্তি, সেন্ট মেরি রোরান চার্চ, আয়ুর্বেদিক চিকিৎসালয়। আর সবাই জানেন নিশ্চয়ই যে কেরলের আয়ুর্বেদ খুবই বিখ্যাত, সারা ভারতে কেন সারা পৃথিবীময় বিখ্যাত। এই আয়ুর্বেদিক চিকিৎসালয় দেখতে পাবেন, চিকিৎসা করাতে পারবেন। শুধু হাউসবোটে থাকা খুব বিস্বাদ মনে হচ্ছে, তাহলে করতে পারেন কায়াকিং। আলেপ্পির ব্যাকওয়াটারের সেরা অভিজ্ঞতা কায়াকিং। কায়াকিং করার আগে প্রশিক্ষিত গাইড দ্বারা একটি প্রাথমিক প্রশিক্ষণও আপনাকে দিয়ে দেওয়া হবে। এখানে কায়াকিং করে আশপাশের গ্রামগুলো অনায়াসে ঘুরে আসতে পারবেন। সাধারণত যেসব জায়গায় বড় হাউসবোটগুলো যেতে পারে না, সেখানে কায়াকিং করে যাওয়া যায়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের কায়াকিং অসাধারণ লাগবে। প্রাচ্যের ভেনিস আলেপ্পিকে স্থানীয় মানুষ এবং পর্যটকেরা বলেন সমুদ্রকে সমুদ্রের আবাসস্থল। উপরে নীল আকাশ আর নিচে নীল সমুদ্র। এখানে চারিদিকে সমুদ্র সৈকত, কত নাম, পোনাপাড়া সৈকত, থুমকলি সৈকত, আলাপুঝা সৈকত, হাজারো সমুদ্র সৈকত। যে কোনো একটাতে যান মন শান্ত হবেই। শেষে বলি, কখন যাবেন আলেপ্পি?

আমাদের ক্রান্তীয় বলয়ের দেশ ভারতবর্ষ, তা এখানে গ্রীষ্মকালে বেড়াতে যাবার কথা ভাবলেও কষ্ট। আবার এটাও সত্যি যে ছোট ছোট সদস্যদের স্কুলে ছুটিটাও তো পাওয়া যায় গ্রীষ্মেই, কিন্তু না, সেই সময় যাওয়ার পরামর্শ দেওয়া যায় না, কারণ কেরালে প্রচণ্ড গরম, আর বর্ষায় গেলে ব্যাকওয়াটারের চারপাশে প্রচুর সবুজ দেখতে পাবেন, কিন্তু আবার এত বৃষ্টি হবে যে হয়তো সারাক্ষণ হাউস বোটেই থাকতে হবে, তাই সেটাও কাম্য নয়। তাই যাওয়ার সব থেকে ভালো সময় অক্টোবর থেকে মার্চ। তবে ওই প্রথমেই যেটা বলেছিলাম, কেরল কিন্তু হুট করে বললেই যাওয়া যাবে না, তার জন্য দরকার একটু পরিকল্পনা। যারা বেড়াতে ভালোবাসেন তাদের যদিও এত প্ল্যান ট্যান পোষায় না তা জানি, তারা শুধু চলো যাই বলে পিঠে ব্যাগ নিয়েই বেরিয়ে পড়তে পারেন, তবু একটু পরিকল্পনা করে ঘুরে আসতেই পারেন কেরলের আরানমুলা ও আলেপ্পি। আজকে আসুন বেরিয়ে যান ভারতে এইটুকুই। সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার, বাংলা সংবাদ এরপরেই।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, তিনদিনের সফর গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর

দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিন থু। রাষ্ট্রসংঘ ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরটিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই এলআরজিআর পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার কেন্দ্র, রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনার সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায়, হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা EPFO চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি EPF অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড IT অ্যানাবেল্ড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন, EPFO সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতিরাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতে ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টালে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজের 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবেন টুর্নামেন্টে ব্যক্তিগত GM নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বত S দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বত মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নান বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন।

0: বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপড়কর 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026 কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

সকালের আড্ডায় আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকের সকালের আড্ডায় থাকবে নানা খবর, যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা, গান, সতর্কবার্তা, সবই যেমন থাকে। তবু তো প্রতিদিন নতুন জীবন, কারণ আপনি জানেনই না যে ঘড়িতে এখন মাত্র 7:36 হয়ে 43 সেকেন্ড, সামনে গোটা একটা দিন, কি কি ঘটতে পারে। ভালো হোক বা অতটা ভালো নাই বা হোক, তবু নতুন তো কিছু হবে বটেই, এই নতুনের দিকেই তো তাকিয়ে থাকা। তাই তো নতুন আমাদের প্রতিদিনের এই সকালের আড্ডাও। রবি ঠাকুরের কাছে হাত পাতি, নিত্য যেমন পাতি, আজও পাতলাম গানে। সাগর সেন।

মেঘলা আকাশ, উতলা বাতাস, এখন বর্ষাকাল। আর যে দেশে কৃষি অর্থনীতির হাল ধরে আছে, সে দেশে বর্ষাকালের আলাদাই হাবভাব। তবে জানিয়ে রাখি, বেশ কিছু তথ্য জানাচ্ছে যে আমাদের কৃষি এখন আর বর্ষার উপর ততটা নির্ভর নেই। তার মানে আমি একেবারেই এটা বলতে চাইছি না যে বর্ষার দরকার নেই, বা এরকম কিছু বলতে একেবারেই চাইছি না, ভুল বুঝবেন না। আমি খালি বলতে চাইছি যে বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে আমাদের কৃষি ব্যবস্থা বর্ষার উপর নির্ভরতা কমাচ্ছে। 2000 সালে যেখানে ভারতের সম্পূর্ণ কৃষি জমির 42% জলসেচ সম্ভব ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 60%। বৃষ্টির ঘাটতিকে পূরণ করা যাচ্ছে ছড়িয়ে পড়া খাল ও টিউবওয়েল দিয়ে। শস্য চাষেও কিছু পরিবর্তন এসেছে, যেমন 60% ছিল খারিফ ফসল, তাতে জল এবং বর্ষার জলের উপরে নির্ভরতা ছিল অনেক বেশি। এখন রবি ফসলের চাষ বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতেও বর্ষার জলের উপরে নির্ভরতা কমানো গেছে অনেকটা।

0: জলসেচন পদ্ধতিতেও পরিবর্তন এসেছে অনেকটাই। সেচের জল যাতে উপচে পড়ে নষ্ট না হয় তার জন্য এসেছে ড্রিপ ইরিগেশন, মানে বিন্দু বিন্দু জল সেচ পদ্ধতি। তাতে কি হয়েছে? তাতে যা হয়েছে সেটা হলো যে সারা দেশে খাদ্য সুরক্ষা একটু হলেও বেড়েছে, দেশ শক্ত পায়ে দাঁড়াচ্ছে। বর্ষার কাছে আমাদের অনেক অনেক ঋণ, সে না থাকলে এই সুজলা সুফলা দেশ কি আমরা পেতাম বলুন? না, পেতাম না। বর্ষা আমাদের এত আদরের, এত কাছের, তাই তো বর্ষার কাছে আমাদের এত দাবি। আপনারও তাহলে লিখে ফেলুন আমাদের বুধ সকালে, আকাশবাণী মৈত্রীর বুধ সকালে আপনাদের প্রিয় অনুষ্ঠান। জানেন তো কি লিখতে হবে? না জানলে শুনে নিন এক্ষুনি।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার

চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, mairtwkathamaitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

কিন্তু এই সময়ে মশার উপদ্রব বাড়ে বড্ড। ডোবাখানা থাকলে তা জলে ভরে উঠবে, তাতে মশা ডিম পারবে, আর তা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, আর আর কচুরিপানা। হ্যাঁ, তা ডোবাখানা থাকলে তো কচুরিপানা হবেই। জলে থাকা একটা উদ্ভিদের নাম যে কেন চুবনো তেলে ভাজা একটা সুস্বাদু খাবারের নামে হলো কে জানে, জানেন নাকি? আমি জানি না, জানলে জানাবেন তো। তবে ভালোবেসে কচুরির নাম দিলেও আমরা কিন্তু একে দেখেই আঁতকে উঠি। খুব অল্প দিনে এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আদি ভূমি ব্রাজিল থেকে অভিযান শুরু করে আজ সারা পৃথিবী এর দৌরাত্ম্যে অতিষ্ঠ। এতে বহতা জলের স্রোত বন্ধ হয়ে যায়, জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইনে জড়িয়ে তা বন্ধ হয়ে যায়, মশা মাছি আর সাপের উপদ্রব বাড়ে। আপাত দৃষ্টিতে ভালো কিচ্ছু নেই, কচুরুরই মতো খানিকটা। যে কোনো পুষ্টিবিদকে জিজ্ঞেস করুন, কচুরি সম্পর্কে একটাও ভালো কথা বলবেন মনে তো হয় না। কিন্তু এই কচুরি বানা সম্পর্কে একদল বিজ্ঞানী কিন্তু বেশ ভালো ভালো কথা বলছেন, না শুধু বলছেন না, হাতে কলমে পরীক্ষা করে দেখিয়েছেন যে কচুরিপানা আসলে সম্পদ। নাসার বিজ্ঞানীরা আগেই দেখিয়েছিলেন যে কলকারখানার দূষিত জল থেকে নানা ভারী ধাতু কচুরিপানার শিকড় খুব তাড়াতাড়ি টেনে নিয়ে জলকে প্রায় 75% দূষণমুক্ত করে। এছাড়াও কৃষিতে কচুরিপানার ব্যবহার নানা দেশে নানাভাবে হচ্ছে। চাষিরা এর থেকে জৈব সার তৈরি করছেন, এটা পচিয়ে মিথেন গ্যাস পাওয়া যেতে পারে, তার থেকে পাওয়া যেতে পারে সস্তার জ্বালানি। এছাড়াও আছে তার আরো অনেক গুণ, জানিয়ে বিজ্ঞানীরা প্রচুর কাজ করেই চলেছেন। বর্তমানে জৈব প্রযুক্তির যুগে এই কচুরিপানা বাণিজ্যিকভাবে কার্যকরী হয়ে উঠেছে শিল্পক্ষেত্রে। গবেষণায় এও দেখা গেছে খাল বিল নদী পুকুরে জন্মানো এই উদ্ভিদটিকে ঠিক মতো ব্যবহার করলে এটি অর্থকরী হয়ে উঠছে ভীষণভাবে। কিন্তু তার জন্য একে জল থেকে তুলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে অবশ্য। জল থেকে তুলে কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে নানা বাণিজ্যিক উপকরণ। কেঁচো সার বা জৈব সার তৈরির ক্ষেত্রে এর অন্যতম ভূমিকা। দেশ বিদেশের অনেক পরিবেশবিদই ক্ষতিকর কচুরিপানাকে প্রাকৃতিক কাগজে রূপান্তরিত করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের সুস্থায়ী পদ্ধতি উদ্ভাবন করেছেন। খুব শক্ত শক্ত কথা হয়ে যাচ্ছে, কিন্তু যেটা বলার যে এই কচুরিপানাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে এটা উপযোগী হয়ে উঠতে পারে, সেই গবেষণা চলছে এবং সেই গবেষণাতে কাজও দিচ্ছে। তন্তুজ শিল্পেও এই কচুরিপানার ব্যবহার দেখা দিচ্ছে, ফাইবারের ব্যাগ কাপড় ইত্যাদি তৈরি হচ্ছে, এবং সরকারি ও বেসরকারি উদ্যোগে আমাদের বাংলাতে নানা জায়গায় তৈরি হচ্ছে কচুরিপানা থেকে তৈরি নানান সামগ্রী। জল থেকে কচুরিপানা তুলে তা শুকিয়ে বিভিন্ন ধাপে প্রক্রিয়াকরণ করে তাই দিয়ে ফুলদানি, ছোট ছোট ঝুড়ি, ট্রে, কোস্টার, এসব নানান উপহারের সামগ্রী বা বিভিন্ন ব্যবহারের সামগ্রীও তৈরি করা হচ্ছে। তার মানে যে প্রয়োগের ওপরেই কিন্তু সবটা নির্ভরশীল, সঠিক প্রয়োগটা চিনে নিতে হবে। নইলে যেমন আমরা অনেক বন্ধুকে চিনতে পারি না, তেমন হয়তো এই কচুরিপানাকেও আমরা এতদিন চিনতে পারিনি, সারাটা জীবন কেটেই যেত যদি গবেষণা না হতো না।

আচ্ছা, কচুরিপানা, বর্ষা, মশা এসব কথা বলতে গিয়ে হঠাৎ একটা কথা মনে পড়লো। আপনাদের কি কখনো মনে হয়েছে যে সব মশা শুধু আপনাকেই কামড়ায়? অনেকেই বলে থাকেন, আমার রক্ত বোধহয় খুব মিষ্টি, আমাকে মশার ভীষণ পছন্দ, সারাক্ষণ আমাকে কামড়াচ্ছে। যদি মনে হয়েও থাকে তবে একেবারে ভুল কিছু মনে হচ্ছে না। বিজ্ঞান বলছে মশা কিন্তু সত্যি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি কামড়ায়। পৃথিবীর প্রায় 20% মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়, তবে এর সঙ্গে রক্তের স্বাদের কোনো সম্পর্ক নেই। মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, ত্বকের গন্ধ, শরীরের তাপমাত্রা, শরীরে থাকা কিছু ব্যাকটেরিয়া, এই সব নাকি ওই পুঁচকে একখানা বিচ্ছু মশা চিনে ফেলে, জেনে ফেলে, বুঝে ফেলে এবং তারপরে কামড়ায়। ভাবুন একবার।

0: শ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্রের কণ্ঠে এই গানের পরে সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
1: না ফুটুক, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। সাং বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
2: সামাজিক ন্যায়ের জন্য লড়াইয়ে বারবার সামিল হয়েছেন তিনি। ছাত্রজীবনে সক্রিয় ছিলেন বামপন্থী রাজনীতিতে। ছাত্রজীবনেই তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত। বহু সমালোচক তার এই বইটিকে আধুনিক কবিতার মাইলফলক হিসেবে গণ্য করেন। কল্লোল যুগ থেকে স্পষ্টত সরে আসার দিকনির্দেশ, ঋজু বলিষ্ঠ বক্তব্য সবই তার জনপ্রিয়তার অন্যতম কারণ।
3: মিছিলের মুখ, মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত, বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান, ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতন জল জল করতে থাকল মিছিলের সেই মুখ।
2: কবিতার চিরাচরিত কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে তার কবিতা বলেছে সাধারণ মানুষের হতাশা নিরাশার কথা।
4: মেদিনের কবিতা।
5: প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠফাটা রোদ সেঁকে চামড়া, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে।
2: ১৯৫০ শেষের দিক থেকে ক্রমশ তার কবিতায় ফুটে ওঠে অন্তর্দর্শন। লোকের মুখে মুখে আজও শোনা যায় ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
1: আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা

0: থাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো, লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে।
1: বাংলা সাহিত্য পত্রিকা পরিচয় সম্পাদনার কাজ করেছেন তিনি। শিশুদের জন্য তার লেখাগুলি বেশ জনপ্রিয়। ছয় দশকের গোড়ার দিকে কয়েক বছর সত্যজিৎ রায়ের সঙ্গে যৌথভাবে সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেন। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919-এর 12ই ফেব্রুয়ারি, কবির প্রয়াণ 2003-এর 8ই জুলাই। তার সৃষ্টি সম্বন্ধে বলেছেন লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়।
2: সুভাষ মুখোপাধ্যায়কে যখন আমাদের মনে পড়ে তখন একইভাবে মনে পড়ে পদাতিকের সেই অনিবার্য পংক্তি, প্রিয় ফুল খেলবার ধ্বংসের মুখোমুখি আমরা, চোখের এই স্বপ্নের নীল মধ্য কাঠপাড়ার দেশে গেছে আমরা। এই যে একেবারে শাহরিক প্রতিদিনকার কর্তভঙ্গি, একটা জঙ্গি ভাষা, একটা আন্দোলনের ভাষা তুলে আনে। 40 দশকের সমস্ত তপ্ত কলকাতা শহর, গ্রাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মধ্য দিয়ে প্রাণ পেয়েছে। ব্যক্তিগতভাবে তিনি সাম্যবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন, কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে তার কবিতা যখন পড়া যায় তখন বোঝা যায় যে তিনি একটা নতুন যুগের নতুন প্রাণের প্রতীক। আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, এসব কেবল গুর্জরদের মায়া, আমরা তো নই প্রজাপতির সন্ধানে, অন্তত আজ মারাইনি তার ছায়া। এসব কবিতা যিনি লেখেন বা নিজের নাজিম ইকবালের কবিতা অনুবাদ করেন, যিনি লেখেন আমরা যেন বাংলাদেশের চোখের দড়ি তারা, মাঝখানে না কুচিয়ে আছে ঠাকুর যে পাহারা, দৌড়েছিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, এপারে যে বাংলাদেশ ওপারেও সেই বাংলা। সেই সুভাষ মুখোপাধ্যায়কে বোঝা যায় যে তিনি একেবারে রোজকার গদ্য, সাংবাদিকতার গদ্য, সেটাকে কিভাবে ছন্দের একটা জাদুবিদ্যা দিয়ে কবিতায় রূপান্তরিত করে দিতে পারেন। এত বড় কবি সমস্ত লুই আরাগার মতো, পল এলুয়ারের মতন, যারা আমাদের কথা বলার ভঙ্গি, প্রতিবাদের ভঙ্গি, রাগের ভাষা এবং উত্তোলিত স্লোগান তাকে কবিতায় নিয়ে যেতে পারেন, এইরকম কবি বাংলা ভাষায় সুভাষ মুখোপাধ্যায়ের মতন আর নেই। আমরা তাকে রাশিয়ার মায়াসমষ্টির সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু দেখবো সুভাষ মুখোপাধ্যায় তো সচ্ছল ভাষায় গ্রাম বাংলার ক্ষেত, আলপথ এবং বন্ধ কারখানার দিকে তাকিয়েছেন যে সমস্ত 40 দশকের ইতিহাস যদি আমাদের গদ্য বিবরণের দিকে তাকায় তার থেকে অনেক বেশি সম্পদশালী হয়ে আছে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা।
0: আজ নবযুগ আনবে না, আকাশের চাঁদ দেয় বুঝি হাত ছানি, ওসব কেবল বুর্জোয়াদের মায়া, আমরা তো নই প্রজাপতি সন্ধানী।
3: শুনলেন দৃষ্টিকোণ, আজকের দৃষ্টিকোণ শুনলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

আর এখন শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন জানিয়ে দিই একটু আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যে পেয়েছি আমরা, তাতে দেওয়া আছে যে প্রধানত আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 78%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 0.01 মিলিমিটার। এই ছিল আবহাওয়ার খবর। তবে একটা সুখবর যে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এবার জানিয়ে দেব আজকের রাতের হারানো দিনের গানের বিষয়। সুরের ইতিহাসে যাদের নাম অনেক সময় উচ্চারিত হয় না, অথচ যাদের স্পর্শ ছাড়া কোনো সুরই পূর্ণতা পায় না, তারাই সঙ্গতকারী, যন্ত্রশিল্পী, সুরের নীরব সাধক। প্রধান কণ্ঠের পাশে থেকে কখনো তানপুরার অবিচল ধ্বনিতে, কখনো বেহালা, বাঁশি, তবলা, পিয়ানো বা অন্য কোনো যন্ত্রের মূর্ছনায়, কখনো বা কণ্ঠে সুরের ভিত্তি অটুট রেখে তারা নির্মাণ করেন এক অনির্বচনীয় সঙ্গীত ভুবন। নেপথ্যে থাকলেও তাঁদের সুচারু সঙ্গত ছাড়া কোনো কালজয়ী গান সম্পূর্ণ হয় না। হারানো দিনের গান স্মরণ করবে সেই নেপথ্যের শিল্প সাধকদের, যাদের নিবেদন, মেধা ও সাধনায় বাংলা গান স্বমহিমায় দীপ্যমান। আজ ঠিক রাত 11টায় উপস্থাপনায় থাকবেন কে আম মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজকের হারানো দিনের গানের বিষয়ও, এবং এখন সময় বিশ্বকাপের রিপোর্টের। খেলা কেমন দেখলেন?

এই খেলা কেমন দেখলেন বিভাগে? আমরা সাধারণত পড়ে থাকি ফেসবুকে দেওয়া পোস্টের তলায় যে কমেন্ট আসে আমাদের শ্রোতা বন্ধুদের, তাদের পড়েনি সেরকমই কিছু কমেন্ট। বেশ ভালো লাগছে যে শ্রোতারা দেখছেন বিশ্বকাপ এবং দেখে আমাদের জানাচ্ছেন। যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ। লিখেছেন প্রিয়াঙ্কা ঘোষ, এইবারের ফুটবল বিশ্বকাপ আমার জন্য অন্যরকম। এতদিন খেলা শুরুর আগে থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখতাম, কিন্তু এইবারে চিত্রনাট্যে বদল হয়েছে। গতকাল আর্জেন্টিনা বনাম ইজিপ্টের মরণ বাঁচন, গতকাল নয়, এটা তার আগের দিনের খেলার কথা উনি বলছেন, এর মরণ বাঁচন লড়াইটুকু প্রথম কিছুক্ষণ ছাড়া বাকি আর দেখতেই পেলাম না। আর্জেন্টিনা আমার চিরদিনের প্রিয় টিম। এবার আসি কারণটায়। একটি 7.5 কেজির মানুষ আমায় নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে দিন রাত, তার করা ফাউলের ঠেলায় আমি আপাতত

বাবু। বুঝতেই পারছি প্রিয়াঙ্কার কোলে একটি শিশু আছে, যার জন্য উনি তার ফুটবল নিয়েই ভীষণ ব্যস্ত আর কি। যাই হোক প্রিয়াঙ্কা, আশা রাখি পরের বিশ্বকাপে আপনি এবং আপনার সদ্যজাত শিশুটি, সদ্যজাত না হলেও শিশুটি, দুজনে মিলে একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। চলে যাই পরের কমেন্টে। লিখছেন অনিন্দিতা মল্লিক, বিশ্বকাপ মানে এক অনন্য উদ্দীপনা। আমার খেলা দেখার শুরুতে জেনেছিলাম ব্রাজিলের কথা, সে সময় সক্রেটিসকে দেখেছি ও হিরো ওয়ার্শিপ করেছি। জিকোর কথা বলতে মনে পড়ে প্লাতিনির ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি মিস করা, কিন্তু ফুটবলের রাজপুত্র জেনেছি ও মেনেছি দিয়েগো মারাদোনাকে। সকলে কেমন ব্রাজিল ভার্সাস আর্জেন্টিনা হয়, আর আমার জন্য ব্রাজিল ও আর্জেন্টিনা দুই। আমি এর আগের আমেরিকার বিশ্বকাপে রোমারিও বেবেতোদের বা দক্ষিণ কোরিয়া জাপানে হওয়া বিশ্বকাপে রোনাল্ডো রিভালডোদের খেলার উত্তেজনা আজও মনে করি। আমার আরেক প্রিয় ফুটবল শিল্পী ছিলেন জিদান, তার শেষ বিশ্বকাপে লাল কার্ড দেখে বিদায়ের কথা আজও তাকে আমার কাছে ট্র্যাজিক নায়ক করে রেখেছে। এখন এই প্রৌঢ়ত্বে পৌঁছেও আমি মেসি ফ্যান। তার এবারেও কেপ ভার্দে যদি আর্জেন্টিনা ম্যাচ জিতে যেত বড্ড আরাম হতো। ভারতের ফুটবল দর্শক হিসেবেই রয়ে যাওয়া তখন যখন নিয়তি, তখন ছোট্ট ছোট্ট ক্যারাবিয়ান আফ্রিকান এশিয়ান দেশগুলো যখন অসাধারণ লড়াই করে, আমি তখন সেই দেশের। কালকেও আমি দ্বিধাবিভক্ত ছিলাম। মোহাম্মদ সালার শেষ বিশ্বকাপ, ইজিপ্টের অসাধারণ খেলা, আর তারপর মেসির আর্জেন্টিনার হই হই করে দখল নেওয়া শেষ অঙ্কে আমি কার সাপোর্টার হই? মেসির শেষ বিশ্বকাপ, 40 ছুঁতে চলা খেলোয়াড় আজও বল তৈরি করছে, গোল দিচ্ছে, আর অন্যকেও গোল দেওয়াচ্ছে। আমার ফুটবলের রাজপুত্রের দেশের যুবরাজকে খুব মিস করব। মেসি, হৃদয়ের এক বড় কোণ তোমার দখলে রইল। ধন্যবাদ অনিন্দিতা আপনার এই প্রতিবেদনের জন্য। সবাই লিখেছেন গতকাল কোনো খেলা ছিল না, অতএব গত পরশুর খেলা সম্পর্কেই শ্রোতারা লিখবেন, সেটাই স্বাভাবিক, পড়ছি তাদেরই কথা। সৌমিক বন্দ্যোপাধ্যায় লিখছেন রুদ্ধশ্বাস ম্যাচ, অবিশ্বাস্য খেলা, রাত জাগা সার্থক, তবে সৌভাগ্য আর্জেন্টিনার। তবে কেন জানি না মনে হচ্ছে এবার নতুন কোন দেশ চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, বিশ্ব ফুটবলের মহাশক্তিধর দেশগুলো চূড়ান্ত পর্বে এখনো আছে, অসাধারণ খেলছে, তবুও মনে হচ্ছে আমরা নতুন কোন দেশের অধিনায়কের হাতে এবার বিশ্বকাপ দেখতে পাব। আপনার সঙ্গে আমরাও সেই আশায় আছি সৌমিকবাবু, দেখা যাক কি ঘটে। লিখেছেন মানুষ কুমার সেনগুপ্ত দমদম নাগের বাজার থেকে। এর আগে সকালের আড্ডায় একটি কমেন্টে বলেছিলাম তথাকথিত ছোট টিমগুলি কিন্তু চমকে দেবে, দিচ্ছেও সত্যি তাই। দ্বিতীয় রাউন্ডেই জার্মানি এবং নেদারল্যান্ডসের বিদায় কিন্তু সে কথাই প্রমাণ করে। নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয় এবার বিশ্বকাপের অন্যতম সেরা চমক। আর কাবোভার্দের খেলায় আপামোর ফুটবল প্রেমী মানুষের স্মৃতিপটে রয়ে যাবে বহুদিন। রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা হেরেও যেতে পারত কাবোভার্দের কাছে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আর্জেন্টিনার গোলরক্ষক একটি অসাধারণ সেভ না করলে খেলাটি টাইব্রেকারে গড়ালে ফলাফল কি হতো বলা মুশকিল। এবারের বিশ্বকাপের সেরা চমক কাবোভার্দের বর্ষিয়ান গোলরক্ষক। আর্জেন্টিনা হয়তো সেদিন হেরেও যেতে পারত, কোয়ার্টার ফাইনাল পর্বে আরও হয়তো কিছু উত্তেজক চমক অপেক্ষা করে আছে আমাদের জন্য। তবে লিওনেল মেসি এবং নরওয়ের হালান্ডের খেলা বা ফুটবল নৈপুণ্য সত্যি মন কেড়ে নিচ্ছে। অবশ্য ফ্রান্সের এমবাপের খেলাও ফুটবল প্রেমীদের মন জয় করেছে। শুভেচ্ছা সহ এই বার্তা পাঠিয়েছেন মানুষ কুমার সেনগুপ্ত দমদম নাগেরবাজার থেকে। আর একটা কমেন্ট পড়েনি। দেবাশিস মিত্র লিখছেন দুর্দান্ত, কাবোভার্দের মতন দলের খেলা দেখতে পাওয়া এক অন্যতম পাওনা। তবে বিশ্বকাপ ফুটবলে মারামারি করে খেলার প্রবণতা দেখে ভীষণ খারাপ লাগে। বল আটকাতে কিংবা বল ছিনিয়ে নিতে খেলায় একটু আত্ম ধাক্কাধাক্কি হবেই, কিন্তু ইচ্ছাকৃত মারার প্রবণতা ভীষণ দৃষ্টিকটু লাগে। ক্রিকেটের বিশ্বকাপে কিন্তু স্লেজিং এর বিষয়টি এখন আর নেই বললেই চলে। ফুটবলেও বেশ স্কিল বেসড খেলা দেখব

মাসেল বেস্ট নয়, এটাই আশা। আপনাদের সবার সঙ্গে আমাদেরও তাই আশা। আর আমরা সবাই খুব খুশি এবং আনন্দিত এবং সত্যি কৃতজ্ঞ যে আপনারা এরকম খেলা দেখছেন এবং আমাদের জানাচ্ছেন।

0: এতে খেলায় একটু আধটু ধাক্কাধাক্কি হবেই, কিন্তু ইচ্ছাকৃত মারার প্রবণতা ভীষণ দৃষ্টিকটু লাগে। ক্রিকেটের বিশ্বকাপে কিন্তু স্লেজিং এর বিষয়টি এখন আর নেই বললেই চলে। ফুটবলেও বেশ স্কিল বেসড খেলা দেখব, মাসেল বেসড নয়, এটাই আশা। আপনাদের সবার সঙ্গে আমাদেরও তাই আশা, আর আমরা সবাই খুব খুশি এবং আনন্দিত এবং সত্যি কৃতজ্ঞ যে আপনারা এরকম খেলা দেখছেন এবং আমাদের জানাচ্ছেন।
1: পর্ব বলছেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
2: অবিশ্বাসের সঙ্গে বিজ্ঞানের লড়াই চিরকালীন, ঠিক যেমনটা অনিশ্চিতের সঙ্গে সহাবস্থান। সময়টা 1856 সালের আগস্ট মাস, জার্মানির ডুসেলডর্ফ শহরের কাছাকাছি নিয়ানডারথাল উপত্যকা। একটি চুনাপাথরের খনিতে গুহা পরিষ্কারের সময় বিশেষ ধরনের শক্ত হাড়গোড় খুঁজে পান শ্রমিকরা। ভালুকের হাড়গোড় ভেবে একপাশে ফেলে রাখেন ওরা। স্থানীয় শিক্ষক জোহান কার্ল ফুহলরট 16টি হাড়ের টুকরো উদ্ধার করেন এবং প্রাথমিক পরীক্ষায় বুঝতে পারেন এগুলো মানুষের কঙ্কালের অংশ। অদ্ভুত আকৃতির মাথার খুলিটির চোখের ওপরের হাড়টি ছিল অনেকটা উঁচু এবং পুরু। উরু এবং হাতের হাড়গুলি ছিল শক্তিশালী এবং বাঁকানো। উনি নিশ্চিত হন মানব প্রজাতির হাড় হলেও আধুনিক মানুষের থেকে তা সম্পূর্ণ আলাদা। 1857 সালে ফুহলরট এবং অ্যানাটমির অধ্যাপক হারম্যান শাফহাউসেন এই আবিষ্কারটি দুনিয়ার সামনে প্রকাশ করতেই শুরু হয় বিতর্ক। কারণ সমাজের সেই সময়ের বিশ্বাস ছিল মানুষ ঈশ্বরের এক অনন্য সৃষ্টি এবং সৃষ্টির শুরু থেকেই মানুষ আজকের মতোই ছিল। তৎকালীন বিজ্ঞানী বুতুলভ ভাটো এক ধাপ এগিয়ে দাবি করে বসলেন, এটি আদিম কোনো মানুষই নয়, বরং আধুনিক মানুষেরই কঙ্কাল, কিন্তু ছোটবেলায় রিকেট রোগ এবং মস্তিষ্কের আঘাতের কারণে খুলির এই বিকৃতি। প্রসঙ্গত, তখনও ডারউইনের অরিজিন অফ স্পিসিস থিওরি অজানা। কয়েক বছর পর ডারউইনের থিওরিতে ভর করে এই কঙ্কালটি আদিমানবের বলে স্বীকৃতি দেওয়া হয়। এই প্রজাতির নাম দেওয়া হয় হোমো নিয়ান্ডারথালেনসিস। কিন্তু এই প্রজাতি যে আদিমতম তা নয়, এর আগেরও কয়েকটি মানব প্রজাতির কথা জানা গেছে। আদিমানব পিথেকান্থ্রোপাস থেকে আজকের আধুনিক মানুষের মস্তিষ্ক প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বিবর্তনের ধারাকে করটির ভেতরের আয়তন দিয়ে বিচার করা হয় অনেক সময়। শুধু আয়তনই যদি বিচার্য হয়, তবে স্তন্যপায়ী নীলতিমি বা হাতির মস্তিষ্কের আয়তন মানুষের থেকে 3 গুণ বা তারও বেশি। একটি নীলতিমি বা হাতির কোটি কোটি পেশিকোষ রয়েছে। এদের বিশাল শরীরকে সচল রাখা, হৃৎপিণ্ড ও ফুসফুসের স্বয়ংক্রিয় ক্রাচ পরিচালনা করা এবং বিশাল ত্বক থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করার জন্য মস্তিষ্কের বড় অংশকে 24 ঘন্টা কাজে ব্যস্ত থাকতে হয়। একে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় হাউসকিপিং ডিউটি। হাতির মস্তিষ্কের ওজন মানুষের চেয়ে 3 গুণ বেশি হলেও তার মস্তিষ্কের 3/2 নিউরনই খরচ হয়ে যায় কেবল পেছনের লঘু মস্তিষ্কে, যা তার বিশাল শুঁড় এবং ভারী শরীরের নাড়াচাড়া করতে ও ভারসাম্য রক্ষায় সাহায্য করে। কিন্তু মানুষের ক্ষেত্রে সিংহভাগ নিউরন জমা থাকে চিন্তাভাবনা করার অঞ্চল অর্থাৎ সেরিব্রাল কর্টেক্সে, যা মূলত ব্যবহৃত হয় চিন্তাভাবনা ও ধীশক্তির কাজে। শুধু মস্তিষ্কের আকার বড় হওয়াটাই শেষ কথা নয়, আধুনিক মানুষের মস্তিষ্কে নিউরনের সংযোগ এবং ভাঁজ অনেক বেশি জটিল। আবার শরীরের তুলনায় মস্তিষ্কের আকার নিয়ে তুলনা করলে যে মানুষ সবার থেকে এগিয়ে তাও নয়। কাঠবিড়ালি, ইঁদুর বা ছোট মার্মোসের জাতীয় বানরদের শরীরের তুলনায় মস্তিষ্ক অন্তত মানুষের থেকে বড়। বুদ্ধিমত্তা এরা মানুষের সমকক্ষ বা এগিয়ে কখনোই বলা যায় কি? বিজ্ঞানীরা এই সমস্যা সমাধানের জন্য চিন্তাভাবনা করে তৈরি করলেন একটি অনুপাত, এনসেফালাইজেশন কোশেন্ট, সংক্ষেপে AQ। কোনো প্রাণীর শরীরের আকার অনুযায়ী তার মস্তিষ্কের ওজন যতটা হওয়া উচিত ছিল তার তুলনায় বাস্তব ওজনের অনুপাত। এই হিসেবে স্তন্যপায়ী প্রাণীদের মানদণ্ড ধরা হয় 1। হাতির AQ 1.8 থেকে 2.4, ডলফিনের বেশ ভালো 4.1 থেকে 5.3, আর মানুষের AQ 7.4 থেকে বিবর্তনের মস্তিষ্কের 7.8। অতএব মানুষের হিসেব মতো যা পাওয়ার কথা তার থেকে 7.5 গুণ বড় এবং জটিল মস্তিষ্কের অধিকারী। এই জটিলতাই বেঁচে থাকার বাইরে গিয়ে অন্যান্য ক্ষেত্র যেমন ভাষা, দর্শন, আবেগ, অনুভূতি সহযোগে মানবকে পৃথিবীর সেরা জীব করে তুলেছে। কিন্তু আধুনিক কিছু পরিবর্তন যদি নতুন কোনো বিবর্তন নিয়ে আসে যা মানব প্রজাতির জন্য হিতকর নয়,

0: তাহলে কিন্তু এখন থেকেই সাবধান হতে হবে। শিম্পাঞ্জি থেকে মানুষ হওয়াটা গৌরবের, কিন্তু উল্টোটা।
1: মস্তিষ্ক মন্থন প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান।
2: জানা অজানা শেষ করে দেখি সময় প্রায় শেষ, সকালের আড্ডা থেকে এবার বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে একটা গান রেখে যাব না, তাই কি হয়? থাকলেন শ্রীকান্ত আচার্য।

0: সত্যি আপনাদের কাছে অনেক ঋণ, তবে হ্যাঁ দাবি অনেক বেশি নয়, শুধু এইটুকুই। অনুষ্ঠান কেমন লাগছে যদি জানান, তবে আমাদের ভালো লাগবে। জানাতে পারেন ফেসবুক পেজে, জানাতে পারেন মেল আইডিতে, জানাতে পারেন চিঠি লিখে। সকালের আড্ডা এখানেই শেষ করলাম, সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন শুভ স্বপ্না মুখোপাধ্যায়। গত সপ্তাহে আমরা প্রথম পর্বে আমরা শুভ স্বপ্নার কথা শুনেছি, আজও শুনব। শুভ স্বপ্না, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: গত সপ্তাহে আমরা শেষ করেছিলাম আপনার গ্রামের বাড়ির কথা দিয়ে,
1: তো
0: ওখান থেকেই না হয় একটু শুরু করা যাক যে গ্রামের অভিজ্ঞতা, কারণ এখন তো অনেকটাই শহরের জীবন বেশি, সেই গ্রামের অভিজ্ঞতাটা কেমন গ্রামেতে যাওয়ার?
1: ভীষণই মানে মনোরম বলা যায়। আর যেহেতু আমার গ্রামের বাড়ি বীরভূম জেলায়, সুতরাং সারা বছরই মানে আমাদের পুরো গ্রামটা ঘেরা সবুজ গাছপালা দিয়ে, মানে একদম স্টেশন থেকে নেমে অনেকটা রাস্তা আসার পর একটা জঙ্গল শুরু হচ্ছে। কাজু বাদামের গাছ আছে, মহুয়া ফুলের গাছ আছে, যারা শুনছেন হয়তো ভিজুয়ালাইজ করতে পারছেন, মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুধারে এসব গাছ, ইউক্যালিপটাস গাছ আছে। তো অনেকটা এই জঙ্গল পার করার পর আমাদের গ্রাম শুরু হচ্ছে, এবং আমাদের গ্রামের সংলগ্ন অনেক আদিবাসী সাঁওতাল গ্রাম আছে। একটু দূরে গিয়ে যে ক্রাশার বলে বা খাদান বলে, হ্যাঁ, সেগুলি আছে। তার সঙ্গে তো লাল মাটির রাস্তা রবি ঠাকুর তো কবিতা একেই গেছেন সেই ছবি। তো ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। মানে আমরা এখান থেকে যাওয়ার পর যেন ওখানে গিয়ে মনে হয় যে নিজের বাড়িতে ফিরলাম। এবং সব থেকে বড় কথা, গ্রামে গিয়ে শুধু আমাদের বাড়িটাই আমাদের কাছে বাড়ি না, গোটা গ্রামটাই যেন আমাদের কাছে বাড়ি। আমার দাদু ভীষণ একজন আকর্ষণীয় বা শ্রদ্ধেয় মানুষ ছিলেন সেই গ্রামের। কিছু বছর আগে অবধি আমাদের বাস স্ট্যান্ডে নেমে যদি আমাদের বাড়ি জিজ্ঞাসা করা হতো তাহলে দাদুর নাম দিয়ে, এখন সময়ের সঙ্গে পরিচয় পাল্টেছে, এখন বাবাদের নাম দিয়ে হয়। আমরা যখন যাই সবাই যেন মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, এবং বিভিন্ন বয়সের মানুষ তারা তাদের মতো করে আমাদেরকে যেন আহ্বান জানায়। এবং কি করে আমাদের ভালো লাগবে, আমাদের কোন রকম কোন অসুবিধা হবে না, সেইটা মানে প্রত্যেকে
0: আন্তরিকতাটাই একটা বড় প্রাপ্তি। এবারে আসি 2020-তে মার চলে যাওয়া, বাবা মা কিভাবে আপনার ছোটবেলা থেকেই যে একটা খুব সংঘবদ্ধ ইউনিট বলা যায়, যে আপনাকে সবসময় উৎসাহ দেওয়া এবং সবকিছু থেকে আগলে রাখা, তো মার চলে যাওয়াটা কি একটা বড় ধাক্কা?
1: একদমই। যেন আমরা তিনজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিলাম, একজন মানুষ যেন আমাদের সঙ্গে হঠাৎ কোনো একটা গর্তে বা কোনো একটা ম্যান হলে তিনি যদি ভ্যানিশ হয়ে যান, সেটা হলে যেমন হয় এক্স্যাক্টলি সেরকমই ঘটে আর কি 2020 সালে।
0: এবং সেই দিনটা ছিল আপনার জন্মদিন। তারপর থেকে বাবার আপনি আবার নতুন করে একটা লড়াই নতুন করে গড়ে তোলা। আপনার যে পড়াশোনা সেই বিষয়ে তো আমরা কথা বললাম, কিন্তু পড়াশোনার বাইরেও যে একটা ব্যাপ্তি, যেটা গত পর্বে বলছিলাম যে শ্রোতারা সেটা শুনলে কিছুটা আন্দাজ করতে পারবেন, যে আবৃত্তির কথা আপনি বলেছেন, আবৃত্তি শুরু করার কথা, এবং সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় যে যুগল শ্রীমল স্কলারশিপ সেটা আপনি পেয়েছেন তাতে বিজয়ী হয়ে, এবং এছাড়াও হিন্দি ভাষা পুনরুদ্ধার মিশন আয়োজিত একটা প্রতিযোগিতায় শিখর সম্মান পেয়েছিলেন, এছাড়াও বিভিন্ন লেখা হোক বা কবিতা বলা, সেইটা এখন কিভাবে জীবনে ব্যপ্ত হয়ে আছে, এখনকার করা কাজ সেইগুলো একটু শুনি।
1: এখন আরো এই বিষয়গুলো, সোশ্যাল মিডিয়া যত বেশি উন্নত হচ্ছে তত বেশি আমাদের যেন সহজ হয়ে যাচ্ছে আমাদের প্রতিভাগুলোকে ছড়িয়ে দেওয়ার, সুতরাং বিভিন্ন ইউটিউবের জন্য ছোট ছোট গল্প লেখা, তাছাড়াও এমনি আসলে যে কোনো সময়ে এনগেজ থাকতে ভালো লাগে, খালি বসতে পারি না। তো কখনো যদি কিছু ভালো লাগছে না, এমনি

0: বসে আছি, আমার মোবাইলের নোটপ্যাডে কিছু লেখার চেষ্টা করি। তো এরকম করে কোনো কোনো হয়তো গল্প লেখা হয়ে গেল বা কিছু। এছাড়াও সপ্তাহে একদিন করে আবৃত্তির ক্লাস থাকে, সেখানেও কিছু পুঁজি জমা হচ্ছে। তো সেই পুঁজিগুলোকে একটু মোবাইলে সাজিয়ে গুছিয়ে আজকাল আমাদের যে খুব চেনা একটি দেওয়াল তৈরি হয়েছে ফেসবুক, সেখানে তুলে ধরা ইত্যাদি। তো এইভাবে বিভিন্ন ভাবে, আর ইউটিউব চ্যানেলগুলি আরো বেশি সহজ করে দিয়েছে বিষয়টা
1: মানুষের কাছে পৌঁছানো।
0: তো সেই সব বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন জনরের চ্যানেল আছে, সেগুলিতে কণ্ঠ দেওয়া, অভিনয় করা, এইভাবে আরো পরিচিতি বেড়েছে। তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আরো অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার ফলে কোথাও কোথাও আমাদের জীবনানন্দ সভাগর বা এই বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করতে যাওয়া, এবং বাবার প্রচেষ্টায় পুরোপুরি বই প্রকাশ করার সাহস দেখিয়েছি, তো সেটা একটা নতুন পদক্ষেপ। তো এইভাবেই
1: সেটা কি অনুগল্প, অনুগল্প,
0: হ্যাঁ অনুগল্প সংকলন।
1: আর দিনের রুটিন যদি দেখি, এমনি সাধারণ স্বাভাবিক কাজ ছাড়া, মানে সবচেয়ে দিনের কোন সময়টায় বা কোন কাজটা করতে সবচেয়ে ভালো লাগে?
0: কিছু সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা।
1: আচ্ছা, আর নিজে যে কবিতা বলা বা লেখা, তার পাশাপাশি কি পড়ার অভ্যেসটা আছে, গল্পের বই বা কবিতা?
0: হ্যাঁ, পড়ি, পড়ার অভ্যেস আছে আমার। এখন তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়া হয়। তাছাড়াও আমার একটা মজার বিষয়, ছোটবেলায় যখন ট্রেনে ট্রাভেল করতাম তখন বই কিনতাম, আমার খুব ভালো লাগতো, ফুলের ছড়া, ফলের ছড়া, গোপাল ভাঁড় ইত্যাদি। এছাড়াও বাবা বিভিন্ন জায়গায় যখন অফিস ট্যুরে যেতেন, তো সেখান থেকে যেমন ভুবনেশ্বরে গেলে সেখানে রেলওয়ের যে বুক স্টল গুলো আছে সেখান থেকে বাবা গল্পের বই কিনে আনতেন। তো এইভাবে ছোট থেকে পড়ার অভ্যাসটা শুরু হয়েছে, তো এখনো পড়তে ভালো লাগে।
1: বেশ, আর এই কাজগুলো নিয়ে ভবিষ্যতে কোনো বড় পরিকল্পনা এগিয়ে যাওয়ার?
0: হ্যাঁ আছে, নিজের একটা স্টুডিও বানানো ইচ্ছে আছে, দেখা যাক এখন কতদূর কি হয়। আর ভীষণ ভাবে চেষ্টা করি যেটা, সেটা হলো আমার গ্রামের বাড়িতে, আসলে গ্রামে কি হয় না, অনেক প্রতিভা আছে কিন্তু তারা যে কোনো কারণে চাপা পড়ে যায় আর কি। তো আমার ইচ্ছা আছে, আমি যা শিখছি, শিক্ষার মানেই তো হলো সেটাকে ছড়িয়ে দেওয়া পাঁচজনের মাঝে। তো আমার গ্রামের যারা বোনেরা আছে বা তারও ছোট যারা কচি কাচারা আছেন, তাদের জন্য কোনো একটা মাধ্যম তুলে ধরা, যাতে তারা তাদের প্রতিভাগুলোকে আরো ক্রোধার করতে পারবে বা বিশ্বের সামনে প্রকাশ করার একটা রাস্তা খুঁজে পাবে। তো তাদের জন্য কিছু করা, সেটা একটা এমন জায়গা হলো যেখানে তারা, যারা আবৃত্তি পারে আবৃত্তি, যারা নাচ পারে গান পারে, সেরকম ধরনেরও কিছু করে তোলা।
1: বাহ, বেশ। একটা যেটা জানতে ইচ্ছে করে যে কখনো এই যে যখন খুব স্বাভাবিক চলাফেরা অন্য মানুষ করছেন, আপনাকে একটু সাহায্য নিতে হচ্ছে, হুইল চেয়ারে কিছুক্ষণ থাকতে হচ্ছে, ভাই তখন কখনো কি একটু কোনো জীবনের প্রতি ক্ষোভ জন্মায় যে কেন আমারই এমন হলো, বা একটা অভিযোগ?
0: না সেটা না, এখন তো এই আমাদের টিনেজটা খুবই রেপুটেশন, সেলফ এস্টিম ইত্যাদি ব্যাপারগুলো খুব হাই লেভেলে থাকে, আমাকে যেন সবসময় বেস্ট লাগে ইত্যাদি, সেই সময়টা পার করে এসেছি। তো এইটুকু বলতে পারি, সেই সময় মনে হতো আমাকে যেন একদম ঠিক ইয়ে লাগে, ওই লাগে, তো তখন একটু নিজেকে মেনটেন করার চেষ্টা করতাম যেন খুব বেশি আমাকে মনে না হয় যে আমি কারোর হেল্প নিচ্ছি ইত্যাদি। কিন্তু এখন এসে, আর আমার বাবাও যেটা সবসময় বলেন, আমার মাও যেটাকে আরো বেশি ইয়ে করে এসেছেন, যে যা আমি তাই। ইনফ্যাক্ট আজকে হুইলচেয়ারটা ইউজ করার পিছনেও তাদের অনেকটা মোটিভেশন আছে, এবং মোটিভেশন আছে আমার স্যারেরও, শ্রী মলয় পোদ্দার, যে আমি এক দু বছর আগেও এই জিনিসটা ব্যবহারের বিপক্ষে ছিলাম, যেটা হয় আর কি, যে আমি একদম ঠিক আছি নিজেকে দেখানো। তারপর আস্তে আস্তে তাদের তিনজনার, কারণ এই তিনটে মানুষ আমার কাছে খুব একটা পজিটিভ ভাবে জিনিসটাকে বুঝিয়েছেন আর কি। তাছাড়া মানুষরা সাজেশন দেননি তা নয়, কিন্তু এদের সাজেশন গুলো অনেকটা অন্যরকম, যেটাতে সাহস পাওয়া যায়, অথচ নিজেকে ছোট মনে হয় না। হলো তো সেই সময়টাতে একটা নিজের প্রতি কোথাও গিয়ে একটা ব্ল্যাক হোলের মতো হয়তো ছিল, ছিল না তা নয়, যেন আমাকে দেখতে সুন্দর লাগে।

0: আমাকে দেখতে একদম পারফেক্ট লাগে। আস্তে আস্তে টিনেজ থেকে একটু সরে আসার পর এবং তারা তিনজনে তাদের যে শিক্ষা আমাকে দিয়েছেন তাতে মনে হয় যে আমার বোধ বিবেক এবং আমার কলম যদি পারফেক্ট থাকে আমিও পারফেক্ট থাকব।
1: ঠিক, হ্যাঁ, এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই যেটা জানতে চাইব যে আরো যে অনেক মানুষ আছেন এই অসুখ অথবা অন্য কোন অসুখে, সেরিব্রাল পলসি হতে পারেন বা যাদের চলাফেরা বা যাদের কাজ করার ক্ষমতা কোনোভাবে একটু সীমাবদ্ধ, তাদেরকে তাদের পরিবারকে হয়তো আপনি যে সহায়তা যে ভালোবাসা আপনার পরিবার আত্মীয় স্বজন বা অন্যদের থেকে পেয়েছেন অনেকে হয়তো সেটা পান না,
0: একদমই
1: তো সেইখানে তাদেরকে যদি আপনার তরফ থেকে কিছু বলতে চান।
0: আমি এটাই বলবো যে আমরা সকলে সুন্দর, আর যেরকম একটি ফুল গাছে যদি আমি গোলাপ ফুলই ধরি, একাধিক গোলাপ ফুলেও যাচ্ছি না, একটা গোলাপ ফুলেও যে একাধিক পাপড়ি থাকে সব পাপড়িগুলো একে অন্যের মতো দেখতে হয় না। তো আমরা ভিতর থেকে যদি সুন্দর হয়ে বাঁচি, আমাদের বাহ্যিক দিকটা তো আজ যেরকম আছে কাল থাকবে না, কিন্তু আমাদের অন্তরটা যতদিন আমরা বাঁচবো সেই রকমই থাকবে। সুতরাং অন্তরটাকে সজীব রাখতে হবে, আর কেউ যদি তাদের চেতনা হোক বা অচেতন ভাবে হোক, কথায় বার্তায় আচরণে এমন কিছু করে যাতে আমাদের দুঃখ লাগে, দুঃখ তো অবশ্যই লাগবে, আমরা সাধারণ মানুষ, সেই মানুষগুলোর আচরণ বা কথাবার্তাগুলো তাদের অজ্ঞতা মনে করে, তাদের না জানা মনে করে আমাদেরকে ভুলে যেতে হবে। মোবাইল মেমোরির মধ্যে একটা সার্টেন টাইমের পর আমাদের ডিলিট করতে হয়, নাহলে স্টোরেজ ফুল হয়ে যায়, আমরা অন্য কিছু ইনস্টল করতে পারি না। তো খারাপগুলো যদি ভিতরে ভরে রাখি, ভালো জিনিস নিয়ে আমরা বাঁচবো কি করে? সুতরাং তাদের অজ্ঞতা ভেবে ভুলে যেতে হবে, আর নিজের বোধ বুদ্ধি আর বিবেককে একদম তুখর রাখতে হবে, একদম ঝা চকচকে রাখতে হবে। এই আমিটাকে, সে আমি শুভ স্বপ্নাই হোক বা আমাদের দেবর্ষী দায় হোক, এই যে আমরা আমি আছে, আমাদের আচরণের জন্য আমাদের বিবেকের জন্য আমরা অমর হয়ে থেকে যাব। দরকার নেই একদম বিশ্বের কাছে অমর হয়ে থেকে যাওয়ার, গুটি কয়েক মানুষের কাছেই থেকে যাব। তো সেটা পজিটিভলি থাকবো না নেগেটিভলি থাকবো সেটাও আমাদের উপরে ডিপেন্ড করছে। তো সেই দিকটাকে মনে রাখতে হবে, আর অন্তরটাকে একদম সবসময় এনার্জেটিক আর পজিটিভ রাখতে হবে, আর তাদেরকে ভাবতে হবে ওরা ঠিক বোঝে টোঝে না।
1: ঠিক, খুব ভালো বললেন শুভ স্বপ্না, সেই পজিটিভিটি এবং সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাক আপনার সারা জীবন, অনেক বড় হন, অনেক এগিয়ে যান, খুব ভালো থাকবেন।
0: ধন্যবাদ দাদা।
1: আর অনুষ্ঠান শেষের আগে আমরা শুভ স্বপ্নার থেকে একটা কবিতা শুনব।
0: আমি কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটা শোনাচ্ছি।
1: বেশ।
0: জড় নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে, বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনা গোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, আজ শুধু অঙ্কুরিত জানি, কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা, তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী কাছেদের মুখে, সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকর, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়, অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের কানে, আমি বসন্তে যেন মিশে যাব বৃত্তির দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি ভাবি বনস্প

0: স্থপতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়া এসো, হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন। একই মাটিতে পুষ্ট তোমাদেরই আপনার জন।
1: আমরা কথা বললাম শুভ স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী শ্রেয়া মৌলিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: जाए हे।
1: সব শেষে যুববাণীর শিল্পী শুভশ্রী পালের কণ্ঠে নজরুল গীতি।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনায় ঋতব্রত দে।

0: যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে আজ এই পর্যন্তই ছিল। এখন সময় আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। আজকের এই অনুষ্ঠানে শুনবেন কুকুভ বিলাওয়াল রাগে শরদ, শিল্পী অতনু রক্ষিত। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন কোকোভো বিলাবল রাগে শরৎ, পরিবেশনায় ছিলেন অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

এই মুহূর্তে যারা আকাশবাণী মৈত্রী টিউন করেছেন তাদের সকলকে সুস্বাগতম আজকের মনের মতো গান অনুষ্ঠানে। ধরুন পথ চলতে চলতে হঠাৎই নজরে এলো কোনো এক রঙিন পাখির পালক, কিংবা অচিন হাওয়ায় উড়ে আসা চিরহরিৎ দূর অরণ্যের একটিমাত্র ছড়া পাতা, ব্যাস তাতেই হয়তো খুলে গেল বদ্ধ কল্পনার উৎস মুখ। এদিকে হাতের সামনে না আছে কোনো লেখার সাদা কাগজ, না আছে কলম, তড়িঘড়ি খাঁচায় না পুটলে পাখি যে উড়ে যাবে, যাত্রা ভঙ্গ করে শেষমেশ আনকোরা সাদা কাগজের বুকে ছড়িয়ে দেওয়া আবেগ জড়ানো মেরুন রঙা কিছু অক্ষর, এবার তাকে ঘষে মেজে আদরে আবদারে টুকরো খণ্ড পেল অবয়ব। হ্যাঁ, এভাবেই গীতিকার বলুন বা কবি ছড়িয়ে দেন দেদার হিরে বসানো নাকছাবি, স্থায়ী অন্তরা সঞ্চারীর বৈভব। তারপর তারপরের গপ্প, আজ যখন কিবোর্ডের বোতামে আমাদের আবেগগুলো যান্ত্রিক হয়ে যাচ্ছে, চলুন না আবার ফিরি সেই সাদা কাগজের সুবাসে, কলমের খসখস শব্দের মায়াবী দুনিয়ায়, যেখানে প্রতিটি অক্ষরের জন্য অপেক্ষা করতে হতো, যেখানে প্রতিটি শব্দের কাটাকুটিও ছিল এক একটা না বলা গল্প, এক একটা ছবি, একটা গান। আজ কালি কলম আর গানেই মন দিলাম মনের মতো গান। এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছি শর্মিষ্ঠা রায়।

কালি কলম এবং স্বয়ং তিনি। যখন একাকার তখন সাদা কাগজের বুকে চেকে উঠত এক একটা আস্ত জগৎ, একটা আন্দোলন, প্রিয় নাম ধরে ডাক দেওয়া, প্রেমিকের না বলা গোপন দীর্ঘশ্বাস, প্রেমিকার কান্না, বৃষ্টিতে ভেজার সুখ, কত ঘাটের কথা, কত স্বপ্নের জোর লাগা বা স্বপ্ন ভাঙার খুনসুটি। কালি কলমে সেই জাদুদণ্ড বুঝি কেউ ছো মেরে উধাও করে আজকের এই ডিজিটাল যুগে। সে ছিল তো এক আমাদের সুখের সেদিন। কালি কলম আর সাদা কাগজ তো শুধু লেখার সরঞ্জাম ছিল না, ছিল সৃষ্টির আবেগ আর চিন্তাকে অমর করে রাখার ইমারত। সাদা কাগজ, এক ফোঁটা নীল কালি আর কলম, ব্যাস অক্ষরের মায়ায় জন্ম হতো কালজয়ী সমস্ত বাংলা গান। তখন সময় হয়তো কিছুক্ষণ থমকে দাঁড়াত, সঙ্গীত রসিকদের আকুলতা ইন্ধন জোগাতে। কলমের ডগা থেকে শব্দের সে খেলা ঘর আজও সমান জীবন্ত সেই প্রথম জন্মলগ্নের মতোই। আসলে চিরস্মরণীয় গীতিকারদের হাতে অনুভূতিগুলো খোদাই হয়ে রয়ে গেছে বাংলা গানের অক্ষর জুড়ে। কালি কলমের সে গান।

আচ্ছা, এই কালি কলম নিয়ে দিগন্ত জোড়া গান সৃষ্টি হতো কিভাবে? গীতিকারেরা কলম ধরলেন, অমনি সাদা কাগজে লেখা ফুটে উঠল? না না না বন্ধুরা, কত কাটাকুটি, কত ছবি, কত রং, কত মুখ, কত অক্ষর বদলের পরেই তো প্রাণ পেত, শব্দগুচ্ছ তৈরি হতো গান। তারপরে আসরে অবতীর্ণ হল এক সাপুড়ে।

কাঁধের ঝোলায় হরেক রকম ফুস মন্তর, হেলিয়ে দুলিয়ে অলৌকিক সম্মোহনে সেই অক্ষরমালাকে সুরের ফাঁদে বন্দি করেন আকুল প্রয়াসে। স্বর থেকে সুরের এই অভিযাত্রায় কত মিড়, কত গমক, কত তান, খাদের কিনারা থেকে তার সপ্তকের সীমানা অবধি, উঠতে বসতে গুনগুনানি, কত শব্দ বদল, কত সুরের জালবোনায় গীতিকারেরা সলমাজুরির মতো শব্দ বুনে দিত, কত বিনিদ্র রাত কাটিয়ে, কত স্ফুরণ, কত ক্ষরণ। তাই তো বারবার প্রশ্নটা ভেসে বেড়ায়, গান তুমি কার, গীতিকারের, সুরকারের, নাকি যিনি গাইছেন তাঁর? না, আজকের বিষয়ের সঙ্গে প্রশ্ন মোটেও খাপ খায় না, তাই অযথা বিতর্ক উস্কে না দিয়ে পরের গানে বরং কান পাতি।

যদি বলি একটা গান তৈরি হলেই পৃথিবী সুন্দর হয়ে ওঠে, শয়ে শয়ে প্রজাপতি পাখনা মেলে, সমুদ্র ঝিনুকের বুকে নতুন মুক্ত জন্ম নেয়, তবে এই সুন্দরের প্রেক্ষাপটে কত যে তিতিক্ষা, কত আরতি, কত পরিমার্জন, কত গভীরে নিমজ্জন, তার সবটুকু কি সামনে আসে? শিল্পী বা গীতিকারের গোপন কান্নাই তো সম্বল, সেই না বলতে পারাটুকু লেখার পাতায় সপ্তে সপ্তে মিশে যায়, কলমের কালি মুঠি ভরে তাকে আগলে রাখে।

কালিকলম গান নিয়েই যখন কথা হচ্ছে, তখন গানের রাজাধিরাজ রবীন্দ্রনাথ কেমন সজ্জা পেতে লিখতে বসতেন তা নিয়েও কৌতূহল জাগে বই কি। তাঁর নানা রকম কলম ছিল, লেখার কাগজও টেবিলের ওপর গোছানো থাকত। আর তার লেখার টেবিলের একটা কাঁচের বয়ামে লজেন্স রাখা থাকত। কোনো ছোট ছেলে মেয়ে তাঁর সঙ্গে দেখা করতে এলেই তিনি তাদের দিতেন। লেখার জন্য কোনো নির্দিষ্ট কোণ, নির্দিষ্ট ঘর, দেশ এমন অভ্যেস তার ছিল না। থাকলে এমন অপরাণ সৃষ্টি সম্ভার থেকে আমরা বঞ্চিত হতাম। তিনি কখনো পদ্মা নদীর বোটে, কখনো সমুদ্রের ওপর জাহাজের ডেকে, কখনো দক্ষিণের বারান্দায়, কখনো মংপুতে, কখনো পাহাড়ের কোলে, দেশে বিদেশে জোড়াসাঁকোয় রচনা করে গেছেন তার সৃষ্টি। তাকে কখনো আলস্য চেপে ধরেনি। লিখতেন, কলম নিয়ে কাটাকুটি করতেন, কিন্তু সেই কলমের আঁচড়ে ছবি হয়ে ফুটে উঠত পরিভাষায় যার নাম ডুডলিং। লিখতে লিখতে পছন্দ না হলে সে লেখা ফেলে দিতেন না, ছবিতে রূপ দিতেন। কোনো সময় কোনো সারমেয় যেন পেছন পানে তাকিয়ে আছে, কখনো কোনো নারীর অবয়ব এমন নানান ছবি ফুটিয়ে তুলতেন। কলম দিয়ে কাটাকুটিও খুব যত্নের সঙ্গে করতেন, যেন তার একটা মানে থাকে। একে ডুডলিং বলে। গুরুদেব ডুডলিং করতেন। কলম আর লেখার পাতা না থাকলে ডুডলিংকে সম্ভব হতো? তার এমন বিরল শিল্পের স্বাদ আস্বাদন আমরা করতাম কিভাবে?

রবীন্দ্রনাথ বলতেন, গান লিখতে যেমন আমার নিবিড় আনন্দ হয়, এমন আর কিছুতে হয় না। রবীন্দ্রনাথের বয়স তখন প্রায় 80। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল, রবীন্দ্রনাথের আমন্ত্রণে তার সঙ্গে প্রথমবার দেখা করতে গেছেন শান্তিনিকেতনে। বেলা 11টা নাগাদ উত্তরায়ণে তার বাসভবনে প্রকাণ্ড একটা ঘরে প্রকাণ্ড এক টেবিলের ওপর ঝুঁকে পড়ে কবি লিখছেন। অতিথিদের দেখে বললেন, বসো তোমরা, আমার এখুনি হয়ে যাবে। বনফুল জিজ্ঞেস করলেন, অত ঝুঁকে লিখতে আপনার কষ্ট হচ্ছে না? আজকাল তো নানা রকম চেয়ার বেরিয়েছে যেটাতে বসে আরাম করে লেখা যায়। গুরুদেব বললেন, সব রকম চেয়ারই আমার আছে, কিন্তু ঝুঁকে না লিখলে লেখা বেরোয় না। কুঁজোর জল কমে গেছে তো, তাই উপুর করতে হয়। আরেকবার উদয়নের বারান্দায় এক কোণে রবীন্দ্রনাথ লেখায় মগ্ন। একটি সাঁওতাল মেয়ে বাগানের কাজ করছে। বিকেলে বাড়ি ফেরার সময় মেয়েটি রবীন্দ্রনাথের পাশে এসে দাঁড়ায়। তখন কবি লিখছেন। মেয়েটি থাকতে না পেরে গুরুদেবকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোর কি কোনো কাজ নেই? সকালবেলা যখন কাজে এলাম দেখলাম এইখানে কি করছিস, দুপুরেও দেখলাম এখানে বসেই লিখছিস, আবার সন্ধেবেলা আমাদের ঘরে যাবার সময় এখনো তুই এখানেই বসে আছিস, তোকে কি কেউ কোনো কাজ দেয় না? আসলে তার জানার তো কথাই নয়, তিনি কোন সৃষ্টিকর্মে ডুবে আছেন।

0: সঙ্গে রয়েছি শর্মিষ্ঠালায়।
1: গায়ের হুদা, এটা অ্যাকচুয়ালি আমার যে বাংলার যে 43-44 দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষকে আমি কলকাতার রাস্তায় ফুটপাতে মরতে দেখেছি, এবং আমি তখন কৃষক আন্দোলন করি, আমি গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেতে দেখেছি, এবং বহু গায়ের বধূ আমার চোখের সামনে শেষ হয়ে গেছে। তো সেই এটা আমার মনের মধ্যে ছিল, তার উপরে আমি গানটি লিখতে আরম্ভ করি হেমন্তদাকে শোনাতে। হেমন্তদা তখন অর্ধেক লেখা হয়েছিল, হেমন্তদা বলে তুমি শেষ করো, এটা আমি গাইব। এবং এইভাবেই ওই ঐতিহাসিক গানটি, সেটা তখন ভাবিও নি যে এটা এত বড় একটা নতুন দিগন্ত সৃষ্টি করবে, কারণ কাহিনী সঙ্গীত যার আস্থায় অন্তরা তথাকথিত নেই, টানা একচাল এক সুরে চলে, যেটা পরে আমি রানারেও রিপিট করেছি, পালকি জলের গান সত্যেন দত্তের কবিতাতে রিপিট করেছি, সেখানে আস্থায় অন্তরা বলে কোনো জিনিস নেই, সোজা গানের গতির সঙ্গে সুরের বদল এবং তালের বদল দিয়ে অগ্রগতি হচ্ছে।

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: হ্যাঁ, বরেণ্য কম্পোজার সলিল চৌধুরী, গান তার কাছে সময় নেয়। তিনি যখন গান লিখতেন, সুর করতেন, কোথাও হারমোনিয়ামের পাশে ছড়ানো কাগজ, কোথাও পিয়ানার উপর সদ্য লেখা গানের কাগজ কলম, নোটেশন, অর্ধেক লেখা লিরিক্স, আবার কখনো শুধু মানুষ, কথার গপ্প। একটা গান যখন লিখতেন, সঙ্গীত তৈরি করতেন, সময় নিতেন, একটু একটু অপেক্ষা থাকত। স্বনামধন্য শিল্পী শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্রের কথা থেকে একটি দিনের কথা শোনাই। সৈকত মিত্র তখন সলিল চৌধুরীর একটি গানের রেকর্ডিং করছেন। গানটি শেষ হয়ে যাওয়ার পর সকলেরই একটু স্বস্তির নিঃশ্বাস, যাক কাজটা শেষ হল। হঠাৎ সলিল চৌধুরী বলে উঠলেন, আর একটা গান বাকি আছে। এটা বলার মধ্যে কোনো ঘোষণা ছিল না, শুধু একটা তথ্য বা সাধারণভাবে জানান দেওয়া, আর একটা গান আসছে। সকলে অবাক। সলিল চৌধুরী তখন কোনো ফাইল খোলেননি, কোনো ডায়েরি বার করলেন না, কোনো আগে থেকে লিখে রাখা কাগজ তাও না, স্রেফ মাটিতে বসে পড়লেন, কাগজ কলম নিলেন, খসখস করে লিখতে শুরু করলেন। থেমে থেমে ভাবতে ভাবতে নয়, কোনো সংশয় ছিল না গানটি লেখার সময়। সাত মাত্রা সে গান ছিল, তখন ওই জায়গাটাই তাঁর কর্মক্ষেত্র বা গানটা লেখার জন্য একটা আদর্শ স্থান হয়েছিল। আসলে ভাবনাটা গুছনোই ছিল তো। তিনি গান রচনা করতেন, তার মধ্যে উঠে আসত বাস্তবের কোনো চিত্র, গল্প, ভাবনা, বিরহ, সংগ্রাম। তিনি বুঝিয়ে বুঝিয়ে দিতেন তার গানের মধ্যে দিয়ে, দেখাতেন, নতুন করে চেনাতেন।

আসিবার গানের মুসাফির কাজী নজরুল ইসলামে। তার কাছে কেউ গান চেয়ে শূন্য হাতে ফিরে গেছেন বলে শোনা যায় না। হট্টগোলের মাঝে বসেও কাগজ কলম নিয়ে লিখে ফেলতেন একটার পর একটা গান। কত ধরনের যে গান বাংলা সঙ্গীত জগৎকে উপহার দিয়েছেন তার হিসেব তিনি বোধহয় নিজেই রাখতে চাননি। প্রবল আবেগে তিনি যেমন দুহাতে সৃষ্টি করেছেন, লিখে গেছেন একটার পর একটা গান, তেমনি হেলায় ধ্বংস করেছেন, ফিরে তাকাননি তাঁর রচনার দিকে।

যখন যেখানে গেছেন গান রচনা করেছেন, শিক্ষার্থীকে গান শেখাতে গিয়ে তার খাতাতেই গান লিখেছেন, রেকর্ড শিল্পীদের তালিম দেবার সময়ও তাদের ব্যক্তিগত সংগ্রহের ভাণ্ডার বাড়িয়ে দিয়েছেন, রেডিওতে বসেও কত গান রচনা করেছেন। আশ্চর্যের বিষয়, সেগুলো সম্পর্কে আর কোনোদিন কোনো আগ্রহ প্রকাশ করেননি, উদাসীন থেকেছেন। তাই অনেক নজরুল গীতি আজ আধুনিক বলে পরিচিতি পেয়েছে। এতটাই তার গান সৃষ্টির ক্ষেত্রে নির্লিপ্ত ছিলেন তিনি। এবার আসি সেই হীরক রাজার দেশে সেই স্তব্ধ করে দেবার মতো চলচ্চিত্রগুলো। চলচ্চিত্র সেই গান, গোপী গাইন, বাঘা বাইন, সেভাবে বললে মিউজিক্যাল দুটো ছবি। গানগুলির গীতিকার সুরকার স্বয়ং সত্যজিৎ। চিত্রনাট্যের সঙ্গে মানানসই গান তিনি রচনা করলেন, দেখালেন ফিল্মের গান কত রকমের হয়, কত ভাবে প্রয়োগ করা যায়। সেই ভাবনা থেকেই তো তার এই গান সৃষ্টি। তার রচিত গানগুলির প্রতিটি শব্দ যেন মর্মে গিয়ে বাজে, খুব সাধারণ কথায় অথচ কি গভীর। মজাদার গল্পের সূত্রে তাকে ভাবতে হয়েছে মজাদার গান। আসলে মজাটাই তিনি গানের বাণীতে ছড়িয়ে দিয়েছেন পরিপাটি করে। সুধীর চক্রবর্তীর কথায়, সত্যজিৎকে জোর দিতে হয়েছিল ভাবের দিকে নয়, মজার দিকে, দর্শনীয়তার দিকে। আসলে তার গানগুলো তো ভাবাত্মক লিরিক নয়, তার কাজ পরিবেশ বা বিশেষ অবস্থাকে ব্যঞ্জিত করা কিংবা সংলাপের বিকল্প হিসেবে জ্ঞাপন করা, তেমন একটি গান।

ঝরা ফুলের মতো গান ঝরে পড়ত তার কলম থেকে, অথচ তার নিজের সৃষ্টির প্রতি এমন অবহেলা, সংরক্ষণের প্রতি এমন অনীহা আর কোনো শিল্পীর ক্ষেত্রে দেখা যায় কিনা জানা নেই।

আসি তাদের কথায়। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নচিকেতা ঘোষ গৌরীপ্রসন্নকে হয়তো দিয়ে দিতেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কোনো গানের লাইন, আর পুলক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিতেন গৌরীপ্রসন্নের কোনো গানের লাইন, আর বলতেন, নাও এবার গান সৃষ্টি করো। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আমার সবচেয়ে সুপারহিট গানগুলো তৈরি হয়েছে কিন্তু সুরের ওপর কথা বসিয়ে। একবার বিধান সরণির একটি হোটেলে কাটলেট আর সিগারেট খাচ্ছিলেন, খাওয়া শেষ করেই লিখে ফেললেন আমার গানের স্বরলিপি লেখা রবে। সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের অনুরোধে পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন কে প্রথম কাছে এসেছি, রোম্যান্টিক গান বাঙালির বুকে বিঁধে গেল। এই যে হঠাৎ করে গান সৃষ্টি তারা করতেন, গান রচনা করতেন কোলাহলের মাঝে চলার পথে, আসলে তারা নিজেদের একটা জগৎ হঠাৎ করেই তৈরি করে নিতে পারতেন, সকলের মাঝে থেকেও একলা হয়ে যেতে পারতেন। তাই তো সেই সমস্ত অসামান্য গান আজও মুগ্ধ করে আমাদের।

এইটুকু পরিসরে সমস্ত কালিকলমের গীতিকারদের ধরতে আমি ব্যর্থ। বলা হয়ে উঠল না তাঁদের কথা, সেই সমস্ত স্বনামধন্য গীতিকার যারা বাংলা গানের ভাণ্ডারকে ঋদ্ধ করেছেন, নিত্য নতুন ভাবনায় গানের অক্ষর ফুটিয়েছে। থাক না হয় কিছু বাকি, একদিনে সবটুকু বলে দিলে অনেক সময় রেশ কেটে যায়। এক একজন কিংবদন্তি গীতিকার যারা কালিকলমের আবেশে ফুটিয়ে তুলতেন শব্দের পদাবলী, তারাই তো সঙ্গীত রসিকদের মন জুড়ে। তাদের কালিকলমের সৃষ্টিতে তারা আজও একইভাবে অতুলনীয়। মোহিনী চৌধুরী, শৈলেন রায়, প্রণব রায়, হীরেন বসু, এক একজন দিকপাল সে সমস্ত স্রষ্টা। কালিকলমে লেখা সে গান আজও দিগন্ত সঞ্চারী পিয়াস মেটায়। সাদা কাগজ যদিও হলুদ হয়ে যায়, তবু নকশি কাঁথায় বুনে চলার মতো কালিতে লেখা অক্ষর আজও জলজল করে, তা মুছে ফেলা মুশকিল, ফ্যাকাশে হয় না যে। সে কালির কলমে যে অনেক আপ্যায়ন, ভালোবাসা, হেরে যাওয়া, দিন রাতের হিসেব নিকেশ, কত আহ্লাদ, কত মন কেমন, প্রেম, কত যন্ত্রণা মিশে আছে, তাকে ছোঁয়া যায়, ধরা যায়। একজন কবি বা গীতিকারকে আজও মন খুঁজে ফেরে কালিকলমে লেখা গানে। দীর্ঘজীবী হোক কালিকলমের গান, আগামী পৃথিবীও সে গান শুনতে বাধ্য। শেষ করব এই গানটি শুনতে শুনতে।

শুনলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানে একটু পরেই।

শুনলেন রামধনু, প্রথমে শুনলেন নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরার কণ্ঠে এবং পরে পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন মহানায়কের গল্প। সকল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম আজকের মহানায়কের গল্পে। আজ শোনাই তাঁর কথা, সেই সমাজ সংস্কারক, শিক্ষক ও কবির কথা। ব্রিটিশ শাসনকালে নারীদের অধিকার নিয়ে, নারীদের শিক্ষা নিয়ে যার লড়াই ছিল অনন্য, তৎকালীন সামাজিক প্রেক্ষিতে যা ছিল অভাবনীয়। যে সময়টাতে গোটা ভারতবর্ষ অন্ধ কুসংস্কারে নিমজ্জিত ছিল, নারী অধিকার শব্দটিও বোধহয় দুর্ভাগ্যে জর্জ

প্রচলিত সমাজের অভিধানেও ছিল না। ঠিক সেখান থেকেই তিনি পণ করে বসলেন সমাজকে পাল্টে নারীদের অন্ধ সংস্কারের মোহ থেকে বার করে শিক্ষিত করবেন। তিনি নারীদের প্রাণপণে গণ্ডি ভাঙা উড়ানে বসানোর চেষ্টা করেছেন, সফল হয়েছেন। তিনি সাবিত্রীবাঈ ফুলে, যার অক্ষর পরিচিতি ঘটেছিল তার স্বামী পরাধীন ভারতবর্ষের আর এক বিশিষ্ট সমাজ সংস্কারক চিন্তাবিদ জ্যোতিরাও ফুলের কাছে। এই দম্পতি মিলে নারীদের শিক্ষিত করার লক্ষ্যে পথে নেমেছিলেন। জানতেন এ কাজ মোটেও এত সহজ হবার নয়, বাধা পেতে হবে প্রতি মুহূর্তে, প্রত্যেক পদক্ষেপে। হয়েছেও তাই, সমাজের রোষের মুখে পড়েন বারবার, দমে যাননি, থেমে যাননি, এগিয়ে গেছেন দৃপ্ত পদক্ষেপে। সেই সাবিত্রীবাঈ ফুলের জীবন কাহিনী আজ তুলে ধরব আপনাদের কাছে। যিনি কঠিন অধ্যাবসায় আর লক্ষ্য স্থির রেখে অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছিলেন, অদম্য জেদ তাকে এগিয়ে নিয়ে গেছে, পাশে সবসময় পেয়েছেন স্বামী জ্যোতিরাও ফুলেকে। তারা জানতেন নারীদের শিক্ষিত করতে না পারলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই মহান মানবীর জন্ম 3 জানুয়ারি 1831 সালে মহারাষ্ট্রের নাইগাঁওতে, বর্তমান সাতারা অঞ্চলের এক কৃষক পরিবারে। 1840 সালে যখন তার বয়স মাত্র 9, সেই সময় 12 বছর বয়সী জ্যোতিরাও ফুলের সাথে তাঁর বিবাহ হয়। তাঁর মা ছিলেন লক্ষ্মীবাঈ এবং বাবা খানজি পটেল। সাবিত্রীবাঈ ফুলে 1848 সালে পুনে শহরে প্রথম মেয়েদের জন্য বিদ্যালয় ভিদেওয়ারায় স্থাপন করেন। তৎকালীন সমাজের কুসংস্কার, প্রচলিত গোত্র জাতিভেদ, নারী পুরুষের লিঙ্গভেদে প্রচলিত বৈষম্য দূর করতে চেয়েছিলেন। মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে এই দম্পতির অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে সাবিত্রীবাঈ ফুলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। নারীদের জন্য তৈরি করা স্কুল ভিদেওয়ারায়, সেখানেই তিনি প্রথম শিক্ষিকা নিযুক্ত হলেন। সাবিত্রীবাঈ ফুলে এবং জ্যোতিরাও ফুলে সমাজের বিভিন্ন গোষ্ঠী ও গোত্রের শিশুদের একসাথে বিদ্যাদানে নিয়োজিত হন। পথ চলতে চলতে কখনো ক্লান্ত হননি, বরং চলার পথ যত কঠিন হয়েছে ততই নিজেদের সংগ্রামকে শক্ত করে এগিয়ে গেছেন। আরও পরে 18টি স্কুল প্রতিষ্ঠা করেন। সাবিত্রীবাঈ ফুলে অক্লান্ত পরিশ্রম যেমন করেছেন সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে, তার সঙ্গে কলমকেও সমান ধারালো করেছেন কবিতার মধ্যে দিয়ে। তার দুটি কাব্যগ্রন্থ কাব্যফুল এবং বাভানকাশী সুবোধ রত্নাকর প্রকাশিত হয়। পুরোহিততন্ত্রের বিরুদ্ধেও কলম ধরেছিলেন, সতীদাহ প্রথা, বাল্যবিবাহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তোলেন এবং এই ভয়ঙ্কর কুসংস্কার থেকে, নারীদের বাঁচানোর তাগিদ থেকে সংগ্রাম চালিয়ে যান দিনের পর দিন।

শুধু স্ত্রী শিক্ষা নয়, তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবন গড়তে চেয়েছিলেন, তাদেরও শিক্ষার আলোয় আনতে চেয়েছিলেন। এই ছিল তাঁর অপরাধ। তৎকালীন সমাজ ব্যবস্থায় সমাজের চোখে তিনি অপরাধী ছিলেন বটে। তাঁর বিবাহিত জীবন সুখের ছিল, তাকে শিক্ষিত করে তোলার বিষয়ে এবং সমাজ সচেতন করে তোলার বিষয়ে জ্যোতিরাও ফুলের যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন। সাবিত্রীবাই নিষ্ঠার সঙ্গে লেখাপড়া শিখে শিক্ষিত হন, চিন্তাশীল হয়ে ওঠেন, তাই শিক্ষাদানকেই ব্রত হিসেবে গ্রহণ করেন। সমাজের সমস্ত স্তরে শিক্ষাকে ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু লড়াইটা কঠিন থেকে কঠিনতর হয়েছিল। রক্ষণশীল সমাজ তাদের এই মহান কাজকে গ্রহণ করেনি, একথা আর বলার

1847 সালে লেখাপড়া শেষ করে শিক্ষিকা হবার প্রশিক্ষণও তিনি নেন। শুধু স্ত্রী শিক্ষা নয়, বয়স্ক নিরক্ষর মানুষদের শিক্ষিত করে তুলতে চেয়েছিলেন, সে কাজেও সফল হয়েছিলেন। তৎকালীন সমাজে শূদ্র হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখা হতো, তাঁদেরও শিক্ষাদানে আপ্রাণ চেষ্টা করেছেন। জীবনের প্রতি পদে অপমানিত হয়েছেন, শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়েছেন স্বামীর সঙ্গে একত্রে, কিন্তু কোনো কিছুই তাদের নিরস্ত করতে পারেনি। 1848 সাল থেকে 1852 সালের মধ্যে আরও 5টি বিদ্যালয় স্থাপন হয় তাঁদের উদ্যোগে। প্রথম বালিকা বিদ্যালয় স্থাপনের সময় 8 জন ছাত্রী নিয়ে যাত্রাপথ শুরু করেন, আর 1851 সালের মধ্যে 3টি বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 100 জন। ধীরে ধীরে তিনি তাদের অতি প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন। তাদের যন্ত্রণা, তাদের দুঃখ, তাদের রোজ নামচার অন্ধকারটা চিনতে শিখিয়েছিলেন, হয়ে উঠেছিলেন সকলের চোখের মণি। সমাজের রক্তচক্ষু হেলায় উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে একটার পর একটা বিদ্যালয় স্থাপন করে গেছেন। হেনস্থাও কম সহ্য করতে হয়নি। রাস্তায় অকথ্য অপমান, লাঞ্ছনা, এমনকি ইট পাথরও নিক্ষেপ করা হয়েছে বারংবার। নিক্ষেপ করা হয়েছে পঙ্কিল আবর্জনা, এমনকি বিষ্ঠা পর্যন্ত। তৎকালীন সমাজে মহিলাদের বিপন্নতা যে কি ভয়ঙ্কর ছিল তা তাঁর জীবন কাহিনী দিয়েই বুঝিয়ে দিয়েছেন। এই সময় বসে উপলব্ধি করা বোধহয় মোটেও সহজ নয়। 1852 সালে মহিলা সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান নারীর অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সক্রিয় হয়ে ওঠে সাবিত্রীবাই ফুলের নেতৃত্বে। 1863 সালে বিধবা মহিলা ও সন্তান সম্ভবা মহিলাদের জন্য আশ্রম গড়ে তোলেন। সেই যুগে বিধবা মহিলাদের অবস্থা সবচেয়ে করুণ ছিল, সমাজে তাদের ঠাঁই এ জগৎ সংসার দিত না।

1873 সালে 24 সেপ্টেম্বর তৈরি করেন সত্যশোধক সমাজ। উদ্দেশ্য ছিল সীমিত খরচে বিনাপণে পুরোহিত বর্জিত বিবাহ। সেই যুগে বসে এমন একটা ভাবনা অভাবনীয়। পুরোহিত সমাজ যার পরনাই ক্ষুব্ধ হয়ে ওঠে, তাতে তিনি দৃষ্টিপাত বা কর্ণপাত কোনোটাই করেননি। 1892 সালে স্পিচেস অফ মাতোশ্রী সাবিত্রীবাঈ প্রকাশিত হয়, এটি তাঁর বক্তৃতার সংকলন।

এক সময় ১৯ শতকের শেষের দিকে বিশ্বজুড়ে বিউবনিক প্লেগের মোড়ক দেখা দেয়। তিনি সব ফুলে মহামারী আক্রান্তদের সেবায় নিয়োজিত হন, দাতব্য চিকিৎসালয় খোলেন। তার নিজের কথা ভাবার অবকাশ ছিল না। অবশেষে প্লেগেই তার মৃত্যু হয়। তার জীবন কাহিনী শোনাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ে মাধুরীলতার একটি লাইন বারবার মনে আসছিল, পড়েছে তুফানে তবু ছাড়িব না হাল, আজিকে হইল না কিন্তু হইতে পারে কাল। এই আশায় সাবিত্রীবাই ফুলেও এগিয়ে গিয়েছিলেন, সফল হয়েছেন, জয় করেছেন। ১৯৯৮ সালে তাঁর নামে স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। সমাজের সার্বিক সংস্কারের ইতিহাসে সাবিত্রীবাই ফুলে এক চিরস্মরণীয় মহানায়ক।

শুনলেন মহানায়কের গল্প। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী দীপা সান্যাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

শুনলেন রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী।

আজ শুরুতেই তোমায় একটা ছোট্ট প্রশ্ন করি। রাজা রানীর গল্পের কথা বললে তোমার কার কথা মনে পড়ে? কোন রূপকথার রাজা, নাকি সুয়োরানী দৌরানীর কথা, নাকি এমন কারোর কথা যাকে তুমি ইতিহাসের বইতে পড়েছ, কখনো কখনো প্রিয় চরিত্র লিখতে দিলে তাকে নিয়ে তুমি লিখেওছ? জানো তো, আমরা যখন ইতিহাস পড়ি তখন রাজরাজাদের নামই বেশি শুনি, যে এই রাজা এতদিন শাসন করেছেন, এই রাজা অতদিন শাসন করেছেন। কিন্তু যদি আমরা একটু খুঁজে দেখি তাহলে দেখব এই দেশের ইতিহাসে এমন বহু গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা।

হয়েছে যা কিন্তু রানীদের হাত ধরে বা মেয়েদের হাত ধরে বলা ভালো, মানে রাজরাজাদের না হয়ে সেটা হয়ে গেছে রানীদের গল্প আর কি। তাঁদের সিদ্ধান্তে বদলেছে মানুষের জীবন, কখনো বা তাঁদের সাহসে রক্ষা পেয়েছে গোটা রাজ্য, কখনো বা তাঁদের দানে গড়ে উঠেছে বহু আশ্রয়। এবং এই যে তাদের নিয়ে যে গল্পগুলো, সেই গল্পগুলো শুধুমাত্র রোমাঞ্চকর গল্প বললেই যে তার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তা কিন্তু নয়, এই সমস্তটা আমাদের নতুন করে অনুপ্রেরণা যোগায়। এবং দেখবে আমরা কম বেশি সবাই রিলেট করতে পারবো। তোমার সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে স্কুলে পড়ার সময় ইতিহাস পড়তে হয়তো আমার মতো তোমাদের অনেকেরই ভালো লাগতো না, মানে প্রিয় সাবজেক্টের আওতায় পড়তো না আর কি ইতিহাস। কিন্তু এই যে ধরো কোনো যুদ্ধ হয়েছে বা এরকম কোনো গল্প, যে গল্পটায় এরকম একটা ক্যারেক্টার আছে যে ভীষণ সাহসের সঙ্গে যুদ্ধ করেছেন, সকলকে রক্ষা করেছেন, এইরকম যে ক্যারেক্টারগুলো তাদের গল্প পড়তে আমাদের ভীষণ ভালো লাগতো, জানতে ইচ্ছে করতো সত্যিটা কী, লড়াইটা কী। আর সেই লড়াইটা, সেই অনুপ্রেরণাটা, মানে ছেলেবেলায় ওই ইতিহাসটা পড়তে ভালো না লাগলেও যত বড় হয়েছি সময়ের সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে, মানে আমাদের পথ চলার পথেও হয়ে গেছে কোথাও না কোথাও গিয়ে। আজ অল্প অল্প গল্প কথায় তোমার সঙ্গে এমনই কিছু অনুপ্রেরণার গল্প ভাগ করে নেওয়ার পালা, এমন কিছু সাহস বুদ্ধি নেতৃত্বের মাধ্যমে যারা অমর হয়ে আছেন তাদের কথা বলার পালা, এবং যারা শুধুমাত্র ইতিহাসের পাতাতেই নয় একদম আমাদের ব্যক্তিগত জীবনেও ভীষণভাবে প্রভাব ফেলেন। এবং শুধুমাত্র যে রানী বললাম, তো রাজমুকুটি যে তাদের একমাত্র পরিচয় সেটা কিন্তু নয়, তাদের পরিচয়ে কখনো মিশে আছে লড়াই, কখনো সংগ্রাম, কখনো জিতে যাওয়ার গল্প। আর আজ সেই সমস্ত রানীদের নিয়ে আমাদের আজকের অল্প অল্প গল্প কথা জাগো স্পর্ধা, মানে সেই স্পর্ধারা জেগেছিলেন বলেই তো আজকে আমরা তাদের নিয়ে কথা বলছি, বা তারা আমাদের জীবনের কোথাও না কোথাও গিয়ে আইডিয়াল হয়ে গেছেন, তাদের নিয়ে আজও আলোচনা হয়, আজও ইতিহাস বইতে আমরা তাদের কথা পড়তে পারি। তাদের মধ্যে কেউ হয়তো ছিলেন আমাদের একদম বাংলার মাটির মানুষ, কেউ ছিলেন হয়তো ভারতের অন্য প্রান্তে, কিন্তু তাদের প্রত্যেকের গল্পগুলোর ধরন আলাদা হলেও গল্পগুলোর যে একদম উপসংহার যদি আমরা বলি, সেইটা কিন্তু একটা কথা সবসময় আমাদের মনে করায় যে ক্ষমতা পাওয়া মানেই যে শুধু শাসন করা বা সেই ক্ষমতার অপব্যবহার করা, সেটা কিন্তু নয়। ক্ষমতা মানে কোথাও না কোথাও গিয়ে মানুষের সঙ্গে থাকা, তাদের পাশে দাঁড়ানো। আর আজ সেই সমস্ত গল্প নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আর শুরুতে যখন আমি জাগো স্পর্ধার কথা বললামই, তখন স্পর্ধারা জাগুক এই গানটার মধ্যে দিয়ে ফিরে আসছি তারপর।

সেই সময় থেকে উমারা জেগেছিলেন বলেই আজ অল্প অল্প গল্প কথায় আমি তোমার সঙ্গে এই স্পর্ধাদের নিয়ে, এই লড়াকু রানীদের নিয়ে হয়তো কথা বলতে পারছি। ফিরে এলাম অল্প অল্প গল্প কথায়। আজ তোমার সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আর আজ আমাদের এই যে বিষয়, এই বিষয়ের মানে এই গল্পটা বরং আমরা শুরু করি বাংলার অন্যতম শ্রেষ্ঠ নারী শাসক যাকে বলা হতো রানী ভবানীকে দিয়ে। জানো তো, তাঁকে না অনেকেই বাংলার অন্নপূর্ণা বলে ডাকতেন। 1748 সাল, অর্থাৎ ধরে নাও 1153 বঙ্গাব্দ, মানে ওই আশেপাশের সময়টা, সে সময়ে তার স্বামী রামকান্ত যখন মারা যান, তখন নবাব আলীবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী অর্থাৎ রানী ভবানীর ওপর তাঁর এক যে জমিদারি, সেই জমিদারি পরিচালনার দায়িত্ব দিয়ে যান। তো সেই সময় মানে ওই 1700-1800 শতকের দিকে গোটা একটা নাটোর রাজ্যের দায়িত্ব যখন তিনি নেন, যখন তার হাতে আসে, তখন খুব স্বাভাবিকভাবেই সেইটা চালানোটা, ওই রাজকার্য চালানো, সেটা ভীষণ কঠিন হয়ে পড়েছিল। এবং সেই সময় সমাজে নারীরা সামনে এগিয়ে আসছে, একটা মেয়ের কথা বাকি লোকে শুনবে, তিনি যা আদেশ দেবেন সেটা বাকিরা মেনে নেবে, এই ব্যাপারটা ভাবাটাই ভীষণ কঠিন ছিল আর কি। কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে যোগ্যতার কোনো আলাদা করে ছেলে মেয়ে এই কোনো কিছুই হয় না, যোগ্যতা থাকলে প্রত্যেকেই যে কোনো কাজ সমানভাবে সামলাতে পারেন। এবং তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি দান করতেন, মানে তিনি দুস্থ মানুষ

এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরীও বলা হতো। এবং প্রত্যেকটা প্রজার কল্যাণের জন্য তিনি কিন্তু এই যে পঞ্চাশটা বছর, মানে প্রায় পঞ্চাশ বছর তিনি বিশাল এই জমিদারি পরিচালনা করেন। এবং শুধুমাত্র তাই নয়, আমি বলছিলাম যে তিনি ভীষণ দানশীল ছিলেন। তো দুর্ভিক্ষের সময় তিনি নিজের কোষাগার থেকে নিজের ধনভাণ্ডার খুলে দিয়েছিলেন, যাতে দরিদ্র মানুষরা নতুন করে বাঁচার পথ খুঁজে পায়। আজও তুমি যদি দেখো আমাদের এপার বাংলা বলি বা ওপার বাংলা বলি, প্রত্যেকটা জায়গায় তাঁর তৈরি বিভিন্ন স্থাপনা বা সেগুলো কিন্তু তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে, এবং অতি অবশ্যই বাঁচিয়ে রেখেছে বলেই আমরা আজকে তাঁকে নিয়ে কথা বলতে পারছি। আর শুধুমাত্র মানে যেহেতু আমি রানী ভবানীর কথা বললাম, সেহেতু আর একটা নাম মনে পড়ছে, মানে খুব কাছাকাছি নাম আর কি, তিনি হচ্ছেন রানী ভবশঙ্করী। ইতিহাসে তার নাম হয়তো খুব বেশি আমরা শুনিনি, বা শুনলেও সেটা সাময়িকভাবে কিছুটা হয়তো জেনেছি, কিন্তু তিনি ছিলেন, মানে তার যে গল্প, তার যে সাহসিকতা, সেটা সেই সময়ে দাঁড়িয়ে সত্যি অসাধারণ আর কি। তো তিনি ছিলেন বর্তমান হাওড়া জেলার ভুরসুট রাজ্যের রানী, এবং তার বিশেষত্ব ছিল তিনি রাজ্যের সামরিক প্রশাসনের প্রতি বিশেষভাবে আগ্রহী ছিলেন। মানে তার রাজ্যের যারা সেনাবাহিনী তাদেরকে তিনি নতুন করে প্রস্তুত করানো, এবং খুব বিপদের মুখে পড়লে তারা কিভাবে বিপদের মোকাবিলা করবেন তিনি নিজে হাতে তাদের প্রশিক্ষণ দিতে, মানে আর কি ভালোবাসতেন এবং দিতে চাইতেন, তার আগ্রহ ছিল এই বিষয়টার প্রতি। এবং সামরিক যে কাঠামোগত উন্নতি বলো বা আধুনিকীকরণ বলো, সেটা কিন্তু তিনি তার রাজ্যে নিজে হাতে করেছিলেন। সকলকে সামরিক প্রশিক্ষণ দিতে উৎসাহিত করতে শুরু করেছিলেন, এবং ধীরে ধীরে সামরিক প্রশিক্ষণকে, মানে যেহেতু তিনি বললাম ভুরসুটের রানী ছিলেন, তো ভুরসুটে সেটা বাধ্যতামূলক করেছিলেন। এবং সেই সাম্রাজ্যের সেনাবাহিনীতে মহিলাদের যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে তিনি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে চান আর কি, এবং করেনও, দু চারজন এগিয়েও আসেন। আমি বললাম যে সময়টার কথা আমরা বলছি আজ থেকে বহু বছর আগে, সেই সময়ে কাজগুলো করা ভীষণ রকম কঠিন। তো সেই সময় দাঁড়িয়ে তিনি নিয়ম করেন যে যারা ভুরসুটে থাকবেন সেখানে প্রত্যেকটা পরিবারের অন্তত একজনকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিতে হবে, যাতে যে কোনো আপদকালীন পরিস্থিতিতে সেনার দরকার পড়লে তারা যুদ্ধে যোগ দিতে পারেন। এবং সেই সঙ্গে তিনি কিন্তু তার প্রশাসনিক দক্ষতা, সেইটার কথাও আমরা ভুলতে পারি না, তার প্রশাসনিক দক্ষতায় কিন্তু হাওড়া হুগলি ছাড়িয়ে পূর্ব বর্ধমান বা পূর্ব মেদিনীপুর, ওই যে পুরো চত্বরটা, সেই চত্বরটা তিনি একা হাতে সামলেছেন। এখন বিভিন্ন জেলায় ভাগ হয়ে গেছে, কিন্তু তখন তো এই গোটাটা একটা মানুষ এত কিছু করে নিজের হাতে পরিচালনা করেছেন, সেটা আমাদের অবশ্যই নতুন করে ভাবতে শেখায়। এবং তারই যে অসাধারণ সাহস, এই সাহস দেখে সম্রাট আকবর তাকে রায়বাঘিনী উপাধিতে সম্মানিত করেছিলেন। আর একজন নারী যে সমানভাবে যুদ্ধক্ষেত্রেও পারদর্শী হতে পারেন, দক্ষ হতে পারেন, সেটার অন্যতম উদাহরণ বোধ হয় রানী ভবশঙ্করী। এবার আমরা তো বাংলার কথা বলছিলাম, আমি তোমাকে একদম শুরুতে বলছিলাম যে শুধুমাত্র বাংলা নয়, গোটা ভারতের বিভিন্ন প্রান্তে এমন মানুষরা ছড়িয়ে আছেন, এমন রানীরা ছড়িয়ে আছেন, যারা নিজের হাতে সেই সময় এত বড় দায়িত্ব তুলে নিয়েছিলেন, একটা গোটা রাজ্য শাসন করেছেন। এবং শুধুমাত্র একটা গোটা রাজ্য কী করে বলি, হয়তো একটার বেশি রাজ্য আর কি শাসন করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে। তো এই সময় আমরা যদি একটু ফিরে যাই উত্তর পূর্ব ভারতের দিকে, সেখানে আমাদের পরিচয় হবে রানী গাইডিলিউয়ের সঙ্গে। তিনি কিন্তু বাংলার রানী নন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে তার নাম বলা ভালো একদম খোদাই করা আছে। সময়টা 1927, এক মানে তার বয়স তখন ভীষণ অল্প, সেই সময় তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলনে যোগ দেন। এবং ওই যে কিশোরী বয়সে নিজের জনগোষ্ঠীকে একত্রিত করে তার বাবা মাকে বুঝিয়ে, নিজের কাছের মানুষজনকে বুঝিয়ে তিনি স্বাধীনতার জন্য যে লড়াই শুরু করেছিলেন, স্বাভাবিকভাবে এখন দাঁড়িয়েও যদি আমাদের মনে হয় তাহলেও সেটা কঠিন ছিল, সেই সময় দাঁড়িয়ে তো অবশ্যই কঠিন ছিল। মানে ওরকম একটা সময়ে কেউ দেশের জন্য লড়াই করছেন, সে আবার একটা মেয়ে, সেটা ভাবাটাই বোধহয় কঠিন কাজ আর কি। তো এর থেকে বেশি, মানে তুমি দেখো প্রত্যেকের কথাই আমরা যাদের কথা বলছি, যে রানীদের কথা বলছি আর কি, প্রত্যেকেই নিজের কাজ এত পারফেক্টলি আমাদের সামনে উপস্থাপন করেছেন বা নিজেরা করেছেন যে তাদের নিয়ে এখন

আমরা যখন পড়াশোনা করতে বসি তখন মনে হয় যে এর থেকে আর কি বেশি পাওয়া থাকতে পারে। তার এই যে সাহস, তার এই যে লড়াই, এটা দেখে ব্রিটিশ সরকার খুব স্বাভাবিকভাবে তাকে গ্রেফতার করেন এবং তিনি দীর্ঘদিন কারাবন্দীও থাকেন। তবে স্বাধীনতার পর তাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়, আর সেই জন্যই আজকে আমি রানী গাইডেলিভের কথা বললাম, যিনি মানে শাসন করেছেন, যিনি লড়াই করেছেন, যিনি লড়াই করতে শিখিয়েছেন। এবং আরও একটা কথা, তিনি শুধুমাত্র নিজে লড়াই করেননি, তার আশেপাশের যে মানুষজনগুলো ছিল তাদেরকেও কোথাও না কোথাও উদ্বুদ্ধ করেছিলেন যে হ্যাঁ, আমরা কোনো একটা ভালো কাজের জন্যই এই শ্রমটা করছি বা কোনো একটা ভালো কাজের জন্যই আমরা লড়াই করছি। দেখো, এই মানুষগুলোই তো আমাদের বারবার শেখান যে ভয় না করার কথা, নতুন করে বাঁচার কথা, তাই না?

তারা ভয় করেননি বলেই তারা কোথাও না কোথাও গিয়ে বিজয়ী, তারা রানীর আসন লাভ করেছেন এবং তারা লড়াই করেছেন, আমাদের শিখিয়েছেন। ফিরে এলাম গানের পর, শুনছো অল্প অল্প গল্প কথা, আর আজ তোমার সঙ্গে কথা বলছি আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আমরা কথা বলছি বাংলার ইতিহাসে থাকা এমন কিছু নাম, এমন কিছু রানীদের নাম, যারা একটা সময়ে নিজের দায়িত্বে গোটা রাজ্য, গোটা একটা অঞ্চল আর কি পরিচালনা করেছেন এবং যারা লড়াই করেছেন, অন্যায়ের বিরুদ্ধে বারবার ঘুরে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষকে সাহায্য করেছেন। তেমনই এই মুহূর্তে আরও একজনের কথা বলতে হয়, যার কথা না বললে আজকে আমাদের গল্প অসম্পূর্ণ থেকে যাবে, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। তার নাম শোনেনি এই মানে এই সংখ্যক মানুষ বোধহয় পাওয়া যাবে না আর কি। তো তিনি শুধুমাত্র বাংলার রানী ছিলেন না, সারা দেশের মানুষের কাছেই তিনি সাহসের প্রতীক। 1857 সালে ওই স্বাধীনতা সংগ্রামের সময় তিনি নিজের ছোট্ট রাজ্যকে বাঁচানোর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছিলেন, সেই ঘোড়ার পিঠে চেপে হাতে তলোয়ার নিয়ে, সেই যুদ্ধ আজও ইতিহাসের অন্যতম যুদ্ধ, অন্যতম লড়াইয়ের গল্প। এবার তোমায় একটু কম পরিচিত আরও একজন রানীর কথা বলবো, তিনি রানী চন্দ্রপ্রভা। ইতিহাসের নানা সূত্রে তার পরিচয় নিয়ে কিছু মতভেদ হয়তো আছে, তবে এই মতভেদ থাকলেও আর কি বাংলার লোককথা এবং আঞ্চলিক ইতিহাসে তিনি কিন্তু একজন বিচক্ষণ শাসক হিসেবে পরিচিত ছিলেন। তার যেটা মানে বলবো না বিশেষত্ব, সেটা হচ্ছে তিনি সবসময় তিনি নিজের রাজ্যের প্রজাদের কথা ভেবেছেন, তাদের সুখ দুঃখের কথা শুনেছেন এবং সবসময় ন্যায় বিচার করার চেষ্টা করেছেন নিজের যতই বিপদ।

আসুক না কেন। তেমনি আরও একজনের কথা বলি, সেটা হচ্ছে মানে আমাদের আজকের গল্পের আর কি আরও একজন কেন্দ্রীয় চরিত্র, তিনি হচ্ছেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা ছিলেন সুলতান ইলতুৎমিশের মেয়ে এবং ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। তিনি একাধারে একজন ভালো প্রশাসক এবং সেনাপতি ছিলেন, অন্যদিকে যুদ্ধক্ষেত্রেও কিন্তু তিনি ছিলেন একজন দক্ষ সৈনিক। এবং সুলতান ইলতুৎমিশের সবথেকে যোগ্য পুত্র সুলতান তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু তার কন্যা রাজিয়াকে তিনি দিল্লির শাসক হিসেবে মনোনীত করে যান এবং তারপর থেকে শুরু হয় তার লড়াই। তিনি নারীর পোশাক ছেড়ে পুরুষের আবরণ ধারণ করেন এবং শক্ত হাতে গোটা দিল্লির যে রাজভার সেটা মানে বহন করে চলেন আর কি। এবং বললাম যে যুদ্ধবিদ্যাতেও তিনি ভীষণ রকম পটু ছিলেন। এবার মানে এই রানীদের কথা তো বললাম, এবার তোমায় একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে আজ থেকে বহু বছর আগের কথা। ইতিহাসের পর্যায়ে যদি আমরা দেখি তাহলে তার প্রবেশ একটা দুর্ঘটনার মতোই বলা যায়। তিনি মল্লারাও হোলকার, মারাঠা পেশুয়া বালাজি বাজিরাওয়ের সেবায় নিয়োজিত একজন সেনাপতি এবং মালওয়া অঞ্চলের শাসক ছিলেন। তো তিনি একবার পুনে যাওয়ার পথে চণ্ডি বলে একটা গ্রাম পড়ে, সেখানে থামেন এবং শোনা যায় যে 8 বছর বয়সী অহল্যাবাইকে তিনি দেখেন যে গ্রামের মন্দিরের কাজে তিনি আর কি সেবা করছিলেন। তো তাকে দেখে ভীষণ পছন্দ হয়, শুধুমাত্র রূপে পছন্দ হয় এটা বলছি না, মানে গুণের দিক থেকেও পছন্দ হয়, তার ভক্তি, তার চরিত্র, কথা বলা। তো তিনি সেই মেয়েটিকে তার সঙ্গে নিয়ে যান এবং তার পুত্র খন্ডেরাওয়ের স্ত্রী হিসেবে হোলকার অঞ্চলে নিয়ে আসেন। এবার 1733 সালে তার খন্ডেরাও হোলকরের সঙ্গে বিয়ে হয়, মানে অহল্যাবাইয়ের। তিনি 1745 সালে তাদের পুত্র মালেরাও আর 1748 সালে তার একটি মেয়ে হয়, তার নাম মুক্তাবাই। তো মালেরাও যার সঙ্গে অহল্যাবাইয়ের বিয়ে হয় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং 1767তে তিনি অসুস্থতার কারণে মারা যান। তো সেই সময় যখন তিনি মারা যান তখন অহল্যাবাইয়ের আর কি নেতৃত্বে অহল্যাবাই তিনি ইন্দোরের শাসক হন এবং কয়েক মাসের মধ্যে তিনি যে শাসক হলেন, তিনি যে রানী অহল্যাবাই হয়ে উঠলেন, এই গল্পটাও মোটেও সহজ ছিল না। তার ছেলে মেয়ে সংসার সমস্তটা সামলে তিনি কিন্তু গোটা ইন্দোরকে একটা সময় সামলেছেন। তবে পরবর্তীতে ওই যে কেউ কেউ হয় না যে মানে শেষ পর্যন্ত চেষ্টা করেও কোথাও না কোথাও গিয়ে সম্পূর্ণটা আর কি পাওয়া যায় না, তো রানী অহল্যাবাইও তাদের মধ্যে আর কি অন্যতম। তিনি একদম শেষের দিকে প্রচণ্ড লাঞ্ছনা সহ্য করতে না পেরে নিজের জীবন বিসর্জন দেন। তবে মানে ভারতের ইতিহাসে এই যে সাহসী বীরঙ্গনা বা এই যে মানুষগুলো যাদের কথা আজকে তোমায় বললাম, তারা কিন্তু এখনও মানে আমাদের কাছে সেই আর কি অপরিসীম ক্ষমতার কোথাও না কোথাও গিয়ে একটা শক্তি। আজ সময় বলছে, আমাদের অল্প অল্প গল্প কথা এখানেই শেষ করতে হবে। যেতে যেতে আরও দু একজনের নাম বলতেই হয়। বর্তমানে বিভিন্ন রাজবাড়ির বর্তমান রানীমারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা অমৃতা রায়, যিনি এখনও ওই একইভাবে আর কি বয়ে চলেছেন কোথাও না কোথাও গিয়ে দায়িত্ব। লোকমাতা রানী রাসমণির কথা বলতে হয়, মানে ওই তথাকথিত রানী না হলেও একটা সময় তো মানে গোটা অঞ্চলটার জমিদারি তিনি সামলেছেন তার স্বামী মারা যাওয়ার পর। তো এই মানুষগুলো না আমাদের সবসময় শিখিয়েছেন যে মানে কী করে সকলের ভালো করতে হয়। কেউ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন, কেউ যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, কেউ স্বাধীনতার জন্য কারাবরণ করেছেন, কেউ আবার শতাব্দী প্রাচীন যে ঐতিহ্য তাঁকে আঁকলে রেখেছেন। আর এই সবটা নিয়েই আমাদের আজকের অল্প অল্প গল্প কথা ছিল। এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিলাম আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আজকের মতো এটুকুই, যেতে যেতে এই আগুন পাখিদের জন্য শেষ গানটা রইল। সকলে ভীষণ ভালো থেকো আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় ছিলেন প্রিয়া শাহ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথমেই শিল্পী ঋতু গুহর কণ্ঠে।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক ধারশোধ।
1: আজকের নাটক ধারশোধ, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ ইন্দ্র ঘোষ, প্রযোজনা অশোক বসু মল্লিক। নাটক ধারশোধ।
2: রুমা, তোমার হলো?
3: যাচ্ছি।
2: আর কতক্ষণ লাগবে?
3: এই হয়ে গেছে, আর একটু।
2: খুব আগে ভাগে করে রাখতে হয়, ঠিক বেরুবার মুখে তুমি।
3: বাবা বাবা, এত তাড়া দাও না।
2: বা আমাকে একবার আমার অফিসে ঘুরে যেতে হবে তো।
3: আবার সে কথা, কাল তোমাকে কি বলেছিলাম মশাই?
2: কে?
3: আজ আর অফিস মুখ হবে না, ওখানে একবার ঢুকলে আর সারাদিন তুমি।
2: না না, মানে আজকে ঠিক মানে কি হয়েছে জানো, বম্বে থেকে একটা টেলেক্স আসার কথা বুঝলে, খুব বড় অর্ডার তো, তাই
3: অর্ডার সাপ্লাই টেন্ডার ড্রাফট ওভারড্রাফট ওসব আজ কিচ্ছু।
2: না না, তুমি বুঝতে পারছো না রুমা, আমার
3: বুঝতে পারছি, তোমাকে দেখছি তো কম দিন না, যখন একটা ঝরঝরে

0: মোটর বাইকে করে আমাকে পেছনে নিয়ে ঘুরে বেড়াতে, তখনও ভালোবাসার কথা থেকে অর্ডার সাপ্লাইয়ের কথাই বেশি বলতে।
1: কি বলো না তুমি?
0: ঠিকই বলি, গুছিয়ে দুটো ভালোবাসার কথা বলার ক্ষমতা ছিল তোমার?
1: অনেক বলেছি, মোটর বাইকটার ভট ভট শব্দে আর হাওয়ার দাপটে তুমি শুনতে পাওনি।
0: হুম, তার জানি না, নইলিকে কেউ বিয়ে প্রস্তাব করতে এসে বলে, আচ্ছা আমাদের যতখানি জানা চেনা হয়েছে তাতে কি বিয়ে করা চলে?
1: ও প্রেমে পড়লে একটু বোকা বোকা কথা লোকে বলে ফেলে, বুদ্ধর মতো বলে ফেলেছিলাম কথাটা। তা যেভাবে আমি বলি কার্যোদ্ধার হয়েছিল কিনা, কথার কায়দাতেই তো আমি বউ বাগিয়েছি, আবার সাপ্লাই এর অর্ডারটাও বাগাই।
0: সে যাই করো, তুমি আজ অফিস যেতে পারবে না। আচ্ছা রোজ রোজ যদি তোমাকে যেতে হবে তো অত লোকজন রেখেছো কি করতে? টেলিফোন করে দাও তোমাদের ব্রজবাবু।
1: ঠিক আছে ঠিক আছে, মানে এখন তোমার কি করতে হবে তুমি বলো তো।
0: এই যে লিস্ট।
1: ওরে বাবা, অতিথি নিয়ন্ত্রণ আইনে পুলিশে ধরবেছে? এত বড় লম্বা লিস্ট
0: না তো কি, ওর থেকে একটা নামও বাদ দিতে পারবে নাকি? আর যেন কার একটা নাম লিখবো লিখবো করছিলাম, কি যেন পেটে আসছে মুখে আসছে না, এমন তাড়া দিলে সব গুলিয়ে গেল। ঠিক আছে এখন এইখানে থাক, পরে মনে পড়লে অ্যাড করে দেবো।
1: ডিউ স্লিপ? তার মানে এই লিস্টটাও তোমার ফাইনাল নয়, তোমার তো ক্ষণে ক্ষণে নতুন নাম মনে পড়বে।
0: হ্যাঁ পড়বে, বিয়ে হলো কেউ জানলো না।
1: কি আমাদের বিয়ের কথা বলছো? জানলো না মানে দেশ শুদ্ধ লোকের মুখে তো তখন ওই এক কথা, রুমার পার্থ রেজিস্ট্রি করেছে।
0: উফ, সে যা দিন গেছে, মা কাঁদত, বাবা কথা বলতো না, বৌদি বলতো চাল নেই চুলো নেই, কি দেখে ওই বাউন্ডলে তাকে বিয়ে করলে ঠাকুরজি।
1: এখন কি বলে?
0: এখন আর বলবে কোন মুখে?
1: কেন ধাই ধাই করে পুরনো ঝরঝরে মোটর বাইক থেকে নতুন মোটর বাইক, নতুন মোটর বাইক থেকে নতুন মোটরে উঠে বসেছি বলে?
0: সব আমার পয় মশাই, বুঝলে?
1: বুঝলাম না, আমি বললাম খেতে আর তুমি নেবে সব ক্রেডিট?
0: যা এমনিতেই পেয়ে গেছি তা আবার কেউ নিতে চায় নাকি? সেই অভাব অনটনের দিনে সবাইকে একবার দেখতে চাই।
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লিস্টটা একটু দেখি তো। সোনা দাকে?
0: আমার সেই বৌদির দাদা।
1: বৌদি মানে তোমার দাদা? শালা আমার শালার শালা কাটো,
0: ভালো হবে না কিন্তু, এর একটা নামও বাদ দেয়া চলবে না।
1: করেছোটা কি? মামা তো দাদা, পিস্তু তো দিদি, খুড়তু তো কাকা, সত্যি সত্যি এরা সবাই এসে পড়লে দেখলে তো চিনতে পারবে না তুমি, নাম ঠিকানা সব আবিষ্কার করলে এবার করতে গেছো।
0: এখান থেকে করে থাকি,
1: নেমন্তন্ন করতে চাইছো তুমি করো, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, একবার একটা অকেশনে নেমন্তন্ন করলেই কিন্তু আর বাদ দিতে পারছো না। নেমন্তন্ন বাঙালি রিলেটিভদের একটা প্রিরোগেটিভ, যতদিন সে নাম হচ্ছে বা আমরা নাম হচ্ছি সব উপলক্ষেই নেমন্তন্ন আশা করবেই।
0: আবার বাজে কথা, আচ্ছা তোমার দুঃখ হয় না? বিয়েতে ঘটা হয়নি, লোকজন খায়নি, এমন চাঁদের মতো একটা মেয়ে হলো, তা কেউ জানলো না আমাদের নাকি?
1: হ্যাঁ,
0: মেয়ের মুখে ভাতের সময় কথাটা উড়িয়ে দিয়েছো, জন্মদিনে ঘটা না করলে কিন্তু রক্ষে রাখবো না।
1: তুমি বলো না স্ত্রী ভাগ্যে ধন? হ্যাঁ বলো তো, এখন তো দেখছি স্ত্রী ভাগ্যে ধনক্ষয়।
0: এখন বুঝি তোমার তাড়া নেই? শোনো এখন এই লিস্টায় চোখ বুলিয়ে নিয়ে ঠিক করে ফেলো কোন বেলায় কোন কোন দিকটা সারবে, হাতে বেশি সময় নেই কিন্তু।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও দাও আরেকবার দেখি দাও তো। ঠিক আছে ঠিক আছে, মিসেস নন্দিতা সেন, সেন কে জানো? ও বুঝতে পেরেছি, মায়া দেবীকে।
0: তোমার সে কি যেন পিসির মেয়ে, তুমি যেখান থেকে কলেজে পড়েছো মায়াদি তো বলেছিলে।
1: মায়াদি? ও
0: মনে পড়েছে
1: না? মনে ছিল না কেন আমি তাই ভাবছি, যেন যেন রুমা মায়াদেবী শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু মায়াদেবী তো তুমি ছিল না, তুমি তো চোখেই দেখোনি কোনোদিন।
0: কি করে দেখবো, দেখিয়েছো কখনো? একটা লাভ ম্যারেজ করে আত্মীয় সমাজে সেফ পতিত্বের ভূমিকা নিয়ে বসে থেকেছো, এবার আমি সবাইকে দেখতে চাই।
1: দেখতে চাওয়াটা তোমার ছল রুমা, তুমি দেখাতে চাও
0: কি
1: তোমার ঘর সংসার, তোমার স্বামী সন্তান, দেখাতে চাও তোমার সোনা ঝরা ভাগ্য।
0: তুমি চাও না?
1: মায়াদিকে বড় লোকে দেখাবো আমি?
0: তোমার মায়াদির অফিস তো ডালহৌসিতে, তাই না? চেনো তো?
1: চিনি, কত বছর আমি যাইনি, ওর অফিসের পাশ দিয়ে আমি গেছি, তবে আমার যাওয়া হয়নি।
0: অফিসে গিয়ে বলবে, ওদের সেই রিষ্টের বাড়িতে গিয়ে বলা তো আর সম্ভব নয়।
1: কেন
0: দূর নাকি?
1: আমাদের বাড়ি থেকে মায়াদিদের বাড়ি যত দূর, মায়াদিদের বাড়ি থেকে আমাদের বাড়িও ঠিক ততই দূর, রেশে গিয়ে নেমন্তন্ন করা সম্ভব নয়, অথচ আমরা ধরে নিচ্ছি রেশে থেকে ওদের সপরিবারে নেমন্তন্নে আসা সম্ভব, তাই না?
0: কি হলো বলতো, হঠাৎ ওরকম করে কথা বলছো কেন? কি এমন দোষের কথা বলেছি?
1: না তুমি দোষের কথা বলনি রুমা, কেমন কেমন একটা অপরাধ বোধ আমাকে কুড়ে করে খাচ্ছে জানো, দিন রাত টাকা টাকা করে ছুটে ছুটে অতীতের কত ঋণ আমরা কেমন অনায়াসে ভুলে যাই, ভুলে যেতে পারি রুমা। আমি আমি কোনোদিন ভাবিনি রুমা মায়া দিকে আমি এমন করে ভুলে যেতে পারি।

0: 마야.
1: 그래?
0: 네.
1: 마, দেখো 봤어 আমার নাম ধরে ডাকছে।
0: না পিসিমা, মা দি মিথ্যে কথা বলছে।
1: তবে রে, আমি মিথ্যে কথা বলছি? আমি তোর থেকে কম করে 10 বছরের বড় জানি।
0: 10 বছর না আরো কিছু।
1: বিশ্বাস ভাই মাকে জিজ্ঞেস কর।
0: হ্যাঁ, ফুলপিসি বলবে বয়স সালি হয়েছে। হিসেবের কি কায়দা? যেবার তোর মায়ের বিয়ে হলো তার 2 বছর আগে সেই যে চৈত্রের ঝড় কাদের বাড়ির জন্য নারকল গাছ উপড়ে পড়েছিল তার আগের সনে শীতে মায়া হলো।
1: খুব নকল করতে শিখেছিস তো? মাকে বিশ্বাস না করিস, মৃদু কাকাকে তো বিশ্বাস করিস, তাকে জিজ্ঞেস কর। মৃদু কাকা তো আমার চিকুচি কুস্তি করেছে।
0: হ্যাঁ, খুব করেছে, সব বোগা।
1: এই
0: অতই যদি ভবিষ্যৎ গণনা করতে পারে, বিয়ের পরেই তোমার শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হলো কেন?
1: সেসব অনেক কথা তুই বুঝবি না।
0: না, আমি কলেজে পড়ি, আমি বুঝবো না।
1: ওসব আমার হাতে ছিল।
0: ভাগ্য যার যার হাতে থাকে মায়াদি, নিজের হাতে সেটা তৈরি করে নিতে হয়।
1: তুই আমার জন্য খুব ভাবিস নারে পার্থ।
0: কোনো কিছুতেই তোমার হায় আফসোস নেই না মায়াদি? পিসিমাকে রান্নাঘরে সাহায্য করছো, পিসিমশাইয়ের জামায় বোতাম বসিয়ে দিচ্ছ, সেলাই করছো, ঘর গোজ গাছ, গল্পের বই পড়ছো।
1: তোর বুঝি কিছু করি না?
0: হ্যাঁ করো, উঠতে বসতে টিক টিক করো, রোদ লাগাচ্ছিস কেন রে, ঠান্ডা লাগাচ্ছিস কেন রে, পড়া ছেড়ে আড্ডা দিতে বেরোচ্ছিস কেন রে?
1: ওরে ছেলে, আমি শুধু এই করি।
0: রাগ করলে আমার কিন্তু খুব ভাল লাগে মায়াদি। ছোটবেলা থেকে তো কচুরি পানার মতো ভেসে ভেসে বেরিয়েছি, নিষেধ শাসন এসবের মধ্যে যে এত স্নেহ আছে, এ বাড়িতে তোমাকে না পেলে আমি সেটা টেরই পেতাম না।
1: খুব যে তো আজ করছিস, কি মতলব বলতো? বুঝেছি, সিনেমার পয়সা চাই।
2: ও মায়া, আরে ও পার্থ, তোদের কি গল্প আর ফুরোয় না রে?
1: কলেজ থেকে এসে জল খাবার খাসনি বুঝি? কি খাবি?
0: অনেকখানি ঠান্ডা জল খাবো, খুব বড় গেলাসে।

0: মৃদুকা, তোমার চা।
1: চা? এই জন্যই তোকে এত ভালোবাসি মা, ঠিক সময় ঠিক জিনিসটা হাতের কাছে ধরে দিস। রাখ ওখানে।
0: অফিস থেকে ফিরে এই নিয়ে কবার হলো নিধুকা?
1: কাকে কাকে ডাকছিস? কে ওখানে? ও পার্থ, এসো এসো এসো, আমার ঘরে আসবে তাতে এত কিন্তু কিন্তু কিসে?
2: আগে না মানে বলছিলাম যে,
1: আরে বাবা, আমি হচ্ছি কনফার্ম ব্যাচেলার, ঘরটা ছোট কিন্তু লোক ধরে অনেক।
0: ও নিজুকা,
1: এসো এসো, বলো ওখানে।
0: নিজুকা, ওর হাতটা একটু দেখে দাও না।
1: আমি অবিশ্বাসের হাত দেখি না।
2: অবিশ্বাসী কেন?
1: তোমার কি ধারণা বাড়ির কোথায় কি কি বলছে, কি কি করছে, সেসব আমি টের পাই না? আমার ঘরে এই যে জ্যোতিষ টোতিষের বই আছে, ওগুলো নাকি বোগাস?
2: কি বলো নিধুকা? মায়াদি বুঝি, এইসব কথা আমি তোমায় কখন বললাম মায়াদি?
0: ঠিক আছে ঠিক আছে, এখন হাতটা একটু দেখো দেখিনি তুমি?
1: বেশ বেশ, ইয়ে টান টান করে ধরো,
2: এইরকম।
1: এখন হয়তো ভাববে লোকটা বিয়ে থা করেনি, দাদার সংসারে আছে, ওইটুকু চাকরি করে, তারপর বেকার, কাজ নেই, সময় কাটে না, তাই এইসব বোগাস জিনিস নিয়ে আছে।
2: আমি তা কেন ভাবতে যাবো? আমি
1: আজ বলে যাচ্ছি, পরে মিলিয়ে নিও। দিন জিনিসটা বাজারে বেশিক্ষণ পড়ে থাকে না পার্থ, যত তাড়াতাড়ি পারো তাকে কিনে নাও।
2: আগে ঠিক বুঝলাম না নিধুকা,
1: তোমার তো ভাগ্যরেখা দারুণ হে।
2: এখনো তার কোনো প্রমাণ পাইনি, কিন্তু
1: তোমার হাতে এর তালুতে স্টার রয়েছে, তোমার উন্নতি ঠেকায় কে?
2: সেইটা
1: তখন মনে করবে আমি বলছি তোমার অনেক অনেক আয় পায় হবে হে।
0: এই বললে তো নিধুকা, এবারও আরো ধার করবে আমার কাছে।
2: বলেছি তো মায়াদি, চাকরি করলেই তোমার সব ধার আমি শোধ করে দেবো।
0: নিধুকাকে কিছু দিবি না?
2: আপনার হাত দেখা যদি মেলে না, আপনি বলুন কি দক্ষিণা নেবেন?
1: এখন বলবো না, আগে দেখি তুমি কি হও।
2: তাহলে এখনো আপনার সন্দেহ আছে?
1: তাতে থাকতেই পারে, কত ভালো ভালো হাত, কত দারুণ সব ভাগ্যরেখা।

0: মানুষ কর্মদোষে নষ্ট করে ফেলে। লেগে যাও, লেগে যাও, বিয়েটা পাশ করো, পাশ করেই লেগে যাও, বুঝেছো? আমি বলছি তোমার হবে হবে।
1: নিজুক্তা,
0: বল বল।
1: আমি ভাবছি কি, শুধু শুধু তো বসে আছি, যদি কলেজে ভর্তি হই, মানে পার্থ বলছি,
0: আমি কখন কি বলি,
1: মানে ব্যাপার হলো তুমি অফিসে যাও, বাবাও যায়, পার্থ কলেজে যায়, মানে ডেইলি প্যাসেঞ্জারের ভাত তো রোজ হচ্ছেই, আমিও দুটো খেয়ে তোমাদের সঙ্গে, মানে যেকোনো একজনের সঙ্গে আমি চলে যেতে পারি।
0: তা পারিস, তবে বৌঠান
1: তুমি বললে কেউ আপত্তি করবে না, তুমি একটু বলে দাও, আমি এবারই ভর্তি হব।

0: 마야? 엄마야! 아씨!
1: কি বলছো মা?
0: পার্থকে বলতো তালের আটিগুলো নিয়ে গিয়ে ছাদের কোণে জড় করে রেখে আসুক, লক্ষ্মী পুজোর সময় লাগবে।
1: পার্থ পড়ছে মা, দাও আমাকে দাও, আমি রেখে আসছি।
0: ও তোর বুঝি পড়েনি, জেদ করে ভর্তি হলি, রোজ যাচ্ছিস আসছিস, পড়বি কখন?
1: তুমি রান্নাঘরে একা একা এত সব করবে আর আমি বসে বসে পড়বো, তা কি হয়? সেটা হয় না মা, দাও আটিগুলো আমাকে দাও।
0: সব তোকে করতে হবে কেন মা?

0: আর চুপ করো তো মা, এই ঝুড়িতে করে নিয়ে যাবো আটিগুলো।
1: তাই নে, আর শোন, তোর বাবাকে আর নিদু ঠাকুরপোকে জিজ্ঞেস কর, তালের বড়া খাবে নাকি?
2: আমি খাবো, আমি খাবো পিসিমা।
1: তুমি কখন এলি?
2: ওই যে তুমি মায়াদিকে ডাকলে, তখনই বুঝেছি যে তালের বড়া রেডি, তাই মায়াদি পেছন পেছন চলে এসেছি।
0: এই তোর পড়া হচ্ছে না রে পাত্র, দাঁড়া বাবাকে বলছি।
2: দেখছো পিসিমা, সবসময় আমার কিরম টিক টিক করছে। আচ্ছা আমি সত্যি তালের বড়া খেতে এসেছি, তুই বলো।
0: তা নয় তো কি, দেখতে এসেছিস আমি খাচ্ছি কিনা?
2: না না, আমার নতুন পায় যেমন আমি খুঁজে পাচ্ছি না।
0: তোর চোখের নিচে গুঁজে গুঁজে রাখবে, তাহলে আর খুঁজে পাবে কি করে? কি নোংরা, চিটচিট কাদা লেগেছিল ওটাতে।
2: ও টেনে নিয়ে কেচে দিয়েছো বুঝি?
0: হ্যাঁ, বড় অন্যায় করেছি বুঝি। অমন ময়লা জিনিস করে থাকিস কি করে বলতো, ঘৃণা করে না? যা আলনায় দেখবে, ডান দিকে তো জামা প্যান্টের নিচে আছে, যা।
2: তাহলে একটু বসি, একেবারে গরম গরম দুটো বড়া খেয়েই যাই না হয়। যা গন্ধ ছেড়েছে না, টেস্ট করে না গেলে পড়াতে মন বসবে না।
0: যাও তো মা, ওই রেখা পিছে করে দুটো বড়া দিয়ে দাও, এই লোভিটাকে আগে বিদায় করো। নে খা।
1: কেমন হয়েছে রে পার্থ?
2: ফার্স্ট ক্লাস, ফুলুপিসির হাতে রান্নার স্বাদই আলাদা।
1: আরে আর দুখানে নিবি
2: না, থাক, অনেকখানি ঠান্ডা জল খাবো এবার, খুব বড় গেলাসে।
1: তোর তেষ্টার যুগে বড় গেলাস নেই বাবা, নে এই ঘটিতে করেই খা।
2: এই ক্লাস নোটটা কিন্তু দিবি আমাকে শুভঙ্কর, আমি কপি করে নিয়ে তোর খাতা ফেরত দিয়ে দেবো রে। মায়া, এই যে এদিকে।
0: আবার তুই আমাকে নাম ধরে ডাকছিস পার্থ?
2: মায়াদি মায়াদি করে ডাকলে বুঝি ভালো শোনা তো? খুব কলেজের বন্ধুরা ভাবতো না পার্থর এক ক্লাস জুনিয়র, তবু দিদি দিদি করছে, তাহলে নিশ্চয়ই মেয়েটার বয়স হয়েছে ভাবতো।
0: হয়েছি তো, বলেছি তো তোকে আমি তোর থেকে 10 বছরের বড়।
2: সেটা কি হয়েছে? সেটা কি ঢাক ঢোল পিটিয়ে কলেজে যাই না করলি নয়? তুমি যে কি নয় মায়াবি, ওই যে ওই যে শ্রাবন্তী, আমি নাগকেশর গাছে নিচে বসে আছি, পল সাইন্স অনার্স, ও কি বলে জানো, ও বলে এখনো ওর বয়স 17।
0: তো কি হয়েছে, হতে পারে না?
2: এখনো 17, ওর বলে গাঁটে গাঁটে রজত জয়ন্তী।
0: আজকাল মেয়ে চর্চা একটু বেশি করছিস মনে হচ্ছে, ফাইনালে গাড্ডু খাবি এই বলে রাখছি।
2: ভালোই তো, তোমার সঙ্গে পাস করবো।
0: এই তোর সেকেন্ড পিরিয়ডে ক্লাস ছিল না?
2: হ্যাঁ ছিল তো।
0: তুই ক্লাসে ছিলি?
2: আচ্ছা তুমি কি গোয়েন্দাগিরি করছো নাকি মায়াদি?
0: কোথায় দিয়েছিলি ক্লাস পারিয়ে?
2: এদিকে এসো বলছি, মায়াদি ক্যান্টিনে যাবে?
0: না এখানেই বল।
2: কাউকে বলবে না বলো? পিসেমশাই কেনা, নিতু কাকে না, কাউকে না।
0: উফ ঠিক আছে ঠিক আছে, কাউকে বলবো না বাবা, এখন বল।
2: ঠিক তো, তোমার শ্বশুর বাড়ি ঘুরে এলাম।
0: কেন কেন গিয়েছিলি ও বাড়িতে?
2: আমার ইচ্ছে। কেন আমি যেতে পারি না?
0: আমার ক্লাস আছে।
2: প্লিজ মায়াদি, একটা ক্লাস বাদ পড়লে এমন কিছু মহাভারত অসহ্য হবে না। শোনো, প্রফুল্লবার সঙ্গে দেখা হলো, আমার তো খুব খারাপ মনে হলো না মানুষটাকে।
0: তাহলে আমি খারাপ?
2: আমি তো বলিনি মায়াদি।
0: তাহলে কি বলবার জন্য ডাকলি আমাকে?
2: রাগ করবো না বল, আমি জানি না কি নিয়ে গন্ডগোল তোমাদের। আমি বলেছি ব্যাপারটা যাই হোক মিটিয়ে নাও মায়াদি, রাগ অভিমানের বসে ওদের ছেড়ে বাপের বাড়িতে তুমি নিজেকে যত প্রতিষ্ঠাই করো না কেন, আসলে সে তো তোমার পরবাস।
0: যা জানিস না তাদের কথা বলতে আসিস না তো।
2: বলো, প্রফুল্লদা আমাকে তোমার ঘরটাকে নিয়ে গিয়ে বসালে, মানে ওই ঘরে তোমাদের ফুলসজ্জা হয়েছিল, এখন একটা ফটো টাঙানো রয়েছে তোমাদের বিয়ের ঠিক পরে পরে তোলা। প্রফুল্লদার বাড়ি তোমার নিজের ঘর, তোমার অহংকার, তোমার নির্ভর।
0: আমি যাই।
2: না যাবে না, তুমি আমার সব কথা বলা হয়নি তোমাকে।
0: আমি শুনতে চাই না।
2: হবে তোমাকে, ওরা যদি তোমার কেউ নয় তবে তোমার চোখ ছলছল করে ওঠে কেন বলো? সত্যি করে বলো তো মায়াদি, ওর সংসার করতে ইচ্ছে করে না তো? তুমি দেশের বাড়িতে দিবারাত্র খেতে খেতে মরছ, আমি জানি ও তোমার নিজেকে ভুলে রাখার ছল,
0: তুমি ওর এত করো।

তুমি তুমি নিশ্চয়ই আমার আপন কেউ ছিলে, হয়তো হয়তো আমার আপন দিদি।

0: আমার চিরুনিটা কোথায় গেল মায়াদি?
1: আমি কি জানি,
0: আমি তো এইখানে বইয়ের তাকে রেখেছিলাম, কে যে কোথায় ফেলে না এই তাড়াহুড়ো সময়। ও মায়াদি একটু খুঁজে দাও না প্লিজ।
1: ও সত্যি কোনো কিছুই তুই খুঁজে পাস না, সর দেখি। এই তো বইয়ের নিচে রয়েছে।
0: ওই বইগুলো এবার হাঁটাতে হবে,
1: তাতে তো সময় লাগবে। এত সময় কোথায় তোর? ওরে বাবা, এত সেজে গুজে কোথায় বেরোচ্ছে?
0: মানে ওই বিয়ে মানে রেজাল্টের গেজেট বেরিয়েছে শুনলাম, তাই দেখতে আসতে যাচ্ছি।
1: ও আবার মিথ্যে কথা বলছিস, বলি রেজাল্ট দেখতে কেউ এত সেজে গুজে বেরো নাকি?
0: আসতে আসতে তুমি এত চেঁচিয়ে কথা বলো কেন? বলাটাই জোরে, কাউকে বলো না, সন্ধ্যের আগে চলে আসবো।
1: অত মাঞ্জা দেখেই বুঝতে পেরেছি। আরে ওকে রে, তোর পাঞ্জাবিটা ছিঁড়লে কি করে?
0: ছিঁড়েছে কোথায় বলতো?
1: এই তো পেছন ফের, ফের না এদিকে না ওদিকে, এই তো এই কাঁধের কাছটায়।
0: কি হবে বলতো, তুই কখন যে খোঁচা লাগলো, একটু রিপু করে দেবে মায়াদি?
1: খুলে রেখে যা তাহলে।
0: এখন হবে না, ও চলে যাবে খুব।
1: হ্যাঁ আর ওখানেটা ছিঁড়ে আনো আর কি
0: মায়াদি।
1: আবার কি বললো?
0: ইয়ে একটা টাকা হবে তোমার কাছে।
1: আচ্ছা আমাকে কি ভেবেছিস বলতো?
0: দাও না গো, আর কদিন পর তো রেজাল্ট বেরোবে, তারপরে চাকরি।
1: হ্যাঁ চাকরি নিয়ে সব বসে আছে তোর জন্য।
0: হ্যাঁ হাতের তালুতে স্টার আছে মায়াদি, তোমার সব ধার আমি শোধ করে দেবো।
1: বুঝেছি, এনে
0: লক্ষ্মী মায়াদি।
1: হ্যাঁ

0: একেবারে জিম মেরে দিলে যে, যাবি তো নাকি?
1: যাই,
0: সত্যি যদি অফিসে না গেলেও হয়, একবারে ক্যাটারারদের রেট টেট গুলো নিয়ে নিও।
1: দেখবো,
0: ওই দেখবো দেখবো করতে করতে কাজের দিনটা এসে পড়বে, তখন আর নিঃশ্বাস ফেলবার সময় পাবে না।

0: মাহারি।
1: আরে পার্থ, কি খবর? হায় হায়
0: মাহারি, আমি খুব ভয় হয়ে ঢুকলাম তোমার ঘরে।
1: কেন দাঁড়িয়ে রইলি? কেন বস
0: না, কতদিন হয়ে গেল তো, একবার আসেনি। আচ্ছা, তুই তুই কিরকম শুকিয়ে গেছো মায়াদি, তোর চোনা তো পেকে গেল কেন?
1: ওই যে বললি, কতদিন হয়ে গেল, বয়স হচ্ছে না? কি খাবি বল, চা না ঠান্ডা কিছু?
0: অনেকখানি ঠান্ডা জল খাবো মায়াদি, খুব বড় গেলাসে।
1: ও মা, এখনো তুই তেমনি আছিস তুই? আমাদের ঋষির বাড়িতে ওই রকম বলতিস তাই না রে? মা বলতো তোর তেষ্টার যুগে বড় গেলাস নেই বাবা, তার চেয়ে বরং ঘটিতে জল খা। মনে আছে তোর?
0: না মনে ছিল না, মনে পড়লো। ঘটি তুলে আল গুছিয়ে গলায় জল ঢেলে জল খাওয়া প্র্যাকটিস হয়ে গেছিল আমার। এখনো উনি করে জল না খেলে আমার তেষ্টা মেটে না মায়াদি।
1: টেবিলে আমার জলটা আছে, মুখ লাগিয়ে খা। এবার বল, খবর কি তোর?
0: আমার মেয়ে জন্ম অনেকদিন পর আমাদের আমাদের দেখা হলো, তাই না মায়াদি?
1: হ্যাঁ, সেই ছায়ার বিয়ের সময় শেষবার রিসোর্টে গিয়েছিলি তুই।
0: ব্যবসা নিজে কাকার ফোরকাস্ট কিন্তু এখনো মেলেনি।

0: মেয়েকে চাকরি করছো?
1: হ্যাঁ রে, বাবা মারা গেলেন সেই অফিসেই ধরা করা করে। ভাগ্যিস তোর সঙ্গে পড়াটা ধরেছিলাম, তো বউকে আনলি না গে? আশা করে আছি এই সুযোগে তোর বউকে দেখতে পাবো।
0: এমন কিছু দ্রষ্টব্য নয়,
1: তবু তো লোককে পড়তে ছাড়নি। এরপরে কিন্তু একদিন বৌদি তুই নিয়ে যাস, না হলে মজা দেখাবো। এবারেও একাই এলি, বউ দেখালি না। কবে একদিন মরে যাব।
0: কলেজের বন্ধুরা আমাকে বলতো তোমার সিঁথির সিঁদুর দেখে অনেকেই সে সময় হতাশ হয়েছে। আমি যখন বলতাম মায়া দিয়ে আমার থেকে 10 বছরের বড়, কেউ বিশ্বাসই করতো না। এখন ওরা খুব বেশি খাটাখাটনি করছো না, আর তোমার শ্বশুরবাড়ির ব্যাপারটাও মিটলো না শেষ পর্যন্ত।
1: আর আগ্রহ নেই।
0: তোমার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো,
1: আমি বিয়ে পাশ করবার পর কি বলবো, তোর জামাইবাবু একবার এসেছিলেন আমাদের বাড়িতে, কি জানি ভদ্রলোকের চোখে আমার দাম বোধ হয় একটু বেড়েছিল, কিন্তু ওকে দেখেই বাবা রাগে একেবারে ফেটে পড়লেন।
2: বললাম তো প্রফুল্ল, মায়াকে করুণা করার আর দরকার নেই তোমাদের।
3: করুণা করুণা বলছেন কেন? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি হয় না?
2: হ্যাঁ হয় হয় হয়, সেটা তারা নিজেদের বাড়িতেই মিটিয়ে নেয়, স্ত্রীকে তাই বলে বাপের বাড়িতে তুলে দিয়ে যায় না।
3: হ্যাঁ হ্যাঁ, মায়ারও তেমনি উচিত ছিল শ্বশুর বাড়িতে একটু মানিয়ে গুছিয়ে চলা।
2: হঠাৎ এতদিন পরে তোমাদের কি করে ধারণা হলো যে এখন মানিয়ে চলতে পারবে?
3: মায়া তো রয়েছে, তাকে জিজ্ঞেস করুন, ওর কথা বলতে দিন।
2: কিরে মায়া, যাবি?
1: না
3: না না মানে
1: না মানে না।
3: ঠিক আছে ঠিক আছে, দেখবো তোমার বাবা তোমাকে কতদিন খাওয়ায়। এই বুড়ো মরলে তোমার দুঃখে শিয়াল কুকুর কাঁদবে।
2: কি যাও যাও, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তুমি আমার কাছে
3: বেরিয়ে যাও। যাচ্ছি,
0: তারপরে আসো।
1: যাচ্ছি, ওসব কথা তোর বউ কেমন হলো মানিয়ে গুছিয়ে চলে তো? যা দিনকাল, তিনি তুমি না
0: চলিয়ে
1: কি করছিস আজকাল?
0: সে যা করতাম আর কি, পিছনে কেমন আছে মারি ছোট বেশি?
1: মারা থাকা থাকি সেই একরকম, আরো বলে হচ্ছে তো মা তোর কথা খুব বলে রে। একদিন যদি যেতে পারতিস রেশাইতে, মা খুব আনন্দ করত। তোর মেয়ের কথা যেন কি
0: বলছিল? গেল মায়ের ওই মুখে ভাতা শোনা তো বিশেষ কিছু করতে পারিনি, ও তো পেশে নেই, তুমি পেশে, তুমি ছাদি দীপু নিপু তোমাদের সবাইকে দেখেছে, একটু জানো তো কি কষ্ট করতে হতো দিন রাত। তাই
1: সংসারে আর পাঁচজনের জন্য কষ্ট তো করতেই হয় রে, এই যে আমি করছি না।
0: ও মা বলে
1: কি বলে
0: বলে এখন একটু বড় হয়েছে, মুখে ভাতে সেরকম ঘটা হয়নি, এখন না হয় যেন ওর মুখটা নাকি আমার মতো দেখতে হয়েছে। ঠিক
1: ভালোই তো, ইত্রিমুখী মেয়ে খুব সুখী হয়। তুই খুব বড় হবি দেখিস, মেধুকা বলতো না?
0: মেধুকার অফিসের ঠিকানাটা আমি ঠিক মনে পড়ছে না, তুমি জানো মায়াবি? আচ্ছা এই ডালাউসে দিত না?
1: কেন, ঠিকানা নিয়ে কি করবি?
0: এমনি আমি দেখা করতাম জাস্ট, অনেকদিন দেখিনি জানো।
1: অফিসে গেলে তো দেখা হবে না।
0: কেন, রিটায়ার করছেন বুঝি?
1: তুই কিছু শুনিস
0: না? চলে গেল মেয়েদের
1: 1.5 বছর হল।
0: আমি থেকে তুমি আমাকে ভাইয়ের মতো দেখেছ, আমার জন্য তুমি শুধু তুমি কেন, তোমরা সবাই অনেক করেছো মেয়েদের।
1: এইসব ভাবিস বুঝি আজকাল, শুধু হাতে তো কিছু নিস নি ভাই, যতদিন ছিলি আমরাও কি কম আনন্দ পেয়েছি।
0: কিন্তু দিন কিনে নিয়ে আজকে কোনো যোগাযোগ রাখি যাবে, আমি জানবার চেষ্টা করিনি কেমন আছো তোমরা, কোন চাপে তোমার মাথার সব চুল সাদা হয়ে গেছে, গালির মাংস ছড়ে গেছে, গলার চামড়া কুচকে গেছে। তুই সত্যি করে বলো তো মায়ের, তুমি সেজন্য রাগ করোনি?
1: রাগের কথা কাজ, আচ্ছা আর কি হয়েছে তোর বলতো? জীবনে অজস্র মানুষের ছোট ছোট তুচ্ছ ঋণ নিয়ে একটা মানুষ করা, সব মনে রাখতে গেলে পারবি কেন? মনে করবি যে সব তামাটি হয়ে গেছে,

মায়ের মনে আছে তোমার একদিন বলেছিলাম মৃদু কাকের হাত দেখা, ভাগ্য গণনা, ঠিকুজি, কুষ্ঠি সব বোগাস, তোমারও বলিনি আমারও বলিনি, জানো মায়ের আমাদের চকচকে জামা প্যান্ট, এই মচমচে জুতো, এসব দেখে তুমি হয়তো ভাবতে পারো যে আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি, কিন্তু আসলে সব বোগাস, এসব কিচ্ছু না, এসব ভেক, ব্যবসার লাইনে না একটু সেজে গুজে থাকতে হয়, জানো জানো মা দি তোমার মতো না আমার খুব কষ্ট, আমার তোমার কাছে চাইতে লজ্জা করছে, কিন্তু একমাত্র তোমার কাছে চাইতেই তো লজ্জা নেই মায়াদি, আমি তো তোমার কাছে চাইতে পারি বল না, গোটা করি টাকা দিতে পারো মায়াদি, বল তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি, যত তাড়াতাড়ি পারি শোধ করে দেবো।

0: ধার শোধ নাটকটি এখানেই শেষ হল। কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ ইন্দ্র ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিধুকা প্রেমাংশু বসু, রুমা অশোকা সাহা, মায়া শুক্লা বন্দ্যোপাধ্যায়, পার্থ জগন্নাথ বসু, প্রফুল্ল শোভনলাল মুখোপাধ্যায় এবং ফুলুবিশের ভূমিকায় রমা মুখোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন অশোক বসু মল্লিক।
1: শুনলেন নাটক ধারশোধ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ।
2: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত ও অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। 2030 সালের মধ্যে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। ইরানও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 3 দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরেই ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদীর তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব, বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ক যৌথ ঘোষণাপত্র আজ প্রকাশ করেছেন। এই ঘোষণাপত্রে উভয় নেতাই ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য। যৌথ ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ লক্ষ্যের ক্ষেত্রে সামুদ্রিক সহযোগিতার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন।
3: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स,

0: हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
0: हम भारत में हाइड्रो प्रोजेक्ट्स, ग्रीन हाइड्रोजन, सोलर मॉड्यूल्स और विंड मिल्स के लिए मैन्युफैक्चरिंग इकोसिस्टम तैयार कर रहे हैं। भारत ने 2030 तक 500 गीगावाट रिन्यूएबल एनर्जी और 2070 तक नेट जीरो का लक्ष्य रखा है।
1: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতে জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ার প্রধানের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
2: We share a focus on deepening and diversifying the relationship between our countries so we can continue to grow from strength to strength. Today we have done exactly that across the breadth of our relationship. With new landmark agreements, we are expanding our relationship across defence and security, education, science and technology, and energy security and critical minerals. Prime Minister Modi and I have released a joint declaration on defence and security cooperation to deepen our practical partnership.
1: তিনদিন সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বেশ কিছু মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্দোনেশিয়ায় যানবাহন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত জানিয়েছেন, দিল্লি, কলকাতা বা বেঙ্গালুরুর মতো ভারতের বড় বড় শহরের মানুষ যখন ইন্দোনেশিয়ায় বেড়াতে যান, তখন সেখানকার রাস্তায় পা দিয়েই যে জিনিসটা তাদের সবচেয়ে আগে চোখে পড়ে তা হল এক অদ্ভুত শান্ত পরিবেশ। এমনকি ব্যস্ততম রাজধানী জাকার্তায় রোজ হাজার হাজার গাড়ির ভিড় লেগে থাকলেও আমাদের চীনা শহরের মতো সেখানে অহেতুক বিরক্তিকর হর্নের আওয়াজ একেবারেই উধাও। ইন্দোনেশিয়ার ট্রাফিক শৃঙ্খলা দেখলে মনে হয় এটা যেন ওখানকার মানুষের একটা রোজকার নিয়ম। আসলে ইন্দোনেশিয়ার চালকেরা হর্ন বাজান শুধুমাত্র চরম বিপদে পড়লে বা অন্য কাউকে সতর্ক করার জন্য, তাছাড়া বাকি সময়টায় ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রেখে রাস্তায় গাড়ি চলে। ইন্দোনেশিয়ার জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে সাধারণত অভদ্রতা হিসেবে দেখা হয়। আমাদের মতো দেশের পর্যটকদের কাছে যেখানে হর্ন বাজানোকে গাড়ির একটা আবশ্যিক অংশ বলেই ধরে নেওয়া হয়, সেখানে ইন্দোনেশিয়ার এই শান্ত আর নীরব রাস্তাঘাট সত্যই এক দারুণ স্বস্তির অভিজ্ঞতা এনে দেয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরের ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারতের গভীর সমুদ্রের মৎস্য সম্পদের দীর্ঘমেয়াদী ব্যবহারের লক্ষ্যে এক যুগান্তকারী জাতীয় প্রকল্পের সূচনা করেছেন। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর অর্থনীতিকে দেশের সমৃদ্ধির এক অন্যতম হাতিয়ার হিসেবে বর্ণনা করে তিনি যুব সমাজকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ এবং সামুদ্রিক পেশাকে আপন করে নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রটি আগামী দিনে বিকশিত ভারত গড়ার প্রধান ভিত্তি হয়ে উঠবে। দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় 22 লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য 9,404 কোটি টাকা। দেশের কৃষিকাজে উৎপাদন বাড়াতে 2014-15 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা এবং ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্র সকালে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান, বাহরিন, কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং পারস্য উপসাগরে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তিটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে চলাচল করা জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভঙ্গ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হল। এর আগে গতকাল ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বন্দর এলাকায় আঘাত হানে। ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রেক্ষিতেই ওই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকের আক্রমণ পাল্টা উভয় পক্ষের দিক থেকেই আরও বড় আকারের ছিল।

0: মনে হয়েছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বাহিনীর সদর দপ্তর বাহরিনে অন্তত দুবার সাইরেনের শব্দ শোনা গেছে। বাহরিন, কুয়েত বা কাতারে ক্ষয়ক্ষতির বিশেষ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সেদেশের দিকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাহরিন ও কুয়েতে হামলার দায় ইরানের রেভলিউশনারি গার্ড স্বীকার করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারা ছবিও প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অবাধ স্বাধীনতা ফিরিয়ে আনাই এই আক্রমণের উদ্দেশ্য। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে এবং সেখান থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা জঙ্গিদের সহায়তাকারী হাজি লাতিফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে এই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। রাবাগের বাসিন্দা লাতিফকে গত 2 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কয়েক বছরের সীমান্ত পেরিয়ে 1 ডজনের বেশি জঙ্গির অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। হীরানগর সেক্টরের বাবিয়া সীমান্ত গ্রাম থেকে গতকাল সন্দেহভাজনক ব্যক্তিকে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী। নিজেকে প্রেম বলে পরিচয় দেওয়া বছর 45-এর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। সাম্প্রতিক বিশ্বে জটিল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্বের মূল ভিত্তি বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। ব্যান্ডের গান কিছু দিক না দিক আলস্য ঘুচিয়ে দেবেই, ঘুমের ঘ্রাণ এক নিমেষে মিলিয়ে যাবে দূরান্তরে, কেমন যেন একটা ছটফটানি ভালো লাগার চিনচিনে অস্থিরতা ব্যান্ডের গানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। মনে হয় হরপা বানে তলিয়ে যাচ্ছি যেখানে পৌঁছানোর কথাই ছিল না। প্রতিদিনের পোড় খাওয়া জীবনের ক্ষয় ক্ষতি ক্ষত ভুলতে চাইলে, স্বাস্থ্যকর হাওয়ায় ফুসফুসের কালিমা মুছতে চাইলে, অনাসৃষ্টির জঞ্জাল স্তূপ থেকে মুক্ত হবার ইচ্ছে জাগলে, শ্রোতা বন্ধুরা ব্যান্ডের গান শুনুন, বাংলা ব্যান্ডের গান। প্রথমেই শোনাই শহর ব্যান্ড থেকে, সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা রায়।

ব্যান্ডের গানে সমবায় নীতির মান্যতা একটা বড় বিষয়। প্রত্যেক সদস্যের স্বাধীন ভূমিকা চোখে পড়ার মতো, মনে ধরার মতো, কথায় সুরে হরেক বাদ্যযন্ত্রের সম্মেলন। মঞ্চের হট্টমেলা দেখে মনে হতেই পারে এত দাপাদাপি, এত ঝঙ্কার, বুঝি হট্টগোল পাকাবে। অথচ কোথায় যেন শৃঙ্খলার শাসন রয়েছে, প্রত্যেকেই একক হয়ে নিজের নিজের স্বাক্ষর রেখে যায়। মনের গোপন কথা, আপন কথা, জটিল কথা, সুরের আলো আধার, রোদ বৃষ্টি যেন ধরা যায়, মুঠোয় ভরা যায়। ব্যান্ডের গানে উচ্চারণের কোরাস স্পন্দনে। পরের গানটি পৃথিবী ব্যান্ড থেকে।

ব্যান্ডের গান নিমেষেই উড়িয়ে দিতে পারে আমাদের চটুল টুকরো টুকরো অবসাদ পেঁজাতুলোর মতো। জীবনটাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ভালোবাসার চারুপাট দিতে সদা প্রস্তুত দলবদ্ধ দামাল কিছু শিল্পী, আর আমরা যারা ব্যান্ডের গান ভালোবাসি তারা একই সঙ্গে দেখি শুনি। মঞ্চের বাইরে থেকেও কেবল গান শুনতে শুনতেও দেখি বিচিত্র এক কৌণিক আবেদন। যারা ব্যান্ডের গান ভালোবাসেন না তাদেরও রাগের অন্বেষণে বেরিয়ে পড়ার সুযোগ আছে। ব্যান্ডের কলতান যেন আমাদের শ্রবণের উপকূলে সাইক্লোনের ল্যান্ডফল, কিংবা ধরুন বাঁধা গতে সুর তাল ছিন্ন করার কালো পাহাড়ি কারসাজি, যাকে ভালো না বেশি পারা যায় না। এই দেখুন না, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছেন আকাশ জুড়ে মেঘের ছায়া, কারোর মন ম্রিয়মান, কারোর মন বৃষ্টিতে ভিজতে চায়, চায়ের কাপে কেউ পায় পানসে আস্বাদ, আবার কেউ চায় সেই স্বাদটাই অন্যরূপে পায়। আপনার চাহিদা উত্তাপ উদ্দীপন, প্রতিটি রোমকূপের শিহরণ অন্য কারুর অন্য কিছু, তাহলে কিন্তু কথাই নেই, শুনতে থাকুন বাংলা ব্যান্ডের গান। সত্তরের দশকের উদ্ভব যে রমরমা চলকে পড়া গানের জগতে অন্য ধরনের গানের ধারা বাংলা ব্যান্ডের গান। বাইরে তখন যতই নামুক ঝরঝর বর্ষা, আপনার স্নায়ুতে নিশ্চিত লাগবে সম্মেলক সুর আর বাজনার কোলাহল। খণ্ড খণ্ড নানান উপকরণ জুড়ে জুড়ে যেমন কোলাচ তৈরি হয়, কিংবা জঙ্গলি গাছের শেকড় বাকড়ির ইষ্টিকুটুম, কেমন যেন মন ভালো করে দেয় আমাদের, মন ছুঁয়ে যায়। বাংলা ব্যান্ডের গানও তো তেমনি, এই সময়ে দাঁড়িয়েও এই উৎকট বেসামালের মাঝেও ফসফরাসের নীল আলো হয়ে জাগিয়ে রেখেছে। শেষ করব আজকে বাংলা ব্যান্ডের গান, পটাও মরুদ্যান ব্যান্ড থেকে এই গানটি শুনতে শুনতে।

তখন বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন তুমি এলে, বাইরের আকাশে তখন সোনা রোদ, কালো পিচের রাস্তা সে ছায়া এসে

Thank you.

তার উপর নীল রং মিশছে। সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখব বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্নগুলো এখন আর

শুনলেন বাংলা ব্যান্ডের গান। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী খবর একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 39 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 6 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, দুএক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬% এবং সর্বনিম্ন পরিমাণ ৭৮%। উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে এবং কখনও তা ৫৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় বইতে পারে। সেই কারণে আজ অর্থাৎ ৯ তারিখ ৯ জুলাই এবং ১০ তারিখ ১০ জুলাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। শুনলেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর।

এখন আকাশবাণী মঞ্চের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। একটু পরেই 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ, উপস্থাপনায় সোমা সাহা, বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিহ্ন। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, বেগুন রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন শিশুর ত্বকের যত্ন, এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়, 7:00 যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় মৌলি চৌধুরী, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে শরদ, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 12:00 আকাশবাণী মৈত্রী পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে হাজির রয়েছি স্টুডিওর এই প্রান্ত থেকে আমি মৈত্রীবন্ধু পঙ্কজ। আপনাদের সঙ্গে প্রথমে যে গানটি ভাগ করে নেব সেই গানটির শিল্পী হৈমন্তী শুক্লা। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন গয়াচরণ রানো, নবনীতা রানো, প্রিয়ব্রত রানো, গ্রাম ধানলসা নিরল, কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে।

অনুরোধের আসরের এবারের গানটির শিল্পী মান্না দে। মান্না দের কণ্ঠের এই গানটির সুরকার সুপর্ণকান্তি ঘোষ এবং গীতিকার পুলক।

বন্দ্যোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর, ডুমুরিয়া, খুলনা, বাংলাদেশ থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আপনাদের ভালো লাগা প্রিয় গান নিয়ে তৈরি অনুরোধের আসর। শিল্পী মান্নাদের কণ্ঠে এই গানটির পরে এবারে শিল্পী উৎপলা সেন। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সাধন দাস ভৈরবটোলা লবণচুয়া মুর্শিদাবাদ থেকে।

অনুরোধের আসরের এবারের গানটির শিল্পী শ্রীকান্ত আচার্য। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন আলাউল মল্লিক, দেউড়া আমতা, হাওড়া থেকে।

শুনছেন অনুরোধের আসর, আবারও একটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গান। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন রবীন মান্না, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে।

শুনছেন অনুরোধের আসর। আপনারা আমাদেরকে যেমন আপনাদের চিঠি লিখে, ইমেল করে এবং ফেসবুকের মাধ্যমে অনুরোধ পাঠান, সেই সমস্ত অনুরোধ নিয়ে তৈরি করা এই অনুষ্ঠান। আমাদেরকে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাবার জন্য ইমেল হচ্ছে maitribondhu23@gmail.com। আবারও বলছি, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আজকের অনুরোধের আসরের শেষ গানটি প্রতিমা ছায়াছবি থেকে। এই গানটির সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এবং শিল্পী

হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অদিতি দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তী, হটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে।

এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের শ্রবণ বন্ধু পঙ্কজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আমার দুই বাংলার বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আর সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আচ্ছা বন্ধুরা, কেমন হয় যদি আমি আজ আপনাদের নিয়ে যাই সুন্দরবনের নোনা মাটি আর বাদাবন অঞ্চলে, যেখানকার মানুষজন জেগে থাকেন অনন্ত বিপদকে সঙ্গে নিয়ে, যারা বিপুল অরণ্যে মৃত্যুকে জন্মাতে দেখেন প্রতিনিয়ত, যেখানে বিপদ আসে নিঃশব্দ চরণে। পরিসংখ্যান বলছে সুন্দরবন অঞ্চলে প্রতিদিন 3 থেকে 9 বছরের শিশুদের মর্মান্তিক মৃত্যু ঘটে অসাবধানতা, অসচেতনতা, উপযুক্ত পরিকাঠামো না থাকা এবং সঠিকভাবে চিকিৎসা না হওয়ার কারণে। তাই সম্প্রতি জলে ডুবে মৃত্যু প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনের ক্ষেত্রে চাইল্ড ইন নিড ইনস্টিটিউশন, সংক্ষেপে সিনি, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে মূলত কুলতলির বৈকুণ্ঠপুর কোস্টাল থানা অঞ্চলে সপ্তাহব্যাপী একটি কর্মশালার আয়োজন করে। সেখানে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের দীর্ঘদিন ধরে কাজের সুবাদে সহৃদয় সমাজকর্মীদের শিশু এবং মায়েদের সঙ্গেও নিবিড়ভাবে সময় কাটাতে হয়েছে। বাদাবনের বাসিন্দাদের সরল হাসি, কান্না, অভিমান, স্বপ্ন, একাকিত্ব এবং প্রতিদিনের জীবন সংগ্রামের অসংখ্য মুহূর্ত ক্যামেরাবন্দী করে রেখেছেন তারা কাজের ফাঁকে ফাঁকে। স্থির চিত্র ও ভিডিও চিত্রের সমন্বয়ে নির্মিত হয়েছে এক হৃদয়স্পর্শী স্বল্পদৈর্ঘ্যের বাস্তব প্রামাণ্যচিত্র, যা শুধু একটি চলচ্চিত্রই নয় বরং সুন্দরবনের শিশুদের নিবিড় ভাষ্যের এক জীবন্ত দলিল। আমরাও পৌঁছে গিয়েছিলাম সেখানে। কথা হলো সিনির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার সায়নী অধিকারীর সাথে। তিনি আমাদের জানালেন,
1: আমাদের সংস্থা বরাবরই কমিউনিটিদের সাথে নিয়ে কমিউনিটির চাহিদা অনুযায়ী কাজকর্ম করে থাকে। মানে 52 বছর ধরে আমরা এইভাবেই কাজ করে আসছি যে কমিউনিটি কি চাইছে বা বিভিন্ন জায়গার যা ধরন সেই হিসাবে আমরা কাজটা করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সংস্থা যখন এই সিপিআর ট্রেনিংটি শুরু করেন তখন কাজটা কতটা উপযোগী হয়ে উঠছে, যেমন এখানে দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই ট্রেনিংটি দিয়ে থাকি, আমরা দক্ষিণ দিনাজপুরেও এই ট্রেনিংটি দিয়ে থাকি। তো এই যে দুটো আলাদা ডিস্ট্রিক্ট হচ্ছে, তো সেখানে দুজন মানুষের চাহিদা আলাদা, সমস্যা আলাদা, কোথাও একটা মিল হলো, কিছু কিছু এরকম আলাদা থাকে। তো সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরেও আগের এক সপ্তাহ ধরে এবং এই এখন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতেও এই সপ্তাহ ধরে, মানে বিগত 15 দিন ধরে যাবৎ আমাদের এই প্রশিক্ষণ বা ওয়ার্কশপটা চলছে। তো সেক্ষেত্রে আমরা যে এই ট্রেনিংটা দিয়ে আসছি কমিউনিটিকে সেটা কতটা উপযোগী হচ্ছে, তাদের আগের কি ধারণা ছিল আর এখন এই ট্রেনিংটা পাওয়ার পরে তাদের এখন কি ধারণা, তাদের মতামতের কি পরিবর্তন হয়েছে, সেইটা বোঝার জন্য তাদের মাধ্যমে কিন্তু তাদের কথাটা, তাদের পরিবর্তনের কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি।
2: আচ্ছা,
1: এই ট্রেনিংটা পাওয়ার আগে এই জলে ডুবে মৃত্যু সম্পর্কে তাদের একটা কুসংস্কার তাদের মধ্যে ছিল, সেটা কতটা পরিবর্তন হয়েছে,
2: সেটা এই যে তারা তাদের কথাটা নিজেরা প্রকাশ করছে সেটা কিভাবে, মানে প্রকাশের তো বিভিন্ন ভাষা হয়, তো প্রকাশ করার এই প্রসেসটা কি ছিল সেটা একটু যদি আমাদের বন্ধুদের বলেন।
1: এই দু জায়গাতে 5 দিন 5 দিন করে যে চলছে এই ওয়ার্কশপটা, সেখানে কিন্তু তারা তাদের নিজেদের কথার যে শুধু নিজেরা বলছে তা না, তারা কিন্তু একে অপরের কথাটা কিন্তু নিজেরাই ভিডিও করছে বা অডিও করছে বা রেকর্ড করছে এবং তাদের এই রেকর্ডিংগুলো নিজেরা ট্যাব ইউজ করে করছে, নিজেরাই কিভাবে কোন পজিশনে দাঁড়িয়ে কিভাবে, মানে পুরোটাই তাদের নিজেদের মাধ্যমে হচ্ছে। আমরা সাহায্য করছি বটে কিন্তু পুরোটাই নিজেদের মাধ্যমে তাদের নিজেদের কথাটা প্রকাশ করছে এবং এই যে এডিটিংটা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ওরাই আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, যাকে বলা ভালো, যে কিভাবে কোন জায়গাটা আমরা অ্যাড করলে সেই ভিডিওটা আরো বেশি ভালো হবে, আরো বেশি হেল্পফুল হবে। তো ওদের নিজেদের মাধ্যমে কিন্তু নিজেদের কথাটা ওরা তুলে ধরছে।

0: মানে ওদের ওই যুগ্ম প্রয়াসে পুরো কাজটা হচ্ছে এবং সেটা দেখাশোনার কাজটা মানে ওদেরকে করানোর কাজটা আপনারা করছেন, তাই তো?
1: হ্যাঁ।
0: ওরা কি নিজেদের কথাটা যে বলছে কিভাবে সেটা বলছে, প্রশিক্ষণের প্রসেসটা কি ছিল, আর এইভাবে যদি ওদেরকে শেখানো যায়, কারণ আমি দেখলাম এখানে সবাই গৃহবধূ, তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম আর কি, সেক্ষেত্রে তাদের এইভাবে ছবি তোলা শেখানো, ভিডিও শেখানো বা তাদের সেগুলো এডিটিং, যেটা তুমি বলছো এডিটিংটাও তারা করছে, তো এই প্রসেসটা কিভাবে হয়েছে বা এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে?
1: সিপিআর ট্রেনিংটি যে শেখানো হয় এটা কিন্তু মূলত ভারত সরকারের যে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর আনইনটেনশনাল ইঞ্জুরি যে একটা গাইডলাইন আছে, সেইটার যা যা নির্দেশ ওখানে দেওয়া আছে তারই কিন্তু একটা অংশ এই ট্রেনিংটা। তো আমরা সেইটা মেনেই কাজটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
0: আচ্ছা।
1: আর আমাদের আরেকটি সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফ বোট ইনস্টিটিউট, যেটা লন্ডন বেসড একটা সংস্থা, তাদের সহযোগিতার মাধ্যমে আমাদের সংস্থার সাথে যুগ্মভাবে আমরা এই ট্রেনিংটা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের একটাই প্রয়াস ছিল যে এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে একটা গ্রামে, একটা কমিউনিটি লেভেলে দেওয়া হচ্ছে, সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে সেটা দেখার আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, তারা নিজেরাই কিন্তু নিজেদের কথাটা ছবি আঁকার মাধ্যমে, স্টোরি বোর্ড নিজেরাই তৈরি করে জিনিসটা করতে আমাদেরকে সাহায্য করছে। তো এটা যতটা না আমাদের প্রয়াস তার চেয়ে বেশি ওদের নিজের এনথুসিয়াস্টিক যাকে বলে আর কি, হয়তো আমরা তাদেরকে পুশ করছি বাট তারা কিন্তু নিজেরাই নিজেদের কথাটা বলতে আরো বেশি আগ্রহী,
0: মানে তারা খুব আনন্দের সঙ্গে কাজটা করছে, তাই তো?
1: এরপর যখন এই কাজটা আরো অন্য জায়গায় জিনিসটা ছড়াবো যখন, তখন সেখানেও কিরকম কি ফিডব্যাকটা কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে আমাদের সাহায্য করবে।
0: এই যে ভিডিওটা ওরা তৈরি করলো, তারপরে কি
1: আমাদের যেটা প্ল্যান হচ্ছে, এক তো দেখা যায় আমাদের যে সময় বা আমাদের অর্থ যাই বলুন না কেন, যে একটা ইনভেস্ট হচ্ছে সেটা কতটা আমাদের কাজে লাগছে। এছাড়াও আমরা যখন এই প্রশিক্ষণটা আরো অন্য জায়গায় ছড়িয়ে পড়ব, তখন আমাদের কমিউনিটির নার্ভসটা বুঝতে কিন্তু ওটা অনেকটা সাহায্য করবে। আর পরবর্তী লক্ষ্য একটাই থাকবে, যাতে এই ভিডিওটা আরো বেশি সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়ে, তার ফলে আমরা বিভিন্ন যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, তো সেইখানেও আমরা যেমন এই ভিডিওটি দেখাবো বা বিভিন্ন প্ল্যাটফর্মেও আমরা এটা পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করবো, যাতে আরো বেশি মানুষের কাছে জিনিসটা পৌঁছয়, মানুষকে আরো বেশি টাচ করে এই ভিডিওটা।
0: বেশ, এই যে প্রশিক্ষণ তার সঙ্গে প্রথম থেকে তুমি যুক্ত রয়েছো, তাই তো?
1: হ্যাঁ।
0: তো আজকে শেষ পর্ব, একটু আগে আমরা এই পেনটা দেখলাম, তো তোমার কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে?
1: পাঁচ দিনের প্রশিক্ষণে আমি হয়তো সব জায়গায় সমানভাবে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু যখন আমি পুরো ভিডিওটা দেখছি তখন কিন্তু আমি পুরো জিনিসটার একটা প্রথম থেকে শেষ অবধি যা হয়েছে সেই জিনিসটা আমরা দেখছি। তো সেটা সাথে যুক্ত থাকা আর একটা বড় স্ক্রিনে জিনিসটা দেখা, সেটা কিন্তু সত্যি মানে একটা অন্যরকম আলাদা অনুভূতি এনে দেয়, সেটা সত্যিই অভাবনীয়। যতটা আশা করেছিলাম তার থেকে এটা অনেক বেশি আর কি আনন্দ দিচ্ছে।
0: অসংখ্য ধন্যবাদ শায়ানি তোমাকে।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: ওই গ্রামের একজন গৃহবধূ সোনামণি হালদার আমাদের জানান,
2: আমি একজন গৃহবধূ, মানে বাড়ির কাজকর্ম করি, মাঠে যাই কাজ করতে, বাচ্চা আছে।
0: কত বড় বাচ্চা?
2: 4.5 বছর বয়স।
0: বেশ। এখন সংসার সামলে এই মুহূর্তে একটা নতুন কাজ সঙ্গে যুক্ত, সেটা সম্পর্কে একটু শুনি।
2: হ্যাঁ, সংসার সামলে আমরা এখন কাজ করছি, কারণ আমাদের যেহেতু এলাকাটা জলে মগ্ন, তো আমরা চোখের সামনে অনেক দেখেছি যে বাচ্চা জলে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এমনও হচ্ছে যে বাচ্চাটা মরে যাচ্ছে তার কোনো পোস্টমর্টম হচ্ছে না। তারপরে 2017-18 সাল থেকে এই সংস্থায় তখন থেকে কাজ শুরু করলো। তার আগে আমরা যখন বাড়িতে থাকতাম তখন মনে হতো তো বাড়িতে বসে আছি, তো এক সময় কোনো এক কারণে এই সংস্থাটা আমাদেরকে ডেকেছিল মায়েদের আর বাচ্চাদের শারীরিক সুস্থতা নিয়ে কথা বলার জন্য। তো আমরা সেখানে এসেছিলাম, তো জিজ্ঞাসা করলো তোমরা তো বাড়িতে থাকো কী করো, আমরা সবাই বললাম যে আমরা বাড়িতে থাকি, কিছু করি না। তখন ওনারাই সাজেশন দিল আমাদের যে তোমরা তো 10-12 জন মেয়ে মিলে একটা গ্রুপ করতে পারো, সেখানে তো মাসে বরের কাছ থেকে হোক যেখান থেকে হোক 20টা টাকা করে জমাতে পারো, তুমি যদি মাসে 20 টাকা জমাও 12 মাস পরে কিন্তু তুমি 240

0: জমে যায়, সেই টাকা আমরা ওই যে 12 জন ছিলাম ভাগ করে নিলাম, নিয়ে যে যার কাজে লাগালো। আমি ওই টাকাটা তুলে 50 পিস মুরগি তুলেছিলাম নিজের ইনকামের জন্য। আর ওই টাকার মধ্যে মুরগি এবং মুরগির খাবার, 2 মাসের স্টক খাবার তুলে নিয়েছিলাম। সেই 50টা মুরগি তুলতে আর খাওয়াতে আমার টোটাল 7,000 টাকা খরচ হয়েছিল, কিন্তু আমি মুরগিটা বিক্রি করেছিলাম 12,000 টাকা 65 দিন বাদে। তো এই আমার একটা ইনকামের পথ দেখিয়ে দিয়েছিল প্রথম এই সংস্থা। তো এইভাবে আমরা ওনাদের সঙ্গে টাচ হয়ে থাকি।
1: আচ্ছা,
0: তারপরে বললো যে বাচ্চা যে জলে ডুবে মারা যাচ্ছে, এটা আমরা কিন্তু সবাই মিলে একটা সাজেশান বার করতে পারি। তখন আমরা বললাম যে কী সাজেশান, প্রথমে সিপিআর কথাটা এলো। কথাটা যখন আলোচনা হচ্ছে তখন আমাদের মাথায় এলো যে বাচ্চা পড়ে যাওয়ার পরে আমরা সুস্থ করব, তার আগে কি কোনো কাজ নেই দাদা, কিভাবে আটকানো যায়? হ্যাঁ আছে। তো আমরা প্রথমে বাচ্চা যাতে না জলে পড়ে তার আগে চিন্তাটা শুরু করলাম। তার জন্য আমাদের সেন্টার খোলা হলো, সেখানে ঠিক হলো যে 6 মাস থেকে 5 বছরের বাচ্চা আমরা রাখবো।
1: আচ্ছা,
0: সেটা রাখবো 8:00 থেকে 3:00 পর্যন্ত। কারণ যেসব বাড়িতে বাচ্চা মারা গেছে বেশিরভাগই বলছে বেলা এই 10টার সময় পড়েছে, কেউ বলছে 11টা, মানে এই সময়টাইতে বাচ্চার বাবা মারা বেশি কাজে যায়। মা তো রান্নার কাজে ব্যস্ত থাকে আর বাবা মাঠে থাকে, যার জন্য এই সময়টাকে আমরা বেছে নিয়েছি। তারপরে আমরা ভাবলাম যে না, শুধু এইটুকু সময় দাও, আমরা লক্ষ্য রাখলাম বাড়িতে গিয়ে সে কীভাবে সেফ থাকবে। তো যেসব বাড়ির আশেপাশে পুকুর ছিল আমরা বেড়া দিয়ে ঘিরে দিয়েছি যাতে না বাচ্চাটা জলে পড়ে যায়।
1: আচ্ছা,
0: আবার ভাবা হলো যে তারপরেও যদি কোনোভাবে বেড়া আটকে পড়ে তাহলে কি হবে। তখন আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে না, আমরা সাঁতার শেখাবো বাচ্চাদের, 4.5 বছর থেকে তাকে সাঁতার শেখাবো যাতে জলে পড়ে গেলে সে নিরাপদে সাঁতার কেটে জলের থেকে উপরে উঠে আসতে পারে।
1: বেশ, এই যে কাজগুলো শিখলেন, প্রশিক্ষণ হলো, সবই হলো, এখন আপনারা নিজেরাও করছেন এবং অন্যদের শেখাচ্ছেন, এটা তো আমি জানলাম। কিন্তু এই যে গত 7 দিন ব্যাপী আপনাদের একটা কর্মশালা চলছে, বন্ধুদের আপনি জানান যে এই 7 দিনের কর্মশালা কেন হচ্ছে, কি শিখছেন এবং সেটা আপনাদের কতটা কাজে লাগবে?
0: মূলত আমরা তো গ্রামের বধূ ছিলাম, এখান থেকে বেরিয়ে এসে যে আমরা এই কাজগুলো করছি তার উপরে হচ্ছে, দ্বিতীয়ত আমরা নিজেরা কিভাবে ফটো তুলতে হয় জানতাম না। এবার বিদেশ থেকে একজন দাদা একজন দিদি এসছে, ওনারা আমাদেরকে শেখাচ্ছে কিভাবে ফটো তুলতে হয়, কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয় এবং সেটাকে কিভাবে একটা রূপ দিতে হয় পারফেক্ট।
1: বেশ, এই যে শেখানো হচ্ছে, আপনি তো বললেন যে আপনি কখনো ছবি তুলতে জানতেন না, মোবাইলটাকেই হ্যান্ডেল করতে হয়তো পারতেন না সেভাবে কখনো, কিভাবে শেখানো হলো আর আপনি অন্তত কতটা শিখতে পারলেন?
0: প্রথম দিনে ওনারা নিজেরা আমাদের হাতে ধরে শিখিয়ে দিয়েছে যে ফোনটা এভাবে ধরতে হয়, ট্যাবটা এভাবে ধরতে হয়, বাটনগুলো এভাবে চাপতে হয়, এভাবেই করে ওনারা আমাদের শিখিয়েছে। এখন এই 4 দিন পরে মনে হচ্ছে না আমি নিজে নিজে একা ফটো তুলতে পারছি, ভিডিও করতে পারছি বা ভিডিওর পজিশনও ঠিকঠাক আসছে কিনা দেখতে পাচ্ছি।
1: বেশ, এই যে আপনাদের কর্মশালা চলল, কর্মশালে আপনারা যা শিখলেন আজকে তার প্রদর্শন হলো। তো এই পুরো একটা গল্প তৈরি, তার পেছনের গল্পটা একটু বলবেন।
0: প্রথম দিন ওনারা যখন সবটা আমাদের হাতে ধরে শেখালেন, তারপরে বলেছিলেন যে তোমরা নিজেদের জীবনের গল্প নিজেরা বলো, কিভাবে বলবে মুখে নয়, ছবি আঁকার মাধ্যমে বোঝাও। তো আমরা যে 10 জন গ্রুপ করে এই কাজটা করছি, 10 জনে 10টা স্টোরি করি, 10 জনের জীবন যেহেতু আলাদা তো 10 জনের স্টোরিও আলাদা হয়েছে।
1: যেমন
0: ধরো আমার গল্প বলতে গেলে, আমি প্রথমে বাড়িতে ছিলাম, তারপরে সেন্টার খুললাম, সিপিআর ট্রেনিং শিখেছি, এখন ট্রেনিং দিচ্ছি, এটা আমার জীবনের গল্প। ঠিক তেমনই 10 জনের 10টা গল্প নিয়ে ওনারা বললেন যে একটা গল্প বানাও।
1: আচ্ছা,
0: সেইভাবে 10 জনের জীবনের গল্প নিয়ে আমরা একটা গল্প বানিয়েছি।
1: বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে একটা খুব সুন্দর ছবি আঁকা একটা চার্ট রয়েছে যাতে 1, 2, 3, 4, 5, 6 নাম্বারিংও করা আছে। এই ছবিটা কিন্তু দিদিরাই এঁকেছেন, যে দিদিরা নিজেদের গল্পের কথা বলেছেন, একটু সেটা সম্পর্কে একটু দিদির কাছ থেকে এবার জানবো। এই দিদি একটু যদি আমাদের বলেন
0: যে গল্পটা বলছে আমাদের 10 জনের জীবন নিয়ে, তার মধ্যে একটা দিদির গল্প আছে যে সে আগে তার সন্তানকে হারিয়েছে। 1 নম্বর পার্টটায় প্রথমে যখন তার সন্তান এই জলে পড়ে গিয়েছিল তখন কিছু লোক চিৎকার করছিল।
1: আচ্ছা,
0: তারপর জল থেকে

0: তোলার পরে দিদিকে কিন্তু তার বাচ্চার কাছে কেউ যেতে দেয়নি, এক কোণে তাকে সাইড করে রেখেছিল। ওরা সবাই বলছিল কি মা ছুলে তার বাচ্চা মারা যাবে। তার মধ্যে কিছু মানুষ জল পেটাচ্ছে আর গাছ পেটাচ্ছে, তাদের ধারণা ছিল কি তার মধ্যে তার জীবন আছে। আর তার পরে কিছু মানুষ গিয়ে ওঝা ডেকে আনে, সে এসে ঝাড়ফুঁক করছে, জল ছেটাচ্ছে তার গায়ে। তারা বিশ্বাস করছে যে না, তখন কোনো ডাক্তার কিচ্ছু করতে পারবে না, ওঝাই সব করতে পারবে। দ্বিতীয়ত, আমাদের বাড়ি থেকে হসপিটাল হচ্ছে 35 কিলোমিটার দূরে, রাস্তা প্রচণ্ড খারাপ, নিয়ে যেতে যেতে বাচ্চা মারা যাবে। আর আমাদের যে চারিদিকে এই পুকুর, পুরো আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই যে আমরা প্রথম 1 নম্বর সেটা ফুটিয়ে তুলেছি, দ্বিতীয় নম্বর এলো আমাদের যে আস্তে আস্তে পরিবর্তন। প্রথম আমরা এই CPR পেয়েছিলাম, এই যে CPR শেখাচ্ছেন স্যারেরা, আমরা সব বসে গোল হয়ে CPR নিচ্ছি। তারপরে আমরা ভাবলাম যে এই মাথায় তুলে ঘোরানো, জল পেটালাম, এগুলো সব ভুল, যার জন্য আমরা ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, যেটা ভুল ছিল। গ্রামে একজন বাচ্চা খেলতে খেলতে জলে পড়ে গিয়েছিল, তো আমাদের মধ্যে থেকে যে ট্রেনিং নিয়েছিল একজন দাদা, তিনি বাচ্চাটাকে তুলেছেন, তুলে ঠিক আমরা যেভাবে CPR ট্রেনিং পেয়েছিল একই পদ্ধতি ব্যবহার করে বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে। এই যে দাদা সাকসেস হয়েছিল, এই দাদার সাকসেস ছবি,
1: আনন্দের ছবি।
0: হ্যাঁ,
1: বেশ।
0: দ্বিতীয়, আবার এই যে মেসেজটা ছড়িয়ে দেবার জন্য বাচ্চাদের নিয়ে চাইল্ড পার্লামেন্ট করা হয়েছে, সেই চাইল্ড পার্লামেন্টের ছবি। আবার যে আশা দিদিদের ট্রেনিং দিয়েছিলাম, তারা বলছে আমরা আরও ট্রেনিং চাই। বাড়ির বউরা আমাদের দেখে বলছে যে আমাদেরও এই CPR ট্রেনিং শেখাতে হবে। যখন দুটো চারটে বাচ্চা সাঁতার শিখে গেছে, আরও বাচ্চারা মেসেজ দিচ্ছে কি আমাদেরও শেখাতে হবে সাঁতার। এটা তার ছবি, চারে বেড়া। যেসব বাড়িতে বাচ্চা আছে, আমরা যেমন তাদের বেড়া দিয়েছিলাম, সেই সব পরিবাররা উৎসাহিত হয়ে তারা নিজেরাই বেড়া দিচ্ছে। 6 নম্বর হচ্ছে আমাদের সাকসেসের ছবি। এই কাজগুলো করার পরে মনে হচ্ছে আমরাও নতুন সূর্য দেখছি, বাচ্চারা আনন্দে খেলাধুলা করছে। আর যে বাচ্চাটা জলে পড়ে গিয়েছিল, সেই বাচ্চাটা এখন হাসছে। কোনো বাচ্চাকে আমরা জলে ডুবে মরতে দেব না, যার জন্য জলে ডোবাকে ক্রস চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের হ্যাপিনেস সুন্দরবনের পুরোটা ফুটেজ।
1: বাহ, খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন দিদি আপনি। তো আজকে যে ছবি আপনারা বা যে গল্পটা আপনারা তৈরি করেছেন, যেটা আজকে আমাদের দেখানো হলো আর কি, সবাইকে দেখানো হলো, কেমন লাগছে?
0: ভালো লাগছে, কারণ আমাদের কেউ চিনত না, আজকে তারা আমাদের জীবনের গল্প দেখছে, মানে এর থেকে বড় পাওয়ার কি আছে।
1: আর যারা আজকে আমাদের বন্ধুরা শুনছেন, যে সমস্ত দিদিরা শুনছেন, তাদের জন্য কি বলবেন?
0: আমাদের বাচ্চারা সুস্থ থাকার জন্য যতটা সেফটির প্রয়োজন আমরা করব। আমরা যেমন সুন্দরবনে আছি বলে আমরা বাচ্চার জল থেকে সেফটি রাখার জন্য এই কাজগুলো করছি, যারা পাহাড়িয়া অঞ্চলে আছে তারাও ভাবো কিভাবে বাচ্চাকে সুস্থ রাখা যায়, তাহলে আমাদের ভবিষ্যতে আরেকটু সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে পারব।
1: এই গ্রামের আর এক গৃহবধূ মঙ্গলা প্রধান জানালেন তার যন্ত্রণার কথা, কষ্টের কথা, এবং সেই যন্ত্রণাই তাকে কিভাবে ঘরের চার দেয়াল ভেঙে নিয়ে এসেছে গ্রামের সাধারণ মানুষের সেবায়। শুনি তার কথা।
2: আমি বাড়িতে কৃষি কাজ করি, আমাদের নিজস্ব যথেষ্ট ধান জমি নেই, লোকের কাছ থেকে বন্ধকি জায়গা নিয়ে আমরা সেই জায়গা চাষবাস করে খাই।
1: আচ্ছা দিদি, তুমি কতদূর পড়াশোনা করেছো একটু বলবে?
2: আমি 7 পাস করেছি।
1: পরিবারে কে কে আছে?
2: পরিবারে তখন ছিল আমার শ্বশুর, শাশুড়ি, দেওর, দুটো ননদ আর আমার স্বামী।
1: কি
2: বলবো, সে দুঃখের কথা বললেই তো মানে আমার শরীরটা খুব খারাপ হয়ে ওঠে, খুব কষ্ট হয়। সেদিন ছিল লক্ষ্মী পূজার দিন, আমি বাপের বাড়ি যাবো খুব আশা করেছি, শাশুড়ি বললো আচ্ছা ঠিক আছে তুমি বাপের বাড়ি যাবে বলছো তাহলে যাও, রুটি করে জল খাবার করে খেয়ে আর নৌকো ধরে আমার বাপের বাড়ি সুজিপুর, নৌকো পার হয়ে যেতে হয়। শাশুড়ি বলছে তুমি সকালে না গিয়ে বিকেলে যাও, আচ্ছা ঠিক আছে। আর আমার বাড়িতে একজন আত্মীয় এসেছে, তাকে জল খাবার দেবো বলে রুটি করছিলাম, রুটি আর তরকারি।

0: তারির মধ্যে আমার ছেলে আমার কাছ থেকে রুটি খেয়েছে। আমার ছেলের বয়স ছিল 11 মাস, 11 মাসে খুব হাঁটতো।
1: আচ্ছা,
0: মানে ওকে ধরতে গেলে আমাকে ছুটে গিয়ে ওকে ধরতে হতো,
1: মানে খুব চঞ্চল,
0: খুব চঞ্চল ছিল। মানে আমি রান্নাঘরে রান্না করছিলাম, এবার শাশুড়ি গেছিল ঝাঁটা বীজ বিক্রি করতে।
1: আচ্ছা,
0: আর আমাদের বাড়ি যে আত্মীয়টা এসেছিল তাকে রুটি দিতে খেয়ে সে আবার বাড়ি চলে গেছে। আর আমার ছেলে আমার কাছ থেকে রুটিটা নিয়ে বার হয়ে গেছে। তারুর মধ্যে ছেলেটা যে এরকম বার হয়েছে পুকুরের দিকে যাবে আমি এতটা বুঝতে পারিনি। ছেলের নাম ধরে ডাকছি, কোথাও দেখতে পাচ্ছি না। আর আমার পুকুরের ওপারে আমার শাশুড়ি ঝাঁটা পিস বিক্রি করছি। আমি বলছি, ও মা, আমার ছেলে কি তোমার কাছে গেছে? বলে, কই না তোরে মা, আমার কাছে কই আসেনি। তো আমি বলি, তাহলে ছেলেটা গেল কোথায়? বলে, আমার পাড়া প্রতিবেশী কাকারা আছে তাদেরকে জিজ্ঞেস করছি। আমি বলি, আমার ছেলে কি তোমাদের বাড়ি এসেছে? আমার ছেলে কি তোমাদের বাড়ি এসেছে? তা চারদিকে ডাকছি, খুঁজছি, সে ঝাঁটা ব্যাপারি এসে ও খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। তখন আমার স্বামী আর দেওয়ার গেছিলো বাগানে সবজি তুলতে, তারাও সেই মোমেন্টে বাড়ি চলে এসেছে। আমি তত চিৎকার করে কাঁদছি, ডাকছি, ছেলেকে খুঁজে পাচ্ছি না। সবাই ছুটে এসেছে পাড়া থেকে, আমাদের ফ্যামিলি থেকে সবাই ছুটে, বলে ছেলে যদি তোমার এক্ষুনি ছিল দেখো ঘরে ভিতরে ভিতর কোথায় বসে টসে আছি চুপ করে হয়তো। বলে আমি চারদিকে পাগলের মতন খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। তারপর আমার দেওয়া তখন কি করেছে, ঘাটে লেবেছে, ঘাটে লাবার সঙ্গে সঙ্গে তার পায়ে লেগে গেছে। ওই দেওয়া তুলে আনতে সবাই মিলে মাথায় নাচাচ্ছিল, সেই রুটি যে খেয়েছিল রুটি মানে মুখ থেকে বার হয়ে আসছে, তবু জল আর বার হয় না। দে তারপর ডাক্তার এলো, এলো সবাই বলে মারা গেছে আর নেই।
1: এরপরে কি বলা উচিত? হয়তো বেশ কিছুটা নীরবতার প্রয়োজন, তবু এগোতে হবে। এই যে ঘটনা আপনার জীবনে একটা বিশাল বড় মোড় এনে দিল, তাই তো?
0: হ্যাঁ, কিছুদিন পর আমি আমাদের এখানটাই সেন্টার খোলা হয়েছে, সেখানটায় সিপিআর ট্রেনিং নিয়ে আমাদের প্রশিক্ষণ দেবে বলেছে। জলে ডোবা নিয়ে এখানটায় শিশু তো প্রচুর মৃত্যু হচ্ছে, তাই এই কাজটা নিয়ে আমরা কাজ করব, তোমরা কেউ বিনা স্বার্থে কি কাজ করবে? তখন বললাম যে যদি মানুষের উপকার হয় তাহলে আমরা কাজ করতে রাজি, বিশেষ করে আমি আগে যাব, যাতে শিখে যেন সবাইকে শিখাতে পারি, যাতে মার আর কোনো কোল না যেন খালি হয় আমার মতন। এইভাবে আমরা এই সেন্টারে যুক্ত হয়েছি।
1: আচ্ছা, বর্তমানে আপনাদের একটা প্রশিক্ষণ চলছে, 7 দিনব্যাপী প্রশিক্ষণটা চলছিল, একটু এই প্রশিক্ষণটা সম্পর্কে বলবেন, কি শিখলেন এই 7 দিনের প্রশিক্ষণে?
0: সত্যিকারে আমরা গ্রামের একদম গৃহবধূ, মানে আমরা বাড়ি থেকে কোনোদিন বার হতাম না, বা এই 5 জন লোকের সামনে আমরা কোনোদিন কথা বলতে পারতাম না, মানে সে সাহসটুকু আমাদের ছিল না। কিন্তু এই সেন্টারে যখন আমি যুক্ত হলাম, এই 5 জনের সঙ্গে যখন আমি কথা বলতে শিখলাম বা 5 জনের সঙ্গে যখন মিশতে শিখলাম, তখন আমার খুব ভালো লাগছে যে বাইরে বার হলে আমরা কত কি করতে পারি। আমরা ঘর সামলাতেও পারি, আমরা বাইরে মানুষজনকেও বোঝাতে পারি যে জলে ডোবা প্রশিক্ষণ নিয়ে, এইটাই আমরা শিখেছি। তারপরে বিশেষ করে আমরা এই বড় ফোন আমি ব্যবহার করতে জানতাম না।
1: আচ্ছা,
0: আমি সত্যিকারে কিন্তু ব্যবহার করতে জানতাম না, কিন্তু এখানটা এসে ট্যাপের মাধ্যমে শেখাচ্ছে যে কোন জিনিসটা কোথায় থাকে, কীরকম মানে চালাতে হয়, কীরকম বন্ধ করতে হয়, এইগুলো তো শিখছি। তারপরে কিভাবে ছবি তুলতে হয়, কিভাবে তাকে এডিট করতে হয়, কিভাবে তাকে সুন্দর করে লাইনে গুছাতে হয়, এইসব প্রশিক্ষণগুলো আমরা খুব সুন্দরভাবে শিখছি। শিখে তারপরে এই যে ছবি এঁকে, এটা কিন্তু সত্যিকারে আমরা জানতাম না যে তোমার সঙ্গে গল্প করব আর আমি ছবি আঁকব, এটা আমাদের মানে কল্পনায় মানে ছিল না। এটা করে আমাদের আজকে খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে, বোঝাতে পারছি না আমি কি খেতে ভালোবাসি সেই ছবিটা আঁকছি, আমি সংসারে কি কাজ করি সেই ছবিটা আঁকছি, আমি মুরগিকে খাবার দিচ্ছি সেই ছবিটাও আঁকছি।
1: মানে তোমার জীবনের প্রতিদিনের ঘটনা, যেটা ঘটনাক্রম বলা যায়, সেটা তুমি ছবির মাধ্যমে সবার সামনে তুলে ধরছো, তাই তো?
0: হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর আর খুব আনন্দিত।
1: আচ্ছা,
0: ফোনটা যে আমি যে ব্যবহার করতে জানতাম না, এখন তো শিখেছি, শিখে আমি নিজে ছবি তুলে সেটাকে এডিট করে বা কারুর ফোনে যে পাঠাতে হয় সেটাও আমি এখন ভালোভাবে শিখে গেছি। এছাড়াও আমি ভিডিও তুলতে শিখে গেছি, সেটাও আমি এডিট করতে পারি।
1: বাহ, খুব ভালো। দিদি, তোমার ছেলের যে কথাটা বললে একটু আগে, সেটা ঘটনাটা কতদিন আগে ঘটেছিল?
0: প্রায় 17 বছর আগে।
1: আচ্ছা, তোমাদের তৈরি

0: একটা গল্প, তোমাদের তোলা ছবিটা দেখানো হলো একটু আগে, একটু একটু বলবে তোমাদের এই গ্রুপে কতজন ছিলে, কিভাবে কাজটা করলে, ছোট করে যদি একটু বলো।
1: আমাদের এই গ্রুপে মাত্র 10 জন আমরা কাজ করছি।
0: আচ্ছা,
1: 5 জন করে আমরা ভাগ হয়ে গেছি, যাতে তাড়াতাড়ি আমরা ভিডিও শুটিংটা শেষ করে এডিট করে তাড়াতাড়ি শেষ করেছি।
0: বেশ, যেতে যেতে আমাদের যারা বন্ধুরা আজকে শুনছেন তাদের জন্য তুমি কি বলবে?
1: বলতে চাই যে আমি তো একজন সন্তানকে হারিয়েছি, যাতে আর কোনো মার কোল যেন না খালি হয়, সেই জন্য সবাইকে আমি জানাতে চাইছি যে বাচ্চাদের প্রতি যত্ন নিন। আমি যদি আমার সন্তানকে হারিয়ে এই জায়গায় এসে আমি একটা ভালো সমাজে কাজ করতে পারি, আপনারা বেরিয়ে এসে এই সমাজের কাজ করতে পারেন আমার মতন, আপনাদেরকে সেই বার্তা দিচ্ছি যে সবাই মিলে সন্তানটাকে রক্ষা করুন এবং সমাজে এসে কাজ করুন।
0: কর্মশালার শেষ দিনে গ্রামের সাপ্তাহিক হাটের মাঠে প্রজেক্টরের মাধ্যমে উন্মুক্ত আকাশের নিচে সেই প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন হয়েছে। সন্ধ্যা নামতেই গ্রামের নানা প্রান্ত থেকে মানুষজন ভিড় জমিয়েছেন, নারী পুরুষ প্রবীণ যুবক এবং কৌতূহলী শিশু সবাই মন্ত্রমুগ্ধের মতন চোখ রাখেন বিশাল প্রজেক্টরের পর্দায়। নিজেদের জীবন, নিজেদের প্রতিবেশী, নিজেদের সন্তানদের গল্প যেন নতুন করে আবিষ্কার করেন তারা। প্রতিটি দৃশ্য দর্শকের আবেগে স্পর্শ করে, অনেকের চোখে জল, আবার অনেকের মনে জাগে নতুন করে ভাবনার আলো। চলুন এই বিশেষ প্রদর্শনী দেখে উপস্থিত কয়েকজন দর্শকের অনুভূতি ও অভিব্যক্তি শুনে নেওয়া যাক। নামটা একটু বলুন।
2: গোপাল মন্ডল।
0: বয়স কত আপনার?
2: 22।
0: আপনি কি জন্ম থেকে এখানে আছেন?
2: হ্যাঁ।
0: তো এই যে একটু আগে যে আমরা সিনেমাটা দেখলাম, যেখানে অনেক রকমের গোড়ামোর কথা শুনছিলাম, তো সেটা তো ছোটবেলা থেকে দেখে এসেছেন, তো আজকে এই ছবিটা দেখার পর কি মনে হচ্ছে?
2: ভালো।
0: কি মনে হচ্ছে যে বদলানো উচিত?
2: হ্যাঁ, খুব ভালো হচ্ছে, এই সবরকম করতে সকলের এইভাবে রাখতে হবে।
3: নমস্কার।
0: আপনার নাম?
3: আমার নাম নিত্যানন্দ মন্ডল।
0: আচ্ছা, আপনি এই গ্রামে থাকেন?
3: আমার বাড়ি এই গ্রামে, এখানেই জন্ম।
0: তো আপনি তো ছোট থেকে যখন এখানে আছেন, তো একটু আগে যে কথা বলা হলো যে জলে ডুবে মারা গেলে আপনাদের যে গোড়ামো ছিল এতদিনের, সেগুলো তো আপনি ছোট থেকে দেখে আসছেন।
3: ছোটবেলা থেকে আমরা দেখেছি, যখন জলে ডুবে যেত বাচ্চারা, তখন পাড়ার কাকা জ্যাঠারা সবাই ছুটে এসে বাচ্চাটাকে পুকুর থেকে তুলে নিয়ে মাথায় করে নিয়ে নাচিয়ে বা হাত ধরে ঘুরিয়ে পেটের মধ্যে থেকে জলটা যাতে বের করে দেওয়া যায়, এভাবে কেউ কেউ বেঁচেও যেত, আবার কেউ কেউ মারাও যেত, এগুলো আমরা দেখেছি।
0: তাই আপনারা চাইছেন যে এখন
3: না, এখন উন্নতি প্রযুক্তি এসে আমরা এখন আর ওই গোড়ামি নিয়ে বসে থাকলে হবে না, এখন আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে বাচ্চাটা কিসে ভালো থাকে বা বাচ্চাটা বাঁচাতে যেতে পারি সেই চেষ্টা আমাদের করা উচিত।
0: আর এই যে এখন ছবিটা দেখলেন, ছবি দেখে কেমন লাগলো?
3: ছবিটা দেখে খুবই ভালো লাগলো, এবং আশা করব এই ছবিটা দেখে আরও সকলে শিখুক বাচ্চাটা জলে পড়লে কীভাবে বাঁচানো যায়, বা সে বাচ্চাটা যাতে সুরক্ষিত থাকে এই ব্যবস্থাটা নেওয়া খুবই ভালো। আপনাদের প্রোগ্রামটাও খুবই ভালো লাগলো,
0: অসংখ্য ধন্যবাদ।
3: নমস্কার।
0: জলে ডুবে মৃত্যু প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার জন্য নেওয়া এই উদ্যোগ এবং শিশু সুরক্ষার এই অনুপ্রেরণামূলক কাহিনীটি আরও ব্যাপক প্রচার পাক এই কামনা করি, যাতে এই শিশুদের ও পরিবারগুলোর জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আজ যেন আরও একবার উপলব্ধি করি, মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় শক্তি আর নেই, আর নিজের মনের কথা বলার চেয়ে বড় মুক্তিও নেই। বন্ধুরা, এবার যাওয়ার বেলা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সোমা সাহা। এখন শুরু হচ্ছে ছায়াছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম গানটি মায়া মৃদঙ্গ ছবি থেকে। গানটির সুরকার অভিজিৎ বসু, শিল্পী শ্রীকান্ত আচার্য এবং রাঘব চট্টোপাধ্যায়।

শুনছেন ছায়া ছবির গান, এবারে লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবি থেকে শিল্পী জয়তী চক্রবর্তীর কণ্ঠে একটি গান। এই গানটির গীতিকার গিরিশচন্দ্র ঘোষ, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

মৈত্রীপূজা তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারের গানটি ইশকাবন ছবি থেকে। এই গানটির গীতিকার এবং সুরকার অনিন্দ্য মুখোপাধ্যায়, শিল্পী রূপঙ্কর বাগচি এবং অন্বেষা।

ছায়াছবিজ্ঞানের আজকের শেষ গানটির শিল্পী অনুপম রায়, গানটির সুরকার এবং গীতিকার শিল্পী নিজেই। গানটি শুনবেন ফ্লাইওভার ছবি থেকে।

0: মৈত্রী প্রচারতরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা প্রথম পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। ক্যাম্পাস শুধু একটা শব্দ নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে একটা ম্যাজিক। কত না বলা কথা, কত বন্ধুত্ব আর কত প্রতিশ্রুতি যে এর পেছনে লুকিয়ে রয়েছে তার কিন্তু কোনো মাপজোক নেই। সত্যি কথা বলতে কলেজ ক্যাম্পাস যে শুধুমাত্র আমাদের পড়াশোনা শিখিয়েছে তা কিন্তু একেবারেই নয়, সেই সঙ্গে আমাদের শিখিয়েছে জীবনের পাঠ। জীবনের সব থেকে কম চিন্তা আর সব থেকে বেশি হাসি ছিল এই সময়টায়। আর আজকে রেডিওর এপার থেকে রয়েছে আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিওর ওপার থেকে। ক্যাম্পাস আড্ডা এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে গল্প আড্ডা গানে মেতে উঠি আমরা। আর আজকে এই কলকাতা শহর ছাড়িয়ে আমি পৌঁছে গিয়েছিলাম মসলন্দপুরের তেঁতুলিয়াতে, কলেজের নাম শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়। তবে আজকের ক্যাম্পাস আড্ডার একেবারে শুরুতেই প্রিন্সিপাল স্যার ডক্টর শ্রী সন্দীপ বাগের থেকে শুনে নেব এই কলেজের ইতিহাস এবং পঠন পাঠনের বিষয় কিছু কথা।
1: নমস্কার, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এই মহাবিদ্যালয় উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের তেঁতুলিয়া গ্রামের অবস্থিত একটি স্বনামধন্য সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয়। সীমান্তবর্তী এবং শিক্ষাগতভাবে অনগ্রসর অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রসারের জন্য এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। বর্তমানে এই মহাবিদ্যালয়টি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধিভুক্ত। এই মহাবিদ্যালয়ের সূচনা আজ থেকে প্রায় 30-40 বছর আগে শুরু হয়েছিল এবং 2000 সালে এখানকার শিক্ষাবিদ, সমাজসেবী এবং অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে একটি কমিটি গঠিত হয় এখানে একটি মহাবিদ্যালয় স্থাপনের জন্য, এবং তারপর 17 জনের প্রস্তুতি কমিটি দিয়ে এই মহাবিদ্যালয়ের স্থাপন শুরু হয় এবং 2001 সালে 5ই মার্চ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম এই মহাবিদ্যালয়টি স্বীকৃতি পায়। বর্তমানে এই মহাবিদ্যালয়ে 9টি অনার্স কোর্স এবং 5টি পাস কোর্স আছে। অনার্স কোর্সগুলি হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, সংস্কৃত, এডুকেশন, জিওগ্রাফি, অ্যারাবিক এটসেট্রা, এবং পাস কোর্সগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যান্থ্রোপোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন এটসেট্রা। এই মহাবিদ্যালয়ে আমাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা সবুজ গ্রিন ক্যাম্পাস এবং প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস। এবং এই মহাবিদ্যালয়ে শুধুমাত্র পড়াশোনা করানো হয় না, তার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও স্টুডেন্টদের পারদর্শী করে তোলা হয়, যাতে তারা ভবিষ্যতের একটা বিশিষ্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারে। আমাদের এই মহাবিদ্যালয়ের অগ্রগতির পেছনে এনএসএসের ভূমিকা অনস্বীকার্য। আমাদের এনএসএসের স্বেচ্ছাসেবকগণ জাতীয় স্তরে বিভিন্ন সফলতা লাভ করেছে, যেমন প্রিয়াঙ্কা মণ্ডল এনআইসি ক্যাম্পে পার্টিসিপেট করেছে, দীপা বাছার আরডি ক্যাম্পে অংশগ্রহণ করেছে, আখি মজুমদার নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে এবং দীতি মণ্ডল এনআইসি ক্যাম্পে পার্টিসিপেট করেছে। আমাদের এই মহাবিদ্যালয়ে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে 10,000-এরও বেশি বই রয়েছে, পাঠ্যপুস্তক রয়েছে। এছাড়াও আমাদের প্রতিটা বিভাগে তাদের বিভাগীয় লাইব্রেরি রয়েছে, যেখানে পাঠ্যপুস্তক ছাড়াও কিছু জার্নাল সংগৃহীত করা হয়েছে যেখান থেকে স্টুডেন্টরা উপকৃত হতে পারে।
0: শুনলাম স্যারের কথা, আর এরপর আমি গুটি গুটি পায়ে চলে এসেছিলাম কলেজের ক্লাসরুমে, আর সেখানে পেয়ে গিয়েছিলাম কিছু বন্ধুদের। আর এই বন্ধুদেরকে আমি একটা বিতর্কের বিষয় দিয়েছিলাম, বিষয়টি হলো রেডিও ভার্সেস পডকাস্ট, আর এর ফলাফল কি হলো তোমরা শুনে নাও।
2: আমি শাহিনুর আলম সর্দার, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র এবং একজন এনএসএস ভলেন্টিয়ার। আজকের বিতর্কের বিষয়ে আমি রেডিওকে সাপোর্ট করছি। আমার সাথে আছে,
3: নমস্কার, আমি পাপ্পুকুমার সরকার, আমি বর্তমান শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে পঠনরত একজন ছাত্র এবং এনএসএস এর সঙ্গে আমি বর্তমানে যুক্ত আছি। আজকে আমিও রেডিওর পক্ষে কথা বলব।
4: নমস্কার, আমি আব্দুল হালিম দলদার, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে 6th সেমিস্টারের ছাত্র এবং ইতিহাস বিভাগে পাঠ্যরত, এবং আমি পডকাস্টের পক্ষে কথা বলছি এবং আমার সঙ্গে আছে,
5: নমস্কার, আমি অতসী বিশ্বাস, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী এবং এর সাথে আমি এনএসএস এর সাথেও যুক্ত আছি, আমিও পডকাস্টের পক্ষে আমি কথা বলতে চাই।
2: তো এখানে প্রথমেই বলা যায় যে রেডিও ভালো, তার কারণ হচ্ছে যে লাইভ আমরা কানেকশনটা রেডিওর থেকে পাই, সেটা আমরা পডকাস্ট থেকে পাই না।

0: রেডিও যখন একটা মানুষ রাত 12টার সময় শুনছে, সে তখন এইটা তার জানা আছে অপর প্রান্তে থাকা আরজেটাও তার সঙ্গে ওই অতক্ষণ ধরে রাতটা জাগছে। সেটা পডকাস্টের ক্ষেত্রে সম্ভব না, কারণ একটা পডকাস্ট পাবলিশ হতে শুট করার পরে কম করেও 3-4 দিন টাইম লেগে যায়। সুতরাং পডকাস্টটা একটা রেকর্ডেড ভার্সন আমরা দেখি, আর রেডিও তো আমরা একটা লাইভ দেখি। এখানে একটা আমরা ওই লাইভ কানেকশন পাচ্ছি, সেটা পডকাস্টের ক্ষেত্রে আমরা পাবো না।
1: আমার প্রতিপক্ষ বন্ধুকে এ কথাটা স্মরণ করাতে চাই যে এখন ইন্টারনেটের যুগ, প্রযুক্তির যুগ, সেই জন্য মানুষ রেডিওর মুখাপেক্ষী না হয়ে মানুষ পডকাস্টের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, একথা তাদেরকেও মানতে হবে। সেই জন্য বলতে চাই যে লাইভটা রেডিওতে হলেও এখন মানুষ পডকাস্টের উপর নির্ভরশীল এবং মানুষ পডকাস্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে। পডকাস্টে লাইভ না হলেও এতে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার একটি ব্যাপার এই পডকাস্টে দেখা যায়। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই, পডকাস্টে শুধুমাত্র লাইভ নয়, এখানে মানুষকে সরাসরি উপস্থাপন করে সে বিষয়ে তাদের কাছ থেকে যথার্থ জ্ঞান নিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয়।
2: এ বিষয়ে বলি, প্রতিপক্ষ বন্ধু হয়তো এটাই জানে না যে বর্তমানে একটা পডকাস্ট চালাতে গেলে একটা মিনিমাম সাবস্ক্রিপশন নিতে হয়। সেই দিক থেকে দেখতে গেলে বর্তমানে আমাদের যে পারিপার্শ্বিক মানুষজন আছে, তার বেশিরভাগ মানুষ আমরা জানি মধ্যবিত্ত থেকে গরিব। এবার সেক্ষেত্রে সবার ক্ষেত্রে সেই সাবস্ক্রিপশনটা নেওয়া সম্ভব হয় না। সেই দিক থেকে দেখতে গেলে আমার মূল বক্তব্য হলো যে রেডিও হলো পডকাস্টের থেকে বিনা কষ্টে একেবারে আমরা পেয়ে যাচ্ছি, সেহেতু এদিক থেকে আমি রেডিওকে আগে রাখবো।
1: এখানে আমরা মনে করি যে পডকাস্টের ক্ষেত্রে রেডিওর মতো না হলে পডকাস্ট সম্পূর্ণ আলাদা, একটি মানুষের জনজীবনকে এগিয়ে রাখে এবং মানুষের সময়কে বাঁচিয়ে রাখে। তাই মানুষ এখন শুধু টাকা পয়সার পিছনে নয়, মানুষ সময়ের পিছনে দৌড়ায়। তাই টাকার পিছনে না দৌড়ে মানুষ সময়কে বাঁচিয়ে পডকাস্টকে নিজের আপন করে নিয়েছে।
0: প্রতিপক্ষ বন্ধু যে সময়ের কথাটা বললেন, আমি এটা মনে করাতে চাই যে এখন মানুষ একটা টাইমে, পার্টিকুলার টাইমে 1.5 ঘন্টা ধরে একটা পডকাস্ট দেখা একজন মানুষের পক্ষে সম্ভব না একেবারে। সেই জায়গায় আমরা যখন রেডিওর মাধ্যমে একটা খবর পাচ্ছি, তারপরে একটা গান পাচ্ছি, তারপরে আবার একটা গল্প পাচ্ছি, সেটা যখন আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কেন আমরা পডকাস্ট দেখবো? আমরা তো একই সঙ্গে এন্টারটেনমেন্টের অনেক বিষয় পেয়ে যাচ্ছি রেডিওতে, পডকাস্টের তাহলে কেন দরকার?
3: রেডিওতে হচ্ছে আমরা যেটা ইচ্ছা সেটা শুনতে তো আমরা পারি না, কিন্তু পডকাস্টে আমরা নিজের চাহিদা মতো নিজের সময় অনুযায়ী আমরা সবকিছুই আমরা শুনতে পারি।
4: রেডিও অথবা পডকাস্ট কোন মাধ্যম কার মনে কতটা জায়গা করে নিল, এই বিষয়ে বিতর্ক তো চলতেই থাকবে। তবে এবার আমি চলে এসেছিলাম কলেজের কমন রুমে, আর কলেজের এই কমন রুমকে এক কথায় কিন্তু ম্যাজিক ঘর বলা যেতে পারে। প্রতি বছর সেশন পরিবর্তন হয়, আর সেই সঙ্গে পরিবর্তন হয় কলেজে পড়াশোনা করা ছাত্রছাত্রীর মুখ। আর কমন রুমে পেয়ে গিয়েছিলাম কিছু বন্ধুদের। প্রথমে চলে এসেছিলাম অম্রিকা সরকারের কাছে, আর অম্রিকা আমাদের কি শুনিয়েছিল এবার সেটা তোমার জন্য রইল।
5: আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা খড় পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণি পরে, আর আছে আর নয় দিয়েছি ভরে, এতকাল নদীকূলে জাহালয়ে ছিন ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ খুয়ে ফিরে, শূন্য নদীর তীরে রহিণ পরি, যাহা ছিল নি।

0: নিয়ে গেল সোনার তরী।
1: খুব সুন্দর একটা আবৃত্তির পর চলে এসেছিলাম পাপ্পু কুমার সরকারের কাছে। তার উপস্থাপনা এবার রইল তোমার জন্য।
2: আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের সভ্যতার প্রগতি কবিতাটি পাঠ করে শোনাব। দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, লও যত লৌ হলষ্ঠ কাষ্ঠ উপস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্থান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবার ধান্যের মুষ্টি বকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জর তব, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণেশ পশ্চিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন।
1: আজকে ক্যাম্পাস আড্ডার আসরে শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে তোমার সঙ্গে গল্পে আড্ডায় সঙ্গী ছিলাম আমি অর্পণ। আর যেতে যেতে কলেজের ছাত্রী দিশা মণ্ডলের উপস্থাপনাকে সঙ্গী করে আজকের মতো সাইন অফ করার সময় চলে এসেছে। তবে এখনো অনেক গল্প বাকি আছে, তাদেরকে সঙ্গী করে ফিরে আসবো আবার ঠিক পরের বৃহস্পতিবার। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো রেডিও।
0: কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নব প্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো যদি চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রিরে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে স্বপ্ন তো নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলিম অপরিবর্তনের অর্ঘ তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়।

এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা প্রথম পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

কেমন আছেন শ্রোতা বন্ধুরা? স্টুডিওর এ প্রান্ত থেকে আমি আপনাদের সঙ্গে আজকে আজ সন্ধ্যার এই আড্ডা নিয়ে হাজির পঙ্কজ। অনেক কথা, অনেক গল্প, অনেক অভিনব খবর এবং অবশ্যই অনেক ভালো লাগার গান, এই সমস্ত কিছুর ডালি সাজিয়ে নিয়ে আপনাদের সঙ্গে অনেকটা সময়, বেশ এই 5:05 আমাদের ভারতীয় সময় এই অনুষ্ঠানের শুরু, 5:50 পর্যন্ত আমরা থাকি আপনাদের সঙ্গে এই আড্ডা নিয়ে, এই গল্প নিয়ে। ঠিক সেরকমই অনেক কথা হবে, জন্মদিনের কথা, আজকের দিনের বিশেষত্বর কথা, সমস্ত কিছু, ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে তা নিয়ে তো কথা হবেই বটে, আরও অনেক অনেক কিছু। তাহলে আর দেরি কেন, শুরু করি একটা অন্যরকমের খবর দিয়ে। যদিও মনে করতে পারেন যে এই সন্ধ্যের বেলা বা খানিকটা আমাদের এখানে অন্তত স্টুডিওর বাইরে কলকাতায় বর্ষণ মুখরিত গোধূলি বেলা, সন্ধেবেলা নামছে, সেই সময় চাঁদের কথা কেন বলছি, একটা নয়, পৃথিবীর এখন দুটো চাঁদ। হ্যাঁ, সেই কারণেই আপনাদের সঙ্গে এই খবরটা দিয়ে আজকে শুরু করতে চাই। জানেন কতদিন আয়ু নতুন এই উপগ্রহটির? পৃথিবীর একটাই চাঁদ, এ কথা আমরা সকলেই জানি, এই তথ্য সকলেরই জানা, তবে এবার তাতে বদল আসতে চলেছে বোধহয়। হ্যাঁ, সেরকমই একটা খবর কিন্তু শোনা যাচ্ছে, জানানো হয়েছে নাসার তরফ থেকে পৃথিবীর আরও একটি উপগ্রহ বা চাঁদ নাকি তৈরি হয়েছে। ঠিক কি জানানো হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে একটু জানিয়ে রাখি। নাসা জানিয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে গ্রহের কাছাকাছি একটি ছোট্ট জিনিস দেখা যাচ্ছে এবং এটি ধীরে ধীরে ছোট্ট চাঁদ হয়ে উঠছে। তবে আজীবন এটি পৃথিবীর চাঁদ হয়ে থাকবে এমনটা নয়, এর আয়ু সাময়িক, কিন্তু আপাতত পৃথিবীর একটি নয় বরং দুটো চাঁদ। একই ভাবুন তো আমাদের বাংলা সাহিত্যে, গল্পে, গানে, কবিতায় চাঁদের কত উপমা, সেই চাঁদ বোধহয় কোথাও একটু কমই পড়েছিল, না হয় দুটো চাঁদই আমরা পেয়ে গেলাম এই মুহূর্তে। কতদিন পর্যন্ত পৃথিবীর চারপাশে ঘুরবে এবং থাকবে এই নতুন উপগ্রহটি? নাসার তরফে জানানো হয়েছে 2083 পর্যন্ত পৃথিবীর কাছাকাছি থাকবে এই দ্বিতীয় চাঁদটি, তারপরে ধীরে ধীরে দূরে সরতে থাকবে এই চাঁদ। শুনে আজগুবি লাগছে নিশ্চয়ই, ভাবছেন কি আবার খবর এসব, ব্যাপারটা খানিক তেমন হলেও সত্যি ঘটছে এটা, আসলে সবটাই অরবিটাল মেকানিক্সের কারণে। তবে এই জিনিসগুলো চাঁদ যেমন বা যেভাবে পৃথিবীর চারপাশে ঘুরপাক খায় সেটা খাবে না, এটা কখনো ঘষ্টে ঘষ্টে চলবে, কখনো লাফিয়ে বা অন্য রকমের কিছু সঙ্গে থাকবে, কিন্তু স্থায়ী বা স্থিরভাবে নয়। তবে এই নতুন চাঁদের জন্য আকাশে কোনো নতুন উজ্জ্বল জিনিস দেখা যাবে বা আকাশে কোনো বদল আসবে এমনটা একেবারেই কিন্তু নয়, তবে কখনো কখনো তার দেখা মিলতে পারে, যেটা ঠিক তারা নয়, আবার চাঁদের মতো বড়ও নয়, সেটাই পৃথিবীর।

দ্বিতীয় এবং এই অস্থায়ী চাঁদ বলে মনে করছে নাসা। পৃথিবীর এই দ্বিতীয় বা অস্থায়ী চাঁদ যেন বুঝিয়ে দিল পৃথিবী একা ঘুরপাক খাচ্ছে না, তার সঙ্গে অন্য বা পুরনো সৌরজগতের জিনিস, টুকরো, অ্যাস্টেরয়েড ইত্যাদিও রয়েছে। আসুন, অনেক মহাকাশের কথা হচ্ছে, চাঁদের কথা হচ্ছে এই সন্ধ্যেবেলায়, বিশেষ করে বর্ষণ মুখরিত সন্ধ্যেবেলায়। আর বর্ষার যখন কথা আসে, বর্ষার যখন অনুষঙ্গ আসে, তখন কোথাও রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সব সময়ের একটা সঙ্গী হয়ে থাকে, তাই নাকি? শ্রেয়া গো ঠাকুরতার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

আচ্ছা বন্ধুরা, এই যে আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের চাঁদের গল্প দিয়ে, চাঁদের কথা দিয়ে শুরু করলাম। চাঁদ যেমন আমাদের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জুড়ে রয়েছে, তেমনি বাংলা

আছে, মানে বাংলার সাংস্কৃতিক জীবনে। হুগলি জেলার বলাকর অঞ্চলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত গঙ্গা আর তার তীরে গড়ে ওঠা এক শতাব্দী প্রাচীন কুটির শিল্প। কি সেটা বলুন তো? ঠিক ধরেছেন, আমি বলাগড়ের ডিঙি নৌকার কথা বলছি। এখানকার রাজবংশী পাড়া, তেঁতুলিয়া, শ্রীপুর বাজার কিংবা চাঁদরা কলোনির মতো গ্রামগুলোয় ঘরে ঘরে গেলেই শোনা যায় কাটকাটার ছন্দময় শব্দ আর হাতুড়ির টুকটাক। আসলে এই টুকটাক শব্দ টুকটাকে থেমে থাকে না, সেটা আস্ত আস্ত একটা ডিঙি নৌকো বানিয়ে ফেলে। এবং এই সমস্ত অঞ্চলের মানুষদের অভাব অনটনের মধ্যেও তারা কিন্তু তাদের পারিশ্রমিক এই নৌকার বিনিময়ে জোগাড় করে নেন। কেন এতগুলো কথা বলছি? বছরের প্রায় প্রতিটা দিন তারা ব্যস্ত থাকেন দক্ষিণবঙ্গের এক অনন্য লোকশিল্পকে সজীব রাখতে, যার নাম বলাগড়ের ডিঙি। হ্যাঁ, এই ঐতিহ্যবাহী নৌকা সম্প্রতি অর্জন করেছে ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ, যা বিশ্ব মঞ্চে বাংলার প্রান্তিক মানুষের শ্রম এবং মেধার একটা ঐতিহাসিক জয় তো বটেই। ভারতবর্ষে এই প্রথম কোন একটি নৌকো তার আঞ্চলিক স্বীকৃতিকে আদায় করে নিল। আচ্ছা, বাংলার কথা বলছি, নৌকোর কথা বলছি, বাংলার জলভরা যে সন্দেশ, সেই সন্দেশের জিআই ট্যাগ নিয়ে বলবো না, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নিয়ে বলবো না, তা হয় নাকি? ঠিক ধরেছেন, জলভরা সন্দেশ। প্রায় 200 বছর আগে বাড়ির নতুন জামাইকে ঠকানোর জন্য জমিদার গিনির আবদারে তৈরি হয়ে এসেছিল ঐতিহাসিক একটা মিষ্টি। দেখতে দেখতে তালশাঁসের মতো আর ভিতরে থাকা সুগন্ধি তরল ঋতু অনুযায়ী বদলে গিয়ে কখনো তার মধ্যে থাকে আমের রস, কখনো গোলাপ জল কিংবা নলেন গুড়। বাংলার প্রসিদ্ধ জলভরা সন্দেশ এবার সেই সন্দেশই পেয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, যেমন বলাগড়ের নৌকোর কথা বলছিলাম, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই। শুধু হুগলির জলভরা সন্দেশ নয়, জিআই এর স্বীকৃতি পেয়েছে অনেকগুলো পূর্ণ। সেই তালিকায় জায়গা করে নিয়েছে জনাইয়ের মনোহরা, বলাগড়ের ডিঙি নৌকোর কথা আগেই বলেছি, বেগমপুরের শাড়ি সহ শান্তিনিকেতনের বাটিক, একতারা এবং মুর্শিদাবাদ সিল্ক। নতুন তালিকা অনুযায়ী ভারত জুড়ে সবচেয়ে বেশি জিআই স্বীকৃতি পাওয়া পণ্যের রাজ্য হিসেবে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে জলভরার স্বাদ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ব্যান্ডেল চার্চের দৌলতে ভ্যাটিকান সিটির পোপের কাছে পৌঁছে গিয়েছিল এই ভারত বিখ্যাত জলভরা সন্দেশ। আচ্ছা, বাংলার কথা, বাংলার ঐতিহ্যের কথা এই অনুষ্ঠানে আজ সন্ধেতে বলবই আমরা। দুই বাংলার যে সকল সম্পদ, সাংস্কৃতিক যে সকল ঐতিহ্য, সেই সমস্তকে তুলে ধরাই তো আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের আজ সন্ধের অন্যতম উদ্দেশ্য, কি বলুন?

বন্ধুরা, আজ সন্ধ্যার অনুষ্ঠানে প্রত্যেক দিন আমরা আপনাদেরকে যেমন আজকের দিনের বিশেষ খবর দিই, আজকের দিনের গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে বা জন্মদিনগুলো রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে যেমন জানাই, তেমনি নানান রকম খবর, অভিনব খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আর এখন এই সময় বিশ্বকাপের নিয়মিত খবরগুলো আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি। আসলে বিশ্বকাপ তো শুধু বিশ্বকাপ নয়, সবুজ ঘাসের রূপকথা যেন, সেই রূপকথায় শেষ কে হাসি হাসবে সেই টক্কর কিন্তু শুরু হয়ে গিয়েছে, আসলে শেষ আটের টক্কর। আর মাত্র কয়েকটা ঘন্টার দেরি, খাতায় কলমে 10 জুলাই রাত 1:30 ভারতীয় সময়, এই সময় কিন্তু ফ্রান্স এবং মরক্কোর খেলা শুরু হয়ে যাবে, শেষ আটের লড়াই শুরু। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। কিলিয়ান এমবাপ্পে কি আটকাতে পারবে তার একদা ক্লাব সতীর্থকে? এই সমস্ত কিছু জল্পনা কল্পনা কিন্তু সারা পৃথিবী জুড়ে চলছে, শুধু বাংলা জুড়ে নয়। এর মধ্যেই কিন্তু অনেক অনেক খবর আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই। যেমন একজন প্লেয়ার যার নাম মোস্তফা

জিকো, যিনি এই যে প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে মেসিদের জালে দুবার বল জড়িয়ে দিয়েছেন, এবং জিকোর জীবনের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। গল্পের

শেষটা আগে বলে দেব না, গল্পটা একটু আপনাদের সঙ্গে ভাগ করি আগে। মিশরের উত্তর উপকূলে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন মিশরের ফরওয়ার্ড মোস্তাফা জিকো আব্দেল রৌফ। ঠিক সেই সময় জাতীয় দলের কোচ হোসাম হাসানের ফোন কল বদলে দিল তার গোটা জীবনটাকে। জাতীয় দলে ডাক পেয়ে ছুটির পরিকল্পনা বাতিল করে সরাসরি যোগ দিলেন বিশ্বকাপের দলে, আর সেই সুযোগেই এখন তাকে পরিণত করেছে টুর্নামেন্টের অন্যতম আলোচিত এক ফুটবলারে। আর্জেন্টিনার বিরুদ্ধে তার গোল বাতিল হয়, তারপরই আবার গোল করেন জিকো, কিন্তু তার মুখের হাসি কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। মেসির আলোয় এই উপেক্ষিত নায়ককে যেন কেউ না ভুলে যায়। চোখের জল ফেলতে ফেলতে জিকো বলেন, রেফারিংটা মোটেই ন্যায্য ছিল না, আমাদের সঙ্গে স্পষ্ট অবিচার করা হয়েছে। অবিচার হয়েছে কি হয়নি সে প্রশ্ন ভিন্ন, কিন্তু আসলে তার মর্ম বেদনা তিনি উল্লেখ করেছেন। আরও বলেছেন, ম্যাচের শুরু থেকেই আমরা ভালো খেলছিলাম, কিন্তু শুরু থেকেই আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে 2-0 গোলের লিডও যথেষ্ট হল না। জিকো আরও অভিযোগ করেছেন, এটা স্পষ্ট যে টুর্নামেন্টের আগে থেকেই অনেক কিছু যেন সাজানো হয়ে গেছে। নীল সাদা জার্সিধারীদের জালে বল জড়ানোর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মিশরের 3-1 গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেছিলেন এই জিকো। কিউএদের বিরুদ্ধে ম্যাচের পরে জিকো বলেছিলেন, আমি জাতীয় দলের বাইরেই ছিলাম এবং সত্যি বলতে ডাক পাওয়ার আশা আমি করিনি। আমি উত্তর উপকূলে ছুটি কাটাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ কোচ হোসাম হাসানের ফোন পেলাম, মুহূর্তেই ছুটির পরিকল্পনা বদলে আমি বিশ্বকাপে। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর থেকে তার নাম মোস্তাফা জিকো। বিশ্বকাপের আগে রাশিয়া ও ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচেও গোল করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার দুর্দান্ত ব্যাক হিল থেকে সালাহাকে গোলের গন্ধ মাখা বল বাড়িয়ে দিয়েছিলেন এই জিকোই। তার বাবা জুতোর দোকানে পরিবারের কাজে সহায়তা করা থেকে শুরু করে মিশরের নিম্ন বিভাগে বছরের পর বছর খেলেছেন তিনি। সেখান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উঠে এসে তিনি বিশ্বকাপে গোল করেছেন, কিন্তু তার যাত্রা শেষ হয়ে গেল আপাতত আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে। হ্যাঁ বন্ধু, জুতো বিক্রেতা থেকে বিশ্বকাপ, মেসিদের জালে দুবার বল জড়ানো, এই জিকোর জীবনের অনবদ্য কাহিনীটা আপনাদের সঙ্গে আজ সন্ধ্যার অনুষ্ঠানে ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারলাম না। একটু গান শুনি, আবার ফুটবলের কথা নয় হবে।

বাঙালি ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগান তো রয়েছে, তার সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বিশ্বকাপের চরম উন্মাদনা, এবং সেটা আজকে বলে নয়, বরাবরই। পেলে, মারাদোনা, ক্রুয়েফ, জেনেদিন জিদান, প্লাতিনি, যার নামই বলুন না কেন, জোয়ান ক্রুয়েফ থেকে শুরু করে আরও আরও অনেক, গুলিত বাস্তেন, সকলের কথা বলতে পারি, বাঙালি কিন্তু সমস্ত রকমের ভালো ফুটবল খেলার সঙ্গী, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে ফুটবলের নায়কদেরও কিন্তু বাঙালি মনের মণিকোঠায় স্থান করে রেখে দেন, যেমন লিওনেল মেসি সাম্প্রতিক সময়ে। আচ্ছা, বাঙালিদের কথা হচ্ছে আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের এবং মৈত্রীর ফেসবুক পেজে যারা নিয়মিত এই ফুটবল খেলাকে, বিশ্বকাপকে কেন্দ্র করে তাদের মতামত দিচ্ছেন। এখন সেরকমই একজনের মতামত আপনাদের সঙ্গে একটু ভাগ করি। পিকন ঘোষ, তিনি লিখছেন, আজ রাত থেকেই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাছাই করা 8টা টিম লড়াই চালাবে শিরোপার জন্য। এরই মধ্যে কিছু তথাকথিত বড় বড় টিম এই আসর ছেড়ে বিদায় নিয়েছে, এবার দেখা যাক কি হতে চলেছে। হ্যাঁ, সত্যি আমরাও কিন্তু আপনার মতো অপেক্ষা করছি। অবশ্যই আরও আরও আমাদেরকে কমেন্টে লিখুন, চূড়ান্ত পর্বের খেলা কেমন দেখছেন, দেখবেন এবং আশা করছেন, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের ফেসবুক পেজে লিখতে ভুলবেন না। কিন্তু রাত জেগে যখন বিশ্বকাপ দেখছেন সকলে, তখন ঘুমের কিন্তু একটু এদিক ওদিক হয়েই যাচ্ছে, শরীরে অস্বস্তি বাড়ছে। সেই কারণে এই কয়েকটা টিপস আপনাদের জন্য আজ সন্ধ্যার অনুষ্ঠান থেকে আমি মৈত্রী বন্ধু পঙ্কজ আপনাদের জন্য রাখছি। বিশ্বকাপ দেখে ঘুমে যখন দফারফা হচ্ছে, তখন মুশকিল আসান কিন্তু এই কয়েকটা টিপস। 2026 ফুটবল বিশ্বকাপ মানেই রাত জাগারও একটা ম্যারাথন চলছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, তিন দেশের

যৌথ আয়োজনে হওয়ায় বিশ্বের বহু প্রান্তের মধ্যে ভারতীয় দর্শকদেরও গভীর রাত থেকে ভোর পর্যন্ত ম্যাচ দেখতে হচ্ছে। টানা প্রায় ৬ সপ্তাহ এমন রুটিন সামলানো সহজ ব্যাপার নয়, তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে বিশ্বকাপের রোমাঞ্চও উপভোগ করা যাবে, আবার ঘুমেরও ক্ষতি তুলনামূলকভাবে কম হবে। এক নম্বর, সব ম্যাচ দেখার জেদ ধরে বসে থাকবেন না। চার বছর পরে বিশ্বকাপ আসে বলে সবকটা ম্যাচই আপনাকে দেখতেই হবে এমন কোনো নিয়ম নেই। আগে থেকে সূচি দেখে নিজের প্রিয় দলের ম্যাচ, হাই ভোল্টেজ লড়াই এবং গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোকে বেছে নিন। অপ্রয়োজনীয় ম্যাচ এড়িয়ে গেলে শরীরের উপরে চাপ অনেকটাই কমবে। বিশেষজ্ঞদের মতে টানা ৪৮ থেকে ৭২ ঘন্টা না ঘুমালে বিভ্রম বা হ্যালুসিনেশন পর্যন্ত হতে পারে। দু নম্বর, ঘুমের রুটিন যতটা সম্ভব একই রকম রাখুন। ঘুম বিশেষজ্ঞ থিঙ্ক লেস স্লিপ মোর বইয়ের লেখক স্টেপনি রোমিওসেভস্কির পরামর্শ, প্রতিদিন যতটা সম্ভব একই সময় ঘুম থেকে উঠুন, সকালে ওঠার পরে কিছুক্ষণ সূর্যের আলোয় থাকুন এবং প্রয়োজনে দিনের বেলা ২০ থেকে ৩০ মিনিট ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারেন। কয়েক সপ্তাহের অনিয়মকে বড় সমস্যা ভেবে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, কারণ মানুষের শরীর অল্প সময়ের জন্য বদলে যাওয়া ঘুমের রুটিনের সঙ্গে অনায়াসে মানিয়ে নিতে পারে। যাদের অসুস্থতা রয়েছে, ঘুমজনিত সমস্যা রয়েছে, তাদের কথাটা কিন্তু একটু ভিন্ন। তিন নম্বর, ভাগ ভাগ করে ঘুমানোর অভ্যেস করুন। গভীর রাতে ম্যাচ থাকলে একটানা ঘুমের বদলে ভাগ ভাগ করে ঘুমুন, তা কার্যকর হবে। উদাহরণস্বরূপ রাত ৯টার মধ্যে ঘুমিয়ে মাঝরাতে উঠে ম্যাচ দেখুন, খেলা শেষ হলে আবার ৪ ঘন্টার মধ্যে ঘুমিয়ে সকালে দিনের কাজ শুরু করে দিন। এতে মোট ঘুমের যে সময় তা অনেকটাই পূরণ হয়ে যাবে। চার নম্বর, ম্যাচ শেষেই বিছানায় ছুটবেন না। রাতের ম্যাচের উত্তেজনা অনেক সময় ঘুমকে দূরে সরিয়ে দেয়, তাই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানোর চেষ্টা না করে নিজেকে অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় দিন। গরম জলে স্নান করতে পারেন, হালকা কোনো বই পড়তে পারেন বা শান্ত পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে নিতে পারেন। মোবাইলে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা আর কত ঘন্টা ঘুম বাকি এই হিসেব নিকেশ করতে একেবারে বসবেন না, এতে ঘুম আরও দেরিতে আসতে পারে। কম ঘুম হলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশেষজ্ঞদের মতে কয়েকদিন কম ঘুম হলে ক্লান্তি, মনোযোগে ঘাটতি বা বিরক্তি একটু বাড়তে পারে ঠিকই, তবে অল্প সময়ের জন্য এমন পরিবর্তন শরীরে সাধারণত সামলে নিতে পারে। তাই অতিরিক্ত উদ্বেগ না করে ফুটবল বিশ্বকাপের আনন্দ উপভোগ করুন, কারণ বিশ্বকাপ হয়তো সাময়িক কিন্তু সেই স্মরণীয় মুহূর্তগুলোর আনন্দ অনেক দিন আমাদের মনে থেকে যায়, কি বলুন। আর কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাচ্ছে, কাজেই ঘুমের একটু দফা রফা করেই নয় ওয়ার্ল্ড কাপ আমরা দেখি।

আচ্ছা, ফুটবলের কথা তো বলছি, ক্রীড়ামোদী বাঙালি মাত্রই জানেন যে ফুটবল তো আছেই, তার পাশাপাশি বাঙালি প্রায় সব রকম খেলাকে ভীষণ রকমের পছন্দ করে, আর তার সঙ্গে যদি একটু পাহাড় পর্বত এগুলো জুড়ে যায় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, আমি মাউন্টেনিয়ারিংয়ের কথা বলছি, পর্বত আরোহণের কথা বলছি, এবং আজকে এমন একটা বিশেষ মানুষের জন্মদিন তার কথা না বললেই নয়। সংক্ষেপে আপনাদেরকে দু একটা কথা ভাগ করব। ছন্দা গায়েন আপনাদের মনে আছে নিশ্চয়ই, আজ থেকে বেশ কয়েক বছর আগে প্রথম এভারেস্ট এবং লোৎসে একই সঙ্গে ক্লাইম করেছিল ছন্দা গায়েন। এবং একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করি, যখন এভারেস্ট ক্লাইম করে ছন্দা গায়েন কলকাতায় ফিরে এসেছিল, সেই সময় দূরদর্শনের একটা সাক্ষাৎকারের জন্য আমি সে সাক্ষাৎকার গ্রহণের জন্য তার সঙ্গে দূরদর্শনের স্টুডিওতে বসে যখন সাক্ষাৎকার গ্রহণ করছিলাম, সেই সময় প্রশ্ন করেছিলাম, তোমার ওই এভারেস্টে চূড়োয় উঠে কেমন লেগেছিল? খিলখিল করে একদম বাচ্চা মেয়ের মতো হেসে বলেছিল, আমার রানীর মতো লাগছিল। সেই হাসিটা স্টুডিওর সমস্ত প্রান্তে যেন ছড়িয়ে গিয়েছিল, ঝিকমিক করে উঠেছিল ওই সাদা বরফগুলোর মতো, যেগুলো ওই পাহাড়ের ওই অত্যন্ত উচ্চতায় বরফ শুভ্র পর্বতের শিখরে পড়ে থাকে, সেরকমই যেন সাদা সফেন হয়ে গিয়েছিল স্টুডিওতে সেদিন তার হাসির কারণে। ছন্দা গায়েন, সেই ছন্দা গায়েনের আজকে জন্মদিন। অত্যন্ত দুঃখের খবর, পরবর্তী সময়ে ইয়ালুংকাং কাঞ্চনজঙ্ঘার ওয়েস্ট ফেস করতে গিয়ে, ক্লাইম করতে গিয়ে ছন্দা গায়েন মারা যান। কিন্তু তিনি স্বর্ণাক্ষরে পর্বতারোহণের যে বাঙালিদের ঐতিহ্য, সেখানে তার নাম কিন্তু খচিত হয়ে রয়েছে। তিনি একই সঙ্গে মার্শাল আর্ট শিখেছিলেন, অনেক কিছু, প্রথম জীবনে এনসিসি করতেন, আরও অনেক অনেক কিছু, কিন্তু একই সঙ্গে সবার প্রথম লোৎসে এবং এভারেস্ট ক্লাইম করে সবাইকে চমকে দিয়েছিল ছন্দা গায়েন। আজ তার জন্মদিনে আমরা মৈত্রী প্রচার তরঙ্গের পক্ষ থেকে তাকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

দেখতে দেখতে সময় একদম শেষ। যেতে যেতে শুধু দুজন গুরুত্বপূর্ণ মানুষের জন্মদিনের খবরটা একটু ভাগ করে নি। সর্বকালের সেরা ২৫ এশীয় অভিনেতার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, আমাদের সকলের ভীষণ ভীষণ পরিচিত রোম্যান্টিক নায়ক গুরু দত্তের জন্মদিন আজকে। নবাব সুলতান জাহান বেগমের জন্মদিন, মুসলিম মহিলাদের পর্দা প্রথা বোরখা পরার বাধ্যবাধকতার বিরুদ্ধে যিনি প্রশ্ন তুলেছিলেন, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে এতটা সময় কাটালাম আজ সন্ধে। এবং আপনারা নিশ্চিতভাবে ভালো থাকুন, খেলা দেখুন, বিশ্বকাপের আনন্দ উপভোগ করুন, এবং বর্ষা তো চলছেই, বর্ষার ইলিশ মাছ খান, আরও সব কিছু নিয়ে আনন্দে কাটান। আজকের মতো আজ সন্ধে অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের শ্রবণ সঙ্গী পঙ্কজ।

নমস্কার, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের বিভিন্ন খেলাধুলার খবরাখবর। তো এখন যে দেশ বিদেশের খেলাধুলা চলছে, তার মধ্যে সব থেকে বড় কি খেলা চলছে, তা হলো ফিফা বিশ্বকাপ 2026, যেখানে আজ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স এবং মরক্কো। চার বছর আগে কাতারের বিশ্বকাপে সেমিফাইনালিস্ট, সেবারও এই এমবাপেদের কাছেই 0-2 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল মরক্কোকে। এবার 30টা ম্যাচে অপরাজিত থেকে বোস্টনের কোয়ার্টার ফাইনালে আফ্রিকার শেষ প্রতিনিধি হিসেবে ফ্রান্সের মুখোমুখি হতে চলেছেন তারা। আচরাফ হাকিমিরা জানেন, এই ফ্রান্সই চার বছর আগের ফ্রান্সের তুলনায় আরও বেশি বিধ্বংসী, আরও বেশি মার কাটারি, কিন্তু অ্যাফকন চ্যাম্পিয়নরা ছেড়ে দেওয়ার টিম নয়। লায়ন্স অফ অ্যাটলাস নামে ডাকা হয় মরক্কো টিমকে। ব্রাজিলের সঙ্গে ড্র, তারপর নেদারল্যান্ডসকে ও কানাডাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছেন হাকিমিরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে প্রথমার্ধে 25 মিনিট মরক্কোর ঝলমলে ফুটবল সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল ব্রাজিল ডিফেন্সকে। কিন্তু এমবাপে, ওলিজে, দেমবেলের ফ্রান্স ধারে ভারে কিন্তু অনেকটাই এগিয়ে। এবছর এই বিশ্বকাপ জেতার ফেভারিটও তারা। এত ভালো অ্যাটাক এবারের বিশ্বকাপে আর কোনো টিমের নেই। এমবাপেরা গোল না পেলে দিদিয়ের দেশর হাতে এক ঝাঁক বিকল্পও রয়েছে, আছে আরেক দেমবেলে, বার্কোলা, তারা সবাই গোল করতে পারেন। তবে চুয়ামেনির চোট, আগের ম্যাচে তিনি খেলেননি, তার জায়গায় নামা মানু কোনে সেভাবে একটা দাগ কাটতে পারেনি এই টিমে। তার সঙ্গে রাবিও তার সঙ্গী হিসাবে মিডফিল্ডে দেশকাকে নামান, সেটাই আজকে চোখ থাকবে সবার। থিওরি অরি ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার আর্সেনালেরও, থিওরি অরি তিনি জানিয়েছেন, মরক্কো কিন্তু খুবই লড়াকু টিম, কিন্তু এমবাপেরা যে ফুটবল খেলছে তাতে ওদের থামাতে পারলে ভীষণ অবাকই হব। প্যারাগুয়ে ম্যাচে ফ্রান্স মাত্র 1-0 গোলে জিতলেও সেই ম্যাচ যারা দেখেছেন তাতে সবাই জানেন যে লাতিন আমেরিকার টিমের স্ট্র্যাটেজিটা সেদিন ছিল খেলবো কম, আহত করব বেশি, এই ধরনেরই। যাই হোক, সেই রাস্তায় যাওয়ার মতন টিম কিন্তু এই মরক্কো নয়। ফ্রান্স গোটা বিশ্বকাপে মাত্র 2টি গোল হজম করেছে, কিন্তু মরক্কোর অ্যাটাক উপামেকানোদের চাপে রাখবেই। বিশ্বকাপের মাঝেই বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া মরক্কান ফরওয়ার্ড ইসমাইল সাইবারি বক্সের মধ্যে ভীষণ বিপজ্জনক, তবে হ্যামস্ট্রিংয়ে চোখ পাওয়ায় তাকে আজ মিস করবে মরক্কো। তবে নিশ্চয়ই পাওয়া যাবে বিশ্বসেরা উইংব্যাক পারি সাঁজার হাকিমিকে। ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে হাকিমি বনাম ওলিজের লড়াই। বিশ্বকাপে প্লে মেকার হিসেবে এখনও সবার আগে ওলিজে, নিজে গোল না করলেও 5-5টা অ্যাসিস্ট তাঁর নামে, যার কারণে ইব্রাহিমোভিচের কথায় হাকিমি যদি ওলিজেকে আটকাতে পারে তাহলে এমবাপের কাছে বল যাওয়া বন্ধ হয়ে যাবে, দেমবেলের উপর বাড়তি দায়িত্ব পড়বে। মরক্কো ডিফেন্স কিন্তু যথেষ্ট মজবুত, তাই এই ম্যাচ ভীষণ হাড্ডাহাড্ডি হবে। এছাড়া চমকে দিতে পারেন মরক্কোর আয়ুব বৈয়াদি, 18 বছরের মিডফিল্ডারকে নিয়ে ইউরোপে এখনই টানাটানি শুরু হয়েছে। সব মিলিয়ে ফ্রান্স মরক্কো ম্যাচে থ্রিডালের কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। আজকে ভারতীয় সময় রাত 10টায় এই ম্যাচ শুরু হবে, তাই ভুল করলাম, ভারতীয় সময় কাল রাত 1:30 সময় এই ম্যাচ শুরু হবে। তবে এই ম্যাচ নিয়ে কিন্তু এখন একটা বিতর্ক দানা বেঁধেছে, কারণ ফ্রান্স মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার। আর্জেন্টিনার আর মিশর ম্যাচের পর থেকেই মূলত এই আলোচনাটা হচ্ছে। এই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। মিশর দলের পক্ষ থেকে রেফারি নিয়েও কিন্তু তদন্তের দাবি করা হয়েছে। এরপরই অন্য একটি বিতর্কেও জুড়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার নাম। ফ্রান্স ও মরক্কোর মধ্যে এই যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ যা আজ রাতে হবে, তাতে এমন এক রেফারি প্যানেল নিয়োগ করা হয়েছে যা চলতি বিশ্বকাপে এর আগে 96টা ম্যাচেও দেখা যায়নি। কি সেই গল্প? তা হলো এই প্রথম কোনো ম্যাচে অনফিল্ড অফফিল্ড মিলিয়ে পাঁচজনই অফিসিয়াল একই দেশের, তা হলো আর্জেন্টিনার। আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচটি যখন চলছিল ঠিক সেই সময়ে ফিফা এই ম্যাচটির অফিসিয়ালদের নাম ঘোষণা করে। এই সিদ্ধান্ত সামাজিক যোগমাধ্যমে তুমুল বিতর্কেরও জন্ম দিয়েছে, কারণ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স, যারা সর্বশেষ দুটি বিশ্বকাপের নক আউট পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধেই খেলেছে। 2018 বিশ্বকাপে শেষ ষোলো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স 4-3 গোলে আটকে দিয়েছিল আর্জেন্টিনাকে। তবে 2022 সালের বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা 3-3 গোলে ড্রয়ের পর 4-2 ব্যবধানে জয়ী হয় পেনাল্টিতে। ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে যে স্পোর্ট ফিফার এই তীব্র সমালোচনা করে তারা বলেছে গভর্নিং বডির কি কোনো লজ্জা নেই। যাই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু অনেকে ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ফ্রান্সের ম্যাচের জন্য সব আর্জেন্টিনার রেফারি, ফিফা আবারও আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কারচুপি করার সব চেষ্টা করেছে। মূল রেফারি হিসেবে ফ্রান্স মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব নেওয়া হয়েছে আর্জেন্টাইন ফাকুন্দো টেলোকে। 2022 বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচেও কিন্তু তিনিই দায়িত্বে ছিলেন। এছাড়া আরও 4 আর্জেন্টাইন রয়েছেন। তবে ডিডিয়ের দেশ, যিনি হচ্ছেন ফ্রান্সের দলের কোচ, তিনি কিন্তু এসব বিষয়ে একদমই মাথা ঘামাতে চান না। তিনি বলেছেন, আমাদের লড়াই রেফারির সঙ্গে নয়, আমাদের লড়াই হবে হচ্ছে মরক্কোর বিরুদ্ধে, তাই আমাদের সেরাটাই আমরা দিয়ে ভালো খেলে ম্যাচটি জিততে চাই। আর আমরাও একটা ভালো খেলা উপহার চাই, কারণ কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেছে, একদম শেষের দিকের ক্লাইম্যাক্স সিন, উত্তেজনাপূর্ব এই খেলা আজকে আপনারা নিশ্চয়ই উপভোগ করুন। আইসিসির হল অফ ফেমে সৌরভ গঙ্গোপাধ্যায়, জন্মদিনে তার জন্য এই বিশেষ পুরস্কার। 8 জুলাই 54 বয়সে পা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক, বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এই বিশেষ দিনে এলো সুখবর, নয়া পালক জুড়তে চলেছে তার মুকুটে। আইসিসির হল অফ ফেমে জায়গা পেতে চলেছেন সৌরভ। আগামী 11 জুলাই বার্ষিক সম্মেলনের শেষে এই নিয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। ভারতের পুরুষদের ক্রিকেটারের মধ্যে আগেই সম্মান পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, বীরেন্দ্র সেহবাগ, বিনু মানকড়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কপিল দেব, সুনীল গাভাস্কর, ভিশেন সিং বেদি। 10 ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম জুড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ক ডায়ানা এডুলজিও এই সম্মান পেয়েছেন। ভারতের হয়ে 113টি টেস্টে 7212 রান করেছেন সৌরভ। এর মধ্যে রয়েছে 16 সেঞ্চুরি, 311 ওডিআই ম্যাচে করেছেন 11363 রান, মোট 22 সেঞ্চুরি রয়েছে একদিনের ক্রিকেটে। এর পাশাপাশি বল হাতেও নজর কেড়েছেন মিডিয়াম পেসার হিসেবে। ভারতের জার্সিতে মোট 132 উইকেট নিয়েছেন গঙ্গোপাধ্যায়। অফসাইডে অসাধারণ শট খেলার দক্ষতার জন্য তিনি পরিচিত ছিলেন গড অফ অফসাইড নামে। তার কভার ড্রাইভ আজও ক্রিকেট প্রেমীদের কাছে অন্যতম চর্চার বিষয়। চেনা ফরম্যাটে ফিরছে আবার আইএসএল, ক্লাব নেতৃত্বাধীন মডেলেই ভরসা এআইএফএফ এর। ভারতীয় ফুটবলের জন্য সুখবর, অনেক টাল বাহানার পর জোড়া তাপ্পি দিয়ে গত মরশুমে খেলা হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ। তবে আগামী মরশুমে চেনা ছন্দে ফিরছে আইএসএল। 2026-27 মরশুমের আইএসএল এ ফের থাকবে হোম হ্যাভে ফরম্যাট এবং নক আউট পর্ব। বুধবার এই খবর নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এক সাংবাদিক বৈঠকে এআইএফ এর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লির প্রতিনিধিরা। সেখানে ক্লাব নেতৃত্বাধীন মডেলের আগামী 4 জন্য আইএসএল আয়োজনের কথা জানান এআইএফএফ এর ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ। এখন শুনবেন

0: অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে একটি বেতার প্রতিবেদন।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা শুনব ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের একটি সম্বর্ধনা অনুষ্ঠান থেকে সংগৃহীত বেতার প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব এই সংস্থার সভাপতি কঙ্কন রায় কি বললেন আমাদের।
2: আমরা শুরু থেকেই, মানে আজকে থেকে 50 বছর আগে যখন কনফেডারেশনের, তখন থেকেই এই উদ্যোগটা ছিল। প্রত্যেক বছরই আমরা বেছে বেছে যারা ভালো কিছু কাজ করছেন পর্বতারোহণ নিয়ে বা এক্সপ্লোরেশন নিয়ে, তাদেরকে আমরা একটা উৎসাহ দিতাম। জাস্ট একটা সম্বর্ধনা দেওয়া আর কিছু নয়, তাদের একটু উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করা যে ভালো কিছু করলে আমরা সবসময় একটা উৎসাহ দেব, এবং যারা করছেন তারা আরও করো, যারা নতুন তারা এই ধরনের কাজ করো। এই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছি, এবং এটা আজকে আমাদের নবতম না, এটা প্রথম থেকেই আমরা এটা করেছি। দেখুন, কনফেডারেশন হচ্ছে 63টা মাউন্টেনিং ক্লাব সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে, সেই সুদূর চিত্তরঞ্জন থেকে আলিপুরদুয়ার বলুন বা কুচবিহার বলুন, যত মাউন্টেনিং অর্গানাইজেশন আছে তাদের একটা ছাতার তলায় নিয়ে এসে কাজ করা। মাউন্টেনিয়ারিংয়ের যে কমন প্রবলেমস, সেইগুলোকে নিয়ে এই সংগঠন কাজ করে, এবং একটা ছাতার তলায় সব ক্লাবগুলো থাকলে একটা টুগেদার ইজ স্ট্রেংথ, এটা হচ্ছে আমাদের মোটো।
3: এবারে দেখা গেল যে শুধুমাত্র মাউন্ট এভারেস্টের উচ্চতার মাপকাঠিতেই আপনারা এই সম্বর্ধনা দেননি, আপনারা বিভিন্ন আঙ্গিকে তাদেরকে পুরস্কৃত করেছেন, যেটা নতুন রুট যারা আবিষ্কার করেছে, উমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলাদের যে একটা বড় সাফল্য তাদেরকে স্বীকৃতি দান করা, মরণোত্তর স্বীকৃতিও আপনারা দিলেন, এই বিষয়টা যদি একটু বলেন।
2: আমরা এটা বরাবরই করি, এবং বিশেষ করে মহিলা তারাও পর্বতারোহণে অনেক এগিয়ে আছেন, এবং মহিলারা আপনারা জানেন নিশ্চয়ই যে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত আমাদের বাংলা থেকে মহিলারা করেছে, যেটা একসময় অকল্পনীয় ছিল। কাজেই মহিলারাও কিন্তু পর্বতারোহণে অনেক এগিয়ে গেছেন, নতুন নতুন এক্সপ্লোরেশন করছেন, তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ।
3: একটা সময় দেখা গেছে যে আপনারা এই কনফেডারেশন থেকে, যাদের মুখ তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ ধারা ভারতবর্ষের মানুষ চেনেনি, তখনও আপনারা তাদের পাশে ছিলেন, যারা আজকের দিনে আর একটা মহিরও, এই সম্পর্কে কিভাবে বলুন।
2: আমরা যেমন বসন্ত সিংহ রায়, দেবাশিস বিশ্বাস যখন মানুষ চিনত না, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। তাদের প্রথম একটি, তখন তারা এভারেস্টের কথা ভাবেইনি, পরবর্তীকালে তারা এভারেস্ট করেছে কাঞ্চনজঙ্ঘাকে, আজকে তারা সারা বিশ্বে পরিচিত হয়েছে, কিন্তু গোড়া থেকেই আমরা কিন্তু তাদের উৎসাহ দিয়ে গেছি।
3: ওয়েস্ট বেঙ্গল ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স কনফেডারেশন, তার সাধারণ সম্পাদক করুণা প্রসাদ মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে। করুণাবাবু, এই যে এত বড় একটা অনুষ্ঠান, প্রায় 64টা পশ্চিমবঙ্গের সংস্থাকে নিয়ে এই কনফেডারেশন তৈরি, এই সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিতভাবে বলেন।
4: এটা প্রথমে আমরা ছিলাম, যখন 82 সালে সংগঠন তৈরি হয়েছিল, তখন 9টা ক্লাবকে নিয়ে আমাদের সংগঠন তৈরি হয়েছিল। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আজকে আমরা পৌঁছে গেছি 64টা ক্লাবের সংগঠনকে নিয়ে আমরা এই এটা তৈরি করেছি। এই কর্মকাণ্ড অনেক কিছু আছে যেটা অনেকে দেখতে পায়, তা এই কার্যক্রমটা আমরা অনেক দিন ধরে করছি। যেমন আমরা রিভার ডে পালন করছি, আমরা পরিবেশ দিবস পালন করছি, আমরা রক ক্লাইম্বিংয়ের উপরে একটা সেমিনার হয়েছিল, তাতে নতুন করে যে একটা পাঠ্যক্রম তৈরি করা, এটা আমরা তৈরি করছি। এইভাবে ধীরে ধীরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
3: আজকের অনুষ্ঠানের মুখ্যসূচি কী ছিল?
4: আজকে অনুষ্ঠানের মুখ্যসূচি বলতে সংবর্ধনা, তাতে যারা এভারেস্ট জয় করেছে তাদেরকে নিয়ে, এবং যারা নতুন রুটে পাহাড়ে গেছে সেই তাদেরকে নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান।
3: দেখা গেছে যে শুধুমাত্র মাউন্ট এভারেস্ট নয়, হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে যারা নতুনভাবে নতুন নতুন পথ আবিষ্কার করেছে, সেই মহিলা দলনেত্রী সহ মহিলা দল এবং মরণোত্তর সম্মান প্রদান, সব কিছুই ছিল এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে, এটাকে নিয়ে কী বলবেন?
4: আসল ব্যাপার হচ্ছে এভারেস্ট জয় করে যে ফিরে এসছে, কিন্তু সে তো এভারেস্ট জয় করেছে, হয়তো লাস্টে তার দমের ঘাটতির জন্য সে ওখানে সলিল সমাধি হয়েছে। আমরা ঠিক করেছি মৃতদেরও আমরা সম্বোধিত করবো, তাদের পরিবারের হাতে এই ফারকটা তুলে দেবো। সায়ন্তনী মহাপাত্র, সে এবারে নতুন রুটে গেছে, যেটা কল্পেশ্বর থেকে বদ্রীনাথ, এর আগে কেউ এই রুটটা যায়নি। ও অনেক পড়াশোনা করে, অনেক রুট তৈরি করে, এবং যোগ্য লোক শেরপা নিয়ে সেই রুটে ওরা গেছিলো, যে সাফল্য পেয়েছে তার এই সাফল্যকে দাম দেওয়ার জন্য আজকে ওদের আমরা ডেকেছি।
3: আপনি নিজেও একাধিক নানান রোমাঞ্চকর অভিযানে অংশগ্রহণ করেছেন, পৃথিবীর 2 মেরু অভিযানেও আপনি অংশগ্রহণ করেছেন,

0: কিছুর মধ্যেও এই মুহূর্তে নবপ্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলবেন?
1: হ্যাঁ, নবপ্রজন্মের ছেলেদের মধ্যে একটু অসুবিধা হচ্ছে এই কারণে, আগে আমাদের সময় বাবা মাদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তাতে অতটা রেস্ট্রিকশন ছিল না, কিন্তু এখন বর্তমানে একটা মাত্র ছেলে, তাদের বাবা মাদের যথেষ্ট রেস্ট্রিকশন রয়েছে, তারা ছেলেদের কেরিয়ার তৈরি করার জন্য তাদের সেদিকে পাঠ্যক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আমাদের ইদানিংকালে এদিক থেকে খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা চেষ্টা করব তার বাবা মাদের এইসব জায়গায় নিয়ে এসে তাদেরকে ছবির মাধ্যমে দেখিয়ে তাদের ইন্টারেস্টটাকে গ্রো করার জন্য আমার বাবা মাদের সেই কথাই বলবো যে আপনার ছেলেদের পাঠান, ভয়ের কিচ্ছু নেই।
0: পশ্চিমবঙ্গ থেকে প্রথম অসামরিকভাবে মাউন্ট এভারেস্ট জয়ী সফল পর্বতারোহী তথা হিমালয়ের বুকে একাধিক সফল শৃঙ্গে আরোহণকারী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। দেবাশিসবাবু, এই যে ওয়েস্টবেঙ্গল মাউন্টেনিং কনফেডারেশনের এত বড় একটা সম্বর্ধিত মঞ্চ, এই ধরনের অনুষ্ঠান কতটা আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবে?
2: হ্যাঁ, এটা খুব ভালো একটা উদ্যোগ। কনফেডারেশন তো মানে যত ক্লাব আছে প্রায় 65টা ক্লাবের একটা কনফেডারেশন, মানে আমাদের মাথার উপর একটা ছাতার মতন, তো কনফেডারেশন থেকে এরকম উদ্যোগ হওয়াটা খুব মানে একটা ভালো পজিটিভ উদ্যোগ। এবং গত বছর যারা এভারেস্টে গিয়েছিল তাদের মানে এমন না যে আরোহণ করেছিল শুধু তা না, কিংবা অন্যান্য বড় বড় মানে একটু রিমার্কেবল আমরা বলতে পারি, একটু অন্যরকম আমরা বলি না হাটকে কিছু কিছু করা, তো সেরকম ট্রেকিং করা, তারপরে কিছু মহিলাদের তাদের যে এক্সট্রা এফোর্ট এইগুলোকে যে সম্মান জানানো, এটা সম্মান জানানো মানে নিজেদেরও কিছুটা সম্মানিত করা, কারণ আমাদেরও একটা দায়িত্ব আছে, আমরা যেমন নিজেরাও করব আমাদের পাশাপাশি যারা নতুন করছে তাদেরও উৎসাহ দেওয়া, তো এইটা একটা খুব ভালো উদ্যোগ। এবং আমি তো অবশ্যই সাধুবাদ দেবো, এরকম অনুষ্ঠান যেন আরও হয়, তবেই তো নতুন নতুন প্রজন্ম অনেক উৎসাহিত হবে এবং তারা আসবে। মানে এই খেলাটা তো একদম চোখের আড়ালে হয়, খুব কঠিন একটা খেলা, তো আমরা চাই নতুন প্রজন্ম আসুক, তাদের অনেক রকম সমস্যা আছে, টাকা অফিসিয়াল ছুটি, কিন্তু তা সত্ত্বেও সেগুলো সেই বাধা অতিক্রম করে যে আসছে, এটা আমাদের কাছে একটা বড় সাইন আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে। আমরা যথেষ্ট আশাবাদী এই মাউন্টেনিংয়ের ভবিষ্যৎটা পশ্চিমবঙ্গে, তো বিশেষ করে সেখানে কনফেডারেশনের এই রকম দায়িত্ব, এবং আগামী দিনে আরও কিছু আরও বড় বড় কাজ নিয়ে আসবে, এবং কনফেডারেশন এই 65টা ক্লাব নিয়ে যে কনফেডারেশন তারা উদ্যোগ নিয়ে একটা দুটো অভিযান করবে, বড় অভিযান, তাতে অনেকেই যারা মানে পয়সা জোগাড় করতে পারবে না, 65টা ক্লাবে সবাই মিলে যদি কিছু কিছু করে দিয়ে এরকম একজন দুজনকে, শুধু এভারেস্ট না অনেক শৃঙ্গ আছে সেসব দিকে যদি পাঠানো যায়, তাহলে দেখা যাবে অনেক উৎসাহী সদস্যরা আরও বাড়বে।
0: আপনার কথার সূত্র ধরেই বলি, এই যে সম্বর্ধনা অনুষ্ঠান যেখানে শুধুমাত্র এভারেস্টের উচ্চতাটাই মাপকাঠি না, মাপকাঠিটা হচ্ছে নিজেকে অভিযানের মধ্যে নিয়োগ করা। এখানে দেখলাম যে নতুনভাবে নতুন রুটকে যারা আবিষ্কার করেছে তাদেরকেও সম্বর্ধিত করা হলো এবং মরণোত্তর সম্মানও দেওয়া হলো। এই ধরনের উদ্যোগে রোমাঞ্চপ্রেমীরা তারা কতটা উদ্যোগ?
2: হ্যাঁ, ওটাই আমি বললাম যে এভারেস্ট একটা 30 লাখের বাজেট, সবাই তো যাওয়া সম্ভব না, কিন্তু এই যে নতুন পথে, আমার মতো নতুন পথে, কালকে যদি আমি কতগুলো অনাথ বাচ্চাকে নিয়ে সান্দাকফুই যাই, যে এই যে নতুন এক একটা উদ্যম, আমি যদি অন্ধদের নিয়ে একটা ট্রেক করাই, কিংবা যারা স্পেশাল চাইল্ড তাদের নিয়ে, কিংবা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, আমি লিলোয়ার হোমে গিয়ে ওয়ার্কশপ করিয়েছি, সেই যে বাচ্চাগুলো তাদের মধ্যে একটা কিছু না পাওয়ার যন্ত্রণা থেকে, তো আজকে যদি তার 10টা বাচ্চাকে নিয়ে যদি আমরা একটা দুনিয়াটা প্রকৃতির সামনে গিয়ে দাঁড়ালে মনটা ভয়ঙ্কর উদার হয়ে যায়, তখন এমন তো হতে পারে সেই 10টা বাচ্চা কি 15টা বাচ্চাকে আমি নিয়ে গেলাম, তার মন অন্যদিকে নিয়ে গেলাম, তো এটা তো অনেক বড়, আমাকে এভারেস্টের মাথায় চড়তে হবে এরকম কোনো জায়গায় লেখা নেই, আমরা আরেকটু বেটার হিউম্যান বিং, আমাদের মানসিক উত্তরণা যেন আরেকটু হয়, প্রকৃতির কাছে গেলে প্রকৃতি এত বড়, আমরা প্রকৃতিকে মা বলি, মায়ের কাছ থেকে তো আমরা সব শিক্ষা নিই, প্রথম শিক্ষাটা তো প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেওয়ার অনেক আছে, এবং প্রকৃতির কাছে গেলে আমাদের এমন না যে আমরা গিয়ে প্রকৃতিকে কোনো ধন্য করছি, আমরা নিজেরাই ধন্য হচ্ছি, তার থেকে বড় কথা হিমালয় এই প্রকৃতির বিস্ময় আমাদের হাতের কাছে আছে, আমরা তো একদিন দুদিন তিন দিনের জন্য যেতে পারি, আমরাই উন্নত হয়ে ফিরবো, তো আর আমার সাথে সাথে যাদের নিয়ে যাব তাদের, এই উদ্যোগ কি হবে আমাদের অন্যরকমভাবে পথ দেখাবে, আরও নতুন কিছু ভাবতে শেখাবে।
0: পশ্চিমবঙ্গে মহিলা পর্বতারোহণ যাদের হাত ধরে শুরু হয়েছিল সেই মহিলা পর্বতারোহী আরতি দে, আরতি দি, এই যে পশ্চিমবঙ্গে মহিলা পর্বতারোহণ যখন আপনারা শুরু করেছিলেন, যখন ঘরের মেয়েরা এই ধরনের রোমাঞ্চকর খেলাতে অংশগ্রহণ করেনি সেই যে পথিকৃৎ ছিলেন, আর আজকে এই ধরনের একটা কনফেডারেশনে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আপনারাও সম্বর্ধিত হলেন, কি বলবেন এই ধরনের অনুষ্ঠান নিয়ে?
3: হ্যাঁ, এই ধরনের অনুষ্ঠান তো সবসময়ই ভালো, এবং আমার মনে হয় যারা নতুন প্রজন্মের যারা আসছে তাদেরকে আরও বেশি করে উৎসাহিত করবে, বা এখানে অনেক সিনিয়র মাউন্টেনিয়ার্সরা এসছেন, তারা তাদের সাথে নিজেদের অভিজ্ঞতা যে শেয়ার করতে পারছে সেগুলো তাদের ভবিষ্যতের নিশ্চয়ই অনেক কাজে দেবে বলেই আমার মনে হয়, এবং আমরাও চাইবো যে তারা নতুন নতুন পথে যাক, আরও ভালো করুক, এমনিতেই

0: বর্তমানে আমাদের সমাজ ভীষণ অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তবে যদি তারা আসে আমার মনে হয় যে তাতে একটু হলেও ভালো হবে, সমাজের ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে।
1: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা শুনছিলাম ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের সম্বর্ধনা অনুষ্ঠান থেকে সংগৃহীত একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: এতক্ষণ শুনলেন অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে একটি বেতার প্রতিবেদন।

এবার আসবো উইম্বলডনের খবরে। উইম্বলডন সেমিফাইনালে উঠলেন অবাছাই আর্থার ফেরি। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চমকে দিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া ব্রিটেনের 23 বছরের এই তরুণ। তিনি হারালেন নবম বাছাই ইটালির ফ্লাভিও কোবোলিকে। প্রত্যাশা মতো শেষ চারে জায়গা করে নিলেন দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেফ। মহিলা সিঙ্গলসে প্রথমবার সেমিফাইনালে ইউক্রেনের মার্টা কুস্টিউক। শেষ চারে পৌঁছালেন নবম বাছাই লিন্ডা নস্কোভা। এটিপি ক্রমতালিকায় ফেরি রয়েছেন 114 নম্বরে। তার সামনে দাঁড়াতেই পারলেন না কোবোলি। টেনিস জীবনের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিয়ে দেশের মাটিতে আয়োজিত গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে চলে গেলেন ফেরি। ম্যাচের ফল তাঁর পক্ষে 6-4, 7-6, 7-4, 6-0। সরাসরি সেটে জিতলেন। টেনিসের সব বিভাগে টেক্কা দিয়েছেন ইয়ানিক সিনারের জাতীয় দলের এই সতীর্থকে। বেশি এস সার্ভিস করেছেন, ডবল ফল্ট কম করেছেন, ব্রেক পয়েন্ট বেশি কাজে লাগিয়েছেন, নিজের সার্ভিস ধরে রেখেছেন, আনফোর্স এররও কম করেছেন। তাঁর প্রায় নিখুঁত টেনিসের জবাব দিতে পারেননি নবম বাছাই কোবোলি। আগের ম্যাচে সাহসী টেনিস খেলে 5 সেটের লড়াইয়ে ফেরি হারান অভিজ্ঞ গ্রিগর দিমিতভকে। 2001 সালের গোরান ইভানোসোচিভের পর এই প্রথম ওয়াইল্ড কার্ড পাওয়া খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন ফেরি। গুরুত্বপূর্ণ সময়গুলিতে মাথা ঠান্ডা রাখার পুরস্কার পেলেন এই তরুণ।

5 ঘন্টা 15 মিনিটের লড়াই জিতেও শাস্তি পেলেন জোকোভিচ। 5 সেটের লড়াইয়ে ফেলিক্স অগার আলিয়াসিমিকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন নোভাক। 5 ঘন্টা 15 মিনিটের ম্যাচে উইম্বলডন ইতিহাসে কোয়ার্টার ফাইনালের এখনও পর্যন্ত দীর্ঘতম ম্যাচ। 39 বছরের জোকোভিচকে এই নজির গড়া ম্যাচেও শাস্তি পেতে হলো, তাকে জরিমানা করা হয়েছে। 25তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে এখনও লড়ে চলেছেন জোকোভিচ। বয়সে অনেক ছোট প্রতিপক্ষদের সঙ্গে পাল্লা দিয়েও লড়ছেন। কোয়ার্টার ফাইনালেও 25 বছরের আলিয়াসিমিকে দৌড় করিয়ে ছেড়েছেন। হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ও ছিনিয়ে নিয়েছেন। তবে এই ম্যাচেই একটি কারণে 7 বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে 5,600 পাউন্ড বা 7 লক্ষ টাকারও বেশি জরিমানা করা হয়েছে, কারণ তিনি খেলার সময় অশ্লীল শব্দ ব্যবহার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ম্যাচে ঠিক কোন সময় এবং কোন শব্দ উচ্চারণের জন্য এই জোকারকে শাস্তি পেতে হয়েছে তা যদিও জানায়নি উইম্বলডন কর্তৃপক্ষ। 3য় সেটে 0-2 ব্যবধানে পিছিয়ে থাকার সময় হতাশায় সার্বিয়ায় কিছু একটা কথা বলেছিলেন, সেজন্য তাকে সতর্ক করেন আম্পায়ার। ওই সময় মেজাজও হারিয়েছিলেন বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড়। 2023 সালের ইউএস ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম তিনি জিততে পারেননি, তবুও 25তম খেতাবের লক্ষ্যে লড়াই চালিয়েই যাচ্ছেন। উইম্বলডন চ্যাম্পিয়ন হতে সেমিফাইনালের কঠিন বাধা অতিক্রম করতে হবে তাকে। শেষবারের শেষ 4-এর লড়াইয়ে তার প্রতিপক্ষ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার। ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টি-20 সিরিজ বাঁচানোর লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন ভারতের সামনে। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত বৃহস্পতিবার অর্থাৎ আজ চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। সবচেয়ে বড় নির্বাচনী ধাঁধা সঞ্জু স্যামসনকে নিয়ে, দ্বিতীয় ও তৃতীয় টি-20 থেকে তাকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছিল 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে। তবে তরুণ ওপেনার এখনও পর্যন্ত প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি। ভারতীয় কোচ গম্ভীর ইঙ্গিত দিয়েছেন

0: করেছে। ট্রেন্ট ব্রিজের তৃতীয় টি টোয়েন্টিতে 125 রানের বড় হারের পর স্টেডিয়ামের বাইরে সমর্থকদের মুখে শোনা যায় উই ওয়ান্ট সঞ্জু স্লোগান। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে দেওয়া সিদ্ধান্ত যেমন সমালোচনার জন্ম দিয়েছিল, তেমনি এবার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক সঞ্জু স্যামসনকে উপেক্ষা করাও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। ভারতের জন্য আজকের ম্যাচ ডু অর ডাই, সিরিজ বাঁচাতে হলে ব্যাটিং, বোলিং এবং দল নির্বাচন তিন ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য উন্নতি করতে হবে। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে সিরিজ আগে ভাগেই নিজেদের নামে করে নেওয়া। আশফাত এস হলেন ভারতের 98তম গ্র্যান্ডমাস্টার। দাবার বোর্ড বাড়িতেই ছিল, বাড়ির উপরেই ছিল দাবা একাডেমি, আর বাবা মা দুজনেই ছিলেন এই খেলার সঙ্গে যুক্ত। সেই পরিবেশেই বড় হয়ে ওঠা কন্যাকুমারীর 17 বছরের আশফাত এস বুধবার ভারতের 98তম গ্র্যান্ড মাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবিন টুর্নামেন্টে শেষ ও তৃতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করে তিনি এই মাইল ফলক স্পর্শ করলেন। শেষ রাউন্ডের নর্ম নিশ্চিত করতে তার জন্য জয় প্রয়োজন ছিল। কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নান বৈদ্যনাথনকে হারিয়ে 9 রাউন্ডে 7 পয়েন্ট সংগ্রহ করেন এবং গ্র্যান্ডমাস্টার হওয়ার শর্ত পূরণ করেন।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে

অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, তাই এখন বিশ্বকাপ রঙ্গমঞ্চে আমাদের ক্রীড়াঙ্গনের একটি অভিনব প্রচেষ্টা, যেখানে আমরা বিভিন্ন বিশ্বকাপের ঘটে যাওয়া জানা অজানা কথা বলি। আজ কথা বলবো তিন চারটে গল্প নিয়ে। 1930 সালের বিশ্বকাপের ফাইনালে দুই অর্ধে দুই বলের কথা। প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। সমস্যা বাঁধল ম্যাচের বল নিয়ে, দুই দেশে নিজেদের বল ব্যবহার করতে চেয়েছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল, দ্বিতীয়ার্ধে উরুগুয়ের। মজার ব্যাপার, প্রথমার্ধে এগিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান 4-2 করে বিশ্ব চ্যাম্পিয়ন। খালি পায়ে গোল করার চেষ্টা। 1938 সালে বিশ্বকাপের কিংবদন্তি, ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস দা সিলভা একসময় বুট খুলেই খেলতে শুরু করলেন। ভিজে মাঠে বুটে সমস্যা হচ্ছিল বলে কিছুক্ষণ খালি পায়ে খেললেন, পরে রেফারি আবার তাকে বুট পরে খেলতে বাধ্য করেন। এমন দৃশ্য আর বিশ্বকাপে দেখা যায়নি। এক বিশ্বকাপ দুই পায়ে পেনাল্টি গোল। 1986 সালে বাঁ পায়ে এবং 1990 সালে ডান পায়ে পেনাল্টি থেকে গোল করেন পশ্চিম জার্মানির আন্দ্রেয়াস ব্রেমে। বিশ্বকাপ ইতিহাসে দুই ভিন্ন পায়ে পেনাল্টি থেকে গোল করা একমাত্র ফুটবলার তিনি। এই সমস্ত খবর আর নানা জানা অজানা গল্প নিয়ে এতক্ষণ ক্রীড়াঙ্গনে সঙ্গে ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: নমস্কার। আর সঙ্গে রয়েছি আপনাদের বেতার কৃষিমিত্র আমি সুব্রত। আমি শুরুতে একটু জানি যে হঠাৎ আমাদের কৃষক বন্ধুরা যারা চাষাবাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সবজি বিভিন্ন চাষ করেন, এই বেগুন প্রসঙ্গে কেন আমরা এত আগ্রহ দেখাবো? বেগুনটা তো একটা অর্থকরী ফসল, ঠিক আছে, কিন্তু তার কি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু আছে?
2: অবশ্যই, কারণ বেগুন

0: স্বাভাবিকভাবেই কৃষকরা যেহেতু অন্যান্য ফসলের থেকে বেশি অর্থ তারা উপার্জন করতে পারে চাষের মাধ্যমে, তো সেহেতু বেগুন চাষে কৃষকদের একটা স্বাভাবিক আগ্রহ থাকে। এবং সাথে সাথে ক্রেতা বন্ধুদেরকেও এই বিষয়ে বেগুনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বেগুন স্বাদে এবং গুণে সত্যিই অপূর্ব, এবং বেগুনের নানাবিধ পদ আমরা বাঙালির খাবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে। কিন্তু সাথে সাথে এখন বর্তমানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে কৃষকদের এবং যারা ক্রেতা তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনে এখন মাত্রাতিরিক্ত বিষের ব্যবহার হচ্ছে। এই মাত্রাতিরিক্ত বিষের ব্যবহারটা কিন্তু স্বাভাবিকভাবেই এখন সমস্ত মানুষ স্তরের মানুষের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
1: বেশ, সেটা হয়তো আমাদের কৃষক বন্ধুরা তাদের অধিক মুনাফার জন্য বা ফলন বেশি হবে এই একটা যে ধারণা তাদের প্রথাগতভাবে রয়েছে যে অধিক সার প্রয়োগ মানে অধিক ফলন, সে জায়গা থেকে হয়তো করছেন,
0: একদম একদম
1: তারা বাঁচাতে চাইছেন তার ফসলটাকে, হয়তো রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে,
0: একদম।
1: কিন্তু আমরা জানতে চাইছি যে এই রোগ পোকা যেগুলো হবে তার তো একটা প্রতিকারের বিভিন্ন উপায় রয়েছে,
0: নিশ্চয়ই
1: সেই প্রতিকারের উপায়টাতে জানবো, তবে তার আগে একটু জানি এই যে সমস্ত আমাদের বেগুন চাষি যারা রয়েছে তাদের মাঠে বেগুনের সচরাচর কি ধরনের রোগ বা পোকার আক্রমণ তারা দেখেন।
0: আচ্ছা, মানে বেগুন মূলত হচ্ছে প্রায় 112 রকমের পোকার আক্রমণ হয় এবং নানাবিধ হচ্ছে রোগের আক্রমণও হয়।
1: 112 রকমের?
0: হ্যাঁ,
1: বিভিন্ন, এটা কি অন্যান্য সবজির চাইতে সর্বাধিক না?
0: সর্বাধিক, প্রায় সর্বাধিকই বলা চলে, এবং এইটা রেকর্ডেড বেস্ট, এবং সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় যারা বেগুন চাষ হয় সেখানে এই ধরনের বিভিন্ন রেকর্ডেড, যেটা আমরা বলি নথিভুক্ত, বিভিন্ন পোকার আক্রমণ রয়েছে। যাদের মধ্যে সর্বাধিক আক্রমণ যেটা হয় সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ, যেটাকে আমরা লিউসিনোডেস অরবোনালিস এই নামে চিনি। এছাড়া এর সাথে সাথে বেগুনের বাঘা পোকা এক আক্রমণ হয়। এছাড়া বেগুনের, অনেকে এটা জানে না যে বেগুনের কিন্তু কাণ্ড ছিদ্রকারী পোকাও কিন্তু রয়েছে, সেই কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণও কিন্তু অনেক সময় রোগের সঙ্গে গুলিয়ে যায় বা ঝিমিয়ে পড়া রোগের সাথে এটা অনেকে কৃষক বন্ধুরা গুলিয়ে ফেলেন। এরও বাইরে পাতা মোড়া পোকা রয়েছে, বিভিন্ন ধরনের শোষক পোকা, যেমন হচ্ছে আমাদের শ্যামা পোকা, সাদা মাছি থেকে শুরু করে মাকড়, এবং তার সাথে সাথে কৃমির আক্রমণও কিন্তু রয়েছে। এবার প্রত্যেকটা এই যে পোকার কথা আমি বললাম বা কীটশত্রুর কথা বললাম, এদের মধ্যে মূলত যে পোকাটি সর্বাধিক এবং ক্রেতা বন্ধুদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ। কৃষকরাও সব থেকে বেশি এটা নিয়ে চিন্তিত থাকেন।
1: বেশ, এই যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা অধিক পরিমাণে আক্রমণ করে কৃষকদের মাঠে, সেক্ষেত্রে তাহলে যারা কৃষক বন্ধুরা চাষ করছেন তার তো নিশ্চয়ই কিছু লক্ষণ বা কিছু দেখে বুঝবেন যে আমার মাঠে এই সময় এই পোকার আক্রমণ দেখা দিয়েছে, সেটা কি আছে?
0: এই পোকাটা সম্বন্ধে একটু জানতে হলে একটু বুঝে নিতে হবে যে এই যে স্ত্রী পোকাটা রয়েছে, এটা একটা স্ত্রী পোকাটা এক ধরনের মথ, বা আমরা প্রজাপতি বা মথ যেরকম আমরা চিনি।
1: আচ্ছা,
0: এবং এরা সাধারণত বেগুনের যে জমি রয়েছে তার থেকে একটু উঁচু উচ্চতাতে এরা উঠতে পারে, এবং এরা কি করে সাধারণভাবে প্রাথমিক দিকে যখন বেগুন যখন তার যে বৃদ্ধির দশায় থাকে, সেই বৃদ্ধির দশায় যখন ডগাগুলো কচি ডগা থাকে, সেই কচি ডগার ঠিক যেখানে পাতা বের হচ্ছে বা পত্রবৃন্তের গোড়ার কাছে, যেখান থেকে ওই পোকাটির ডিম ওইখানটাতে পাড়া হয়, এবং ডিমটা পাড়ার পরে ডিম থেকে নির্গত যে লার্ভা, সেই লার্ভা মূলত কি করে ওই যে কাণ্ড এবং পাতার পত্রবৃন্তের খাঁজের মাধ্যমে সেটা ভেতরে ঢোকে, এবং দেখা যায় কি না, কৃষকরা দেখেন যে ওই ডগাটা দেখতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, তার কারণ কি ওই লেদাটি ভেতরে ওই যে মজ্জা সেটা কুড়ে কুড়ে খায়, এটা হচ্ছে বৃদ্ধির দশায়।
1: আচ্ছা,
0: এটা নিয়ে ক্রেতারা আর জানে না। এবার ক্রেতাদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে পরবর্তী স্টেজে যে সমস্যাটা হয়, যখন বেগুনের ফল আসছে তখন কিন্তু স্ত্রী পোকা ঠিক ওই ফুলের যে ডগাটা রয়েছে, ফুল যে যেখান থেকে লেগে আছে যেটাকে আমরা ক্যালিক্স বলি, সেখানে ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পরে যখন বেগুনটা বাড়ে তখন হচ্ছে ওই ছোট্ট নির্গত যে শূককীট বা লেদা সে বেগুন বাড়ন্ত বেগুনের মধ্যে ভেতরে থাকে। এবার যখন ছোট অবস্থায় থাকে তখন হচ্ছে সে

0: থেকেতে থাকে এবং যেহেতু বেগুনটা বাড়ছে তখনও কিন্তু ফুটোটা দেখা যায় না। এবার এখানে একটা মজার বিষয় রয়েছে, অনেকেই ভাবেন যে বেগুন ফুটো দেখলেই বেগুনে পোকা আছে, আবার অনেকে এটা দেখবেন যে বেগুন চকচকে বেগুন কিনে এনেছেন কিন্তু কাটছেন ভিতরে পোকা, তার কিন্তু ফুটোটা দিয়ে কিন্তু বেগুনে পোকা কিন্তু ঢোকে না, ওটা হচ্ছে বেরিয়ে যাওয়ার ছিদ্র। একটি বেগুনের মধ্যে কিন্তু এরকম 2-4 লেদা পর্যন্ত থাকতে পারে, এটা কিন্তু ক্রেতা বন্ধুদের মধ্যে এই কনফিউশন কিন্তু থেকে যায়।
1: বাস্তব কথা বলেছেন, যারা আমরা কিনি বাজারে গিয়ে আমাদের এই কনসেপ্টটা রয়েছে বেগুনে ফুটো আছে মানে এখান থেকে
0: পোকাটা ঢুকেছে, কিন্তু এটা একদমই না। বেগুন থেকে যখন শূককীটটা যখন তার পিউপা বা পুত্তলি দশাতে যায় তখন ওটা কেটে তারা মাটির কাছে আসে এবং তখন হয়, ফলে এই তারা কৃষকরা কি করে এদেরকে বাঁচাতে গিয়ে নানাবিধ পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করে রাসায়নিক, এবং এটা যথেচ্ছ ব্যবহার। এখানে কোনো সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা কৃষকরা মানেন না, বিশেষত সচেতনতার একটা অভাব রয়েছে এবং সাথে সাথে তারা নিজের ফসলটাকে বাঁচাতে গিয়ে তারা এরকম, আমি নিজের অভিজ্ঞতাতে দেখেছি আমাদের বিভিন্ন জায়গায় যে একটা স্প্রেতে প্রায় 7-8 রকমের কীটনাশক তারা একসাথে মিশিয়ে ব্যবহার করছে এবং ভাবতে পারছেন মানে কিরকম একটা ভয়ঙ্কর অবস্থার দিকে চলে আসছে। তো স্বাভাবিকভাবে যে বেগুনটা আমরা বাজার থেকে কিনে খাচ্ছি সেই বেগুনটার মধ্যে কিন্তু বেগুনের সাথে সাথে একটা বীভৎস রকমের আমরা বিষ কিন্তু আমরা সেবন করছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে।
1: বেশ, এটা তো গেল ডগা ফল ছিদ্রকারী পোকার
0: প্রত্যক্ষ ক্ষতি বিশেষ কিছু করে না, কিন্তু যেটা সমস্যা করে সেটা হচ্ছে কিছু শোষক পোকার আক্রমণের জন্য কিছু ভাইরাল বা ভাইরাস ঘটিত রোগ তারা ছড়ায়, সাথে সাথে শ্যামা পোকার কথা যেটা বললাম এটি সেস্টিয়াস ফাইসিটিস নামক বিজ্ঞানসম্মত নাম, এরা একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকেই দেখবেন যে গাছ বেগুন গাছ হয়েছে, বড় বড় বেগুন গাছ হঠাৎ করে দেখা যাচ্ছে বেগুনের গাছের পাতাগুলো ঠিক তুলসী গাছের পাতার মতো ছোট ছোট হয়ে যাচ্ছে এবং বেটে হয়ে যাচ্ছে, বনসাইয়ের মতো দেখতে হচ্ছে, এই বনসাইয়ের মতো দেখতে হয়ে যাচ্ছে এবং পুরো দেখা যাচ্ছে গোটাটা জমিটা আস্তে আস্তে 7-10 দিনের মধ্যে পুরো জমি এরকম ছোট হয়ে যাচ্ছে, এই তুলসী লেগে গেছে চাষিরা বলে। এই তুলসী লেগে যাওয়ার সঙ্গে কিন্তু এই ভাইরাস বা এটাকে মূলত ফাইটোপ্লাজমা লাইক অর্গানিজম বলা হয়, পিএলও এখন বলা হয়, তো এইটা তারা ছড়িয়ে দেয়। এবং এছাড়া বাঘা পোকার যে আক্রমণটা হয় সেটা তারা প্রাথমিক অবস্থায় কুড়ে কুড়ে খায়। তো এইগুলো নিয়ে খুব একটা কৃষকদের মধ্যে যে চিন্তিত হওয়া তাও নয়, শুধু তুলসীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শ্যামা পোকাটাকে নিয়ন্ত্রণ যদি তারা ভালো করে করেন। এবং একটা বিষয় মনে রাখতে হবে, এক্ষেত্রে কোনো বাছ বিচার ছাড়া একদম নির্দয়ভাবে যদি তুলসী লেগে যায় সেই গাছটিকে তুলে ফেলতে হবে, এবং আক্রান্ত গাছ তোলার পরে ওই হাত দিয়ে কিন্তু কখনোই যেটা ভালো গাছ রয়েছে তাকে ছোঁয়া যাবে না, এবং সেটিকে কিন্তু জমির পাশে ফেললে হবে না, সেটিকে পুড়িয়ে নষ্ট করতে হবে বা দূরবর্তী স্থানে তাকে মাটিতে পুঁততে হবে, তবেই কিন্তু নিয়ন্ত্রণ।
1: এক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা বোধ হয় না এতটা সচেতন হন,
0: একদম
1: হন না বলেই তাদের
0: সমস্যাটা হয়।
1: আচ্ছা, আরেকটা জিনিস একটু বলুন, এই যে শ্যামা পোকার কথা বলছেন, আমরা সচরাচর শ্যামা পোকাটা একটা ওকেশনালি পোকা হিসেবে যদি দেখি একটা কোন একটা নির্দিষ্ট সময় পূজোর সময় দেখতে পাওয়া যায়, তাহলে এটা কি সারা বছরের আক্রমণ হতে পারে?
0: হ্যাঁ, এই যে শ্যামা পোকাটা মূলত যেটা আপনি বলছেন যেটা আমরা দীপাবলির সময় আমরা দেখি ওটা ধানের শ্যামা পোকা। শ্যামা পোকার বিভিন্ন ধরন রয়েছে, তো এরকম যে শ্যামা পোকাটার কথা বললাম এটা বেগুনের ঠিক ওই রকম দেখতে নয়, সবুজ বর্ণেরই হয়, এটা একটা অন্যরকম জাত বা আমরা
1: অন্য জাত বলি।
0: হ্যাঁ, এটা আমরা যে তার যে গোত্র রয়েছে তার যে প্রজাতি রয়েছে সেটা প্রজাতি ভেদে তারা বিভিন্ন রকম হয় আর কি।
1: বেশ, তাহলে শ্যামা পোকা বা সাদা মাছের কথা তো বললেন, এবারে আরেকটা যেটা বললেন যে আপনি পাতা কুঁকড়ে যাওয়া বা গাছ ঢলে পড়া,
0: হ্যাঁ
1: যেটা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে বেগুন গাছগুলো আস্তে আস্তে কেমন যেন ঝিমিয়ে পড়ছে বা নেতিয়ে যাচ্ছে,
0: একদমই একদম,
1: এটা ঠিক কার আক্রমণ?
0: এখানে আসলে কি হয়, আমি যে প্রথমেই বললাম যে বিভিন্ন রোগের আক্রমণ, ছত্রাক ঘটিত হতে পারে, ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, ভাইরাস ঘটিত হতে পারে। এবার যে দুটো সমস্যা রোগের ক্ষেত্রে খুব ভয়ানক সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঝোলে পড়া, মানে ঢলে পড়া বা ঝিমিয়ে পড়া, সেটা ব্যাকটেরিয়া ঘটিত হয়, ছত্রাক ঘটিত হয়, এবং এরই সাথে সাথে কৃমির আক্রমণেও কিন্তু এই ঝিমিয়ে পড়াটা হতে পারে। আরও সাথে সাথে আরেকটা জিনিস কৃষক বন্ধুরা খুব ফেস করেন, পরবর্তী ক্ষেত্রে যখন ফল হয় দেখবেন অনেকে

0: ফলটার নিচের দিকে একটা বাদামি বর্ণের হচ্ছে একটা আস্তরণ দাগ তৈরি হয়ে যায় এবং বেগুনটা পচে যায়। এটাকে ফোমোসিস ব্লাইট বলা হয়। তো এই যে রোগগুলোর কথা আমি বললাম, এই রোগগুলোর মধ্যে সর্বাধিক একটা সমস্যা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটা। এটা মূলত সোলানেসিয়াস গোত্র বা বেগুন, টমেটো, লঙ্কা, আলু এই ধরনের যে সমস্ত ফসল আছে সবেতেই এই ধরনের সমস্যাটা হয়। তো এটা প্রথমে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঢলে পড়া যেটা হচ্ছে সেটাকে একটু দেখা দরকার, যে সকালে ঝিমাচ্ছে রাতে সন্ধ্যাবেলায় সেটা সতেজ হচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে বুঝতে হবে যে কৃমির আক্রমণ হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে না সেটা হচ্ছে না, গাছটা উপর থেকে ঝিমাতে শুরু করে, তাহলে বুঝতে হবে যে আমার গাছটা যখন মরে যাওয়ার আগে আমি একটা গাছ তুলব, শিকড়টাকে ভালো করে পরিষ্কার করব, শিকড়ের ওপরের অংশের যে কাণ্ডটাকে সেখানে এক থেকে দুই ইঞ্চি ছোট ছোট করে কেটে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি ওই দুটুকরো ফেলে দিয়ে আমি এক থেকে দু মিনিট তাকিয়ে দেখব যে ওর যদি কাটা অংশ দিয়ে কোনো পুঁজের মতন সাদা পদার্থ বেরিয়ে আসে তাহলে বুঝব যে এটা ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ। তার কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা একদম আলাদা এবং সেক্ষেত্রে এটা একটু চাষিদেরকে, কৃষক দাদা দিদিদেরকে বুঝে রাখতে হবে যে আমরা মূলত এদের ক্ষেত্রে বীজ শোধন খুব গুরুত্বপূর্ণ, স্টেপটোসাইক্লিন দিয়ে বীজ শোধন করাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 100 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে বীজ শোধন করাটা দরকার। 2 কেজি প্রতি বিঘা অনুপাতে আমার মূল জমিতে চারা রোপণের অন্তত 20 থেকে 21 দিন আগে ব্লিচিং পাউডার এবং বিঘে প্রতি 10 কেজি চুন প্রয়োগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের সিউডোমোনাস ফ্লুরোসেন্স যেটা রয়েছে, সিউডোমোনাস ফ্লুরোসেন্স 1 কেজি 100 কেজি জৈব সারের সঙ্গে ভালো করে মিশিয়ে বিঘা প্রতি ব্যবহার করতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে ওই ফসলটা উঠে যাওয়ার পরে ওই জমিতে একটু এই ধরনের আলু, টমেটো বা লঙ্কা এদের চাষটা না করে আমরা যদি একটু অন্য ধরনের ফসল, ধান ব্যবহার করি করতে পারি বা আদা বা হলুদ এই জাতীয় ফসলগুলোকেও চাষ করতে পারি, কচু বা এই ধরনের ফসলগুলোকেও আমরা নিয়ে যেতে পারি। কিন্তু ওই 2 থেকে 1 বছরের 2 বছরের কাছাকাছি একটা গ্যাপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটাকে আটকাতে। তার কারণ এটা সহজে কিন্তু কোনো ছত্রাকনাশক দিয়ে কিন্তু একবার লেগে গেলে নিয়ন্ত্রণ হবে না। সেচ চলে যাওয়া মানে 7 দিনের মধ্যে গোটা জমি
1: চক্রটার কথা
0: ঘুরিয়ে ফিরিয়ে চাষ করাটা খুব গুরুত্বপূর্ণ। এরই সাথে আমি আরেকটা কথা বলে রাখি, যেটা এখনকার দিনে কৃষকরা যারা ভিএনআর জাতগুলোকে চাষ করছেন অনেকেই একটা সমস্যা প্রচন্ড ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন, তারা হচ্ছে গাছ লাগাচ্ছেন, গাছ বেশ বড় হচ্ছে, অনেকটা বড় হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পাতাগুলো পুরো হলুদ হয়ে গিয়ে মারা যাচ্ছে। এটা একটা মোজাইকের যে রকমেরই এক ধরনের ভাইরাস ঘটিত রোগ এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই।
1: আমাদের কৃষক বন্ধুদের যে পাতা পোড়া বা পাতা দাগ সেটাই বলছেন
0: না, এটা একটু আলাদা। এটা বিগত 2-3 থেকে 3 বছর আমরা বেশি এটাকে লক্ষণটাকে দেখছি এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই। এর একমাত্র নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিরোধী জাত ব্যবহার করা, কারণ এই প্রতিরোধী জাত ব্যবহার ছাড়া এই রোগের নিয়ন্ত্রণ কিন্তু এখনো পর্যন্ত নেই। কারণ এটা এই ভাইরাস ঘটিত যে রোগটি রয়েছে যেখানে লাগবে সেখানে কিন্তু জমি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু বাড়ন্ত গাছও কিন্তু মারা যাবে।
1: সেখানে পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে,
0: পাতাটা হলুদ সবুজ, প্রথমে একটু ছোপ ছোপ দাগ আসছে, হ্যাঁ, তারপরে গোটা গাছটা হলদেটে হয়ে গিয়ে পুরো গাছ কিন্তু মারা যাচ্ছে। এবং এটা পোকা দ্বারা অবশ্যই বহন হচ্ছে, মূলত সাদামাছি এটাকে বহন করছে। তো এই রোগটা কিন্তু আমরা দেখছি এবং এই জাতগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে একটু প্রতিরোধী জাত যেগুলো রয়েছে সেই জাতগুলোকে একটু ব্যবহার করাটা কিন্তু কৃষক দাদা দিদিদের কিন্তু মাথায় রেখে চলতে হবে।
1: আচ্ছা, এবারে যদি কিছু রোগের কথায় আসি,
0: হ্যাঁ, রোগের ক্ষেত্রে অন্যান্য যে রোগগুলোর ক্ষেত্রে রয়েছে পাতায় দাগ একটা কমন রোগ। যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে কৃষকরা এই পাতায় দাগ নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও চলবে, সাধারণ যে কোনো রকমের যে সর্বাঙ্গবায়ী বা অন্তর্বায়ী ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ধরনের ছত্রাকনাশকগুলোকে যদি দাদা দিদিরা ব্যবহার করেন, মূলত যেমন হচ্ছে আমাদের বাজারে পাওয়া যায় মেটিরাম 70 WP রয়েছে, প্রপিনেভ রয়েছে,

0: 70 WP বা আমাদের মেটালাক্সিল রয়েছে 35 WP, এইগুলোকে যদি মোটামুটি মেটালাক্সিল 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে, প্রপিনেভকে 3 গ্রাম জলে মিশিয়ে যদি আমরা ব্যবহার করি, বা নিদেন পক্ষে কার্বেন্ডাজিম যেটা খুব কমন আমাদের চিকিৎসক দাদাদিদের কাছে আছে সেগুলো ব্যবহার করা যায়। এরই সাথে একটা জিনিস ওই ফোমোপসিস ব্লাইট বা যেটা আমি বললাম যে ফলে যে দাগ বা পচন এটা হয়, এটা মূলত মাটি বাহিত রোগ, বীজবাহিত অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেও হয়, অনেক অনেক ক্ষেত্রেই হয়। তো মাটির কাছাকাছি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোতে মূলত এই আক্রমণটা ছড়িয়ে যায়। প্রথমের দিকে যখন গাছে ফল হয় না তখন পাতায় একটু হালকা ধসা টাইপের মতন সিমটমস বা লক্ষণ দেখা যায়। মাটির কাছাকাছি যে কাণ্ড রয়েছে সেখানে খানিকটা গোল মতন করে একটা দাগ আসে। পরবর্তী ক্ষেত্রে ফল যখন হয় সেখানে কিন্তু মূলত দাগটা হয় একটু বাদামি বর্ণের, একটা জল বসা দাগের মতো তৈরি হয়। তো এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে সব থেকে ভালো কৃষক দাদা দিদিদের ওষুধ বা যে কোনো আমরা কীটনাশক ছত্রাকনাশক তো ব্যবহার করব, কিন্তু যদি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম যেটা যদি আমরা মোটামুটি ব্যবহার করতে পারি জৈব সারের সাথে, 4-5 কেজি মোটামুটি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম মোটামুটি 100 কেজি পচা জৈব সারের সঙ্গে 7-10 দিন ভালো করে মিশিয়ে আমরা যদি জমিতে প্রয়োগ করি, মাটিতে প্রয়োগ করি, তাহলে হচ্ছে এই রোগগুলোর থেকে কিন্তু প্রায় দেখা যায় যে 60-70% কাছাকাছি কিন্তু জমিতে এই মূল যে রোগের যে প্রকোপগুলো তাদের থেকে কিন্তু নিস্তার পাওয়া যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে।
1: বেশ, আর ডক্টর ঘোষাল, আরেকটা যেটা সমস্যা বলছিলেন খুব ভাইটাল সমস্যা, যেটা হচ্ছে কৃমিজনিত যে রোগটা দেখা দেয়।
0: সাধারণভাবে কৃমির আক্রমণ সম্বন্ধে কৃষকরা খুব একটা সচেতন নয়, কারণ কৃমিকে আমরা লুকোনো শত্রু বলি, বাইরে থেকে তো দেখা যায় না। তো এখানে মূলত বেগুনের ক্ষেত্রে যেটা সমস্যা হয় বেগুনে গুটি তৈরি হয়। আমি প্রথমেই বললাম এটা ঝিমিয়ে পড়া আক্রমণ হয়, বেগুনে গুটি তৈরি হলে কেউ জল যাবে না, খাবার যাবে না, ফলে কি হবে সকালবেলায় বাষ্পমোচনের জন্য জলের যে বেরিয়ে যাচ্ছে সেটা সন্ধেবেলায় কমে যায়, ফলে গাছ আবার একটু সতেজ হয়ে যায়। তো এইটা দেখে একটা প্রাইমারিলি আমরা বুঝতে পারি, কিন্তু সাথে সাথে যদি এই ঘটনাটা ঘটে আমরা যদি শিকড় তুলে দেখি দেবে শিকড়ে আমরা গুটি তৈরি হবে বা শিকড়ে বেশ মোটা মোটা গাঁটের মতন তৈরি হয়ে যাবে, এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। তো এটা খুবই সমস্যা, সেক্ষেত্রে নিমখোলের ওপর একটা ব্যাপক গুরুত্ব দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিমখোলে ব্যবহারটাকে বাড়ানো। এবং এর সাথে সাথে এখন বর্তমানে কিছু ওষুধ এসেছে, বেশ ভালো ওষুধ, যেটাকে নাম হচ্ছে ফ্লুওপাইরাম বলে একটা ওষুধ এসেছে এবং ফ্লুয়েন সালফোন বলে একটা ওষুধ রয়েছে, যেই দুটোকে ব্যবহার করা যেতে পারে কৃমির আক্রমণের জন্য। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ফ্লুওপাইরাম বা ফ্লুয়েন সালফোন যে কৃমিনাশকগুলোর কথা বললাম এগুলো কিন্তু একদম সুপারিশকৃত মাত্রাতেই ব্যবহার করতে হবে, কারণ জমিতে আমরা সবসময় চাই যে খুব কম ওষুধ কিন্তু যাতে জমিতে মাটিতে প্রয়োগ, কারণ মাটির বাস্তুতন্ত্রটাকে বাঁচানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
1: এবং সেই সঙ্গে আপনি শুরুতে একটা কথা যেটা বললেন যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা রয়েছে বা ব্যাপার রয়েছে একসঙ্গে, এবং সেটা আমার নিজের চোখেও দেখা যে একসঙ্গে 3-4 রকমের কোনো মেডিসিন থেকে পরামর্শ পেয়েছেন জানি না, তারা নিজেদের মতো করে ব্যবহার
0: একেবারে। তো আমি এখানে এই সূত্র ধরে একটা কথা বলেই দিই যে কৃষকরা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে যোগাযোগ করুন, এবং 2 নম্বর হচ্ছে যে বিষয়টা ফেরোমন ফাঁদের ব্যবহারটাকে কিন্তু এই ডগা ও ফলছিদ্রকারী লেদার নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটাকে ব্যবহার করতে হবে। এবং অনেক ওষুধ রয়েছে যেগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি, যেমন আমাদের রয়েছে লুফেরিউরন 40-80 EC, ইন্ডক্সাকাব রয়েছে 40.5 EC, ফিপ্রোনিল রয়েছে, স্পাইনোস্যাড রয়েছে, নোভালিউরন রয়েছে, ল্যামডা সায়হ্যালোথ্রিন রয়েছে, এবং এখন বর্তমানে খুব নতুন ওষুধ একটা বাজারে এসেছে কীটনাশক যেটা আইসোসাইক্লোসেরাম বলে বাজারে এসছে, এটাও খুব ভালো ওষুধ। এবং এর সাথে সাথে পাইরিডালিল যে ওষুধ রয়েছে 21.7% যে ওষুধ রয়েছে এইগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব, এবং সুসংগত পদ্ধতিতে ডাল যে কাটা মেকানিক্যাল কন্ট্রোল, ডগা কাটা, ফেরোমন ফাঁদ ব্যবহার করা, এবং নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধের নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধ দেবো না।

0: এমনটা নয়, কিন্তু প্রয়োজন ভিত্তিতে দেব, কিন্তু যথেচ্ছ ব্যবহার করলে কিন্তু এর সমস্যা বাড়বে এবং আগামী দিনে আমাদের প্রত্যেকেই কিন্তু এই সমস্যায় আমরা এই
1: খাবারে হচ্ছে এবং ভুগতেও হবে
0: একদম।
1: এবং আরেকটা যে উপায় যদি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যে জৈব বা প্রাকৃতিক ভাবে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
0: হ্যাঁ, জৈব বা প্রাকৃতিক উপায়ে দেখুন বিষয়টা যেটা রয়েছে, আমরা কিছু বায়োকনকশন আমরা বলি সেইগুলো তৈরি করতে পারি, যেমন নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র, এইগুলো রয়েছে কি, দেশি গরু গোবর গোমূত্র নিম পাতা সহযোগে আমরা নিমাস্ত্র তৈরি করি। 5 কেজি দেশি গরুর গোবর, 5 লিটার থেকে মোটামুটি গোছনা ব্যবহার করব এবং 5 কেজি নিম পাতা 1:1:1 এবং তার সঙ্গে 100 লিটার জল, এটাকে ভালো করে নিম পাতাটাকে থেঁতেলে যদি আমরা ব্যবহার করি এবং এটাকে 15 দিন পচিয়ে আমরা এটা একদম শুরু থেকে প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করব, শুরু থেকে ব্যবহার করব, এমন নয় যে পোকাটা চলে এলো তারপর, কারণ এটা তাতে কিন্তু আটকাবে না। বা অগ্নিয়াস্ত্র ব্যবহার
1: থেকে বলতে তাহলে আপনি কোথা থেকে ব্যবহার করছেন, আমি গাছ লাগানোর পর থেকে
0: একদম ফল আসার আগে না, গাছ যখন আমার 4-5 পাতা হতে থাকবে তখন থেকে রিপিটেডলি তাকে স্প্রে করতে হবে এবং অগ্নিয়াস্ত্র আমরা এটা তৈরি করে ব্যবহার করতে পারি।
1: তাহলে জৈব প্রাকৃতিক উপায়ে করতে গেলে সেক্ষেত্রে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা জৈব বা প্রাকৃতিক ভাবে করতে চাইবেন, তারা যে ফলন যেটা আশা করছেন সেটা কি পেতে পারবেন? তো
0: এই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে যে অবশ্যই ফলন বা সেটা হচ্ছে কি, জৈবভাবে পুরোটা নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে একটু কষ্টসাধ্য। আমার টার্গেট থাকতে হবে যে আমি 50%-এর কাছাকাছি কীটনাশকের ব্যবহারটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, আমি অগ্নিয়াস্ত্র ব্যবহার করতে পারি, নিমাস্ত্র ব্যবহার করতে পারি, দশপর্ণী ব্যবহার করতে পারি, এইগুলো তৈরি করে বাড়িতে তৈরি করে ব্যবহার করব, এইগুলো সাথে সাথে আমি প্রয়োজন ভিত্তিক যেখানে অ্যাপ্লাই করা, এই যে ওষুধগুলোর নাম আমি বললাম, প্রয়োজন ভিত্তিক ব্যবহার করা, একটার সাথে একটা ককটেল নয়, এইটাকে ব্যবহার করা, দুটোকে মিলিয়ে ভাবতে হবে, দুটো জিনিসকে সমানভাবে ভাবতে হবে, যে আমি একেবারে রাসায়নিক বর্জিত করেই করব এই রিজিডিটিটাও থাকার দরকার নেই, বা আমি শুধুমাত্র ওটা ছাড়া করব না এটা নয়, আমাদের মাথায় রাখতে হবে আমার ফসলটাকে বাঁচাতে হবে একদম শুরু থেকে, তার জন্য যেটা সঠিক পদ্ধতি সেই সঠিক পদ্ধতিটাকে মেনে চলতে হবে,
1: পরিমিত ব্যবহার,
0: পরিমিত এবং সঠিক ব্যবহার,
1: একদম
0: সঠিক প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ,
1: সেটাই তাই আমাদের। আর সে সবশেষে একটা জিনিস একটু জানি, আমাদের মোটামুটি আমাদের কৃষক বন্ধুরা আশা করি অনেকটা উপকৃত হবেন আজকের অনুষ্ঠান থেকে এবং জানতে পারবেন অনেক কিছু টিপস আপনি দিলেন কিভাবে কৃমির আক্রমণ বা ব্যাকটেরিয়াজনিত রোগের আক্রমণ চিনবেন তারা। আর একজন অ্যাজ এ ক্রেতা হিসেবে যদি দেখি, আমাদের যারা কিনবেন বেগুন, এই যে সমস্ত চকচকে বেগুন, একদম খুব সুন্দর গেট আপ যে বেগুনগুলো আমরা কিনছেন যারা, আর যে সমস্ত বেগুনগুলো একটু বাঁকা টেরা যেগুলো রয়েছে, কোনটা বেশি গ্রহণযোগ্য?
0: খুব স্বাভাবিকভাবে বেগুন পোড়া খেতে গেলে তো চকচকে বেগুন একটু তুলে আনা হয়, তো আমি স্বাভাবিকভাবেই ক্রেতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যেগুলোকে আমরা প্রচলিত কথায় কানা বেগুন বলি, আমি যদি তরকারি খাই বা বেগুন নর্মালি আমি আমার রান্নার মধ্যে উপকরণ হিসাবে নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবে খুব চকচকে হলেই আকৃষ্ট হতে হবে তা নয়, কানা বেগুন যত যাবেন তত কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু ভালো থাকবে,
1: মানে অল গ্লিটার ইজ নট গোল্ড,
0: হ্যাঁ যা সে চকচকে তাই কিন্তু সোনা নয়।
1: ঠিক ঠিক, যাই হোক, এটা একজন একজন বিজ্ঞানী হিসেবে আপনার থেকে এই পরামর্শ পেয়ে নিশ্চয়ই আমাদের ক্রেতা বন্ধুরা তারাও সচেতন হবেন যে আমরা সবসময় যে চকচকে বেগুন কিনবো এবং সেটাই ভালো, অথচ শুরুতে আমরা যেটা বললাম যে বাড়িতে এসে কেটে দেখি তার মধ্যে,
0: একদমই একদমই, মানে মুশকিলটা হয় এটাই যে আমরা চকচকে জিনিস নিয়ে এলাম, বড় বেগুন নিয়ে এলাম, কিন্তু আমরা ধুইও না ভালো করে, কারণ এগুলো পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া, পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া কি একটা সাধারণভাবে আমাদের যে আমরা নর্মাল যারা গৃহী যারা তারা সম্ভব নয়, ফ্লোয়িং ওয়াটার যেটা চলছে কলের মধ্যে জল, সেখানে ভালো করে রোগড়ে রোগড়ে ধোয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেখানে বয়লিং করা যায় সেখানে হালকা করে একটু গরম জলে এটাকে রেখে তারপরে যে জলটাকে ফেলে দিয়ে রান্না করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কৃষকদের ক্ষেত্রে এই জায়গাটাতে মাথায় রাখাটা খুব দরকার, যে আপনারা স্বাভাবিকভাবেই যে চাষটাই করছেন সেই চাষের সঙ্গে আপনার মুনাফা ঠিক রাখাটা যেমন দরকার, কিন্তু মনে রাখতে হবে যে অধিক ওষুধ মানে কিন্তু আগামী দিনে আপনার খরচ আরো বেড়ে যাওয়া,

0: কারণ এতে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং যা কিন্তু পরবর্তী দিনে আপনার চাষের খরচ কিন্তু বাড়িয়ে দেবে। আজকে যদি আপনি যতগুলো ওষুধ খরচা করছেন সেই ওষুধ কিন্তু বারবার ব্যবহার করলে তার কিন্তু কাজে লাগবে না, এবং সমস্ত দামি ওষুধ এইগুলো কিন্তু যখনই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে তখন চাষের খরচ কিন্তু প্রচুর বেড়ে যাবে, যেটা কিন্তু ভালো লক্ষণ নয়।
1: একদম, খুব স্বাভাবিক। আজকের আমরা আসলে অনুষ্ঠানে শুধুমাত্র যে কৃষক বন্ধুদেরকে সচেতন করলাম তা নয়, যে সমস্ত ক্রেতা বন্ধু যারা রয়েছে বা আমরা একটু ভোজনে বিলাসী, বিভিন্ন রকম বেগুনের পদ যারা খেতে ভালোবাসি, বেগুনের আইটেম রান্না করতে ভালোবাসি, তাদেরকেও একটা সচেতনতার বার্তা আমাদের অনুষ্ঠান থেকে দিলাম। এবং আমাদের ঘড়ির কাঁটা আমাদেরকে চোখ রাঙাচ্ছে যে এবারে থামতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বেগুনের রোগ পোকাও তার সুসংহত নিয়ন্ত্রণ, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই,
0: ধন্যবাদ।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন শিশুর ত্বকের যত্ন, বলছেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক উর্মিলা পিল্লাই রায়।
1: আচ্ছা, আপনারা কি জানেন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কি? অনেকেই শুনলে অবাক হবেন, আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। ত্বকের যত্ন নিতে সবাই, বিশেষত সদ্যজাত শিশুর বাবা মায়েরা খুবই উদগ্রীব থাকে। বাজারে প্রায় প্রত্যেক দিনই নিত্য নতুন সামগ্রী আসে এবং তাদের প্রত্যেকেরই দাবি তারাই সবচেয়ে ভালো শিশুর কোমল ত্বকের জন্য। নবজাতক শিশুর শরীরে প্রায়শই নানান রকম ফুসকুড়ি, লাল লাল ছোপ ছোপ দাগ ইত্যাদি দেখা যায়। শিশুদের ত্বকের সঠিক যত্ন বাবা মায়েদের বড়ই বিহ্বল করে তোলে। তাই আজকে আমরা শিশুর ত্বকের যত্নের বিষয়ে কিছু আলোচনা রাখব। প্রথমেই বলি, শিশুদের ত্বক খুবই স্পর্শকাতর, অর্থাৎ যাকে আমরা বলি সেন্সিটিভ। প্রকৃতির প্রভাব তাকে অনেক বেশি বিচলিত করে। তার উপর নবজাতকের ত্বক জন্মানোর সময় সম্পূর্ণভাবে পরিণত হয় না। মনে রাখতে হবে, এতদিন কিন্তু সে মায়ের শরীরে জলের মধ্যে ভাসমান ছিল। যেসব

0: শিশুরা নির্দিষ্ট সময়ের আগে জন্মে যায়, তাদের ত্বক থাকে জন্ম মুহূর্তে আরও ভঙ্গুর, আরও কোমল। জন্মানোর পরে চামড়ায় অনেক ধরনের পরিবর্তন দেখা দেয়। কখনো তা অতিরিক্ত লাল হয়ে যায়, কখনো বা চামড়া পেঁয়াজের খোসার মতো উঠতে শুরু করে, কখনো বা সারা শরীরে একটা চটচটে আঠালো ভাব লেগে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তা কিন্তু স্বাভাবিক, নিজে নিজেই তার উপশম হয়। শিশুদের কোমল অপরিণত ত্বকে কোনো রাসায়নিক প্রয়োগই কিন্তু বাঞ্ছনীয় নয়। এমনকি অ্যালকোহল ওয়াইপসের ধরনের জিনিস থেকেও কিন্তু শিশুর ত্বকে পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্টের সৃষ্টি হতে পারে। 3 মাস বয়স পর্যন্ত শিশুর ত্বকে তেল, পাউডার, ক্রিম ইত্যাদি ব্যবহার না করাই ভালো। সাবানের ফেনা দিয়ে ঘাড়, গলা, বাহুমূল মাঝে মাঝে পরিষ্কার করা যেতে পারে, বিশেষত গরমের সময়। শিশুর ত্বকে সর্ষের তেল খুবই ক্ষতিকারক। দেখা গেছে সর্ষের তেলের ব্যবহারে ইউরেসিড অ্যাসিড নামে এক রাসায়নিক পদার্থ চামড়ায় জ্বলুনি, লালভাব, অস্বস্তি ইত্যাদি উপসর্গে সৃষ্টি করে, তাই তার ব্যবহার একেবারেই উচিত নয়। পরিবর্তে নারকোল তেল চামড়ার পক্ষে অনেক সহনীয়। শিশুদের ত্বকে হিট র্যাশ বা গরমের ফুসকুড়ি খুব বেশি দেখা যায়। অপরিণত ত্বক খুব ঠান্ডা বা খুব গরম সহ্য করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দিলে তা মিলিয়ে যায়, আবার ভালো করে শরীর ঢাকা দিলে ঠান্ডার জন্যে চামড়ার উপসর্গ কমে যায়। এই ধরনের র্যাশের বৈশিষ্ট্য এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা দেয়, কখনো বাড়ে কখনো কমে এবং আপনার থেকেই কমে যায়। আর এক ধরনের ফুসকুড়িও খুব দেখা যায় সমস্ত বয়সের শিশুদের, তা হলো মশার কামড় থেকে আসা। মশার কামড় থেকে চুলকুনি, জ্বলুনি, লাল দাগ তৈরি হয়। নরম চামড়া চুলকুনির থেকে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় তা চামড়ায় কালো দাগ করে দেয় এবং তা অনেক দিন পর্যন্ত থেকে যায়। অনেক সময় অতিরিক্ত চুলকুনিতে শিশুর কোমল চামড়া ক্ষতবিক্ষত হয় এবং তার থেকে জীবাণু সংক্রমণ হতে পারে। মশার কামড় থেকে শিশুদের রক্ষা করুন। এর থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনকেফেলাইটিস ইত্যাদি অনেক রকম মারণমুখী অসুখও হতে পারে। মশার কামড়ের সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল, ক্যালামাইন লোশন দিয়ে দিলে আরাম হয়, অস্বস্তির উপশম হয়। আরেক ধরনের র্যাশ নিয়েও সতর্ক থাকবেন, যা কিনা অ্যালার্জির কারণেও হতে পারে। কৌটোর দুধ বা ফর্মুলা মিল্ক হয় গরুর দুধ থেকে। অনেক সময় গরুর দুধ থেকেও এক ধরনের চামড়ার সমস্যা দেখা দেয়। লক্ষ্য রাখবেন, কোনো খাবার, কোনো ওষুধ বা কোনো কিছু নতুন ব্যবহারের সঙ্গে সঙ্গে যদি শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ, চুলকুনি তৈরি হয়, তাহলে ধরে নিতে হবে শিশুর ত্বকে সা সহ্য হচ্ছে না এবং তা অ্যালার্জি রূপে দেখা দিচ্ছে। তাই সংক্ষেপে বলা যেতে পারে, শিশুর জন্মের পরে প্রথম 3 মাস তেল, সাবান, ক্রিম ব্যবহার করবেন না। পাউডারের ব্যবহার একদমই করা উচিত না, কারণ তা শিশুর লোমকূপ বন্ধ করে দেয়। শিশুকে রোজ পরিষ্কার জলে চান করান। চামড়ায় হঠাৎ লাল লাল ছোপ দেখলে ঠান্ডা জল দিয়ে মুছিয়ে দিন। কিছু কিছু দাগ জন্মগত হয়। এর মধ্যে কিছু দাগ 1 বছর বয়স পর্যন্ত বেড়ে গিয়ে তারপরে ধীরে ধীরে মিলিয়ে যায়। কিছু কিছু দাগ সারা জীবন থেকে যায়। দরকার হলে শিশু ডাক্তারের পরামর্শ নিন। চামড়ার দাগ বা র্যাশের সঙ্গে জ্বর থাকলে বা সেই র্যাশের আয়তন আকারের পরিবর্তন হতে থাকলে অথবা ফোটা ফোটা দাগ যা কিনা চাপ দিলেও মিলিয়ে যাচ্ছে না, এমন দেখলে দেরি না করে শিশু ডাক্তার দেখান। হাম, চিকেন পক্স, ডেঙ্গু ইত্যাদি নানান রকম ভাইরাল ইনফেকশন এভাবেই প্রকাশ পায়। তাছাড়াও চামড়ায় অনেক রকম ব্যাকটেরিয়াল বা ছত্রাক জাতীয় ইনফেকশনও হতে পারে, তাই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ একান্ত জরুরি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিশুর ত্বকের যত্ন, বললেন শিশু রোগ বিশেষজ্ঞ উর্মিলা পিল্লাই রায়।

এখন মৈত্রী প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠানের কথা। একটু পরেই 7টায় যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় মৌলী চৌধুরী, রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, 9টায় কথায় গানে উপস্থাপনায় কিয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়া ছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে শরৎবাদন, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী, 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান,

সুরের ইতিহাসে যাঁদের নাম অনেক সময় উচ্চারিত হয় না, অথচ যাঁদের স্পর্শ ছাড়া কোনো সুরই পূর্ণতা পায় না, তারাই সঙ্গতকারী, যন্ত্রশিল্পী, সুরের নীরব সাধক। যেন প্রধান কণ্ঠের পাশে থেকে কখনো তানপুরায় অবিচল ধ্বনিতে, কখনো বেহালা, বাঁশি, তবলা, পিয়ানো বা অন্য কোনো যন্ত্রের মূর্ছনায়, কখনো বা কণ্ঠে সুরের ভিত্তি অটুট রেখে তাঁরা নির্মাণ করেন এক অনির্বচনীয় সঙ্গীত ভুবনকে। নেপথ্য থাকলেও তাদের সুচারু সঙ্গত ছাড়া কোনো কালজয়ী গান সম্পূর্ণ হয় না। হারানো দিনের গান স্মরণ করবে সেই নেপথ্যের শিল্প সাধকদের, যাঁদের নিবেদন, মেধা ও সাধনায় বাংলা গান স্বমহিমায় দীপ্যমান। আজ ঠিক রাত 11টায় সঙ্গে থাকবে কেয়া মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না কিন্তু।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

ঘড়ির কাঁটা বলছে সময় এখন সন্ধ্যে 7টা, আর আজ যুবপানের গানের সুরে অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আছি আমি মৌলি। আর তোমরা তো জানোই যে গানের সুরে অনুষ্ঠান মানেই থাকবে যুবপানের শিল্পী বন্ধুদের কণ্ঠে গান, এবং সেই গানগুলি বিভিন্ন রকমের গান। আর এই বর্ষার মরশুমে তোমার জন্য থাকছে আমাদের যুবপানের দুই শিল্পী বন্ধু। আমাদের শিল্পী বন্ধু আজকে হচ্ছে শিবাঙ্গী ঘোষ ও অনুশ্রী বিশ্বাস। আমরা শিবাঙ্গী আর অনুশ্রীর কণ্ঠে শুনব অনেকগুলো গান। তাহলে চলো আজকে আর একেবারেই

করবো না, কিন্তু আমাদের যে গানের সুরে অনুষ্ঠান, আমাদের সঙ্গীত শিল্পী শিবাঙ্গী আর অনুশ্রীকে আমাদের যন্ত্রসঙ্গীতে সাহায্য করেছেন উজ্জ্বল কুমার মজুমদার কিবোর্ডে, পার্কাশনে গৌতম পাল, দোতারায় নবনীল সরকার, তবলায় শুভব্রত সাহা, আর মাসিতে তরুণ চৌধুরী। তাহলে চলো আর দেরি করবো না, আমরা শুনে নেব আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গান। আমরা শুনছি শিবাঙ্গী ঘোষের কণ্ঠে আমাদের এখনকার গান রবীন্দ্রসঙ্গীত।

শুনছিলাম শিবাঙ্গী ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আর আজকের এই বর্ষার দিনে রবীন্দ্রসঙ্গীতে ভালোবাসার গান হবে না সেটা তো হতেই পারে না। তাহলে চলো শিবাঙ্গীর কণ্ঠে শুনে নেব আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত, ভালো যদি বাসা সুখী। আর আজ যৌবনে গানের সুরে অনুষ্ঠানে তোমরা তো জানোই যে প্রথমেই বললাম রবীন্দ্রসঙ্গীত থাকবে এবং তার সঙ্গে থাকবে নজরুল গীতি। তাহলে চলো আমরা শিবাঙ্গী ঘোষের কণ্ঠে শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ রবীন্দ্রসঙ্গীত, আর তারপরেই আমরা শুনবো আমাদের পরবর্তী শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। এখন তোমাদের জন্য থাকছে শিবাঙ্গী ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

ফিরে এসেছি গানের পর। আর আমরা এতক্ষণ শুনছিলাম শিবাঙ্গী ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকে আমাদের সঙ্গীত শিল্পীদের গান যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের গান কেমন লাগছে সেটা যদি তুমি জানাতে চাও, তাহলে তোমরা কিন্তু খুব সহজে জানাতে পারো আমাদের যুববাণীর ফেসবুক পেজে আজকের যে পোস্টার আছে সেই পোস্টারে গিয়ে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলতে পারো তোমাদের আজকের আমাদের যে সঙ্গীত শিল্পীরা আছে তাদের গান তোমার কেমন লাগছে। তাহলে চলো আমরা এবার আমাদের পরবর্তী শিল্পী অনুশ্রী বিশ্বাসের কণ্ঠে শুনে নেব প্রথম গানটা।

এতক্ষণ আমরা শুনছিলাম অনুশ্রী বিশ্বাসের কণ্ঠে নজরুল গীতি গগনে কৃষ্ণ মেঘ তোলে। তাহলে চলো আমরা অনুশ্রীর কণ্ঠে শুনে নেব আরও একটি নজরুল গীতি।

শুনছিলাম অনুশ্রী বিশ্বাসের কণ্ঠে নজরুল গীতি। আর আজ যুববাণী গানের সুরে অনুষ্ঠানে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি মৌলি। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আর ঘড়ি কাঁটা বলছে এবার আমাকে যেতে হবে, তাই যেতে যেতে তোমাদের শেষ গানটা থাকলো তোমার জন্য অনুশ্রী বিশ্বাসের কণ্ঠে।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15।

বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

সুরের ইতিহাসে যাদের নাম অনেক সময় উচ্চারিত হয় না, অথচ যাদের স্পর্শ ছাড়া কোনো সুরই পূর্ণতা পায় না, তারাই সঙ্গতকারী, যন্ত্রশিল্পী, সুরের নীরব সাধক। প্রধান কণ্ঠের পাশে থেকে কখনো তানপুরার অবিচল ধ্বনিতে, কখনো বেহালা, বাঁশি, তবলা, পিয়ানো বা অন্য কোনো যন্ত্রের মূর্ছনায়, কখনো বা কণ্ঠে সুরের ভিত্তি অটুট রেখে তাঁরা নির্মাণ করেন এক অনির্বচনীয় সঙ্গীত ভুবন। নেপথ্যে থাকলেও তাদের সুচারু সঙ্গত ছাড়া কোনো কালজয়ী গান সম্পূর্ণ হয় না। হারানো দিনের গান স্মরণ করবে সেই নেপথ্যের শিল্প সাধকদের, যাদের নিবেদন, মেধা ও সাধনায় বাংলা গান স্বমহিমায় দীপ্যমান। আজ ঠিক রাত 11টায় উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না কিন্তু।

এখন খবর। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আধুনিক কূটনীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরাইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছে বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি, আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা

0: করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির ওপর আলোকপাত করে শ্রী মোদি বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: ইসি সদী কা ভারত আজ বিকশিত হোনে কে লক্ষ্য পর কাম কর রাহা হ্যায়। ইয়ে ভো ভারত হ্যায় জো কহতা হ্যায় গ্রো মোর অ্যাচিভ মোর। হাম 140 কারোড় অ্যাসপিরেশন সে ভরে রাষ্ট্র হ্যায়, হাম অধীর হ্যায়, বেসব্র হ্যায়, হাম দুনিয়া কি সবসে তেজি সে বড়তি ইকোনমি হ্যায়।
0: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
1: ভারতকে ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপেবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি হ্যায়। আপনে অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা, হামাকে আতঙ্কিয়ো কে আড্ডো পর হো রহে থে আর গুঞ্জ পুরি দুনিয়া মে সুনাই দে রহি থি।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিশ্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিক বড়াই বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা

উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধমসিংহনগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখিসহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে এখন সময় বাংলা আধুনিক গানের। আজকের প্রথম গানের শিল্পী মান্না দে এবং আমাদের সঙ্গে সেই বিখ্যাত গান।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। ভালছে না

আমাদের আজকের আধুনিক গানের আসরের শেষ যে গানটির রেশ নিয়ে বিদায় নেব। কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী।

পড়ে বুঝি শুধু ছুট, স্কুল ব্যাগ পিঠে ছুট, কৈশোর রং রুট, যৌবন এক ছুটে বুড়ি ছয় সাদা চুল দল ছুট। জীবনের সবটাই জুড়ে বুঝি শুধু ছুট, স্কুল ব্যাগ পিঠে ছুট, কৈশোর রং রুট, যৌবন এক ছুটে বুড়ি।

উঠে যায়, এবার বিকেল হবে লুট। জীবনে সবটাই জুড়ে বুঝি শুধু ছুট, স্কুল ব্যাগ পিঠে ছুট, কৈশোর রং রুট, যৌবন এক ছুটে বুড়ি।

0: ভেসে বেঁচে থাকা জীবনের ঘন পোকা সেও বাঁচে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মতো শেষ হলো বাংলা আধুনিক কালের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এরপর আসছি বাংলা ব্যান্ডের গান নিয়ে পরবর্তী আধ ঘন্টা সময় আপনাদের সঙ্গে। আজকের প্রথম ব্যান্ড মোহিনীর ঘোড়াগুলি, সেই সুরে সুরে আমরা পথ চলব আগামী খানিকটা সময় এবং জেনে নেব বাংলা ব্যান্ডের গানের ইতিহাস এবং প্রতিদিনের নতুন নতুন সৃষ্টির খোঁজ।

বাংলা ব্যান্ডের গান শুধু একটি সঙ্গীত ধারা নয়, একটি প্রজন্মের অনুভূতি যার সূচনা হয়েছিল বলা চলে 70-এর দশকে। প্রথম যে গানটি আমরা শুনলাম মোহিনের ঘোড়াগুলি ব্যান্ড থেকে, এই ধারার প্রতিকৃত তাঁরাই। এরপর কয়েকটি প্রজন্মের অনুভূতি, প্রতিবাদ, প্রেম, শহুরে জীবন আর আত্মপরিচয়ের ভাষা হয়ে উঠেছে বাংলা ব্যান্ডের গান। কখনো পাশ্চাত্য রক, ফোক, ব্লুজ, জ্যাজের সুরকে আমাদের বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতির সঙ্গে মিলিয়ে যে নতুন ধারার গানের জন্ম হয়েছে, যার সূচনা হয়তো হয়েছিল পশ্চিমের সমুদ্র তটে এবং সেই ধারা বয়ে এসেছিল এই পূবে, সেটি ব্যান্ডের গান, বাংলা ব্যান্ড সঙ্গীত। পরের গানটি শুনি ক্যাকটাস ব্যান্ড থেকে।

গত শতকের সত্তরের দশকে মোহিনীর ঘোড়াগুলির হাত ধরে যে জয়ধ্বজা উড়িয়ে এলো নতুন কথা নতুন সুরের দিশা দেখানো বাংলা ব্যান্ডের গান, নব্বইয়ের দশক গড়াতে গড়াতে সেখানে এলো আরও নতুন দল নতুন স্বপ্ন নিয়ে। ক্যাকটাস, ফসিলস, চন্দ্রবিন্দু, ভূমি, লক্ষ্মীছাড়া, পরশ পাথর, আর ওপার বাংলায় সোলস, এলআরবি, নগর বাউল, মাইলস, নানা ব্যান্ড ক্রমশ সমৃদ্ধ করে চলল বাংলার নতুন গানের এই ধারাকে। পরের গান মাইলস ব্যান্ড থেকে।

বাংলা ব্যান্ডের গানের সবচেয়ে বড় শক্তি কি, এটা ভাবতে বসলে মনে হবে নিশ্চয়ই গানের কথায়। সে কথায় প্রেম আছে, প্রতিবাদও আছে, একাকিত্ব আছে, আছে স্বপ্ন দেখার সাহস। কখনো শহুরে ব্যস্ততা, কখনো গ্রামের মাটি, কখনো ব্যক্তিগত সংকট, আবার কখনো সামাজিক অবক্ষয়। সবকিছুই উঠে আসে সেখানে, উঠে আসে প্রতিদিনের জীবন, সহজ অথচ কোথায় যেন গভীরতাময়। পরের গান ভূমি ব্যান্ড থেকে।

শ্রোতা বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে ব্যান্ড সঙ্গীতের উপস্থাপনাও বদলে গেছে। প্রথমে ক্যাসেট, সিডি, সেখান থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম, যেভাবে পাল্টে পাল্টে গেছে প্রযুক্তি, তার সঙ্গে তাল মিলিয়ে বাংলা ব্যান্ডের গান নতুন প্রজন্মের কাছেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন নতুন শিল্পীরা আসছেন এই ধারাকে নতুন সুরে, নতুন আয়োজনে, নতুন চিন্তায় সমৃদ্ধ করে চলেছেন। আমাদের সময়ের দলিল বাংলা ব্যান্ডের গান শুধু বিনোদন নয়, এর সঙ্গে আছে আবেগ, প্রতিবাদ, বন্ধুত্ব, ভালোবাসা আর স্বাধীনভাবে ভেবে বেঁচে থাকার এক আশ্চর্য আবেগ। আজকের শেষ গানটি আমরা শুনব ফসিলস ব্যান্ড থেকে।

0: বাংলা ব্যান্ডের গান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়।
1: পায়ের তলায় সর্ষে বেড়া।

0: মুখে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 kHz। একটু পরে শুনবেন হিন্দি সংবাদ।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 21 ডিসেম্বর 1934। বাবা মণিভূষণ চট্টোপাধ্যায়, মা কমলা চট্টোপাধ্যায়। মণিভূষণ চট্টোপাধ্যায় চমৎকার ফুটবল খেলতেন, কলকাতার বড় দলেও খেলেছেন, আর গান গাইতেও ভারী ভালোবাসতেন। তার গান শেখা খলিফা বাদল খান মতো ওস্তাদের কাছে। এই বাদল খানই ছাত্র বিশ্বদেব চট্টোপাধ্যায় আর ওস্তাদ জমিরউদ্দিন খাঁ। কাজেই বাবা যে সঙ্গীত জগতে কখনো দিকপাল হয়ে উঠবেন তার সম্ভাবনা পুরো মাত্রায় ছিল। কিন্তু স্বল্প রোগ ভোগে মাত্র 27 বছর বয়সে চলে গেলেন তিনি। একরত্তি প্রতিমা তখন মাত্র 1 বছরের। মা কিন্তু কন্যাকে গান শেখাতে কোনো কার্পণ্য করেননি। চলে যাই পরের গানে।

ছোট্টবেলায় বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছাত্র প্রকাশকালী ঘোষালের নজরে পড়লেন সুকণ্ঠী প্রতিমা। পিতৃহারা সুরেলা মিষ্টি কণ্ঠের প্রতিমাকে নিজের মেয়ের মতো করেই গান শেখালেন প্রকাশকালী। 3.5 বছর বয়স থেকেই তার কাছে গান শিখেছেন প্রতিমা। পরবর্তীকালে প্রতিমা বলেছেন, তার মতো একজন গুরুর শিক্ষা আর সান্নিধ্য আমার জীবন পাল্টে দিয়েছিল। প্রকাশকালী ঘোষালের মাধ্যমেই তার যোগাযোগ হল বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে গান শেখার। বিশ্বদেবও ভারী স্নেহ করতেন প্রতিমাকে। পরের গান আবারও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সুধীন দাশগুপ্তর সুরে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান। একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য। কথা সুবীর হাজরা। এ গানের ছত্রে ছত্রে ফুটে উঠেছে একটুখানি ভালোবাসার জন্য কি অপরিসীম ব্যাকুলতা, আর সেই ব্যাকুলতা জীবন্ত হয়ে উঠেছিল প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গায়কিতে। আজ কথায় গানে শেষ করব সেই গানেরই সুরের রেশ ধরে।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সুস্থিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষর করল দুই দেশ। 12 বছরে তিনবার তাঁর অস্ট্রেলিয়া সফর কূটনৈতিক হ্যাট্রিক, বললেন প্রধানমন্ত্রী।
1: বাংলাদেশে হামের সংক্রমণ মারাত্মক পর্যায়ে, এখনো পর্যন্ত 747 জনের মৃত্যু।
0: বাংলাদেশে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমে দুটি শিশু সহ অন্তত 7 জনের প্রাণহানি।
1: ইরানে বু শহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন বিমান হামলার অভিযোগ তুলল তেহরান। বাহরাইন, কুয়েত, কাতার এবং জর্ডনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
0: চীনের জিনজিয়ান শহরে একটি জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 28 জন নিহত।
1: মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
0: বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ, রাতে ফ্রান্স ও মরক্কোর মোকাবিলা।
1: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলীয় ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ওই ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন।

0: मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি। নানান প্রতিকূলতার মধ্যে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া সত্ত্বেও দুদেশ একযোগে পরিস্থিতির মোকাবিলা করছে বলে তিনি মন্তব্য করেন। বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন এবং 2070 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম যোগানোর প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ান সুপারের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
3: ভারত অস্ট্রেলিয়া মৈত্রী এক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন উল্লেখ করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও উৎপাদন ও আরও অর্জনের মন্ত্রের কথাও স্মরণ করিয়ে দেন।
0: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है, लेकिन हम जल्द से जल्द दुनिया की टॉप 3 इकोनॉमी बनना चाहते हैं।
3: 12 বছরে অস্ট্রেলিয়ায় তার এই তৃতীয় সফরকে তিনি কূটনৈতিক হ্যাট্রিক বলে মনে করেন। প্রসঙ্গত, তিনি দুদেশের অর্থনৈতিক সহযোগিতার কথাও তুলে ধরেছেন।
0: কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট ইয়ানি সিকা পর তেজি সে কাম করনে কা নির্ণয় লিয়া হ্যায় জো দোনো দেশো কে লিয়ে ব্যালেন্স অ্যাম্বিশিয়াস অর উইন উইন হোগা। হাম বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি পর ভি তেজি সে আগে বড়েঙ্গে। আজ হামনে অস্ট্রেলিয়া ইন্ডিয়া পার্টনারশিপ অন সাইবার ক্রিটিক্যাল টেকনোলজিস এন্ড সাপ্লাই চেইনস ইয়ানি এআই প্যাক্ট কি পহল লি হ্যায়। হাম মিলকর ক্রিটিক্যাল মিনারেলস করিডোর পর ভি কাম করেঙ্গে।
3: দ্বিপাক্ষিক বন্ধুত্বের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে সেখানে বসবাসরত 10 লক্ষাধিক প্রবাসী ভারতীয়ের কৃতিত্বে রয়েছে বলে প্রধানমন্ত্রী মনে করেন। চিপ থেকে জাহাজ এই বিস্তৃত পরিসরের উৎপাদন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া আজ একটি বিশ্বমানের ব্র্যান্ডে পরিণত হয়েছে। ভারতের দ্রুত পরিকাঠামোগত আধুনিকীকরণের বিষয়টির বিশেষ গুরুত্ব উল্লেখ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হিসেবে ভারতের উত্থান এবং সেমি হাইস্পিড নমো ভারত র্যাপিড রেল ও বন্দে ভারত পরিষেবার দ্রুত সম্প্রসারণের কথাও এদিন তুলে ধরেছেন। কৌশলগত নিরাপত্তা উদ্ভাবন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থাপনাগুলোর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার প্রসঙ্গ উল্লেখ করেন। অপারেশন সিন্দুরের আওতায় পরিচালিত সুনির্দিষ্ট সন্ত্রাস বিরোধী অভিযানের কথাও এদিন তার কথায় উঠে আসে।
0: भारत के डिफेंस प्लेटफॉर्म की कैपेबिलिटी और क्रेडिबिलिटी दुनिया देख रही है। आपने ऑपरेशन सिंदूर के दौरान डेमो तो देख ही लिया होगा। धमाके आतंकियों के अड्डों पर हो रहे थे और गुंज पूरी दुनिया में सुनाई दे रही थी।
3: এছাড়া বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম হিসেবে ভারতের উত্থানের কথা উল্লেখ করে অদূর ভবিষ্যতে একটি দেশীয় মহাকাশ স্টার্টআপের নিজস্ব রকেটের মাধ্যমে উপগ্রহ উৎক্ষেপণের মাইলফলক অর্জনের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। আগামী দিনে তিনি খেলাধুলার ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
0: भारत ने

0: साउथ पोल पर चंद्रयान लैंड कराया। दुनिया में कोई और देश ऐसा नहीं कर पाया, लेकिन भारत इतने भर से संतुष्ट नहीं रहा। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নাগরিক দেব ভব এই সার্বজনীন মন্ত্রের উপর জোর দিয়েছেন। ১৯৯১ সালে একজন ব্যাকপ্যাকার হিসেবে ভারত ভ্রমণের মাধ্যমে গড়ে ওঠা তার গভীর সম্পর্কের কথা এদিন স্মরণ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। প্রবাসী ভারতীয়দের অস্ট্রেলিয়ার সমৃদ্ধির চারিকা শক্তি ও বহু সাংস্কৃতিক শক্তির উৎস হিসেবে অভিহিত করেন তিনি। তাদের এক অদম্য অংশীদারিত্বের সেতুবন্ধন বা জীবন্ত সেতু হিসেবেও আখ্যায়িত করেছেন।
2: This evening, we all come together to celebrate the bond that unites our two peoples, two great democracies, two great multicultural societies, the mutual respect that we share, the strength of our friendship, and the profound contribution to our great nation of the more than 1 million Australians who trace their roots proudly back to India.
1: প্রধানমন্ত্রীর তিন দেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল শেষ হচ্ছে। দিনের শুরুতে এক কূটনৈতিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলের নেতা অ্যাঙ্গাস টেলর। এরপর প্রধানমন্ত্রী মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ যৌথভাবে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শন করবেন। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র দ্রুত বিকাশের লক্ষ্যে দুই নেতা ভারত অস্ট্রেলিয়া ক্রীড়া সহযোগিতার রোডম্যাপ উন্মোচন করবেন। কৌশলগত এই রোডম্যাপটি সহযোগিতার বিপুল সম্ভাবনা উন্মোচন করবে এবং ক্রিকেট ছাড়াও সামগ্রিকভাবে খেলাধুলাকে উভয় গণতান্ত্রিক দেশের মধ্যে সংযোগকারী এক শক্তিশালী জীবন্ত সেতু হিসেবে আরও সুদৃঢ় করে তুলবে বলে আশা। বিকেলে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল তাদের সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।
3: আধুনিক কূটনীতির কেন্দ্রে থাকা সভ্যতার পারস্পরিক মেলবন্ধনের এক অনন্য নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নতাত্ত্বিক সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানা গেছে, এই সামগ্রীগুলির মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীর একটি ব্রোঞ্জ নির্মিত ত্রিশূল, নন্দীর একটি বিশাল গ্রানাইট পাথরের মূর্তি এবং ছয় মস্তক বিশিষ্ট কার্তিকের একটি ব্যাসল্ট পাথরের ভাস্কর্য। একাদশ ও দ্বাদশ শতাব্দীর এই নিদর্শনগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দির থেকে সংগ্রহ করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরকালে এই প্রত্ন সামগ্রী হস্তান্তরের কথা ঘোষণা করা হল। এর মাধ্যমে দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
1: ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত গতিশীল এবং দ্রুত সম্প্রসারিত হচ্ছে। মেলবোর্নে আজ তিনি সাংবাদিকদের জানান, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে আরও সুদৃঢ় হয়েছে। অনেক ক্ষেত্রে কৌশলগত অভিন্নতা বা বোঝাপড়া জোরদার হয়েছে, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও সুগভীর হয়েছে। তৃতীয় বার্ষিক ভারত অস্ট্রেলিয়া শীর্ষ সম্মেলনের সময় উভয় পক্ষ ভারতের দীর্ঘমেয়াদী অস্ট্রেলীয় ইউরেনিয়াম সরবরাহের প্রশাসনিক বিষয়টি চূড়ান্ত করেছে। এই চুক্তির ফলে ভারতের পরিচ্ছন্ন শক্তি কর্মসূচি শক্তিশালী হবে এবং নেট জিরো তথা কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনার লক্ষ্য অর্জনে সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
4: The two countries have similar aspirations and a shared approach to ensure a free, open and prosperous Indo-Pacific region. One of the key outcomes today, adoption of the Joint Declaration on Defence and Security Cooperation, as well as an India-Australia Maritime Security Collaboration roadmap. We also have the administrative arrangement for enabling the supply of uranium from Australia to India.
1: দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
3: লোকায়ন ২০২৬ সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে আইএনএস সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক নৌ সমীক্ষা এবং সেইল ফোর্ট ২৫০ অনুষ্ঠানে জাহাজটি অংশ নেয়। নিউ ইয়র্কের প্যারেড অফ সেইলে অংশ নিয়ে স্ট্যাচু অফ লিবার্টি ও হাডসন নদীপথ অতিক্রম করে আইএনএস সুদর্শিনী ভারতের জাতীয় পতাকা বহন করে দেশের সামুদ্রিক ঐতিহ্য তুলে ধরে।
1: কোচিতে ব্রিক্স দেশগুলির মহিলা মন্ত্রী

0: বৈঠক আজ শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, বৈঠকে মহিলাদের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানান বিষয়ে মত বিনিময় করেছেন আলোচকরা। নারী নেতৃত্বাধীন বিকাশের নানান দিক উঠে এসেছে আলোচনায়।
1: মহারাষ্ট্রের নাগপুরে ব্রিক্স পরিবহন মন্ত্রীদের তৃতীয় বৈঠকের আগে কর্মী গোষ্ঠীর বৈঠক আজ শুরু হয়েছে। ব্রিক্স মঞ্চে ভারতের পৌরোহিত্যে বিস্তৃত কর্মসূচির আওতায় মন্ত্রী পর্যায়ের বৈঠক বসবে 11-12 জুলাই। সভাপতিত্বে থাকবেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।
0: সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জোরদার লড়াইয়ে ডাক দিয়েছে ভারত ও রাশিয়া। নতুন দিল্লিতে গতকাল এ বিষয়ে দুই দেশ যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠক শেষ হয়েছে। সভাপতিত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের সচিব এবং রাশিয়ার বিদেশ বিষয়ক দপ্তরের উপবিদেশমন্ত্রী দিমিত্রি লুবেনস্কি। বৈঠকে 2025-এর এপ্রিলে পেহলগাঁও হামলা এবং গত বছরের নভেম্বরে দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসবাদী হামলার তীব্র সমালোচনা করা হয়।
1: নতুন দিল্লিতে ভারত আফগানিস্তান যৌথ কমিটির বৈঠকে মানবিক ত্রাণ, উন্নয়ন অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য পরিচর্যা, শিক্ষা, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হল। যৌথ কমিটির এই চতুর্থ বৈঠকে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব এম আনন্দ প্রকাশ এবং আফগান বিদেশ মন্ত্রকের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের ডিরেক্টর জেনারেল শোয়েব বারিয়ালাই। আফগান মানুষের সার্বিক কল্যাণের প্রতি দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেছে ভারত।
0: নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার নানান দিক পর্যালোচনা করল ভারত ও মায়ানমার। নতুন দিল্লিতে গতকাল দুদেশের 23তম জাতীয় পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। সন্ত্রাসবাদ, মাদক ও মানব পাচার, সাইবার অপরাধের মোকাবিলা নিয়ে বৈঠকে আলোচনা হয়। গোয়েন্দা তথ্য বিনিময়ের পাশাপাশি এইসব ক্ষেত্রে সহযোগিতা নিবিড়তর করার কথাও বলা হয়েছে।
1: বাংলাদেশের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সেদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন HEAT প্রকল্পের আওতায় তাদের সরকারি কার্যালয়ে এক পরামর্শ সভায় আজই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংবাদ সংস্থা ডেইলি সান। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনা চক্রে কমিশনের সদস্য প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মামুন, HEAT প্রকল্পের মহানির্দেশক প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন প্রফেসর ডক্টর লায়লা নূর সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে সফট স্কিলস, নীতি নৈতিকতা ও মূল্যবোধ, কর্মসংস্থানের জন্য যোগ্যতা বৃদ্ধির দক্ষতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
0: বাংলাদেশে হামে সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। সেদেশের স্বাস্থ্য মহানির্দেশক DGHS জানিয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের মতো উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু ঢাকা বিভাগে এবং অন্যজন সিলেট বিভাগে প্রাণ হারায়। এ নিয়ে এখনও পর্যন্ত হামের কারণে সেদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 747। সংবাদ সংস্থা ডেইলি সান জানিয়েছে, বাংলাদেশে 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট 1,08,998 জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।
1: বাংলাদেশে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমে 7 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বান্দরবানের লামায় একই পরিবারের 3 জন সহ 5 জন এবং কক্সবাজারের চক্রিয়ায় 2 শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আজ ভোরবেলা পাহাড়ে ধস নামার ফলে 2টি বাড়ি মাটি চাপা পড়ে। সংবাদ সংস্থা ডেইলি সান সূত্রে খবর, মৃত মোহাম্মদ ইউনুস, রানু আক্তার এবং মোহাম্মদ সোলেমান একই পরিবারের সদস্য। এই ঘটনায় চট্টগ্রামের হালি শহরের মোহাম্মদ জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তারও প্রাণ হারান।
0: বাংলাদেশে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত 4 জুলাই রাত থেকে আজ দুপুর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে 15 জন প্রাণ হারিয়েছেন, আহত 18 জন। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর প্রতিনিধি ইভো ফ্রেসেন আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ইরানের বুশহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মার্কিন বিমান হামলার অভিযোগ তুলল তেহরান। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তরফে ইরানে অভিযান শেষ হয়েছে বলে ঘোষণার কয়েক ঘণ্টা পরেই হামলা বলে দাবি সেখানকার সরকারি গণমাধ্যমের। আজই এর আগে ইরানের বিভিন্ন জায়গায় ফের হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। পাল্টা পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলির বিভিন্ন এলাকাকে নিশানা করে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি দপ্তর রয়েছে, সেখানে 3-3 বার সাইরেন বেজে ওঠে। কুয়েত, কাতার এবং জর্ডন লক্ষ্য করেও ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী দুদিনে মার্কিন বিমান হামলায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 78 জন। হতাহতদের বেশিরভাগই ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য। পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতি নিয়ে ব্যাপক দোলাচলের মধ্যে আজকের আক্রমণ প্রতি আক্রমণের তীব্রতা ছিল সবচেয়ে বেশি।
0: পাকিস্তান অধিক

0: নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অশান্ত পরিস্থিতি। পাকিস্তানি বাহিনী দমনপীড়ন ও সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের বেশ কয়েকজন সাংসদ। যোগাযোগ বিচ্ছিন্ন ওই অঞ্চলে কার্যত লকডাউন চলেছে। কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান সংসদে এ নিয়ে বিবৃতি দিয়েছেন। ব্রিটেনের আরেক আইন প্রণেতা ইমাম হুসেন ওই অঞ্চলে খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে আন্দোলনরত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ভারত থেকে ত্রাণ সহায়তা চেয়েছে।
1: চীনের জিংজিয়াং শহরে একটি জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 28 জন নিহত হয়েছেন বলে খবর। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ এলাকার জিনজিয়াং শহরে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। মিনিস্ট্রি অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট একটি যৌথ কর্মীদল সেখানে পাঠিয়েছে। মন্ত্রক জানিয়েছে দুপুর 12টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আধিকারিকদের জোরদার অনুসন্ধান ও উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।
0: কেন্দ্রীয় তদন্ত ব্যুরো ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচার চক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টোয়েস, মিশরীয় শকুন এবং শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের একটি সম্মেলনে সভাপতিত্ব করেন। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসহ বিভিন্ন সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সুপাররা এই সম্মেলনে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও এতে উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী অঞ্চলগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং আইন প্রয়োগ ব্যবস্থা জোরদার করার উপায় চিহ্নিত করার মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করাই এই সম্মেলনের লক্ষ্য। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং মাদক পাচারের মতো বিষয়গুলি নিয়েও এই সম্মেলনে আলোচনার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে জনবিন্যাসের পরিবর্তিত প্রভাব ও তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। দেশের পূর্বাঞ্চলীয় অংশে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে দেওয়ার যে সংগঠিত অপরাধ চক্র চলছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
0: দক্ষিণবঙ্গের উপর মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের উপর চলে আসার সম্ভাবনা থাকায় আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, পরবর্তী 3-4 দিনেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বজায় থাকবে।
2: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়াও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: এখন খেলার খবর।
1: বিশ্বকাপ ফুটবল।

0: বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বোস্টনের ফক্স বড় স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস এঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
1: উইম্বলডন টেনিসে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে দশম বাছাই মুচোভা সপ্তম বাছাই আমেরিকান খেলোয়াড় কোকো গফকে 6-2, 1-6, 7-6 সেটে পরাজিত করেন। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালের ম্যাচগুলি আগামীকাল অনুষ্ঠিত হবে।
0: এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট অভিনেতা সঞ্জীব কুমারের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

আসল নাম হরিহর জেঠালাল জারিওয়ালা। জন্ম ১৯৩৮ সালের ৯ জুলাই এক গুজরাতি পরিবারে। অভিনয় জীবন শুরু মঞ্চে। নিজের প্রকৃত বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক চরিত্রে বারবার অভিনয় করতে দেখা গেছে তাকে। চলচ্চিত্রে সঞ্জীব কুমারের অভিষেক, ১৯৬০ সালে হাম হিন্দুস্তানি ছবিতে একটি ছোট্ট চরিত্রের মধ্যে দিয়ে।

হিন্দি সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় অভিনেতা, ত্রিশূল, বিধাতা, সিলসিলা, কোশিশ, দাস্তাক, অনামিকার মতো ছবিতে তার অভিনয় সিনেমা প্রেমীদের অনেকদিন মনে থাকবে। ১৯৭০ সালে মুক্তি পাওয়া খেলোনা ছবিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ভূমিকায় তার অভিনয় সাড়া ফেলেছিল।

0: 1972 সালে মুক্তি পায় সুপারহিট ছবি সীতা অর গীতা। গুলজার পরিচালিত আঁধি সিনেমায় এক রাজনৈতিক নেত্রীর অখ্যাত স্বামীর ভূমিকায় সুচিত্রা সেনের বিপরীতে অসামান্য অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার।
1: এই যে ফুলোঁ কি বেলে নজর আতি হ্যাঁ, দরাসল ইয়ে বেলে নেই হ্যায়, আরবি মে আয়তে লিখি হ্যায়, ইসে দিন কে ওয়াক্ত দেখনা চাহিয়ে, বিলকুল সাফ নজর আতি হ্যায়। দিন কে ওয়াক্ত ইয়ে সারা পানি সে ভরা রহতা হ্যায়, দিন কে ওয়াক্ত জব ইয়ে ফুয়ারে
2: কহাঁ পাউঁগি মে দিন মে,
1: ইয়ে যে চাঁদ হ্যায় না ইসে রাত মে দেখনা, ইয়ে দিন মে নহীঁ নিকলতা,
2: ইয়ে তো রোজ নিকলতা হোগা।
1: হ্যাঁ, লেকিন বীচ মে অমাবস আ জাতি হ্যায়, वैसे तो अमावस 15 दिन की होती है, लेकिन इस बार बहुत लंबी थी।
2: नौ बरस लंबी थी ना।

0: 1975 সালে মুক্তি পাওয়া শোলেতে ঠাকুর চরিত্রটি তার নাম হিন্দি সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। সে সময় তার বয়স ছিল 37 বছর, অথচ মধ্যবয়সী ঠাকুরের ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য।
1: কাশিরাম, সব সামান বাপস রখবা দো।
2: সোচ লো ঠাকুর, গব্বর কো পতা চলা কি ইস গাঁও নে উসকে আদমিও কো অনাজ নাহি দিয়া তো বহুত খুন খারাবা হো সকতা হ্যায়। ক্যুঁ বেগার মে
1: अब जाओ और गब्बर से कह देना रामगढ़ वालों ने पागल कुत्तों के सामने रोटी डालना बंद कर दिया है। चले जाओ यहां से।
2: जाता हूं ठाकुर, जाता हूं।
0: 1977 সালে ফিল্মফেয়ার আসরে সেরা অভিনেতার পুরস্কার পান অর্জুন পণ্ডিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে। কমেডি রোলেও তার দক্ষতা প্রকাশ পায় আঙ্গুর ছবিতে।
3: শরাব নেই পিতা, মানে ছোটা তো নেই।
4: আব ওর জিদ মত করো, রোজ তো মানে মানা করতি হ্যাঁ, তুমি মানতে নেই হো, আর আজ মানে প্যার সে দে রহি হুঁ তো।
3: কিস রোজ কি বাত কর রহি হ্যাঁ?
4: अभी आप छोड़ो ना लोपियो।
0: 25 বছরের অভিনয় জীবনে গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি সহ ভারতের বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয়

0: করেছেন।
1: ঠাকুর সাহেব, ইয়ে রূপে আমি নেই চাই।
2: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। সুস্থিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষর করল দুই দেশ। 12 বছরে 3-3 বার তার অস্ট্রেলিয়া সফর কূটনৈতিক হ্যাট্রিক বললেন প্রধানমন্ত্রী।
3: বাংলাদেশে হামের সংক্রমণ মারাত্মক পর্যায়ে, এখনো পর্যন্ত 747 জনের মৃত্যু।
2: বাংলাদেশে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমে 2 শিশুসহ অন্তত 7 জনের প্রাণহানি।
3: ইরানে বুশহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন বিমান হামলার অভিযোগ তুলল তেহরান। বাহরাইন, কুয়েত এবং কাতার, জর্ডানে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
2: চীনের জিনজিয়ান শহরে একটি জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 28 জন নিহত।
3: মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
2: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ রাতে ফ্রান্স ও মরক্কোর মোকাবিলা। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
3: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে এখন সময় ছায়াছবির গানের। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়। আজকের প্রথম ছায়াছবির গানের শিল্পীরা ইমন চক্রবর্তী এবং রূপঙ্কর বাগচী।

আজকের মৈত্রী প্রচার তরঙ্গের ছায়া ছবির গানের এই অনুষ্ঠানের শেষ গানটি শুনব অরিজিৎ সিং এবং অন্বেষার কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারত সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মেটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় মহিলা কমিশন NCW IVF ক্লিনিকগুলির ওপর নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানও পাল্টা আক্রমণ চালায়। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ভিত্তি স্থাপিত হওয়া সন্তোষ ব্যক্ত করেছেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
1: 21वीं सदी का भारत आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर अचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন।

0: that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
1: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকের একটি ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। লোকায়ন 2026 সমুদ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দর সফর সফলভাবে সম্পন্ন করেছে আইএনএস সুদর্শিনী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সফরের মাধ্যমে ভারত ও আমেরিকার সামুদ্রিক সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায় এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিকবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন আজই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে সরে আসছেন না, তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। উল্লেখ্য, সম্প্রতি এই তিন নেতা তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছর শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নমানে আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম পর্যায়ের বৈঠক। বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ, অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ আইভিএফ ক্লিনিকগুলির নিয়ন্ত্রক পরিকাঠামো ও সংশ্লিষ্ট আইনের সর্বাত্মক পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন এই কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়াও বিচার বিভাগ, আইন, চিকিৎসা, ফরেন্সিক বিভাগ, ধাত্রীবিদ্যা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিশেষজ্ঞদের এতে অন্তর্ভুক্ত করা হবে। সহায়ক প্রজনন প্রযুক্তি ক্ষেত্র এআরটির ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এআরটি কেন্দ্র আইভিএফ ক্লিনিক ও গ্যামিট ব্যাংকের পরিচালন আইন ও নিয়ন্ত্রক পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি মহিলাদের প্রজনন অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার বিষয়ে পর্যালোচনা করা দেখবে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই মদ প্রস্তুতকারী কয়েকটি সংস্থাকে নোটিশ দিয়েছে। অভিযোগ, কিছু সংস্থা নির্ধারিত নিয়ম না মেনে অ্যালকোহলমুক্ত পানীয় নিষিদ্ধ অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করছে এবং বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি করছে। এছাড়া পণ্যের গায়ে বয়স বা পুরনো হওয়ার বিষয়ে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে যা অনুমোদিত নয়। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিক সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে, অ্যাসেম্বলিস, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার সুপারেরা এই সম্মেলনে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বুসেয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছে। পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারাদেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশ আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবল।

0: বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্স বরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আজ প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু সুখ রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই বিজেপিতে যোগদান করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল শুক্রবার 10 জুলাইয়ের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা আগামীকাল ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবাদ্য সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত এ টি কানন, রাগ বেলাওয়াল, গুজ্জরি ভাস্কর। 6:30 মহাজীবন, রাহুল সাংকৃত্যায়নের জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে দেবশ্রী নন্দী। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, এ নিয়ে বলবেন ড. সুরজিৎ বৈদ্য। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, স্থান মহারাষ্ট্রের পঞ্চগণি। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:30 কলকাতার ডায়েরি, সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্ত সাক্ষাৎকার নিয়েছেন ড. মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদনে দেবজিৎ চক্রবর্তী, রাগ মিয়া কিটোরি, তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 10:30 রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুলগীতি, পরিবেশনে রূপা ভট্টাচার্য, এরপর আধুনিক গান পরিবেশন করবেন শ্রেয়সী চৌধুরী। ১১টায় বিকাশ পথ, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, বিষয় বেটি বাঁচাও বেটি পড়াও। 11:15 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে পরিবেশন করবেন সমাদৃতা রায়চৌধুরী। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য। 12:30 সাঁওতালি গান। বেলা 1:00 নাটক কর কলঙ্ক শূন্য, রচনা শান্তি দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:00। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি। 6:20 ক্ষেত খামারের কথা, গৌণ ফল কখনোই গৌণ নয়, ড. কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, কালকের বিষয় জন্ম নিয়ন্ত্রণ কেন দরকার, বলবেন ড. রুনা বল। 7:00 নাটক কর কলঙ্ক শূন্য, মেতার নাট্যরূপ শান্তি দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 7:45 হাউসফুল, অভিনেত্রী শতাক্ষী নন্দীর সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়। 8:15 শুনবেন মহিলাদের আসর, খেলার জগৎ, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, খেয়ালের আসর পরিচালনা করবেন অলোক চট্টোপাধ্যায়, রাগ ভৈরব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন দেবজিৎ চক্রবর্তী, রাগ অভোগী কানাড়া, তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিন।

গান উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন রাগেশ্রী রাগে শরদ, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাগেশ্রী রাগে শরৎ, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। একটু পরে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, সুস্থিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষর করল দুই দেশ, 12 বছরে 3-3 বার তার অস্ট্রেলিয়া সফর কূটনৈতিক হ্যাট্রিক বললেন প্রধানমন্ত্রী।
1: বাংলাদেশে হামের সংক্রমণ মারাত্মক পর্যায়ে, এখনো পর্যন্ত 747 জনের মৃত্যু।
0: বাংলাদেশে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমে 2 শিশুসহ অন্তত 7 জনের প্রাণহানি।
1: মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
0: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ রাতে ফ্রান্স ও মরক্কোর মোকাবিলা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতা দুদেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে দুদেশের একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তার জন্য কার্যকর সামুদ্রিক সহযোগিতা অপরিহার্য।
2: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ আজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি রূপরেখা সকলের সামনে তুলে ধরেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে রয়েছে। ভারত অস্ট্রেলিয়ার সম্পর্ক সুসংহত ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত। ভারতের জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিলে অস্ট্রেলিয়ান সুপারের অতিরিক্ত 500 মিলিয়ন বিনিয়োগের কথাও তার বক্তব্যে উঠে আসে।
3: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: ভারত অস্ট্রেলিয়া মৈত্রী এক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও উৎপাদন ও আরও অর্জন এর মন্ত্রের কথাও স্মরণ করিয়ে দেন। ১২ বছরে অস্ট্রেলিয়ায় তার তৃতীয় সফরকে তিনি কূটনৈতিক হ্যাট্রিক বলে মনে করেন। প্রসঙ্গত, তিনি দুদেশের অর্থনৈতিক সহযোগিতার কথাও এদিন তুলে ধরেছেন।
1: Comprehensive Economic Cooperation Agreement यानी सीका पर तेजी से काम करने का निर्णय लिया है, जो दोनों देशों के लिए बैलेंस, एम्बिशियस और विन विन होगा। हम बायलेटरल इन्वेस्टमेंट ट्रीटी पर भी तेजी से आगे बढ़ेंगे। आज हमने ऑस्ट्रेलिया इंडिया पार्टनरशिप ऑन साइबर क्रिटिकल टेक्नोलॉजीज एंड सप्लाई चेन्स यानी AI पैक्स की पहल ली है। हम मिलकर क्रिटिकल मिनरल्स कॉरिडोर पर भी काम करेंगे।
0: দ্বিপাক্ষিক বন্ধুত্বের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে সেখানে বসবাসরত 10 লক্ষাধিক প্রবাসী ভারতীয়ের কৃতিত্বে রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। চিপ থেকে জাহাজ এই বিস্তৃত পরিসরের উৎপাদন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া আজ একটি বিশ্বমানের ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা উদ্ভাবন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থাপনাগুলোর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার প্রসঙ্গ উল্লেখ করেন। অপারেশন ইন্দোরের আওতায় পরিচালিত সুনির্দিষ্ট সন্ত্রাস বিরোধী অভিযানের কথাও এদিন তার কথায় উঠে আসে। ১৯৯১ সালে একজন ব্যাকপ্যাকার হিসেবে ভারত ভ্রমণের মাধ্যমে গড়ে ওঠা তার গভীর সম্পর্কের কথা স্মরণ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। প্রবাসী ভারতীয়দের অস্ট্রেলিয়ার সমৃদ্ধির চালিকা শক্তি ও বহু সাংস্কৃতিক শক্তির উৎস হিসেবে তিনি উল্লেখ করেন।
2: This evening, we all come together to celebrate the bond that unites our two peoples, two great democracies, two great multicultural societies, the mutual respect that we share, the strength of our friendship, and the profound contribution to our great nation of the more than 1 million Australians who trace their roots proudly back to India.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল শেষ হচ্ছে। এরপর বিকেলে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল তাদের সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।
3: আধুনিক কূটনীতির কেন্দ্রে থাকা সভ্যতার পারস্পরিক মেলবন্ধনের এক অনন্য নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নতাত্ত্বিক সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। একাদশ ও দ্বাদশ শতাব্দীর এই নিদর্শনগুলি মূলত তামিলনাড়ুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরকালে এই প্রত্ন সামগ্রী হস্তান্তরের কথা ঘোষণা করা হল। এর মাধ্যমে দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
0: ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন যে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত গতিশীল এবং দ্রুত সম্প্রসারিত হচ্ছে। মেলবোর্নে আজ তিনি সাংবাদিকদের জানান, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে সুদৃঢ় হয়েছে। অনেক ক্ষেত্রে কৌশলগত অভিন্নতা বা বোঝাপড়া জোরদার হয়েছে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও সুগভীর হয়েছে।
4: The two countries have similar aspirations and a shared approach to ensure a free, open and prosperous Indo-Pacific region. One of the key outcomes today, adoption of the Joint Declaration on Defence and Security Cooperation, as well as an India-Australia Maritime Security Collaboration roadmap. We also have the administrative arrangement for enabling the supply of uranium from Australia to India.
0: শুনছেন উপমহাদেশের খবর।

0: নতুন দিল্লিতে ভারত আফগানিস্তান যৌথ কমিটির বৈঠকে মানবিক ত্রাণ উন্নয়ন অংশীদারিত্ব খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য পরিচর্যা শিক্ষা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হল। যৌথ কমিটির এই চতুর্থ বৈঠকে সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব এম আনন্দ প্রকাশ এবং আফগান বিদেশ মন্ত্রকের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের ডিরেক্টর জেনারেল শোয়াইব বারিয়ালাই। আফগান মানুষের সার্বিক কল্যাণের প্রতি দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেছে ভারত।
1: বাংলাদেশে হামের সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। সেদেশের স্বাস্থ্য মহানির্দেশালয় DGHS জানিয়েছে, আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের মতো উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু ঢাকা বিভাগে এবং অন্যজন সিলেট বিভাগে প্রাণ হারিয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত হামের কারণে সেদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 747। ডেইলি সান জানিয়েছে, বাংলাদেশে 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট 1,08,900

0: ৯৯ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯২,৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ৮৮,৪১৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
1: বাংলাদেশে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমে ৭ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ২টি শিশু রয়েছে। বান্দরবান লামায় একই পরিবারের ৩ জন সহ ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আজ ভোরবেলা পাহাড়ে ধস নামার ফলে ২টি বাড়ি মাটি চাপা পড়ে। এই ঘটনায় ৫ জন মারা যান। অন্যদিকে একই সময়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ৈতলি ইউনিয়নের মোহছেনিয়া কাটাপাহাড়ি গ্রামে পাহাড়ে ধস নেমে ঘুমন্ত অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে রেললাইন জলে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
0: বাংলাদেশে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ৪ জুলাই রাত থেকে আজ দুপুর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১৫ জন প্রাণ হারিয়েছেন, আহত ১৮। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন আজ এক বিবৃতিতে এই তথ্য জানান।
1: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের অশান্ত পরিস্থিতি, পাকিস্তানি বাহিনীর দমনপীড়ন এবং সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের বেশ কয়েকজন সাংসদ। যোগাযোগ বিচ্ছিন্ন ওই অঞ্চলে কার্যত লকডাউন চলছে। কনজারভেটিভ পার্টির সাংসদ ব্লব ব্ল্যাকম্যান সংসদে এ নিয়ে বিবৃতি দিয়েছেন। ব্রিটেনের আরাক আইন প্রণেতা ইমাম হোসেন ওই অঞ্চলে খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হয় গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের আন্দোলনরত জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি ভারতের থেকে ত্রাণ সহায়তা চেয়েছে।
0: দেশে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার এক বড় উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কৃষকদের প্রায় ২২ লক্ষ কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে, যার মোট মূল্য ৯,৪০৪ কোটি টাকা। দেশে কৃষিকাজে উৎপাদন বাড়াতে ২০১৪-১৫ সালে চালু প্রকল্পের লক্ষ্য হল জমি তৈরি, বীজ বোনা, জলসেচ, ফসলের সুরক্ষা, ফসল কাটা থেকে শুরু করে তা ঘরে তোলা পর্যন্ত চাষের প্রতিটি ধাপে আধুনিক মেশিন এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো। দেশের সব এলাকায় যাতে সমানভাবে সুবিধে পৌঁছয় তার জন্য পিছিয়ে পড়া এবং উত্তর পূর্বের রাজ্যগুলোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সম্মেলনে সভাপতিত্ব করেন। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসহ বিভিন্ন সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সুপাররা এই সম্মেলনে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং মাদক পাচারের মতো বিষয়গুলি নিয়ে সম্মেলনে আলোচনা হয়। দেশের পূর্বাঞ্চলীয় অংশে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে দেওয়ার যে সংগঠিত অপরাধ চক্র চলছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই এই সম্মেলনের আয়োজন।
0: দক্ষিণবঙ্গের উপর মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের উপর চলে আসার সম্ভাবনা থাকায় আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি বেশি থাকবে উপকূলীয় জেলাগুলিতে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। সে কারণে আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
1: বিশ্বকাপ ফুটবল।

0: বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস এঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। শনিবার নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
1: উইম্বলডন টেনিসে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুজোভা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে দশম বাছাই মুজোভা সপ্তম বাছাই আমেরিকান খেলোয়াড় কোকো গফকে 6-2, 1-6, 7-6 সেটে পরাজিত করেন। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালের ম্যাচগুলো আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে ব্রিটিশ খেলোয়াড় আর্থার ফেরি জার্মানির আলেকজান্ডার জাভেরেভের মুখোমুখি হবেন। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইয়ানিক সিনার সার্বিয়ার নোভাক জোকোভিচের মোকাবিলা করবেন।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।

0: তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সুস্থিত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষর করল দুই দেশ। বারো বছরে তিনবার তাঁর অস্ট্রেলিয়ার সফর কূটনৈতিক হ্যাট্রিক, বললেন প্রধানমন্ত্রী।
1: বাংলাদেশে হামের সংক্রমণ মারাত্মক পর্যায়ে, এখনো পর্যন্ত 747 জনের মৃত্যু।
0: বাংলাদেশে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমে দুই শিশু সহ অন্তত 7 জনের প্রাণহানি।
1: মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
0: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ রাতে ফ্রান্স ও মরক্কোর মোকাবিলা। উপমহাদেশের খবর এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়।

সুরের ইতিহাসে যাদের নাম অনেক সময় উচ্চারিত হয় না, অথচ নেপথ্যে যাদের স্পর্শ ছাড়া কোনো সুরই পূর্ণতা পায় না, তারাই সঙ্গতকারী যন্ত্রশিল্পী, নেপথ্যের নীরব সাধক। কখনো প্রধান কণ্ঠটির পাশে থেকে, কখনো তানপুরার অবিচল ধ্বনিতে, কখনো বেহালায় বাঁশিতে, তবলা কিংবা পিয়ানোয়, অথবা আর কোনো যন্ত্রের অনির্বচনীয় মূর্ছনায়, আবার কখনো শুধু কণ্ঠে সুরের ভিত্তিটুকু ধরে রেখে তারা নির্মাণ করেন অনির্বচনীয় এক সঙ্গীত ভুবন। তারা নেপথ্যে থাকলেও তাদের সুচারু সঙ্গত ছাড়া কোনো কালজয়ী গানই সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। আজ আগামী একটি ঘন্টায় হারানো দিনের গানে স্মরণ করব নেপথ্যের সেই সব শিল্প সাধকদের, যাদের নিবেদন, যাদের মেধা, যাদের অনির্বচনীয় সাধনা আমাদের বাংলা গানকে স্বমহিমায় দীপ্যমান রেখেছে।

একজন গীতিকার গান লিখলেন, সুরকার সুর করলেন, কিন্তু তাতেই কি একটি গান গায়ক বা গায়িকার গাওয়ার জন্য তৈরি হয়ে গেল? হ্যাঁ, গানটি তৈরি হলো অবশ্যই, কিন্তু গানটির সঙ্গে চাই মানানসই যন্ত্রানুষঙ্গ, অর্কেস্ট্রেশন। সেখানে আবার গানের শুরুতে কিংবা মধ্যে থাকে প্রিলিউড, ইন্টারলিউড, এসব নিয়েই কণ্ঠ এসে যখন মেলে সে যেন আশ্চর্য এক সমাগম, আর তাতেই পূর্ণতা পায় গান। আমাদের একেবারে প্রথম যুগে যখন প্রথম ছবি তৈরি হল, নির্বাক ছবি, সেখানে তো গান ছিল না, সেখানে ছিল আবহ, যাতে করে যেখানে অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারা অভিনয় করছেন, কিন্তু তারা নির্বাক, তার পাশাপাশি আবহ সঙ্গীত দিয়ে একটি পরিস্থিতিকে তৈরি করা যায়। আবহ সঙ্গীত ছাড়া ছবি যেন নুন ছাড়া তরকারি। আস্তে আস্তে আমরা চলে এলাম নির্বাক থেকে সবাক ছবিতে, এবং ছায়াছবিতে এলো গান। অনেক আগে, ধরুন একেবারে 19 শতকের গোড়ার দিকে, যখন ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদী কিংবা কান্তগীতি গাওয়া হতো, তখন যন্ত্রানুষঙ্গ মানে ছিল শুধু এসরাজ কিংবা সারেঙ্গের সঙ্গত। তারপর এলো পাখোয়াজ, তবলা, সেতার, বেহালা, সরোদের ধ্বনি, কখনো কখনো আবার অর্গান, অ্যাকোর্ডিয়ন, আরও নানা বিদেশি যন্ত্র। আজকে আমরা সেই সব যন্ত্রের কথা, সেই যন্ত্রীদের কথা, যারা এক একটি গান

কে অনন্য সাধারণ পর্যায়ে তুলে নিয়ে গেছেন তাঁদের কথা বলবো, এবং একই সঙ্গে কোনো বিশেষ গান যেখানে এই যন্ত্রের কাজ আমরা দেখতে পাই, অনুভব করতে পাই, এবং সেই যন্ত্রটির উপস্থিতিতে যন্ত্রীর বদান্যতায় গানটি আরও অনির্বচনীয় হয়ে ওঠে, সেগুলিকে একটু শুনে দেখব। আজকে প্রথম যে গানটির কথা বলবো, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, আধুনিক বাংলা গানের ইতিহাসে এক মাইলস্টোন বলা যায়। এই গানটির সঙ্গে শুনে দেখুন বন্ধুরা, প্রিলিউডে আছে ভি বালসারার ইউনিভক্সে বাজানো সঙ্গীত, এবং এই যে ইন্টারলিউড আর প্রিলিউড, গানটিকে সাজিয়ে গুছিয়ে যেন আলাদা একটি মাত্রা দিল।

ইউনিফক্সের কথা তো হল। ইউনিফক্সের সুর থেকে আসুন বন্ধুরা পাড়ি দিই তবলার বলে। তবলার কোমল দাদরা ছন্দ, তার সঙ্গে যদি আসে বেহালার মূর্ছনা, কিংবা একই সঙ্গে তাতে দোলা দেয় আশ্চর্য কোনো কণ্ঠ, তাতে আমাদের গানের ভুবনে অন্য দিশা দেখতে পাই। সরাসরি একটি গানের কথা চলে আসি। নচিকেতা ঘোষের সুর, গৌরী প্রসন্ন মজুমদারের কথা, ছবির নাম বন্ধু, 1958 সাল। গানটি মালতী ভ্রমরে করে ওই কানাকানি, সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি। ছবির পরিচালক চিত্ত বসু।

নচিকেতা খুশকে চিত্তবসু বললেন, গানটায় যখন তবলার এতখানি প্রাধান্যই রেখেছ, তখন কেরামাতুল্লাহ খানকে বাজাতে বলো। নচিকেতা খুশ আপত্তি করে বললেন, উনি তো পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী, তারা কি এই গানে বাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? তবু পরিচালক চিত্ত বসু রীতিমতো নাছোড় সেসবটি কেরামতুল্লাহ খা এনেন, কিন্তু ঠিক যেমনটি নচিকেতা ঘোষ চাইছিলেন তেমনটি যেন হচ্ছিল না, কারণ ছায়াছবির গানে বাজাতে তার অভ্যেস নেই। তখন স্মরণ নিতে হল বিখ্যাত তবলিয়া রাধাকান্ত নন্দীর। কেরামতুল্লাহ খানের নাম শুনেই রাধাকান্ত নন্দী তো বললেন, ওরে বাবা, আমি নেই, আমি বাবু ওখানে যাব না। সেসবটি নচিকেতা ঘোষের জোড়াজুড়িতে এসে পৌঁছলেন এবং গানটি দুবার শুনেই যা বাজালেন রাধাকান্ত, মুগ্ধ হলেন উপস্থিত সকলে এবং কেরামতুল্লাহ খান রেকর্ডিংয়ে শেষ পর্যন্ত রইলেন আর জড়িয়ে ধরলেন রাধাকান্ত নন্দীকে। তাই বাংলা গানের তবলিয়া হিসেবে, সঙ্গতকারী হিসেবে রাধাকান্ত নন্দী অবিস্মরণীয়। গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনি।

তবলার বোল থেকে আসি পিয়ানো অ্যাকর্ডিয়নের আবেশে। কেমন করে আরেকটি গান, কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গান পথে হলো দেরি ছায়াছবির। এই গানকে

অন্য উচ্চতা দিয়েছিল নবাগত এক পিয়ানো অ্যাকোর্ডিয়ানিস্ট ওয়াই এস মুলকির প্রিলিউড এবং ইন্টারলিউড। রবীন চট্টোপাধ্যায় সুর করেছিলেন। নতুন এই অ্যাকোর্ডিয়ানিস্টকে সঙ্গে নিয়ে যেভাবে এই গানটি তৈরি হয়েছিল, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসামান্য কণ্ঠমাধুর্যের পাশাপাশি এই অ্যাকোর্ডিয়ান গানটাকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ওয়াই এস মুলকির কথা বলতে গেলেই আরও কয়েকটি ছবির কথা আসে, বসন্ত বিলাপ, কখনো মেঘ। এই ছবিগুলিতে সুর দিয়েছিলেন, অ্যারেঞ্জার হিসেবে ছিলেন ওয়াই এস মুলকি, ছিলেন পরিচালক সুধীন দাশগুপ্তর সহকারীও। আরেকটি গান যেটি কোরাস হিসেবে অত্যন্ত জনপ্রিয়, ভারতবর্ষ সূর্যের এক নাম, সেখানেও ওয়াই এস মুলকির অসামান্য অবদান ছিল। চলে আসি গানটিতে, পিয়ানো অ্যাকোর্ডিয়ানে ওয়াই এস মুলকি।

প্রিয় অ্যাকোর্ডিয়ানের আবেশ থেকে আবারও তবলার টুকরা কিংবা বলে ফিরে আসি। রাধাকান্ত নন্দীকে সন্ধ্যা মুখোপাধ্যায় বলতেন উনি তবলা বাজাতেন না, গান বাজাতেন। এবং তিনি যে কেন আমাদের আধুনিক বাংলা

তে উপস্থিত হলেন রাধাকান্ত নন্দী। তাঁরই তবলা বাজানোর কথা মানবেন্দ্র তাকে বললেন, শোন, তুই দুবার শুনে নিয়ে এমন একটা টুকরা বাজিয়ে দে শুরুতে, তারপর আমি গানটা শুরু করব। রাধাকান্ত বাজালেন, গান তৈরি হয়ে গেল। ততক্ষণে রাগ ভেঙেছে নচিকেতার, তিনিও ফিরে এসেছেন এবং গানটি শুনে তবলা সহযোগে তিনি তো মুগ্ধ। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল গানটি, বলাই বাহুল্য।

আসলে বন্ধুরা, আমরা যখন কোনো গান শুনি, শুধু কিন্তু কণ্ঠ নয়, কণ্ঠ মাধুর্যের পাশাপাশি বাজনাটাও শুনি। অনেক দিন পরে যখন স্মৃতি থেকে ভেসে আসে সেই সব গান, তখন তার সঙ্গে সেই বাজনাও আসে একই সঙ্গে। এই যে কাজটি করেন যন্ত্রীরা, কখনো বলি আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেখানে অসংখ্য যন্ত্রী কে কোন যন্ত্রটি বাজাচ্ছেন আমরা সবসময় জানতে পারি না, ঠিক কার কোন খানটিতে অবদান। এই অ্যারেঞ্জাররা, যন্ত্রীরা, তারা গানের যখন একটি বেসিক স্বরলিপি পেয়ে যান, তখন ওই ভিত্তি নোট বা ফাউন্ডেশন নোটগুলো তারা বানিয়ে নেন। তারপর সেখানে কোথায় ভায়োলিন বাজবে, কোথায় চেলো, কোথাও গিটার, কোথাও এসে যাবে মিশে স্যাক্সোফোন, এই সবটুকু তারা ঠিক করেন। সুরকার মূল গানটির সুর দেন এবং এই সুবিশাল দায়িত্ব পালন করেন অ্যারেঞ্জাররা, যন্ত্রীরা। বাংলা গানের

মাত্র দুজন বোধহয় তার ব্যতিক্রম ছিলেন, সলিল চৌধুরী এবং পঞ্চম মানে রাহুল দেববর্মন। তারা দুজনেই একেবারে ওই গানের মূল ভিত্তি অ্যারেঞ্জমেন্ট সেটি সহকারীদের নিয়ে করতেন। আমরা তবলার বোলের থেকে এবার চলে আসি একটু সারেঙ্গি এবং পিয়ানোর ছোঁয়ানিতে। সুরকার পণ্ডিত নিখিল ঘোষ, তিনি ছিলেন তবলার শিল্পী, তবলার গুরু। অনেক রম্যগীতিতে তার অনির্বচনীয় সুরমাধুর্য আমরা খুঁজে পাই। একটি গান আমরা শুনব এবার কৃষ্ণা দাশগুপ্তের কণ্ঠে। এ গানে সুর করেছিলেন পণ্ডিত নিখিল ঘোষ, ঠুংরি খেসা সুর। খেয়াল করবেন বন্ধুরা, এই গানে একটি শব্দ আছে কে, এই কে কথাটি কিভাবে গাইছেন তিনি, একটি প্রশ্ন করছেন, নিটল সুরে একটি প্রশ্ন। আর সেখানে ওই সুরের সঙ্গে সারেঙ্গি আর পিয়ানো এসে মিশে যাচ্ছে। আমরা জানি না কোন শিল্পীর আঙুলের ছোঁয়ায় কর্ডগুলি স্বপ্নের মতো অন্তরঙ্গ হয়ে বেজে উঠেছিল, আর সঙ্গে ছিল কৃষ্ণা দাশগুপ্তর কণ্ঠ।

সারেঙ্গির কথা যখন আমরা শুনলামই, তখনই সারেঙ্গি নিয়ে আরেকটি গানের কথায় আসা যাক। 1956 সাল, লতা মঙ্গেশকর ঠিক করলেন বাংলা আধুনিক গান গাইবেন। সে সময় প্রায় এক দশক ধরে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে গানের রেকর্ড

ভীষণ হিট ছিল। লতা মঙ্গেশকর রেকর্ড কোম্পানিকে বললেন সতীনাথ মুখোপাধ্যায় সুরে তিনি গান করবেন। লতা মঙ্গেশকরের প্রথম আধুনিক বাংলা গানের রেকর্ডে দুটি গান ছিল, এক পিঠে আকাশ প্রদীপ জ্বলে, আরেক পিঠে যে গানটি আমরা এবার শুনব। দুটি গানই বাংলা গানের ইতিহাসে মাইলস্টোন। এই যে দ্বিতীয় গানটি আমরা শুনতে যাচ্ছি, পঞ্চাশের দশকের শুরুর দিকে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে সারেঙ্গি বাজাচ্ছেন বিখ্যাত শিল্পী রামনারায়ণ, আর শ্রোতার আসনে বসে মুগ্ধ হয়ে শুনছেন সতীনাথ মুখোপাধ্যায়। গান শুনে সারা রাত ঘুমোতে পারেননি, ভাবছিলেন কি করে গানের সুর এমনভাবে করবেন যেন সারেঙ্গি তো বাজবেই কিন্তু কণ্ঠটিও ওই সারেঙ্গিকে পরিপূর্ণতা দিতে পারে, এমন একটি সুর করবেন যাতে মনে হবে কণ্ঠই যেন সারেঙ্গি হয়ে বেজে উঠছে। সেসবটি সৃষ্টি করলেন সে কালজয়ী সুর, আর কণ্ঠ দিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। চোখ বন্ধ করে গান শুনলে মনে হয় সারেঙ্গি বাজুক কি না বাজুক তার কণ্ঠই যেন সারেঙ্গির জায়গা নিয়েছে। এ এক নতুন রকম পরীক্ষামূলক সৃষ্টিও বটে। এত যুগ পেরিয়েও, এত বছর পেরিয়েও সেই রেকর্ডের, প্রথম রেকর্ডের দুপিঠের এই দুটি গান এখনো পূরণ হয়নি।

সারেঙ্গির সুর আমাদের সঙ্গে নিয়ে এবার পাড়ি দিই আগামীকালের দিকে। আগামীকাল 10ই জুলাই, আর এখন সময় আগামীকালের হারানো দিনের গানের সম্পর্কে আপনাদের জানিয়ে দেবার। 1963 সাল, সলিল চৌধুরীর সুরে বেসিক গানের রেকর্ড করবেন ধনঞ্জয় ভট্টাচার্য, লতা মঙ্গেশকর। বম্বে স্টুডিওতে রেকর্ড হবে। লতা মঙ্গেশকরের বাড়িতে থাকার জন্য আমন্ত্রিত হলেন সলিল চৌধুরী ও ধনঞ্জয় ভট্টাচার্য। তবে অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধনঞ্জয় ভট্টাচার্য যেতে পারলেন না, রেকর্ড হল বোম্বেতে। শুধু ঝনন ঝনন বাজে অন্তবিহীন গান দুটি কলকাতায় রেকর্ড হল গায়কের জন্য। বোম্বের বড় স্টুডিও সেট আপ ছাড়াই গান দুটি জনপ্রিয় হয়েছিল। গান কথা দিয়ে সাজানো হারানো দিনের গান, আগামীকালের বিষয় গানের অন্তরালের গল্পেরা, উপস্থাপনায় শ্রীরূপা মুখ।

স্যারেঙ্গি সুর থেকে পাড়ি দেওয়া যাক পিয়ানোর নরম সুরের ছোঁয়ায়। একটি আশ্চর্য গান, যে গানে পিয়ানোর কর্ড যেন রাতের নিস্তব্ধতা তৈরি করে দেয়, আর বেহালার সুর সেই নিস্তব্ধতায় চোখ করে আবেগের রং। মৃদু অ্যাকোর্ডিয়ানও আছে সঙ্গে, দূরের কোনো স্মৃতিকে যেন কাছে টেনে নেয় অ্যাকোর্ডিয়ান। এ গানের সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এবং যন্ত্রানুষঙ্গে দায়িত্বে ছিলেন ভি বালসারা।

বন্ধুরা, আমরা জানি গান মানে সুর, গান মানে তাল, আরও আরও অনেক কিছু আছে, সেসব গুণী মানুষরা জানেন। আমরা যখন কোনো একটি গান শুনি, সেখানে যেমন সুরের ঝর্ণাধারা থাকে, তেমনি থাকে তাল। ঠিক যেভাবে সুর তৈরি হয়, সেই একই মনোযোগে তালও তৈরি করতে হবে। শুধু তবলা দিয়েই যদি কাজ হয়ে যায়, তাহলে আরও অনেক যন্ত্র কি কাজে লাগে? নিশ্চয়ই লাগে। এবং সেই জন্যেই একটা হারমোনিয়ামের সঙ্গে যেমন বেহালা, বাঁশি, সেতার, এসরাজ, সারেঙ্গি, পিয়ানো, স্যাক্সোফোন নানা যন্ত্রের দরকার হয়, তেমনি শুধু তবলা নয়, সেখানেও একগুচ্ছ যন্ত্র, পারকাশন যন্ত্র ব্যবহার করা হয় তালের জন্য। আসলে প্রত্যেকটা বাদ্যই আলাদা আলাদাভাবে গানের সুরের কম্পোজিশনে ঢুকবে। একটা কোথায় যেন এই যে সুর তাল মিলিয়ে জলপ্রপাতের মতো একটা এফেক্ট তৈরি হয়, আর তারপর সব মিলে মিশে যায়। সুর, তাল, লয় এত কথা যখন হচ্ছে, তখন সেই তাল এবং তবলার বোল মিলিয়ে আরেকজনের কথা বলতে ইচ্ছে করছে, শচীন দেব বর্মন। এবং তার সঙ্গে তবলা, খোল, ঢোল যিনি বাজিয়েছেন, তিনি ব্রজেন বিশ্বাস। তার বিখ্যাত এই গানটিতে ব্রজেন বিশ্বাসের জাদু আমরা একেবারে কর্ণের বিবাদ ভঞ্জন করে শুনে নিতে পারবো।

প্রত্যেক সুরকারেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, যাকে আমরা একদম বলি তার সিগনেচার টিউন, তাই দিয়ে তাকে চিনে নেওয়া যায়। বহুদিন গান শুনলে মানুষ বুঝতে পারেন যে কোন গানের কোনটিতে সেই সুরকারের বিশেষ ছোঁয়াটুকু রয়ে গেল। একজন সুরকার, আমরা তবলার বোলের কথা যখন বললাম, বিটসের কথা যখন বললাম, তার কথা অনিবার্যভাবে এসে যায়, হ্যাঁ, সুচিন কর্তার পুত্র রাহুল দেববর্মন। তার যে গান, সেখানে সুরকে ধরা যায় না, সে ভারী কঠিন, কিন্তু সহজেই চিনে নেওয়া যায় তার যে সিগনেচার বিট তাকে। বিভিন্ন গানে সেই বিটকে আমরা

একটি গান শুধু কণ্ঠের জাদুতে অমর হয় না, অসংখ্য যন্ত্রশিল্পীর নিবিড় সাধনা থাকে এই গানের সার্থকতার নেপথ্যে। কখনো বাঁশির মধুর ডাক, কখনো বেহালার বিষণ্ন আরতি, কখনো পিয়ানোর নিঃশব্দ অনুভব, কখনো অ্যাকোর্ডিয়ানের উষ্ণ স্পর্শ কিংবা স্যাক্সোফোনের মায়াময়তা, এসব মিলিয়েই জন্ম নেয় এক একটি অসামান্য কালজয়ী গান। এরপরে যে গানটি আমরা শুনব, এই গানে বেহালাই যেন আরেকজন শিল্পী। দীর্ঘ আবেগময় সুর গানের অনুভূতিকে বহুগুণ বাড়িয়ে দেয়, তার সঙ্গে বাঁশি আর পিয়ানো নীরবে সমর্থন জুগিয়ে যায় বেহালার সুরে সুরে।

বেহাল সারেঙ্গি, অ্যাকোর্ডিয়ন, ইউনিভক্স, তবলা, খোল, পিয়ানো এসব তো আছেই। যেভাবে বরফ গলে মিশে যায় ঠিক সেভাবেই এইসব যন্ত্রে ধরা সুরের প্রিলিউড মিশে যায় শিল্পীর কণ্ঠে, তৈরি হয় এক একটি কালজয়ী গান। কিন্তু এসবের বাইরেও আরেকটি কথা আমরা বলতে পারি, যেমন শাস্ত্রীয় সঙ্গীতের মূল শিল্পীর সুরটি ধরে রাখেন শিক্ষার্থী পাশে বসে, ঠিক সেভাবেই একটি কণ্ঠ নয়, অনেকগুলি কণ্ঠের কোরাস দিয়ে সুর ধরে রেখেছেন, সুরের প্রোগ্রেশনের কাজ করেছেন আরেক অনন্য সুরের জাদুকর সুনীল চৌধুরী। এ যেন পশ্চিমী হারমোনি, বাংলা লোকগানের সমবেত সঙ্গীতকে সেই হারমোনিতে ফেলে নতুন করে গড়ে নেওয়ার কারিগর ছিলেন সুনীল চৌধুরী। কণ্ঠ, একক এবং কোরাস, তার মধ্যে যেন কথা বলা হচ্ছে, কথোপকথন হচ্ছে, পশ্চিমী প্রথায় যাকে বলে কল অ্যান্ড রেসপন্স। 1958 সাল সবিতা চৌধুরীর গাওয়া একটি গান, বাংলা গানের প্রথম সার্থক হারমোনিক গায়নের উদাহরণ। প্রথমে কোরাস আসছে, তারপর একক কণ্ঠ, আবারও কোরাস, এভাবেই সেই গানের গতিময়তা।

প্রতিটি গানই আমাদের মনে করিয়ে দেয় নেপথ্যের যন্ত্রশিল্পীরাই সুরকে প্রাণ দেন, তাঁদের স্পর্শ ছাড়া একটি গান পূর্ণতা পায় না। আজকের হারানো দিনের গানে সেই সব নেপথ্যের শিল্পীদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ রইল। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শেষ পর্যন্ত রইলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেমন লাগলো আমাদের ফেসবুক পেজে জানান, আকাশবাণী মৈত্রীর পেজে, অথবা ইমেল করুন আকাশবাণী মৈত্রী 23@gmail.com।

0: আজ এই পর্যন্তই, শুভরাত্রি। শেষ হল আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান, সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রীর এখানে শেষ হল। প্রথম অধিবেশন আগামীকাল সূচনা হবে ভারতীয় সময় 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 12:03, বাংলাদেশ সময় 12:30 হয়ে 30 সেকেন্ড।
1: এবং নিউজ অন এআইআর অ্যাপে শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আজকের আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গানের অনুষ্ঠানে গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরবর্তী শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর আজকের পরবর্তী শিল্পী শ্যামল মিত্র।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। শ্যামল মিত্রর পরে আজকের এই অনুষ্ঠানের পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরবর্তী শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্না দের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরবর্তী শিল্পী লোপামুদ্রা মিত্র।

আধুনিক গান শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী কবির সুমন।

সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:18। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে প্রথমেই শুনুন নিশিপদ্ম ছবির গান। প্রথম গানটি গেয়েছেন মান্না দে।

0: নিশিপদ্ম ছবির শেষ গানটি গেয়েছেন মান্না দে।
1: না না না।

প্রাণ পালায় নেই যে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: নিশিপদ্ম ছবির গান শুনলেন।

শ্যামল মিত্র ও মান্না দের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের ছবি অদ্বিতীয়া। প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

অদ্বিতি আছা ছবির গান শুনছেন, পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অদ্বিতী আছা ছবির গান শুনছেন। পরের গানটি লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ ছবি প্রাক্তন, প্রথম গানটি শুনুন অনুপম রায় ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

প্রাক্তন ছবির শেষ গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে।

ইমন চক্রবর্তীর কণ্ঠে শুনলেন প্রাক্তন ছায়াছবির গান। এর সঙ্গেই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে নানা রঙের গান।

নানা রঙের গান অনুষ্ঠানে আজ প্রথমেই শুনুন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি অতুল প্রসাদের গান।

0: পূরবী দত্তর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। পরের গানটি অর্ঘ্য সেনের কণ্ঠে, একটি রজনীকান্তের গান।
1: যদি

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। রজনীকান্তের গানের পর এবার একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এরপরে শুনুন নজরুল গীতি পূরবী দত্তর কণ্ঠে।

ডিটিএইচ বাংলায় শুনছেন নানা রঙের গান, অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রগীতি, নজরুলগীতির পর এবার শুনুন বাউল গান। পরপর দুটি বাউল গান পূর্ণদাস বাউলের কণ্ঠে।

বাউল গানের পর শুনুন লোকগীতি। প্রথম গানটি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

0: অংশুমান রায়।
1: হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। অংশুমান রায়ের পর আরও একটি লোকগীতি তাপসী রায়চৌধুরী ও অর্পিতা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

লোকগীতি শুনলেন অর্জুন খ্যাপার কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে সবশেষে শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি ক্রসউইন্ডসের পরিবেশনায়।

বরস পাথরের পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হল নানা রঙের গান অনুষ্ঠানটি। ডিটিএইচ বাংলা পরিষেবায় একটু পরেই শুনতে পাবেন আকাশবাণী রেইনবোর অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: প্রভাতি অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ ললিত। ঘড়িতে 5টা বেজে গিয়েছে, শুরু হচ্ছে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।
1: গানে বাজুক অনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।

আমি ইন্দ্রাণী। চিরন্তনীর সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আর মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনী মানে এই পাঁচ সকালে গল্প শুনতে বসা, তাই না? অবশ্যই জানি না বসা বলছি, অনেক হয়তো বিছানায় শুয়ে শুয়ে এই ভোরবেলার শয্যা সুখটা উপভোগ করতে করতেই চিরন্তনীকে সঙ্গে রাখেন, সে আপনি যেভাবেই শুনুন চিরন্তনীর সঙ্গে থাকুন। সকালবেলা যদি সুন্দর একটা গল্প শোনা যায়, মানে আমাদের তো চিরন্তনীর গল্প সবই মোটিভেশনাল স্টোরি, অনুপ্রেরণামূলক গল্প, সেই গল্পেরা মন ভালো করে দেয়, দিন ভালো করে দেয়, সারাদিনের সব কাজ দারুণ একটা উৎসাহের সঙ্গে করা যায়।

তাই না? তাই তো, আর তাই আমরা আসি শুক্র শনি রবি প্রত্যেক সপ্তাহে একসের সাথে এই গল্প নিয়ে, চিরন্তনীকে নিয়ে। প্রত্যেকটা গল্প নিছক গল্প নয়, এটা বলাই বাহুল্য। আর সেই গল্পের পিছনে থাকে একটা কথা, একটা ভাবনা, একটা বার্তা। সেই ভাবনাটাই মনের মধ্যে আলোড়ন তৈরি করে, কিছু মতামত তৈরি করে, আর সেই মতামতের জন্যই অপেক্ষা থাকি গল্প শেষে 9903653992 এই নম্বরে এসে আপনি মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার মতামত, আপনার ভাবনা, আপনার বক্তব্য জানাবেন। আর আমরা গল্প শোনানোর শেষে সেই কথাগুলো জানবো সবাই মিলে। একটা গল্প আমাদের মনের মধ্যে কোন ভাবনার জন্ম দেয় সে কথাই জানি সবাই পরস্পরের কাছে। আর এভাবেই তো আমরা এই চিরন্তনী পরিবারের সদস্য হয়ে উঠেছি, তাই না? গল্প শোনানোর ফাঁকে ফাঁকে একটু গানও শোনাই, কেননা সত্যিই তো গানেও তো গল্প থাকে সুরে ধরা। আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন, চাহিদা, কত রকম ভাবে এই কথাটাকে আমরা বলতে পারি, কিন্তু সেই চাহিদা ক্রমাগত যখন বাড়তে থাকে তখন তার কি পরিণতি হয়, এই নিয়েই আজকের গল্প। দুঃখ নয়, দুঃখ নয়, মন খারাপ নয়, আরো কিছু নতুন ভাবনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। সত্যি তো, যে দিনগুলো পেরিয়ে আসে সেই দিনগুলোর যেখানে যেখানে সুখের ছোঁয়া থাকে, হয়তো মাঝে মাঝেই মনে হয় ওই দিনগুলো তো রইল না আর। আবার যদি কখনো ওই দিন ফিরে আসে, না ওই দিনের আবেগটা ফিরে আসতে পারে, দিন কি করে ফিরে আসবে? এই যেমন আজ 10ই জুলাই, 10ই জুলাই 2026, এই দিন আর ফিরে আসে? কিন্তু এই দিনে ঘটে যাওয়া কত কিছু হয়তো অনেক পরে গিয়ে মনে হবে, আহা কি সুখের মুহূর্ত ছিল। আসলে আমাদের আবেগে সব ধরা থাকে, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, আকাঙ্ক্ষা প্রাপ্তি, সবই তো আবেগের এক একটা রূপ। আজকে তাই আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে নানান কিছু তৈরি করে, আর তার পরিণতি হিসেবে আরো কিছু তৈরি হয়। এই নিয়ে আজকের গল্প। এক সাধারণ ঘরের এক সাধারণ ছেলে ছিল অরিন্দম। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই অরিন্দমের জীবন খুবই সাদামাটা ছিল, কিন্তু সে ছিল দারুণ মেধাবী। বাবা তাকে সবসময় বলতেন, যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো, আর প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বুঝতে শেখো, তাহলেই দেখবে জীবনটা খুব সহজ হয়ে যাবে। আমাদের ছেলেবেলা মানে সেখানে বাড়িতে স্কুলে কত রকমের ছোট্ট ছোট্ট আদর্শের কথা শেখা, উচিতের কথা, ঔচিত্যবোধের কথা শেখা, এই নীতিবাক্যগুলো কোথাও যেন মনের মধ্যে একটা ছবি তৈরি করে রাখে, জীবনের পথের চলার ছবি। যার কাছে যেমন ভাবে

সে সেভাবেই জীবনটা আমরা চালাতে চাই, চালাই। তাতে ভুল থাকে, তাতে কখনো ঠিকও থাকে, আর ওই ভুল থেকে আমরা শিক্ষা নিই। আর ঠিকটাকে বলি, আহাহা কি সুখের সেদিনগুলো, তাই না? সবারই কম বেশি প্রায় এরকমই হয়। তো যাই হোক, বড় হওয়ার সঙ্গে সঙ্গে অরিন্দমের মনে জন্ম নিতে লাগলো অসংখ্য আকাঙ্ক্ষা। প্রথমে সে চাইত একটা ভালো সাইকেল, সাইকেল পেল। তারপরে চাইল মোটর বাইক, বাইক পাওয়া গেল। তারপরে মনে হলো একটা দামি গাড়ি না থাকলে সমাজে ঠিক সম্মান নেই, গাড়িও হলো। এরপর বড় বাড়ির স্বপ্ন, বড় বাড়ি হলো। তারপরে আরো বড় ব্যবসা, আরো বেশি অর্থ, আরো বেশি পরিচিতি। কি মনে হয়, সবই তো প্রাপ্তির খাতায়, তাই না? সব প্রাপ্তির খাতায় জমা পড়ছে, আর সেই প্রাপ্তিতে মন একেবারে সম্পূর্ণ, সুখে পরিপূর্ণ, তাই না? এইখানেই না অদ্ভুত একটা বৈপরীত্য ঘটে। আমরা যা চাই সেইভাবেই আমাদের পা ফেলি, আমাদের পথ চলা, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাই। অথচ চলতে চলতে জীবন বুঝিয়ে দেয় যা চাইলে, যা করবে বলে ভাবলে তাই তো করলে, কিন্তু প্রাপ্তি ওটা শুধু তোমার হাতে নয়। হয় না, হয় না, কেন হয় না? কি চাই আসলে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্ণদাস বাবুলের গলায় চাই আনন্দ চাই প্রেম, একদম এ তো জীবনের একেবারে আমাদের প্রত্যেকের চাহিদা। কিন্তু সেই চাহিদার আগে আমাদের অনেক রকমের কর্ম থাকে, সেই কর্মের আগে আরো কিছু চাহিদা থাকে, তারপর চাহিদা সে অনুযায়ী চলা, এই করতে করতে করতে করতে অদ্ভুত একটা সুন্দর সমীকরণ তৈরি হয়, যেখানে চাওয়া পাওয়া হিসেব পত্তর ইত্যাদি একটা শুরু হয়ে যায়, সময়ের সঙ্গে, বয়সের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে এবং কর্মপ্রবাহের সঙ্গে আমাদের সকলেরই। আজকে বলছি অরিন্দমের গল্প। তো যাই হোক, অরিন্দম তো দিন রাত কাজ করতে লাগলো, যা যা করতে চেয়েছিল সব একটু একটু করে পূরণ হচ্ছে, ধীরে ধীরে সে একজন সফল ব্যবসায়ী। কিন্তু আশ্চর্যের বিষয়, যতই সে সাফল্য অর্জন করছিল তার ভিতরে অশান্তি ততই বাড়ছিল। কিসের অশান্তি? অনেক রাতে ঘুম হতো না, সব সময় ভয় যদি ব্যবসায় ক্ষতি হয়, যদি অন্য কেউ তাকে ছাড়িয়ে যায়, যদি তার সম্মান কমে যায়, এইসব আর কি। এবং এই করতে

কিন্তু এই বাকিরা এসে জুড়লো কেন? কোথাও একটা মনে হয় প্রত্যেকটা ইচ্ছের সঙ্গে একটা করে ইচ্ছে পূরণের পাশাপাশি দুঃখ পূরণেরও বিষয় থাকে। কেন যে থাকে, কিন্তু থাকে। তো যাই হোক, একদিন তার ছোট্টবেলার বন্ধু সুমন ও এলো ওর সঙ্গে দেখা করতে। অনেকদিন পর দেখা। সুমন একজন শিক্ষক, ছোট একটা বাড়ি, স্ত্রী সন্তান আর বৃদ্ধা মা, এই নিয়ে তার সেই অর্থে সুখের সংসার। তো সুমন অরিন্দমকে বলল, আচ্ছা তুই তো সব পেয়ে গেছিস, তবু তোকে এত ক্লান্ত আর চিন্তিত কেন দেখাচ্ছে? অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বলল যে, জানি না, মনে হয় এখনো অনেক কিছু বাকি, যা আছে তা যথেষ্ট নয়। আমি শুধু এইটুকু চাইনি, আরো যাওয়া আছে আমার। তখন বন্ধু সমান হেসে বলে, তুই কি কখনো ভেবে দেখেছিস তোর চাওয়ার শেষ কোথায়? আর সত্যি সত্যি তুই কি চাস? নিজেকে একবার জিজ্ঞেস করে দেখিস, কি ভেবে শুরু করেছিস, আর চলতে চলতে কি ভাবছিস, আর আগামী সময়টাতে কি পেতে চাস, আর একটু ভাব। নিজেকে জিজ্ঞাসা কর, কি চেয়েছিলিস, কি চাইছিস। আমাদের সকলেরই নানান ভাবনা অনুযায়ী চলতে চলতে এরকম কিছু মুহূর্ত আসে, এরকম কিছু সময় কেউ এসে বলে যায় কানে কানে যেন মনের কথাটি, সত্যি সত্যি কি চাই, কি চাইছো, কি চেয়েছিলে আসে। এই সমস্ত প্রশ্নেরা এসে উঁকি দেয়, তাই না? অরিন্দমেরও তেমনই হল। তো যাই হোক, বন্ধুর এই প্রশ্নটা ওকে কেমন যেন একদম নীরব করে দিল। সত্যি তো, যা চেয়েছিলাম তা তো পেয়েছি, তাহলে আজও আমার চাওয়াটা কেন চলছে? আমি তো পেয়েছি বলে থামতে পারছি না। তাহলে এই তাহলেটাই আসলে যে প্রশ্নগুলো আনে, সেই প্রশ্নের উত্তর থাকে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গুরুপঙ্কর, মনোময় ভট্টাচার্য এবং মনোজ মুরলী নায়ের গলায় শুনে

আর সেই পূরণ করতে গিয়ে আরো কত যে অপূর্ণতারা এসে পাশাপাশি জড়ো হয়, ওরাই মুশকিল করে। যাই হোক, ফিরি গল্পে। সুমন যখন, মানে অরিন্দমের বন্ধু যখন বলল, তুই কখনো ভেবে দেখেছিস তোর চাওয়া শেষ কোথায়, আর সত্যি সত্যি কি চাস? এই প্রশ্নটাই অরিন্দম

কয়েক মাস বাদে হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো, যেটা এর আগে কখনো অরিন্দমের ঘটেনি। হঠাৎ ব্যবসায় বড় রকমের একটা লোকসান, সাংঘাতিক একটা লোকসান হয়ে গেল। শেয়ারের দাম পড়ে গেল, ওর কিছু সম্পত্তি বিক্রি করতে হলো, আর যাদেরকে ও বন্ধু মনে করত তাদের বেশিরভাগ সবাই দূরে সরে গেল। আর সেই সময় পাশে দাঁড়ালো কেবল ওর পরিবার আর বন্ধু সুমন।

ও বাবার পুরনো একটা ডায়েরি খুলে দেখল, সেখানে লেখা আছে কোনো একদিন বাবা লিখেছিলেন, আকাঙ্ক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা মানুষকে শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। যার চাওয়ার শেষ নেই তার দুঃখেরও শেষ নেই। আর এই কটা লাইনে ওর জীবনের মোড় ঘুরিয়ে দিল অরিন্দমের। ও যেন বুঝতে পারল নতুন করে সে সুখের জন্য নয়, শুধু চাওয়ার পেছনে ছুটছিল, এবং চাওয়ার পেছনে ছুটতে ছুটতে কখন যেন ভুলে গিয়েছে ঠিক কি চাইছে। ছোটাটাই যেন ওর অভ্যাস, ওর আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে।

কই, সে তো বর্তমানকে উপভোগ করতে পারেনি, যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হতে পারেনি। প্রত্যেকটা অর্জনের পরই নতুন অভাব তৈরি করেছে নিজের মনে।

ছোটাটাই, প্রত্যেক দিনের চলাটাই, প্রতিটি দিন কাটানোটাই কেমন একটা নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা করতে হবে। আচ্ছা কেন করছি, কেন ছুটছি, কজন ভাবি। ছুটতে ছুটতে ছোটাটার মধ্যে আমরা যেন জড়িয়ে যাই, তখন সারা জীবন মনে হয় ট্র্যাকে ছুটতে হবে, ডেস্টিনেশন পয়েন্ট ও দূরে সরে যাচ্ছে, আরো আরো দূরে। আর

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের গলায় পৃথিবী আমারে চায়।